0: মেজবানি এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড। প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

শুনছেন 100.1 FM গোল্ড, আর ঘড়িতে এখন সময় ভোর 6:12, আর এই সময় থেকে একেবারে সকাল 7 পর্যন্ত আপনার সঙ্গে প্রভাত বিনায়, আজ আছি গোপা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গান, শুনতে শুনতে প্রত্যেক দিনের মতন

অনুপ ঘোষালের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে আমরা একটু আজকে ফিরে আসব আনন্দেই। আজকে সকালটা একটু অন্যরকম, প্রত্যেক দিনের সকালই অন্যরকম হয়, নতুনভাবে শুরু হয়। আজকে সকালটাও অন্যদিনের থেকে একটু অন্যরকম, বিশেষ করে আকাশবাণীর সঙ্গে যারা আমরা যুক্ত, আপনারা যারা সবসময় আকাশবাণীর সঙ্গে থাকেন, এবং আমাদের এই যে একে অপরের সঙ্গে সম্পর্কটা যে আকাশবাণীর মধ্যে দিয়ে, আজকে তার জন্মদিন। আমি যখন আজকে ঢুকছি তখন সুন্দর করে বেলুন দিয়ে গেটটাকে সাজানো হয়েছে, ভেতরে ফুল দিয়ে একটা সুন্দর গেট করা হয়েছে, এবং আমাদের স্টুডিওতে ঢোকার মুখে এই রবীন্দ্রনাথ ঠাকুরের একটি স্ট্যাচু থাকে, তার সামনেটায় ফুল দিয়ে এত সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে, আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছিলাম। আমাদের এই আকাশবাণীর জন্মদিন, আকাশবাণীর সঙ্গে যারা জড়িয়ে রয়েছি তাদের কাছে, যারা একেবারে আমরা প্রত্যক্ষে পরোক্ষে, আপনারা যারা সবসময় আকাশবাণীকে সঙ্গে নিয়ে চলেন, সকলের ক্ষেত্রেই আজকের দিনটা একটা অন্যরকম আনন্দের দিন, অন্যরকম পাওয়ার দিন। আবার আমাদের এই যে গোটা ভারতবর্ষ জুড়ে কত রকমের মানুষজন রয়েছে, কত বর্ণের মানুষজন রয়েছে, কত দেশ রয়েছে, সেই রাজ্য রয়েছে, সেই রাজ্যের এক একটা রাজ্যের এক এক রকম উৎসব রয়েছে, এবং সারা বছর ধরেই ভারতবর্ষের কোথাও না কোথাও কোনো না কোনো রাজ্যে গুরুত্বপূর্ণ কিছু উৎসব হতেই থাকে। ঠিক তেমনই আজকে এক উৎসবের শুরু, ওনাম। ওনাম মোটামুটি ওই 10 দিনের একটা উৎসব, এবং কেরলের একটা খুব গুরুত্বপূর্ণ উৎসব। সেই উৎসবের শুরুটা কিন্তু আজকে। আর

আজ সেজন্য দুটোই কিন্তু উৎসব, ওনাম উৎসব যা দক্ষিণ ভারতের কেরালের মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই উৎসব যেরকম হয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের উৎসব সকলেরই হয়ে যায় কেমনভাবে জানি না, ঠিক সেরকমই এই উৎসব আমাদের সকলকে ভালো লাগায়। উৎসব মানেই তো ভালো লাগা, উৎসব মানেই তো একে অপরের কাছে আসা, উৎসব মানেই বন্ধন। ভালো লাগায় নানান ধরনের উৎসব নানান রাজ্যের। আবার আমাদের এই আকাশবাণী কলকাতার যেহেতু জন্মদিন, সেটাও একটা বড় উৎসব এবং একটা বড় জায়গা, ফলে সব কিছু নিয়েই আজকে একটা আনন্দের দিন, আজ একটা অন্যরকম দিন। আর ঠিক এই অন্যরকম দিনে আমরা মোটামুটি আমাদের গানের নৌকো, কথার নৌকো, আনন্দের নৌকো সমস্ত কিছু ভাসিয়েছি আমাদের আনন্দের সাগরের চারপাশে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন, আর ঠিক আপাতত একটা গান শুনবো, শুনে ফিরে আসবো।

স্বপন বসুর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আমরা আবার একটু ফিরে যাই ও নামে। মূলত দশ দিনের এই উৎসব, এবং দশ দিনের এই উৎসবের দশ দিনের দশ রকম নামও রয়েছে। যেরকম প্রথম দিন এবছরের 2026-এর এই আজকের থেকে শুরু আথাম, এরপরে রয়েছে চিথিরা, তারপরে রয়েছে চদি, তারপরে বিশাকম, তারপরে আনিঝাম, ত্রিকেট্টা, মুলাম, পুরাডাম, উত্রাডাম এবং থিরুওনাম। এই যে এই 4 তারিখে মূলত এই বছরের এই 4 তারিখে মূলত ওনামের এই শেষ দিন, এবং এই দিনটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম দিনটা যেমন শুরু হয়, শেষ দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে এই প্রথম দিন যে শুরু হলো আথাম, ফুল দিয়ে সুন্দর আলপনা তৈরি করা হয়। প্রথম দিনের পুক্কালাম সেটা ছোট, তারপর প্রতিদিন তার আকার বাড়তে থাকে, রং বাড়তে থাকে, সৌন্দর্য বাড়তে থাকে, প্রতিদিন একটু একটু একটু একটু করে বড় হতে থাকে এই উৎসব। এই উৎসবের সঙ্গে কিন্তু একটা গল্প জড়িয়ে রয়েছে, সেটাও নিশ্চয়ই আমরা শুনব। আর এই যে প্রথম দিন যে ফুল দিয়ে সুন্দর করে আলপনা তৈরি করা হয়, যে বললাম না যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের উৎসব এবং তার আচার রীতিনীতি কীভাবে যেন একে অপরের সঙ্গে জড়িয়ে যায়। ঠিক মনে হলো আমি যখন আজকে ঢুকছি এই আকাশবাণীর জন্মদিন উপলক্ষেও বললাম রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তি রয়েছে আমাদের স্টুডিওতে ঢোকার মুখেই, ঠিক তার সামনে কি সুন্দর করে ফুল দিয়ে একটা আলপনা দেওয়া রয়েছে। কোথাও যেন এক হয়ে যায় না দুটো উৎসবের মূল জায়গা, ভালো লাগা, ভালোবাসা, আনন্দ, একসঙ্গে থাকা, সাজিয়ে রাখা, সেজে গুজে ওঠা। ফলে উৎসব কিন্তু আনন্দের একটা জায়গা, এবং উৎসবকে ধরেই মানুষের কাছে মানুষের আসা, উৎসবকে ধরেই মানুষের সঙ্গে মানুষের থাকা। আর আনন্দ যখন আমাদের চারপাশে রয়েছে, তখন আনন্দের গান যে আমাদের সঙ্গে সঙ্গে থাকবে সেটা তো বলাই বাহুল্য। আর সেই জন্য একটা গান আমরা শুনি আনন্দের, আনন্দের গান শুনে তারপরে আবার ফিরে আসছি

চিত্রলেখা চৌধুরীর কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। গান শুনতে শুনতে আমরা আবার আনন্দের কথাতে ফিরে আসি। ওই যে বললাম ওনাম যে 10 দিনের উৎসব, তার শুরুটা আজকে দিয়ে, এবং এ তো শুধুমাত্র ফুলের নকশা বা নতুন পোশাক, খাওয়া দাওয়া, নৌকা বাইচের উৎসব এমনটা তো নয়। এর মধ্যে এই গোটা ওনামে যে 10 দিনের একটা উৎসব, এর মধ্যে এমন এক রাজার গল্প রয়েছে যে রাজার রাজত্বে নাকি মানুষে মানুষে কোনো ভেদাভেদ ছিল না। কথিত রয়েছে মহাবলী ছিলেন অসুররাজ, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং প্রজাদরদী। তার রাজত্বে মানুষ সুখে থাকত, সবাই সমান ছিল, কোনো অভাব ছিল না, অন্যায় ছিল না। তার জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছিল যে দেবতারাও চিন্তিত হয়ে পড়লেন। তখন বিষ্ণু বামন অবতারে এসে মহাবলীর কাছে 3 পা জমি চাইলেন। মহাবলী রাজি হলেন, আর তারপর সেই বামন 1 পা দিয়ে পৃথিবী, 2 পা দিয়ে আকাশ মেপে ফেললেন, আর 3 পা রাখবার মতন কোনো জায়গাই রইল না। তখন মহাবলী নিজের মাথা এগিয়ে দিয়েছিলেন। এরকম সমস্ত আমাদের গল্প কথা নিয়ে আমাদের চারপাশের নানান রকম মুহূর্ত তৈরি হয়, নানান রকম এমন কিছু তৈরি হয় যা ছোটবেলা থেকে আমরা শুনতে শুনতে বড় হই এবং আমাদের পরবর্তী প্রজন্ম শোনে, তাদের পরবর্তী প্রজন্ম শোনে। কোথাও না কোথাও প্রজন্ম থেকে প্রজন্মে এক একটা কথা, এক একটা রূপকথা, এক একটা গল্প, এক একটা মুহূর্ত কোথাও কোথাও এগিয়ে চলতে থাকে ঠিক উৎসবের মতন। আর সেই রকমই আনন্দের উৎসবে প্রচুর মানুষ আজকে থেকে মাতবেন, এবং আবারও বারবার মনে করে আমরাও কিন্তু মেতে উঠব আমাদের চারপাশের নানান আনন্দের সঙ্গে। যেরকম ওনাম নিয়ে কিছু মানুষ আজকে থেকেই শুরু করবেন তাদের উৎসব, এবং তাদের আশেপাশে যে সমস্ত মানুষরা রয়েছেন, আমার যারা কেরালের বন্ধুবান্ধব রয়েছেন, তাদের সঙ্গে সঙ্গে আমিও কোথাও না কোথাও সেই আনন্দের ভাগ তো পাবই, সেখানকার খাওয়া দাওয়া একটু হবেই। তার সঙ্গে যেহেতু আকাশবাণীর জন্মদিন এবং সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে আমাদের আকাশবাণীর চারপাশ, সেজন্য সমস্ত উৎসবের এই মহাযজ্ঞে আজ এই সকালটা আমাদের সকলের নিমন্ত্রণ।

মনোময় ভট্টাচার্যের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। কথিত আছে, এই মহাবলী বছরে একবার তাঁর প্রিয় প্রজাদের দেখতে পৃথিবীতে আসেন, আর সেই আগমনের আনন্দেই পালিত হয় এই ওনাম। তবে হ্যাঁ, এ কথাটাও মনে রাখা দরকার যে বিভিন্ন জায়গায়, কেরালেরই বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় কিন্তু এক এক দিনের এক এক রকম গুরুত্ব রয়েছে। ফলে কোনো জায়গায় হয়তো আজকের দিনের গুরুত্বটা অনেক বেশি, কোনো জায়গায় হয়তো আবার এর পরের কোনো দিনের গুরুত্ব বেশি, এরকমভাবে কিন্তু মোটামুটিভাবে ওনাম পালিত হয়। তবে প্রত্যেক দিনই কিন্তু অন্যরকমভাবে।

0: গুরুত্বে প্রত্যেক মানুষের কাছে অন্য রকম হয়ে ওঠে। আর এই কারণেই ওনামের অন্যতম সুন্দর প্রতীক হচ্ছে পুক্কালাম। বাড়ির সামনে ফুল দিয়ে সুন্দর করে রঙিন আলপনা দেওয়া হয়, যেন বলা হয় রাজা তুমি এসো, আমাদের ঘর এখনো তোমাদের অপেক্ষায়, এখনো তোমার অপেক্ষায় রয়েছে আমাদের মন। আর ওনামের আরেকটা বড় যেটা আকর্ষণ থাকে সেটা কলাপাতায় সাজানো অসংখ্য রকমের খাবার পদ এবং একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা। এখানে একটা অন্যরকম যে বার্তা রয়েছে, আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই প্রত্যেকের নিজস্ব উৎসবের মধ্যে খাওয়া দাওয়া একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং এই ওনামের ক্ষেত্রেই যে খাওয়া দাওয়ার যে একটা জায়গা রয়েছে সেখানে একটা বিশেষ বার্তা থাকে, খাবারের সামনে সবাই সমান। উৎসবের আনন্দ একা কখনো উপভোগ করা যায় না, ভাগ করে নেওয়ার মধ্যেই উৎসবের আনন্দ রয়েছে। আর নৌকা বাইচ, সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ কেরলের একটা জায়গা, ভক্কমকলি যেটাকে বলা হয়, এবং এই লম্বা নৌকোয় একসঙ্গে বহু মানুষ দাঁড় বেয়ে এগিয়ে চলে, একজনের ছন্দ যদি নষ্ট হয় তাহলে পুরো নৌকার গতিটাই কিন্তু নষ্ট। আর সেজন্যই কিন্তু ওই অত বড় একটা নৌকোয় অতজন মানুষ থাকে এবং একসঙ্গে সবাই তাল মিলিয়ে কিন্তু সেই নৌকো চালিয়ে নিয়ে যায়। এবং এই যে একসঙ্গে কোনো কিছু একটা চালিয়ে নিয়ে যাওয়া, কোনো কিছু একটা এগিয়ে নিয়ে যাওয়া, এটার মধ্যেই তো রয়েছে উৎসবের একটা অন্যরকম আমেজ, উৎসবের একটা অন্যরকম উন্মাদনা। আর সেজন্যই তো সেই আনন্দ আমাদের সকলের ঘরে, আমাদের সকলের কাছে, আমাদের সকলের মনে। শুনছেন প্রভাত বীণা 100.1 FM গোল্ড, গোপা আছি আজ আপনার সঙ্গে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM।

রমা মণ্ডলের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে কীরকম যেন মনে হচ্ছিল না, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমরা বহুবার শুনেছি, কিন্তু আজ যখন এই ওনামের কথা আমরা শুনছি, যখন আমরা শুনছি মহাবলীর কথা, মনে হলো না ঠিক এই গানের সঙ্গে কেমন যেন মিলেমিশে যায় তাঁর আগমনের কথা। এরকমভাবেই কীরকমভাবে জানি না একে অন্যের মনের সঙ্গে, একে অন্যের ভাবের সঙ্গে আমাদের ঠিক আদান প্রদান হয়েই যায় আমরা এই ভারতবর্ষের যেখানেই থাকি না কেন। আর এই ওনামের এই যে গল্প, ওনামের এই যে কথা, এখান থেকে একটা ভালো সমাজ কেবলমাত্র টাকা পয়সা থাকলেই যে তৈরি হবে এমন নয়, ন্যায়, সমতা, ভালোবাসা এবং একে অন্যের পাশে দাঁড়ানোর ক্ষমতায় একটা সুন্দর সমাজ তৈরি হয়। মহাবলীর গল্প, মহাবলীর কথা, সেটা সত্যি ছিল কি না ছিল সেটা অন্য বিষয়, কিন্তু মহাবলীর মতন সেই যে একটা রাজত্ব যেখানে সবাই সমান, যেখানে কারুর কোনো রকম অভাব ছিল না, খারাপ লাগা ছিল না, সেটা হয়তো বাস্তবে সত্যি না হলেও এমন একটা রাজ্যের স্বপ্ন, এমন একটা দিনের স্বপ্ন আমরা কিন্তু সবাই দেখি, যেখানে সবাই সমান, যেখানে কোনো অভাব নেই, যেখানে রাজা প্রজা হাতে হাত ধরে চলছে, এখানে কেউ বড় নয়, কেউ ছোট নয়, যেখানে উৎসব রয়েছে সবার জন্য, যেখানে উৎসব আসে সকলের মুখে হাসি ফোটানোর জন্য। আর চারপাশটাও আমাদের চারপাশটাও আজকে ফুটে উঠুক নানান ফুলে, ফুটে উঠুক নানান মানুষের হাসিতে, আমাদের চারপাশ রঙিন হোক। আমরা সবাই মিলে বলি এই পৃথিবী আমাদের সবার, শুধুমাত্র মানুষের নয়, শুধুমাত্র পশুদের নয়, শুধুমাত্র কীটপতঙ্গের নয়, শুধুমাত্র গাছপালার নয়, আমাদের এই পৃথিবী, আমাদের এই প্রকৃতি আমাদের সকলের, আমাদের সবার। আমরা সবাই মিলে গাছগাছালি, হাওয়া, বাতাস, আকাশ, আমরা, পশুরা, অন্যান্য প্রাণীরা, এমনকি কীট পতঙ্গ, সবাই মিলে, সবাই মিলে আজ আমাদের এই চারপাশের যে আনন্দ সবটুকুকে আমরা লুটে পুটে নিই, আমরা সমস্ত টুকুর মধ্যে থাকি, এই নিয়েই আজকের আনন্দের ছোঁয়ায় আমরা ভরে থাকি।

রুদ্র রায়ের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। শুনছেন 100.1 FM গোল্ড, আর গোপা আছি আজ আপনার সঙ্গে। যে কথা হচ্ছিল সে কথাই, ওই যে ওনাম, আজকে থেকে যা শুরু, সেপ্টেম্বর মাসের 4 তারিখে গিয়ে সেটা শেষ হবে, এবং এক বিরাট উৎসবের মধ্যে দিয়ে, একটা বিরাট উৎসব। তারপরেই তো আমাদের অক্টোবর মাসে আসছে গোটা পৃথিবীর উৎসব, আমাদের দুর্গা পুজো। তারও মধ্যে আরও একটা যে আনন্দের জায়গা, আরও একটা যে বড় জায়গা আমাদের কাছে আজকে রয়েছে, তা হচ্ছে কিছু কণ্ঠ থাকে যে কণ্ঠ কখনোই দেখা যায় না, যদিও এখনকার সোশ্যাল মিডিয়ার জগতে অনেকবারই সেই কণ্ঠের যে মুখগুলো সেগুলো আসে ভেসে ভেসে, কিন্তু তবুও এই কণ্ঠের অন্যরকম একটা মায়াজাল রয়েছে, যে কণ্ঠ দিয়ে কেবলমাত্র যেটাকে তৈরি করা যায়। আবার এমন কিছু শব্দ থাকে যে শব্দের কোনো হয়তো মুখ থাকে না, কিন্তু সেই শব্দের এমন এক মায়া থাকে, সেই শব্দ আমাদের জড়িয়ে নেয়। ঠিক সেরকমই ছোট্টবেলা থেকে আমাদের সকাল, আমাদের দুপুর, আমাদের সন্ধে, আমাদের রাত, আমাদের উৎসব, আমাদের আনন্দ, সমস্ত কিছুর সঙ্গেই যেটা জড়িয়ে রয়েছে তা হচ্ছে একটা রেডিও সেট এবং আকাশবাণী কলকাতা। আজ 26 তারিখ অগস্ট মাসের, আমাদের কাছে খুব একটা আনন্দের দিন। আজকে থেকে, মানে যার যাত্রা শুরু হয়েছিল সেই 1927-এ, নতুন রকমভাবে চলা, এবং যে চলা বহু সম্প্রচার ইতিহাস হয়ে গেছে। মহিষাসুর মর্দিনী ছাড়া তো আমাদের মহালয়া হয়ই না। ফলে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই এই আজকের দিনটা, রেডিও মানে আকাশবাণী কলকাতা মানেই যেন মনে হয় একটা আস্ত মানুষ, যে মানুষটি আমাদের প্রত্যেকের কাছে খুব আপন। কারোর জন্য সে খবর পড়ছেন, কারোর জন্য সে গান গাইছেন, কারোর জন্য নাটকে অভিনয় করছেন, কারোর কাছে গল্প বলছেন, কৃষির খবরাখবর দিচ্ছেন, কারোর কাছে আবার আবহাওয়ারও খবর এনে পৌঁছে দিচ্ছেন। ফলে এই রেডিও এমন একটা জায়গা, এমন একটা জানলা, যা কিন্তু আমাদের চারপাশে না দেখেও অনেক কিছু দেখিয়ে দেয়। ফলে

রেডিও এবং আকাশবাণী কলকাতা আমাদের এক অন্যরকম জায়গা, এক অন্যরকম আবেগ, একটা অন্যরকম আদর, এক আটপৌরে ভালোবাসার নাম এই আকাশবাণী। এই যে বহুজন হিতায় বহুজন সুখায়, যার মূল মন্ত্র সকলের ভালো এবং সকলের সুখের জন্য, এই যে আমাদের এই প্রতিষ্ঠান, তার সমস্তটুকু জুড়ে, মানে আমাদের সমস্তটুকু জুড়ে সেই প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানের সমস্তটুকু জুড়ে আমরা, এই যে মন্ত্র বহুজন হিতায় বহুজন সুখায়, এই মন্ত্র নিয়েই শুরু হয়েছিল তার পথ চলা। এতগুলো বছর পেরিয়ে সেই মন্ত্র কিন্তু আজও আমাদের কানে বেজে চলেছে, এবং এই প্রতিষ্ঠানটার সঙ্গে রেডিও সেটের এপার এবং রেডিও সেটের ওপার আমরা যারা রয়েছি প্রত্যেকের গানেই বেজে চলেছে। তাই এই প্রতিষ্ঠান গানে গপ্পে আড্ডায় মজায় দুঃখে কান্নায় সুখে ভালোবাসায় ভালো লাগায় সমস্ত কিছুতেই এক অন্য রকম একটা জায়গা তৈরি করে দেয় আমাদের কাছে, অন্য রকম একটা ক্ষেত্র তৈরি করে দেয় আমাদের কাছে। আজকে সেই জায়গাতেই গান শুনতে শুনতে শেষ করব আমাদের এই অনুষ্ঠান, কারণ সময় তো তেমনটাই বলছে, তাই সময় আর বিশেষ হাতে নেই। একেবারে শেষে আমরা একটা গান শুনতে নিশ্চয়ই পারব। আজকে FM গোল্ডের এই প্রভাত বিনায় গোপা ছিলাম আপনার সঙ্গে। উৎসব, আনন্দ, ভালো লাগা, ভালোবাসা সমস্তটুকু মিলিয়ে মিশিয়েই আজকে আমি এবং আপনি, আমরা সবাই মুখরিত থাকি। কিন্তু উৎসবের মধ্যে, আনন্দের মধ্যেও তো কান্নাটা থাকবে, কোথাও একটা খারাপ লাগা থাকবে, কারুর কারুর ক্ষেত্রে তো নিশ্চয়ই থাকবে। দশজন মানুষ থাকলে পাঁচজন মানুষের ক্ষেত্রে তারা খুব ভালো থাকবে, পাঁচজন মানুষ আবার একটু খারাপ থাকবে। এই যে যারা খারাপ আছে বা একটু খারাপ আছে, তাদেরও এই আনন্দে সামিল করে নিই এবং তাদের দুঃখে যতটা পারি আমরা পাশে দাঁড়াই। এইটুকু নিয়েই, কেবলমাত্র মানুষ নয়, গোটা পৃথিবীর সমস্ত প্রাণী গাছপালা সকলের পাশে হাতে হাত রেখে আমরা যাতে থাকতে পারি আজকের এই উৎসবের ভোরে, এটুকুই আমাদের প্রার্থনা থাক। অজয় চক্রবর্তীর কণ্ঠে এই গান শুনতে শুনতে এখনকার মতন আমি আসছি, কিন্তু আবার চলে আসবো 8:30 মনের মেলোডি নিয়ে। গোপার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন, অজয় চক্রবর্তীর এই গান রইল আমাদের সকলের জন্য।

0: और फिर क्या होगा?
1: पार्टियां, दावतें,

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড।
2: কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

ঘড়িতে সময় সকাল 8:31 হয়ে 50 সেকেন্ড, আর এখন থেকে সকাল 10:00 পর্যন্ত আপনার সঙ্গে গানে গপ্পে আড্ডায় মনের মেলোডি, যেখানে সুর তাল ছন্দ লয় ছড়িয়ে পড়ে মন থেকে মনে। গোপা আছি আজ আপনার সঙ্গে, আর রয়েছে নানান শিল্পী তাদের নানান গান নিয়ে, আর তার সঙ্গে তো রয়েছে আমাদের আড্ডা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন, গান শুনবার পর ফিরে এসে বলছি বাকি কথা।

স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে চলে আসবো আজকের কথাতে, আজকের আড্ডায়। যে বিষয় নিয়ে আজকে আমাদের আড্ডা হবে, সেই বিষয়ে কোথায় আড্ডা হবে সেই নাম্বারটা একবার আপনাকে মনে করিয়ে দিই। 9903050992 এই নাম্বারে আমাদের কথা হবে আজকে। আর কী বিষয় নিয়ে আজকে আমাদের কথা হতে পারে? আজকে আসলে এই যে ২৬ অগস্ট আমাদের এই দিনটা ইন্টারন্যাশনাল ডগ ডে। সুতরাং আজকে যারা ডগই ভালোবাসি আমরা এবং যারা কুকুরদের ভালোবাসি আমরা, কুকুর প্রজাতির প্রাণীদের আমরা যারা ভালোবাসি, আজকে মোটামুটি আমাদের এই মনের মেলোডি তাঁদের মনের মতন। আজকে ইন্টারন্যাশনাল ডগ ডে, তো সেই জন্য ভাবলাম যে আজকে যদি একটুখানি তাঁদের নিয়েই গপ্পগাছা করা যায় তাহলে কেমন হয়। তো এই যে আমাদের চারপাশে প্রচুর চারপেয়ে সারমেয়রা ঘুরে বেড়ায়, তাদের কেউ অপছন্দ করে, কেউ আবার আমরা পছন্দ করি। তো এই সারমেয়রা যে ঘুরে বেড়ায়, আমরা যাতে তাদের পছন্দ করি, ঠিক তাদের পছন্দ করবার কারণটা কী? নানান রকম কারণ কিন্তু তাদের রয়েছে যে কারণে আমরা তাদের পছন্দ করি। কখনো স্বার্থে পছন্দ করি, কখনো আবার বিনা স্বার্থেই পছন্দ করি। কিন্তু যেভাবেই হোক, আজকে তারাই কেবলমাত্র আমরা এখানে কথা বলতে পারবো যারা আমরা তাদের পছন্দ করি। তাদের লোম দেখে যাদের একটুখানি মনের মধ্যে কচকচ করে, যাদের ওই মানে ভিজে ভিজে যে স্যাঁতস্যাঁতে নাক, সেটা যখন গায়ে এসে ঠেকে তখন তাদের গাটা কেমন করে, তারা কিন্তু আজকে বোধহয় কিছু বলতে পারবেন না মনের মেলোডিতে। তো সেজন্য আমি প্রথম থেকেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আজকে যাদের ওই লোম, যাদের ওই স্যাঁতস্যাঁতে ভিজে ভিজে নাক, জিভ দিয়ে চেটে নেওয়া, এগুলো যাদের পছন্দের, যাদের প্রিয়, আজকের মনের মেলোডিতে তারা অবশ্যই প্রাণ খুলে কথা বলতে পারবেন 9903050992 এখানে। কারণ তাঁদের ঠিক কোন জিনিসটা আপনার এত পছন্দের যে কারণে অনেকের অনেক অপছন্দ থাকলেও আপনি তাকে ফেলে দিতে পারেন না বা আপনি তাঁদের কাছ থেকে দূরে চলে যেতে পারেন না, সে কথা অবশ্যই আজকে আমাকে বলে যেতে পারেন 9903050992 এই নাম্বারে। আমেরিকান অ্যানিমাল অ্যাডভোকেট আর পেট লাইফস্টাইল এক্সপার্ট কলিং পেজ, তিনি মোটামুটিভাবে শুরু করেছিলেন এই অগস্ট মাসের 26 তারিখ 2004 সাল থেকে। এই 2004 সাল থেকে ন্যাশনাল ডগ ডে হিসেবে শুরু হয়, পরে এটা আন্তর্জাতিকভাবে পরিচিতি পায়। আর এই দিনে কলিং পেজ, তিনি তার প্রথম যে তার পোষ্য সেই শেলটিকে তিনি 26 অগস্ট শেলটার থেকে দত্তক নিয়েছিলেন এবং তার বয়স তখন ছিল 10 বছর। তো সেই স্মৃতিতেই এই তারিখটাকে বারবার বারবার যাতে মনে করা যায়, তো সেই জন্যেই এই আজকের এই দিনটা। তো আজকে ওদের নিয়েই কথা হবে, যে সমস্ত চারপেয়েদের আমরা ভালোবাসি, ঠিক কী কারণে আমরা তাদের পছন্দ করি। অনেক মানুষ রয়েছেন যে তারা বিভিন্ন মানুষকে বিভিন্ন কারণে পছন্দ করি আমরা, কিন্তু সেই সমস্ত কারণগুলো আমাদের বারবার আমরা মনে করি বা তাঁদেরও বলি যে তোমাকে না এই জন্য আমার খুব ভালো লাগে বা তোকে না এই জন্য আমার খুব ভালো লাগে, এই জন্যেই তো তোমাকে আমি এত পছন্দ করি, এরকম ধরনের কথা আমরা আমাদের চারপাশের মানুষজনকে বলেই থাকি। কিন্তু ওদের যারা আমরা বলি ঠিক তেমনভাবে বলে ওঠা হয় না, কিন্তু শুধু শুধু মানে এই অনুভূতিটুকু থাকে যে হ্যাঁ ভীষণ ভীষণ ভীষণ ভালোবাসি। তো কী কারণে এদের

এর আমরা ভালোবাসি, বা আপনি কি কারণে এদের পছন্দ করেন সে কথা অবশ্যই কিন্তু বলে যেতে পারেন। অনেকগুলো কারণ লিখবেন না প্লিজ, ছোট্ট করে লিখবেন, যাতে করে অনেকের অনেক পছন্দের কথা আজকে আমরা বলতে পারি। আর হ্যাঁ, এটাও একটুখানি বলে রাখি শুরুতেই, যে সবসময় যে ওদের নিয়েই গান শোনাতে পারবো এমন নয়, আমরা সুন্দর সুন্দর গান শুনবো নানান শিল্পীর কণ্ঠে। আর

5992 এখানে অবশ্যই লিখে লিখে কথা হবে, হোয়াটসঅ্যাপে কথা হবে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন, আর ঠিক এই মুহূর্তে একটা গান শুনে এক্ষুনি ফিরে আসছি।

বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে আরেকটু জেনে নেব আজকের এই দিনটার কথা। এই দিনটার কথা আরেকটু জেনে নেব কারণ এই দিনটার একটা উদ্দেশ্য অবশ্যই রয়েছে, কিন্তু সেই উদ্দেশ্যটা কি? শুধু বাড়িতে পোষা যে কুকুররা রয়েছে তাদের আদর করা নয় বা তাদের যত্ন করা নয়, শেল্টারে এবং রাস্তায় যে সমস্ত কুকুররা রয়েছে তাদের অ্যাডপশন, রেস্কিউ এবং অন্তত তারা যে জায়গাটায় রয়েছে সেই জায়গাটা যাতে অন্তত নিরাপদ রাখা যায় যতখানি সম্ভব, যেহেতু রাস্তায় থাকে যতখানি সম্ভব যাতে নিরাপদে রাখা যায়, সেই জায়গাটাও কোথাও না কোথাও একটা ঠিকঠাক করা, সেটাও এই আজকের দিনের বড় উদ্দেশ্য। এবং আজকের দিনটা এই কারণেই মূলত মনে করা, এবং একই সঙ্গে যে আমাদের চারপাশে গাইড ডগরা রয়েছে, সার্ভিস ডগরা রয়েছে, পুলিশের যে কুকুররা রয়েছে, মিলিটারির কুকুররা রয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে মানুষের সব সময় সব জায়গায় বড় বন্ধু হচ্ছে এই কুকুর। তাদের অবদানকে সম্মান জানানোর দিনও কিন্তু আজকে। ফলে আপনি ঠিক কি কারণে ওদের পছন্দ করেন বা অনেকের অনেক কথা শুনবার পরেও আপনি ওদের ছেড়ে যেতে পারেন না, ঠিক সেই কথা কিন্তু আজকে আপনি 9903055992 এই নম্বরে বলে যেতে পারেন। অবশ্যই যদি আপনার প্রিয় কোনো পোষ্য থাকে বা বাড়িতে যদি প্রিয় পোষ্য নাও থাকে, অনেকে অনেক রকম কারণে বাড়িতে রাখতে পারেন না, কিন্তু ভালোবাসার জায়গা তো একটা থাকেই, সেই ভালোবাসার জায়গা সেটাও যদি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আজকের মনের মেলোডি আপনার জন্য। গোপা আছি আজ আপনার সঙ্গে, আপনি আসবেন আমাদের সঙ্গে কথা বলতে। আর ঠিক এই মুহূর্তে আর একটা গান আমরা নিশ্চয় শুনতে পারি। গান শুনবো, কার গান শুনবো? এবার একটুখানি অন্যরকম একটা গান শুনে এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকুন কিন্তু। আর হ্যাঁ, 9903055992 এখানে লিখতে থাকুন চটপট কি কারণে চার পে সারমেও আপনার এত পছন্দের।

মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে মেসেজ আসতে শুরু করেছে। অবশ্যই আপনিও কিন্তু পাঠাতে পারেন তাদের কথা লিখে যাদের আপনি পছন্দ করেন, যারা আপনার বাড়িতে থাকে অথবা আপনার পাড়ায় থাকে অথবা আপনি যেখানে কাজে যাচ্ছেন সেখানেও কিন্তু তারা থাকে, চারিপাশেই তারা থাকে আমাদের কাছে বন্ধুর মতন। এবার আমরা তাদের কেমনভাবে নেব সেটা আলাদা ব্যাপার, বা সেটা যার যার ক্ষেত্রে তার তার মতন ব্যাপার। কিন্তু আপাতত একটুখানি মেসেজ পড়ে দেখি কে কী পাঠাচ্ছেন। তাকে পছন্দ করি কারণ তাকে ভালোবেসে পছন্দ করি, কারণ অবলা জীবের ওপর একটা টান আছে, কুকুর প্রভুভক্ত হয় তাই আরও পছন্দ হয়। সৌভিক সরকার, কসবা, হালতু। এরপর হচ্ছে বাড়িতে যে কুকুরগুলো থাকে প্রত্যেক দিন প্রায় রাতে খাবার সময় আসে, যা খেতাম তাই দিতাম, এখন একটু কম আসে। সব থেকে ভালো লাগে তারা কোনো রকম ক্ষতি করে না, বরং বাড়িতে পাহারাদারের মতন কাজ করে। রজত বিশ্বাস, বোনপুর, নদিয়া। এবার এই যে ক্ষতি করে না এটা বললে অনেকেই আবার কিন্তু রেড়ে করে তেড়ে উঠবে, কারণ অনেককেই তাড়া করে যায় তারা, এবং অনেকের এটা ধারণা যে কামড়াতে যায় তারা। আসলে মুশকিলটা হচ্ছে আমার বাড়িতে ধরুন আমি থাকি, এবার কেউ যদি অপরিচিত কোনো মানুষ আমার বাড়ির দরজা খুলে যদি আমার বাড়ির ভেতর ঢুকে আসে, তখন অবভিয়াসলি আমিও তো তাদের তাড়াই করব প্রায়, বা হয়তো খুব ভদ্রভাবে জিজ্ঞেস করব কী ব্যাপার, আপনি কেন ভেতরে ঢুকে এলেন, আপনাকে আমি চিনি না জানি না, এইরকম একটা পর্যায়ক্রমে থাকবে। কিন্তু ওদের ক্ষেত্রে অত তো ভদ্রতা ব্যাপারটা ওদের মধ্যে থাকে না, কিন্তু ওরা অসম্ভব ভদ্র হয়, যাদের ওরা পছন্দ করে তাদের ক্ষেত্রে ভীষণ ভদ্র হয়, কিন্তু যাদের একটু সন্দেহ চোখে ওরা দেখে তাদের ক্ষেত্রে ওদের তো একটাই অস্ত্র রয়েছে, ঘেউ ঘেউ করা। এবং এই ঘেউ ঘেউটা শুনে আমার মতন অনেকেই আছি যারা ওদের ভয় পায়, তারাই ভয় ওরে বাবারে আমাদের কামড়াতে এসছে, এইরকম একটা গুজব বেচারাদের নামে ছড়িয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে আবার এমন হয় হয়তো কামড় দিয়েও দেয়, সেটাও হয়, সেক্ষেত্রে আবার তাদের কতখানি লাঠির খোঁচা মারছি, কতখানি ঢিল ছুটছি, কতখানি কী করছি, এগুলো অনেক তর্ক বিতর্ক, অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা সমস্ত কিছুর ব্যাপার। কিন্তু একটা জিনিস যেটা রয়েছে যে আমরা যখন ভয় পেয়ে যাই ওদের দেখে

0: তখন আমাদের ভেতর থেকে একটা হরমোন বেরোতে থাকে, সমস্তটাই তো হরমোনের ওপর দাঁড়িয়ে রয়েছি, তো একটা হরমোন বেরোতে থাকে, যে হরমোনের গন্ধটা ওরা তো অনেক অনেক অনেক গুণ বেশি গন্ধ পায় আমাদের থেকে, যে হরমোনের গন্ধটা কিন্তু ওদের কাছে গিয়ে পৌঁছয় এবং ওরা বুঝতে পারে যে ওদের ভয় পাচ্ছে এই লোকটা, এবং তখনই ওরা আরও বেশি সচেতন হয়ে যায় যে আমাকে কেন ভয় পাচ্ছে, তাহলে নিশ্চয়ই ওর মধ্যে কিছু একটা গণ্ডগোল আছে। এটা আমাদের মানুষের ক্ষেত্রেও হয় কিন্তু, যে ও আচ্ছা আমার সঙ্গে এরকম করছে, তাহলে নিশ্চয়ই ওর মধ্যে কিছু একটা গণ্ডগোল আছে। এটা ওদের মধ্যেও হয়, আমরাও প্রাণী ওরাও প্রাণী, আমাদের উভয়ের মধ্যেই একই রকম একই কিছু চলতে থাকে, কিন্তু ওই যে আমরা কথা বলতে পারি, আমরা অনেক বেশি সোচ্চার হতে পারি, কিন্তু বেচারারা ঘেউ ঘেউ ছাড়া আর তো কিছু বলতে পারে না। কিছু কিছু মানুষজন আছে যারা তাদের ঘেউ ঘেউয়ের মধ্যে থেকে অনেক কথা বুঝে নেয়, অনেক কথা শুনে নেয়, এইটুকুই ওদের আছে। আর ওই ভালোবাসাটুকুই এই দুটো একজন মানুষ এবং একজন কুকুরের মধ্যে সেতু বন্ধন করে রেখেছে। ফলে আজকে ওদের ব্যাপারে খারাপ কথা নয়, আজকে ওদের ব্যাপারে ভালো ভালো কথা, কারণ আজকের দিনটা যেহেতু ওদেরই দিন এবং আমাদের নানাভাবে নানান রকমভাবে সাহায্য করে, এবং আমার দই কিভাবে বহু বহু বহু কাল ধরে একটা ইঁদুর আমরা কিছুতেই ধরতে পারছিলাম না, নানান রকমভাবে সেই ইঁদুরও ধরে দিয়েছে, সেই কথাটাও নিশ্চয়ই আপনাকে বলবো। এবং ইঁদুর ধরবার জন্যে কেবলমাত্র বেড়াল নয়, বেড়াল তো থাকতেই পারে বাড়িতে, আমার বাড়িতেও যেরকম রয়েছে, কিন্তু একজন কুকুরও যে ইঁদুর বিশেষজ্ঞ হতে পারে এবং তিনি যে একজন ইঁদুরকে ধরিয়ে দিতে পারে সে ব্যাপারটা আমি কিন্তু চাক্ষুষ করেছি, এবং সেই কথাটা সেই গল্প নিশ্চয়ই আপনাকে বলবো। কিন্তু আপাতত আমাকে তো একটা গান শুনতে শুনতে খবরের বিরতি নিতে হবে, কারণ আমাদের চারপাশে নানান রকম নানান কিছু ঘটছে, ফলে একটা ছোট্ট করে খবরের বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি। গোপা সঙ্গে আছি আপনার, আর ঠিক এই মুহূর্তে সবিতা চৌধুরী আমাদের সঙ্গে।
1: তোলা মা না।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি
2: 100.1 এফএম গোল্ডে মনের মেলোডি শুনছেন। 9903059992 এখানে কথা হচ্ছে আপনার চারপাশে যে সমস্ত চারপে সারমেয়রা ঘুরে বেড়ায় তাদের কি কারণে আপনি পছন্দ করেন, অবশ্যই সে কথা এসে আজকে আপনি এই মুহূর্তে বলে যাবেন। শুনছি আমরা নানান শিল্পীর কণ্ঠে নানান গান, আর তার সঙ্গে আজ আপনার সঙ্গে গোপা আছি। যারা খুব একটা পছন্দ করছেন না যে আজকের এই মানে তাদের নিয়ে কথা বলা, হতেই পারে অনেকে পছন্দ করছেন না, তারা ভালো ভালো গান আমি নিশ্চয়ই বাজাচ্ছি সেটা শুনুন। আর যারা পছন্দ করছেন, যারা তাদের নিয়ে কথা বলতে চান বা যারা তাদের পছন্দ করেন, যারা বলতে চান বিভিন্ন কথা, অবশ্যই তারা 9903059992 এখানে এসে বলে যেতে পারেন তাদের মনের কথা। আর আপাতত একটা গান পরশ পাথরের, আমাদের সবার জন্য।

পরশ পাথরের গান আমরা শুনছিলাম, আর পরশ পাথরের গান শুনতে শুনতে এবার একটু আবার চলে যাব আপনার মেসেজে। বিপদে তারা বন্ধু যেন, চলার পথের সাথী, বিপদ এলেই সামনে তারা সকাল বা রাত্রি। মনের কথা বলতে পারো তুমি তাদের কাছে, কোনো কথা না বললেও তারা তোমার পাশে আছে। আঘাত করো না তাদের, যতনে আগলে রেখো, বিপদে তারা পাশে দাঁড়াবে এটা মনে রেখো। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে তিনি পাঠিয়েছেন। পরের মেসেজে পৌঁছই। শিশির ঘোষ মালদা থেকে, গোপাদেবী আমি জানি আপনি সারমেয় প্রিয়। না, একটু আপনার ভুল হয়েছে, আমি সারমেয় প্রিয় প্রেমী নয়, সারমেয়দের জন্য মানে ওদের জন্য, বিড়াল কুকুর গাছপালা সমস্ত কিছুর জন্য আমি জাস্ট পাগল। মানে ওদের ভালোর জন্য, ওদের এতটুকু একটু কিছু যদি ওরা ভালো থাকে সেজন্য আমি যা কিছু করতে পারি। মানে কোটি টাকাও যদি কোথা থেকে ভিক্ষা করে আমাকে নিয়ে আসতে হয় বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে, আমি হয়তো সেটাও করবো ওদের ভালোর জন্য। আমি এই রকম পাগল ওদের জন্য। কিন্তু আজ আকাশবাণী কলকাতা শতবর্ষে পদার্পণ করলো, আমরা সবাই আকাশবাণীর ভক্ত, এই বিষয়ে প্রোগ্রাম তৈরি করা যেত, নিশ্চয়ই যেত। আপনি বোধহয় আজকে একটু কি দেরি করে ঘুম থেকে উঠেছেন, আমি জানি না সেটা। আমাদের সকালবেলা 6:10 থেকে 7 পর্যন্ত প্রভাত বীণা বলে একটি অনুষ্ঠান হয়, সেখানে আমি আজকে সকালে ওনাম নিয়ে আর এই আকাশবাণী কলকাতাতে জন্মদিন, সেই এই দুটো উৎসব নিয়েই আজকে টানা ওই সময়টা আমি অনুষ্ঠান করেছি। আর আপনি যখন আকাশবাণীর ভক্ত নিশ্চয়ই আপনি জানেন আকাশবাণী সবার কথা বলে, আকাশবাণী সকলের। এবং এই কথাও আমি ওই অনুষ্ঠানে বলেছি যে আকাশবাণী একজন মানুষের মতন, একটি প্রতিষ্ঠান তো বটেই, যে প্রতিষ্ঠান আমাদের কাছে মন্দিরের মতন, এবং সেই প্রতিষ্ঠান শুধুমাত্র প্রতিষ্ঠান নয়, আকাশবাণী আমাদের কাছে কোথাও এমন একজন মানুষ যে মানুষ সুখের কথা বলে, দুঃখের কথা বলে, আনন্দের কথা বলে, ভালোবাসার কথা বলে, কৃষকদের কথা বলে, আবহাওয়ার কথা বলে, ঠিক তেমনি এদের কথাও বলে, যাদের কথা তারা নিজেরা বলতে পারে না। আজকে সারাদিন ধরে আকাশবাণীতে আমাদের নানান অনুষ্ঠান হবে, নানান অনুষ্ঠান হচ্ছে, এবং আমি নিজে সকালবেলা ওই সময়টুকুতে ওনাম এবং আকাশবাণী জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান করেছি। কোনোভাবে হয়তো আপনি মিস করে গেছেন, সেটা হয়তো আপনি শোনেননি, সেজন্য মানে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি শোনেননি বা শুনতে পারেননি সেটা অন্য বিষয়, কিন্তু আমি অনুষ্ঠান করেছি আজকে। আর এই সময়টুকু শুধু ওদের কথাই হবে, বাকি সময় আরও অনেক কিছু হবে, সারা দিন ধরে হবে, কারণ আকাশবাণী একজনের কথা ভাবে না, আকাশবাণী সবার সবার সবার, মানুষ, প্রকৃতি, গাছপালা সকলের জন্য, এবং সেজন্যই কিন্তু আজকে সবার কথাই হবে নানানভাবে। আপনি সঙ্গে থাকুন আর শুনতে থাকুন, আর গান হচ্ছে সুন্দর সুন্দর গান, গান নিশ্চয়ই আপনার ভালো লাগে, আপনি গান শুনুন আর আমাদের সঙ্গে থাকুন, পরবর্তী অনুষ্ঠান আরও অনেক কিছু হবে শুনতে পাবেন আপনি। আর এই মুহূর্তে আমরা পরের মেসেজে একটু যাব কি? না, পরের মেসেজে যাব না, একটা ছোট্ট করে বিরতি নেব, ছোট্ট করে বিরতি নিয়ে তারপর আমরা আবার তাদের কথাতেই ফিরে আসব, যাদের জন্য আমরা অনেকেই পাগল প্রেমী বলা যেতে পারে, তাদের কথাতে ফিরে আসবো। একটু সঙ্গে থাকুন, গোপা আছি আজ আপনার সঙ্গে। আজকে মনের মেলোডিতে কথা হচ্ছে চারপে সারমেয়দের, কারণ আজকে যেহেতু আন্তর্জাতিক সারমেয় দিবস, কুকুর দিবস যদি আমরা বলি সেই দিনটা, সুতরাং আজকে এই সময়টুকু তাদের কথা হোক, বাকি সময় আরও অন্য অনেক কথা হবে এবং গান হবে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

0: আকাশবাণী কলকাতা। একটি ঘোষণা, শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি।

0: ইলা চক্রবর্তীর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে বেশ অনেকগুলো মেসেজ খুলে নিয়ে বসেছি, কারণ অনেকক্ষণ মেসেজ পড়া হয়নি। যেরকম আকাশবাণীর জন্মদিনে আকাশবাণীর সমস্ত কলাকুশলীদের জানাই অভিনন্দন, আকাশবাণী শতবর্ষে পদার্পণ করলো। বিষয় বলি, আমার কোনো বিদেশি কুকুর নেই, রাস্তার কুকুরদের ভালোবাসি। তাদের খিদে পেলে আমার বাড়ির সামনে এসে তারা লেজ নাড়তে থাকে এবং এই নিরীহ স্বভাবটা আমার খুব ভালো লাগে। আর রাতে পুরো পাড়া ওরা পাহারা দেয়। দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া। আর এরপর হচ্ছে যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। তিনি বলছেন, কুকুর প্রভু ভক্ত, তারা কোনোদিন বিশ্বাসঘাতকতা করে না। সারাদিন পর বাড়ি ফিরলে তারা খুশিতে লেজ নাড়ে। আমার বাড়িতে সব কুকুরদের আড্ডা, তাদেরকে খেতে দিলে তারা লেজ নাড়তেই থাকে। এরপর হচ্ছে নির্ঝর বিরাটি থেকে, তিনি বলছেন, শুধু আজকেই কেন, আমাদের 365 দিন ওদেরকে ভালোবাসা দেওয়া উচিত। আমার বাড়িতে দুটো স্ট্রিট ডগ রোজ থাকে এবং আমি তাদের রোজ খেতে দিই। ওরা কিন্তু আমার বাড়ি পাহারাও দেয়, অচেনা কেউ আসলেই ডেকে ওঠে। এবং পরের আর একটা মেসেজ রয়েছে, সেটাও একটু টুক করে পড়ে নি। সোমেন যাদবপুর থেকে, ওরা কথা বলতে পারে না কিন্তু বোঝে সবচেয়ে বেশি। আমরা মানুষেরা ভালোবাসা আগে হিসেব করি কিন্তু ওরা হিসেব ছাড়াই নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমরা রাগ করলে মুখ ফিরিয়ে নিই কিন্তু ওরা রাগ ভাঙাতে চুপটি করে পায়ের কাছে বসে থাকে। একদমই তাই, ওদের ভালোবাসা বা ওদের যে কথা বলবার ধরন সেটা একেবারেই আলাদা। কিন্তু আমার দইয়ের ইঁদুর ধরার যে ধরনটা ছিল সেটা তো আমি নিশ্চয়ই বলবো। ঠিক এই মুহূর্তে একটা গান আমরা শুনবো, গান শুনে এসে তারপর বাকি কথা হচ্ছে আপনার সঙ্গে।
1: এই দোয়েল, তোরা কোথায় রে? তাড়াতাড়ি ছুটে আয়। এবার পূজোর ছুটিতে দার্জিলিং এ নিয়ে যাবো বলেছিলাম তোদেরকে, তোরা কি যাবি? তাহলে চলো।

0: আর একটা বিরতি নেব, নিয়ে আবার ফিরে আসবো গানে, আবার ফিরে আসবো আপনার মেসেজে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
2: কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে, মনের মেলোডি।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর ঘড়িটা অনেকক্ষণ মেলানো হয়নি, তাই না? সকাল 9:37 হয়ে 30 সেকেন্ড, যদি এই মুহূর্তে মিলিয়ে নিতে চান তাহলে অবশ্যই মিলিয়ে নিতে পারেন। আর এবার চটপট চলে যাব আপনার মেসেজে, কারণ অনেকগুলো মেসেজ আবার এসে আমার কাছে জমা হয়ে গেছে। আজ আন্তর্জাতিক কুকুর দিবস। আমার কুকুরদের খুব ভালো লাগে, কুকুর আমার এই জন্যই ভালো লাগে কারণ আমাদের গা চাটাচাটি করে আদর করে, ওরা আমাদের গায়ের গন্ধ শোকে আর সেই গন্ধ থেকেই আমাদের মনে রাখে। কুকুর খুব সহজেই আমাদের চিনে ফেলতে পারে ভিড়ের মধ্যেও, তার প্রিয় মানুষটিকে ওরা খুঁজে নেয়। এই নিঃস্বার্থ ভালোবাসার জন্যই আমার সবচেয়ে প্রিয় ওরা। জীবন প্রধান, বেহালা, শিলপাড়া। এরপর হচ্ছে, আমার গ্রামের বাড়িতে ভোলা নামে একটি কুকুর ছিল, খুব ভালো, তার প্রভুভক্তি, কাছে এসে লেজ নাড়া, সবসময় সঙ্গে থাকা, বিশ্বস্ত সঙ্গী, তাই ভালো লাগতো। সে এখন আর নেই। কার্তিক মণ্ডল, দাউদপুর গ্রাম, থানা সন্দেশখালি, জেলা উত্তর 24 পরগনা। এরপর হচ্ছে, আমাদের ফ্ল্যাটে পিসির 3টে ডগি আছে, তারপর 4টে কুকুর নিচে থাকে গ্যারেজে। ফ্ল্যাটের প্রতিবেশীরা অনেকে অনেক কথা বলে কিন্তু পিসি এবং আমি খুব ভালোবাসি ওদের। অভিজিৎ, দাবগ্রাম, শিলিগুড়ি। বুঝতে পাচ্ছি আপনার এই ভালোবাসার মাশুলও আপনাকে দিতে হয় নিশ্চয়ই, কিন্তু তবুও ভালোবাসাটা তো ভালোবাসাই। একটা বাইরের কুকুরকে খুব পছন্দ করি, সে রোজ রাতে খাবার সময় হাজির হয়ে শুধু দেখা দেয়, ঘেউ ঘেউ করে না, সে জানে আমাকে কেউ দেখলে কিছু খেতে দেবে। সে খুব শান্ত, কারোর সঙ্গে কামড়াকামড়ি ঝগড়া করে না, একটা নীরবতা সে পছন্দ করে। আমার খুব ভালো লাগে তাকে। রবিন মান্না, জুজার শাহ, পাঁচলা, হাওড়া।

আর দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, তিনি বলছেন, আজকে এই যে বিষয়, কুকুরদের আমি পছন্দ করি কারণ কুকুররা কোনো স্বার্থ বা বিচার না করেই ভালোবাসতে জানে, তাদের কাছে মানুষই সব। এমন বহু বাস্তব ঘটনা দেখা গেছে যেখানে বিশ্বস্ত সারমেয়টি নিজের জীবন বিপন্ন করে পুরো পরিবারকে বড় বিপদের হাত থেকে রক্ষা করেছে। তাদের সজাগ দৃষ্টি এবং সাহসিকতা অনেক সময় পুরো একটা বাড়ির সুরক্ষার প্রাচীর হয়ে দাঁড়ায়। এরপর আমি চলে যাব কার কাছে, আমি চলে যাব অমিতাবহর, গোয়াল গার্ডেন, কলকাতা 33। পোষ্য কুকুর, বেড়াল বা পাখি, এরা বিভিন্নভাবে মানুষের বন্ধু হয়ে যায়। শুধু যে বাড়ির পোষ্য হতে হবে তা নয়, এদের আমরা বিশ্বাস করি। এর সবচাইতে বড় কারণ, এরা বিশ্বাসঘাতকতা করে না, আমার জীবনের অভিজ্ঞতা অন্তত তাই বলে। এরপর হচ্ছে সৌভিক ঢাকুরিয়া থেকে, আমার বাড়িতে রোজ সকালে একটা বিড়াল আসে, দেখতে বেশ মিষ্টি, এসে দুধ দিলে খেয়ে চলে যায়। আর আছে পাড়ার কালু, আমাকে পাহারা দিয়ে অফিস থেকে ফিরে নিয়ে আসে। আসলে ভালোবাসি ওদের, নিরীহ প্রাণী, ওরা সবটাই বুঝতে পারে। এটুকুই, এই পর্যন্ত থাকুক, তারপর একটা গান শুনি, শুনে আবার ফিরে আসছি বাকি কথায়। দইয়ের কথাটা এই মুহূর্তে টুক করে একটু বলে ফেলি। একটা ছোট নেংটি ইঁদুর আমাদের ঘরে ঢুকেছিল, সেই ইঁদুরকে কিছুতেই বের করতে পারছি না। অনেক রকম মানে কলাকৌশলের মধ্যে দিয়ে আমরা গেছি, কিন্তু কোনোভাবেই কোনো শিল্প দিয়ে তাকে ধরা যাচ্ছে না। এইবারে চোখে পড়েছে আমাদের দইয়ের, আগে আমাদের বাড়িতে একটি বিড়াল ছিল, তার নাম ছিল কেলটি। ওই ইঁদুর বেশ কয়েকদিন আগে ঢুকেছে, কেলটি এখন নেই, কেলটি থাকলে নিমেষের মধ্যে ওর জলখাবার হয়ে যেত, কিন্তু কেলটি নেই বলে ও বেশ কিছুদিন আমাদের বাড়িতে রয়ে গেছে। হঠাৎ করে দইয়ের একদিন নজর পড়েছে, সেই দই ওকে সারা বাড়ি দৌড় করিয়ে, আমাদের একটা কালো গামলা ছিল, সেই গামলার ভেতরে ওকে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দিয়ে ওকে গামলাটার মানে পাশেও বসে রয়েছে পাহারাদার হয়ে, এবং আমাদের নানানভাবে বোঝাতে চেষ্টা করছে যে ওর ভেতরেই ইঁদুরটা রয়েছে। তারপরে আমি তো খুব সাহসী, আমি তো মানে ইঁদুরের নাম শুনেই আমি খাটের ওপর উঠে গেছি। আমার বাবা তারপরে একটা সেই বড় কাপড় নিয়ে গিয়ে গামলাটাকে চেপে ধরে, সে বাবার একটা অদ্ভুত শিল্পকৌশল, সেই গামলাটাকে চেপে ধরে নিয়ে গিয়ে সেই গামলা বাইরে বের করে, তারপরে সেই গামলা খুলে দেওয়া হয়, সেখান থেকে ইঁদুর মহাশয় পালায়। তো দই কিন্তু কীরকম দেখুন, ও কিন্তু ইঁদুরটাকে মারেনি, ও কিন্তু ইঁদুরটাকে একটা গামলার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে তারপরে তাকে বাইরে বের করে দেওয়া হয়েছে। এই যে দইয়ের যে নাকের একটা ব্যাপার রয়েছে, ওর এই নাকের জন্য ও কিন্তু খুব গর্বিত। এই নাকের ব্যাপারটা, ওর একটা লম্বা নাক আছে এবং সেই নাকটা দিয়ে ও প্রায় পৃথিবীর সমস্ত গন্ধ শুকে ফেলতে পারে। কারণ আমি যখন কাজ থেকে বাড়ি ফিরি, আমি হয়তো বাড়ি থেকে অন্তত আমি 1 কিলোমিটার দূরে বোধহয় রয়েছি, এরকম একটা জায়গায় থাকলে ও বোধহয় সেখান থেকে আমার গন্ধ শুকে নেয়, এবং সেখান থেকে ও মানে আনচান আনচান করতে থাকে যে মা আসছে মা আসছে, এরকম একটা ব্যাপার। ফলে দইয়ের নাক নিয়ে ও খুব গর্বিত, এবং এখন আরও অনেক গর্বিত হয়ে গেছে যেহেতু ইঁদুরটাকে গন্ধ দিয়ে ধরে গামলার মধ্যে পুড়ে দিতে পেরেছে সেই কারণে। ফলে ওদের এরকম নানান মজার মজার কাণ্ড থাকে, এবং সত্যি কথা বলতে কি, আমি কেবলমাত্র এই জন্যেই ওদের জন্য পাগল যে ওরা সবসময় মজা করে, মজা দেয়, আনন্দ দেয়, এবং সেই মজা আমি অনেক বেশি এই জন্য ওদের সঙ্গে থাকতে ভালোবাসি। কি করব বলুন, এটা তো যার যার পছন্দ তার তার কাছে। আপাতত সূচকত্তার একটু বিয়েটা দেখে আসি, বুঝলেন তো? না, আমি জানি এখন বিয়ে বাড়ি হচ্ছে না, কিন্তু তবুও সূচকত্তার বিয়ে হতে খুব একটা অসুবিধা নেই, যেহেতু ইঁদুর আমার বাড়ি থেকে সবে বেরিয়েছে। তো সে হয়তো এই সূচকত্তার বিয়েতে গিয়েই দেখুন হারিয়ে গেছিলো কিনা। এই গানটা শুনি, শুনে ফিরে আসছি, সঙ্গে থাকুন কিন্তু।

সুজগত্তার বিয়ে বাড়ি থেকে ঘুরে এলাম আমরা। পিয়া সরকার আর পায়েল সরকার আমাদের নিয়ে গেছিল সেই বিয়ে বাড়িতে। আর আপাতত আবার আমরা চলে আসি মেসেজের দিকে, কারণ আমাদের সময় ক্রমশ এগিয়ে গিয়ে চলেছে আর আমরাও সময়ের সঙ্গে এগিয়ে চলেছি। আমাদের বাড়িতে একটা কালো রঙের কুকুর ছিল, গোটা পাড়া ছিল তার নিজের ঘর। পাড়ার বাইরে থাকলেও খাওয়ার জন্য সকালে এবং রাতে ডাকলে এক মিনিটও লাগে না খাওয়ার জায়গায় আসতে। আমাদের ক্রিকেট বল ওর গায়ে লাগলেও কিছু করে না, কিন্তু পাড়ার ভেতরে বাইরের লোক এলে তাদের ঘেউ ঘেউ করে যতক্ষণ না কালু থাম ওকে বলা হয়। এরপর হচ্ছে শ্রীদিতা, সে পাঠিয়েছে, আমার পরিবারে এক কুকুর আছে, সে আমার সঙ্গে সঙ্গে থাকে, সেই কুকুরের নাম হচ্ছে ছুটকি, বজবজ থেকে শ্রীদিতা। এরপর হচ্ছে অনিরিনা ঘোষ বেহালা থেকে, সত্যি কথা বলতে কি আমি খুব একটা সারমেয় প্রেমী নই, ওরা আমাদের ভাষা বলে না, তাই আমার সাথে অন্তত মনের আদান প্রদান নেই। দূর থেকেই ওদের আমি খাতির করি, তবে ওদের চোখও যেন আমাদের মতোই ওদের মনে রায় না। ওদের মায়া ভরা চোখ দুটো আমাকে কৌতূহলী করে তোলে, মাঝে মধ্যে আদরে ভরিয়ে দেয়, কিন্তু সম্ভ্রম কাটিয়ে উঠতে পারি না। একবার যদি সম্ভ্রম কাটিয়ে উঠে ওদের কাছে যেতে পারেন, দেখবেন ওরাও কিন্তু আপনার মনের সঙ্গে ঠিক কথা বলবে। আসলে কথা তো, মুখের ভাষা তো একটা মানে একটা কি প্রকাশ, মনের সঙ্গে মনের যে যোগাযোগ, সেই যোগাযোগ যদি ওদের সঙ্গে একবার হয় না, তাহলে ফিরে আসাটা খুব মুশকিল হয়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে কিশোর বালি হাওড়া থেকে, অনেকটা বড় মেসেজ ওনার, আমাকে প্রত্যেক দিনের মতোই একটু এডিট করতে হবে বলে মনে হচ্ছে, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছে আগে থেকে। আমি জন্ম থেকেই আমার বাবা ছিলেন ডগ লাভার, আমিও ঠিক তেমনই। এখন আমার মেয়ে আমার মতনই হয়েছে, বাড়িতে দুটো ওনার কুকুর আছে, একটা জার্মান শেফার্ড আর একটা আমাদের দেশি, দোকানে আছে 5-6টা, ওদেরকে খেতে দিই। ওরা আমাদের দোকানের সামনে 9টা থেকে বসে থাকে, আমি কখন দোকানে আসব শুধু একটু বিস্কুট খাবে বলে। এদের ভালোবাসি বলে অনেকের কাছে অনেক কথা শুনেছি, ও ঠিক আছে, সেটা তো আমাদের অভ্যস্ত। এবং ভগবান, আমার মাঝে মাঝে মনে হয় ভগবান এই জন্যই হয়তো আমাদের দুটো কান দিয়েছে, একটা কানে আমরা শুনবো, একটা কানে বের করে দেবো। কেউ আমাকে বলেছে আমি নিজে কুকুর বলে কুকুর পুষেছি এতগুলো, সেটা যার যার, এটা তো যে যেমনভাবে দেখবে সে তেমনভাবে বলবে, এগুলো নিয়ে এত মাথা ঘামাবার দরকার নেই। যদি আপনি তাদের খেতে দিয়ে থাকেন এবং সেটাতেই যদি আপনি ভালো মানে ভালো

লেগে থাকে আপনার, একদমই সেটাই আপনি করবেন। এবং অনেকেই মানে থানা পুলিশ পর্যন্ত এটা হয়, সেটা যারা ভালোবাসে তাদের প্রত্যেকের ক্ষেত্রে এটা হয়। আর বাচ্চাগুলো রাস্তায় খেয়ে থাকে, তাদের কেউ ইট মারছে, কেউ লাথি মেরে চলে যাচ্ছে, এই কেউ ইট মারছে কেন, মেরে চলে যাচ্ছে কেন, এটা বলতে গেলেই ঝগড়া। আমরা যারা এদের ভালোবাসি, এই সব মানুষদের বলে বোঝানো যাবে না। এদের জন্য আমরা অনেক জায়গায় ঘোড়া ছেড়ে দিয়েছি, এদের সম্মান যে যতটা বলবো ততটাই, এদের সম্পর্কে যতটা বলবো ততটাই কম হয়ে যাবে। একদমই তাই, এদের ভালোবাসতে গেলে ওই যে ভালোবাসতে গেলে অনেক অনেক কিছু সহ্য করতে হয়, সেটাও এটাও একটা জায়গা, কিন্তু যারা ভালোবাসে তারা তো ওই জায়গা থেকে কিছুতেই বেরোতে পারবে না। এরপরে হচ্ছে উৎপল মুখার্জি পুনে থেকে, তিনি বলছেন যে ওনার দুটো ডগি আছে, একজনের নাম ওং নমো, অন্যজনের নাম বাবা গণুষ। ওরা আমার জব্বলপুরের ফার্ম হাউসের সিকিউরিটি গার্ড, আমার বন্ধু। ওর বিদেশি যেহেতু আমি এখন পুনেতে আছি, ওদের খুব মিস করি, তাই মাঝে মাঝে ভিডিও কল করে ওদের সঙ্গে কথা বললে ভালো লাগে। কিছুদিন পর ওদের কাছে যাব, আমি জানি। হ্যাঁ, আমি সত্যি আমার ওদের ভালো লাগে, আমি শুধুমাত্র কুকুর নয়, সমস্ত প্রকৃতির বিভিন্ন জিনিসকে আমার খুব ভালো লাগে, ওদের সঙ্গে থাকতে আমি খুব ভালোবাসি, এটা আমি বারবারই বলি। আচ্ছা, আমি আপাতত নামগুলো চট করে পড়তে শুরু করি। তপন কুমার রায়চৌধুরী, বাগুইয়াটি জোড়া মন্দির থেকে, ওনার খিদিরপুরে জন্ম, সেখানে যে বাড়িতে উনি ছিলেন সেই বাড়িতে একটি জার্মান শেফার্ড ছিল, ছোটো থেকে তার সঙ্গে খেলা করতো এবং মুখের ভেতর হাত ঢুকিয়ে দিলেও কামড়াতো না। যখন ওনারা বাড়ি ছেড়ে চলে আসেন তখন তার খুব মুখ ভার হয়েছিল। এরপর হচ্ছে হাওড়া জগাছা বারবাড়িতলা থেকে পূর্ণা ঘোষ, সারমেয়দের ভালোবাসি, তারা ভীষণভাবে আমাদের উপকার করে, ভালো মানুষ এবং মন্দ মানুষদের তারা চিনতে পারে, রাত্রিবেলায় পাড়া পাহারা দেয়, কেউ তাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে তারা ঠিক চিনে রাখে এবং দেখলেই চিৎকার করে। এরপর হচ্ছে বালিগঞ্জ থেকে চন্দ্রাবলী সেন, তিনি বলছেন যে দেশি বিদেশি সব রকম ভৌভৌরাই আমার জান, ওই করুণ আদুরে চোখের চাহনি, ভেজা নাক দেখলেই ঝাঁপিয়ে পড়া, মনে হয় নিজের জীবন দিয়ে ওদের রক্ষা করি। আমার নিজের ভৌজান চলে যাবার পর এখন রাস্তার গোলু কালুর দলকে খেতে দিই, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করি, এমন নিঃস্বার্থ ভালোবাসা আর প্রতিপদে সুরক্ষার ভৌজানরা ছাড়া আর কে দিতে পারে। এরকম তাদের সঙ্গে যারা জুড়ে যাবে কেবলমাত্র তারাই বুঝবে তাদের কথা, ঠিক যেরকম রতন টাটা, ইংল্যান্ড থেকে তার কাছে চিঠি এসেছিল, রানীর চিঠি, সেখানে যাওয়ার জন্য, কিন্তু তার পোষ্য তখন খুবই অসুস্থ, চলে যাবে এরকম একটা সিচুয়েশন, তখন তিনি তার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে তাকে ওখানে পাঠিয়েছিলেন ইংল্যান্ডে, এবং সে বড় অনুষ্ঠান একটি তাকে পাঠিয়েছিলেন, এবং তিনি গিয়ে ওখানে বলেছিলেন যে এরকম এরকম অবস্থা, ওনার বাড়িতে ওনার পোষ্যের এরকম অবস্থা, সেই জন্য উনি আসতে পারেননি। তখন ইংল্যান্ড থেকে ওনার কাছে চিঠি এসেছিল যে এই জন্যেই আপনি রতন টাটা। সচিন তেন্ডুলকারের বাড়িতে যে ফার্ম হাউস রয়েছে সেখানে প্রচুর রাস্তার ডগিরা রয়েছে, আমাদের এখানেও প্রচুর মানুষজন ওদের জন্য ভাবনা চিন্তা করে, এবং আজকের দিনটা সেই জন্য বিশেষভাবে আমাদের কাছে তো খুবই গুরুত্বপূর্ণ এবং মনে রাখবার মতন একটা দিন। আবার টুক করে একটা গান শুনছি, গান শুনে ফিরে আসতেই হবে, ফিরে এসে শেষ করতে হবে আমাদের অনুষ্ঠান। আপাতত একটা গান শুনতে শুনতে ফিরে আসছি এক্ষুনি।

মানি ঘোষালের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে একেবারে শেষ দিকে এসে পৌঁছেছি। এই মেসেজগুলো আমি একটু শুধুমাত্র প্রাপ্তি স্বীকারই করতে পারবো। নিশাকর ধর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে তিনি মেসেজ করেছেন। প্রদীপ মুখোপাধ্যায় জগাছা হাওড়া থেকে তিনি মেসেজ করেছেন। নন্দা রায়পোরেল হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে তিনি মেসেজ করেছেন। মানসী বৈদ্য কোন্নগর থেকে তিনি মেসেজ করেছেন। আর শিপ্রাকারার মালিকপাড়া লেন বেতর হাওড়া চার থেকে তিনি বলছেন যে সকলেই মোটামুটি এদেরকে ভালোবাসে, নানান কারণে ভালোবাসে, এবং সেই ভালোবাসার জন্য অনেক কথা, অনেক কিছু শুনতেও হয়, অনেক রকম ঝামেলাও সহ্য করতে হয়, কিন্তু সমস্ত কিছু নিয়েই এই যে যারা এদের ভালোবাসে, ভালোবাসাটা তো আর কোথাও ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না। তাই ভালোবাসা সকলকে, এদেরও যেমন ভালোবাসা, তেমন চারপাশের সমস্ত কিছুকে ভালোবেসে একসঙ্গে সবাই মিলে থাকা, এইটুকুই শুধুমাত্র আমাদের সকলের চাওয়া। এরাও আমাদেরই প্রতিবেশী, যদি এরা না থাকে তাহলে কিন্তু আমাদের চারপাশে অনেক বিপদ বেড়ে যাবে। যেরকম এই ভোরবেলা যখন আমি আসি তখন ওরা কিন্তু আমাকে নিয়ে এসে গাড়ি পর্যন্ত পৌঁছে দেয়, মানে আমার বাড়ি থেকে বাড়ির ঠিক রাস্তার মুখটায় গাড়িটা আমি দাঁড়াতে বলি, কারণ আমার বাড়িতে যে দুজন আছে গাড়ির আওয়াজেই ওরা মানে চংমং করে ওঠে, তো বাড়ির সামনে যদি গাড়ি আসে আরও চিৎকার করে সারা পাড়ার ঘুম ভাঙিয়ে দেবে। তো সেই জন্য আমি বলি ড্রাইভার দাদাকে যে একটু দূরে দাঁড়াতে। ওরা কিন্তু ওই যে বাড়ি থেকে বেরিয়ে আমি রাস্তার মোড় পর্যন্ত আসি, ওরা কিন্তু আমাকে ঠিক পৌঁছে দিতে আসে। এমনটা কিন্তু অনেকেই হয়তো আমাদের বাড়ির মানুষেরাও করবে না, ফলে পছন্দ না করলেও ঢিল মারা, জল ছোড়া, এইগুলো থেকে যদি একটু বিরত থাকি তাহলেও বোধ হয় অনেকটা ওরা একটু শান্তিতে থাকতে পারে। আমরা সবাই ভালো থাকি, এটুকুই শুধু আজকে চাওয়া। আজকে অনেকগুলো দিন, আন্তর্জাতিক এই কুকুর দিবস, আজকে ওনামেরও শুরু হচ্ছে, আজকে অনেক পরব রয়েছে, এছাড়া আমাদের তো আজকে আকাশবাণীর জন্মদিন, সেই উপলক্ষে সারা দিন ধরে নানান অনুষ্ঠান রয়েছে। আপনি সঙ্গে থাকুন আমাদের, আপনি সঙ্গে থাকুন FM গোল্ডের। গোপা ছিলাম এতক্ষণ আপনার সঙ্গে, সারা দিন আরও অনেক অনুষ্ঠান আপনাদের জন্য রয়েছে, আপনারা আমাদের সঙ্গে থাকুন আর ভালো থাকুন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার, কথা হবে আবারও, সঙ্গে থাকুন, শুনতে থাকুন FM গোল্ড।

আকাশ বাণী কলকাতা FM গোল্ড প্রচার তরঙ্গে খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। আকাশবাণী কলকাতার গৌরবময় যাত্রার শতবর্ষ পদার্পণের দিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আকাশবাণী ভবনে উদযাপিত হচ্ছে। এই 100 বছরে আকাশবাণী সংবাদ ও অনুষ্ঠানের উপস্থাপনায় বাঙালি ঐতিহ্য ও সাংস্কৃতিক মর্যাদা বজায় রেখেই ঘটেছে মেলবন্ধন। প্রধানমন্ত্রী প্রগতির 53তম বৈঠকে রেল, সড়ক এবং বিদ্যুৎ ক্ষেত্রে 6টি গুরুত্বপূর্ণ প্রকল্পের পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন। বর্তমান সরকার মাদক, নকশালবাদ এবং উত্তর পূর্বাঞ্চলের সমস্যাগুলির সমাধানে সাফল্য অর্জন করেছে বলে তিনি জানিয়েছেন। পাকিস্তানের ইসলামাবাদে আজ একটি হাসপাতালের মাতৃত্ব বিভাগে আগুন লেগে 14 জন সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। চিরাচরিত ধর্মীয় আবেগে ঈদে মিলাদুন্নবী আজ উদযাপিত হচ্ছে। কেরালামে পালিত হচ্ছে ওনাম উৎসব। ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় ক্রিকেট টেস্টের আজ চতুর্থ দিন, শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। আসি বিস্তারিত খবরে। ইতিহাসকে সাক্ষী রেখে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষ পদার্পণ করল। এই 100 বছরে আকাশবাণী সংবাদ ও অনুষ্ঠানের উপস্থাপনায় ঐতিহ্য ও সাংস্কৃতিক মর্যাদা বজায় রেখেই ঘটেছে মেলবন্ধন। দীর্ঘ পথ চলার স্মৃতি বহন করছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বাঙালির আবেগে ও মননে দিনের সকাল থেকে রাত পর্যন্ত জড়িয়ে রয়েছে।

0: আকাশবাণী কলকাতা। পঙ্কজ কুমার মল্লিক, বাণী কুমার ও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কালজয়ী মহিষাসুরমর্দিনী আজও দুর্গাপুজো এবং শারদীয় উৎসবের আবহ রচনা করে। সমাজের সকলের কাছে সহজ সরল ভাষায় বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ খবর পৌঁছে দেওয়াই আকাশবাণী সংবাদ বিভাগের উদ্দেশ্য। বিভিন্ন বেসরকারি চ্যানেলে এবং পোর্টালের রমরমার যুগেও আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ আজও নিজ স্বকীয়তায় বিরাজমান। সংবাদ বিভাগের বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত জানালেন,
1: এটার সম্প্রচার বিশেষ করে বার্তা, বিশেষ করে নিউজ যেন জনমানসে একটা অদ্ভুত প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। বেতারের বেদবাক্য গীতা বাইবেল কোরআনের থেকে কোনো অংশে কম গ্রহণযোগ্য ছিল না। একটিমাত্র মাধ্যম যার মধ্যে দিয়ে দেশকে জানতে পারছে, ঠিক আস্তে আস্তে আন্তর্জাতিক ইহারা নিল। সেই করতে করতে আজ এআই যুগে এসে পৌঁছে গেল। আমাদের সৌভাগ্য যে আমরা যারা বেতারের প্রথম দিককার পরিস্থিতি রেখেছিলাম, তারা আজকের এই সম্পূর্ণ যান্ত্রিক কলাকুশলিতার সঙ্গে বেতারের সম্প্রচার দেখে যেতে পারছি।
0: সংবাদ ছাড়াও প্রাত্যহিকী, মহিলামহল, গল্পদাদুর আসর, জানা অজানা, ষোলো আনা বাঙালি সহ নানা অনুষ্ঠান মনোরঞ্জন করে চলেছে শ্রোতাদের। সাধনা, অনুশীলন ও চর্চার মাধ্যমে আকাশবাণী কলকাতা নিজেকে উত্তরিত করেছে ভারতবর্ষের অন্যতম সেরা বেতার কেন্দ্রে। সবচেয়ে বেশি অনুষ্ঠান বৈচিত্র্য এই কেন্দ্রেই। নানা ধরনের সঙ্গীত, কথিকা, স্পেশাল অডিয়েন্স প্রোগ্রাম, নাটক, পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, টক শোয়ের অগাধ বৈচিত্র্য। আকাশবাণী কলকাতা থেকে গীতাঞ্জলি, সঞ্চয়িতা, ডিটিএইচ, এফএম রেনবো, এফএম গোল্ড ও মৈত্রী এই ছটি চ্যানেলে অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। আজকের দিনটি উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে কলকাতার আকাশবাণী ভবনটিকে। দিনভর আয়োজন করা হয়েছে একাধিক বিশেষ অনুষ্ঠান। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আকাশবাণী কলকাতার শতবর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, বাংলা ও বাঙালির আবেগ, সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত এবং ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা আকাশবাণী কলকাতা আজ তার গৌরবময় যাত্রা শতবর্ষ পূর্ণ করল। শতবর্ষ ধরে আকাশবাণী সংবাদ, সংস্কৃতি ও সৃষ্টিশীলতার অনন্য বার্তা অসংখ্য মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আকাশবাণী কলকাতার একশো বছরের নানান বিবর্তন ঘটেছে আকাশবাণী সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলো, পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এইসব নিয়েই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতা সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা তিন প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটি শোনা যাবে দুটি ভাগে। প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ রাত ৮টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও তা শোনা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহৎ পরিবহন ও পরিকাঠামো প্রকল্পের পরিকল্পনার সময় কমন ইউটিলিটি করিডর বা যৌথ পরিষেবা করিডোরের বিষয়টি পর্যালোচনা করার উপর গুরুত্ব দিয়েছেন। সেবা তীর্থে আয়োজিত প্রগতি ৫৩তম বৈঠকে পৌরোহিত্য করার সময় তিনি সংশ্লিষ্ট মন্ত্রক ও রাজ্যগুলিকে পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে কারিগরি ও অর্থনৈতিক দিক দিয়ে প্রকল্পগুলির সম্ভাব্যতা বিবেচনা করে এ ধরনের সমন্বিত পদ্ধতি খতিয়ে দেখার আহ্বান জানান। প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের পাশাপাশি গুণমানের ক্ষেত্রে কোনো আপোষ করা চলবে না। তিনি মন্ত্রক, রাজ্য এবং বাস্তবায়ন উন্নয়নকারী সংস্থাগুলিকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রতিটি পর্যায়ে গুণমান বজায় রাখা ও তদারকি ব্যবস্থা শক্তিশালী করার কথাও বলেছেন। প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় পৌঁছতে হলে দেশকে তার অভ্যন্তরীণ নিরাপত্তা আরও জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের সমাপ্তি অধিবেশনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত বা উন্নত ভারত গড়ার লক্ষ্য নির্ধারণ করেছেন এবং এই উন্নত ভারত গড়ার প্রধান পূর্ব শর্ত হল সুদৃঢ় অভ্যন্তরীণ নিরাপত্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক, নকশালবাদ এবং উত্তর পূর্বাঞ্চলের সমস্যাগুলি বড় সংকটের রূপ নেওয়ার আগেই যদি পূর্ববর্তী সরকারগুলি সেগুলির পূর্বাভাস পেত বা ব্যবস্থা নিত, তবে দেশকে দশকের পর দশক ধরে এর কুফল ভোগ করতে হতো না। পাকিস্তানের ইসলামাবাদে আজ একটি হাসপাতালে মাতৃত্ব বিভাগে আগুন লেগে ১৪ জন সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, হাসপাতালের তৃতীয় তলায় মাতৃত্ব শিশু বিভাগে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে আগুন লাগে। উদ্ধারকারী দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। একজন নবজাতক শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ঘটনা তদন্তে একটি অনুসন্ধানকারী কমিটিও তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ৩০ আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৭তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের

0: সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর FM গোল্ড প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। ইসলাম ধর্মের শেষ নবী হজরত মোহাম্মদের জন্মবার্ষিকীর স্মরণে এই পবিত্র দিনটি ইসলাম ধর্মাবলম্বীরা আড়ম্বরের সঙ্গে বড় উৎসব হিসেবে পালন করেন। ইসলামী ক্যালেন্ডার অনুসারে রবিউল আওয়াল মাসের 12 তারিখ নবী জন্মগ্রহণ করেছিলেন মক্কায়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে 570 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই উপলক্ষে শুভেচ্ছা জানান। কেরালামে আজ পবিত্র উৎসব ওনাম উদযাপিত হচ্ছে। নতুন ফসল ঘরে তোলার এই সময় প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কেরালামে এই উপলক্ষে নৌকা বাইচ, লোকনৃত্য, সঙ্গীত ও ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওনাম উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে দিনটি উদ্দীপনার সঙ্গে পালন করা হয়। এই উৎসবকে সুখ, সমৃদ্ধি ও একতার প্রতীক বলে বর্ণনা করেছেন তিনি। ওনামের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ মাদার টেরেসার 117তম জন্মদিনটি উদযাপিত হচ্ছে। আজীবন মানব সেবায় ব্রতী মাদার টেরেসাকে আজকের দিনে দেশ তথা বিশ্বজুড়ে স্মরণ করা হচ্ছে। চলছে শ্রদ্ধা জ্ঞাপনের পালা। এই উপলক্ষে কলকাতার মিশনারিজ অব চ্যারিটি এবং মাদার হাউসে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, কেরালাম, পূর্ব রাজস্থান ও মাহেতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ, মধ্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, সিকিম, উত্তরবঙ্গ, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডেও। ওড়িশায় আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা। হিমাচল প্রদেশে মৌসুমী বায়ুর সক্রিয় পরিস্থিতির মধ্যেই আজ সকালে সেখানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর 5:46 সিমলায় মৃদু কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 4। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি থেকে জানানো হয়েছে, ভূকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় ক্রিকেট টেস্টের আজ চতুর্থ দিন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার রান 2 উইকেট হারিয়ে 99। মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা 1টি করে উইকেট পেয়েছেন। গতকাল তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে 8 উইকেটে 265 রান তোলে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে 290 রানে অল আউট করার পর ভারত তাদের ফলোয়ান করায়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। আকাশবাণী কলকাতার গৌরবময় যাত্রা শতবর্ষ পদার্পণের দিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আকাশবাণী ভবনে উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী প্রগতির 53তম বৈঠকে রেল, সড়ক ও বিদ্যুৎ ক্ষেত্রের 6টি গুরুত্বপূর্ণ প্রকল্পের পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন। পাকিস্তানের ইসলামাবাদে আজ হাসপাতালের মাতৃত্ব বিভাগে আগুন লেগে 14 জন সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। খবর পড়া
1: আকাশবাণী সমাচার কে সাথ মে ফরহত নাজ। वित्त मंत्री निर्मला सीतारामन ने कहा है कि भारत विश्व में सबसे तेजी से बढ़ती अर्थव्यवस्थाओं के रूप में स्थान बना चुका है। कनाडा के टोरंटो में आज भारतीय कारोबारी समुदाय को संबोधित करते हुए श्रीमती सीतारामन ने कहा कि भारत में परिवर्तन संरचनात्मक है और तेजी से होते शहरीकरण, मध्यम वर्गीय का स्तर बढ़ने और विश्व स्तरीय डिजिटल बुनियादी ढांचे का इसमें अहम योगदान है। उन्होंने कहा कि ये अर्थव्यवस्था के हर क्षेत्र में नए अवसर सृजित कर रहे हैं। वित्त मंत्री ने वित्तीय और वाणिज्यिक सेवाओं में भारत के डिजिटल तंत्र का भी उल्लेख किया। प्रधानमंत्री नरेंद्र मोदी कल वीडियो कॉन्फ्रेंस के माध्यम से खेलो इंडिया संवाद को संबोधित करेंगे। राष्ट्रीय खेल दिवस 2026 समारोह के अंतर्गत ये कार्यक्रम देश भर में राज्यों और केंद्र शासित प्रदेशों के प्रत्येक जिले के 2 कॉलेजों में युवाओं की भागीदारी के साथ आयोजित किया जाएगा। इससे युवाओं को देश की खेल संबंधी महत्वाकांक्षाओं से सीधे जुड़ने का अवसर मिलेगा। भारत ने अत्यधिक ऊंचाई वाले इलाकों में सैनिकों के लिए स्वदेशी पैराशूट तकनीक में बड़ी सफलता हासिल की है। रक्षा अनुसंधान और विकास संगठन DRDO की आगरा स्थित ADRDE द्वारा डिजाइन और विकसित मिलिट्री कॉम्बैट पैराशूट सिस्टम का लद्दाख के न्योमा के मुध ड्रॉप जोन में सफल परीक्षण किया गया। ये दुनिया के सबसे ऊंचे ड्रॉप जोन में शामिल है। दिल्ली सरकार ने आज दिल्ली लक्ष्मी योजना के तहत 4000 पात्र महिला लाभार्थियों को स्वीकृति

0: আকাশবাণী এফএম গোল্ড, খাঁটি সোনা।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিং

0: ফর্মে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে, গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, 100.1 FM Gold-এ তোমায় গান শোনাবো, 100.1 FM।

0: চোখের ঘড়িতে এখন সময় ঠিক 1:17:26। তোমায় গান শোনাবো নিয়ে স্টুডিও প্রান্তে হাজির আমি সুদীপ্ত,
1: আর আমি দেবলীনা।
0: আজকে একটা বিশেষ দিন, তাই তো?
1: বিশেষ মানে এক একটা দিন থাকে যেদিনটা শুধু বিশেষ বললে বোধ হয় কম বলা হয়। খুব বিশেষ দিন, কারণ আজকে আমাদের এই কলকাতা বেতার, সে কিন্তু গুটি গুটি প্রায় পথ চলতে চলতে 100 বছরে পা রেখেছে। 100 বর্ষ পূর্ণ করলাম আমরা,
0: ভাবা যায়? সেই 1926 সালের 26 অগস্ট, মানে সময়টা দীর্ঘ, ভারতের দ্বিতীয় বেতার কেন্দ্র বলা যায়, মানে 1927 থেকে 2000।
1: হ্যাঁ, 1927 সালের 26 অগস্ট, এবং আজকে আমরা 99 পূর্ণ করে 100 তে পা রাখলাম। এবং আজকে যে যে বিশেষ অনুষ্ঠানগুলো আপনারা শুনছেন, আপনারা বুঝতেই পারবেন সেই অনুষ্ঠানগুলো এমনভাবে সাজানো হয়েছে যেখানে কিন্তু উঠে আসছে প্রচুর প্রচুর স্মৃতি, একেবারে নস্টালজিয়ার ঝাঁপি আজকে কিন্তু খোলা হচ্ছে, কখনো FM রেনবোতে, কখনো FM গোল্ডে। আর তার ফাঁকেই যাদেরকে নিয়ে আমাদের পথ চলা, যাদের জন্য আমাদের পথ চলা, সেটা হলেন আপনারা। কাজেই আপনাদের পছন্দের গান সেটা কি বাদ যেতে পারে? একেবারেই না। আর আজকে শুরু করলাম দেবলীনা সুদীপ্ত এদের দুজনের পছন্দের একটা গান দিয়ে, মানে এটুকু বলতে পারেন আমরা একটা আপনাদের থেকে একটা বার্থডে গিফট হিসেবে নিয়ে নিলাম, আর এবার একে একে রিটার্ন গিফট দেওয়ার পালা। সুদীপ্তদা, একদম প্রথমে আমরা যে বন্ধুদের অনুরোধে যাব, পান্নালাল দত্ত, শ্রীমন্ত দত্ত, দেবাশিস দত্ত, গৌরহাটি আরামবাগ হুগলি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে শুনতে চেয়েছেন এই গান।

0: আমরা মোহাম্মদ রফির কণ্ঠে এই গান শুনছিলাম পবিত্র মিত্রর কথায় এবং বিনোদ চট্টোপাধ্যায়ের সুরে।
1: একদমই তাই দেবলীনা, এই কিছু গান আছে যেগুলো শুনতে শুনতে কিন্তু সত্যিই আমাদের ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। আমরা প্রথম যখন এই গানটাও শুনেছিলাম তখনও কিন্তু সেই বড় রেডিও সেটেই শুনেছিলাম এই গানটা, কাজেই সেই গানগুলো যখন ফিরে ফিরে আবার শুনি তখন কিন্তু সেই পুরনো স্মৃতিগুলো আবার মনের মধ্যে চাগার দিয়ে ওঠে। আজকে আরও একটা গানের অনুরোধ রয়েছে বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে, আমার অঙ্গে জলে রং মশাল, যেটি শুনতে চেয়েছেন খরসরাই বেগমপুর থেকে কৌশিক দত্ত। সেই গানটাও কিন্তু অনেক স্মৃতিকে আজকে নতুন করে উস্কে দিচ্ছে যেন।
0: জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথায় সুরে এবার বনশ্রী সেনগুপ্ত রইলেন আপনাদের সঙ্গে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে তোমায়।

0: গানটি আমরা শুনছিলাম কিশোর কুমারের কণ্ঠে। রাজবলহাট থেকে এই গানটির জন্য অনুরোধ করেছিলেন সুদীপ্ত বাগ এবং পুষ্পিতা বাগ।
1: আর এবার আমরা যে বন্ধুর অনুরোধে যাব, তিনি আমাদের কাছে হোয়াটসঅ্যাপ আর SMS-ও আপনারা অনুরোধ পাঠাতে পারেন, আপনারা জানেন সে কথা। তো আমাদের কাছে অনুরোধ করেছেন যাদবপুর থেকে আর কে মুখার্জি, তিনি এই গানটি শুনতে চেয়েছেন শিল্পী সুমন কল্যাণপুরের কণ্ঠে।

0: আমরা সুনন কল্যাণপুরের কণ্ঠে এই গান শুনছিলাম, গীতিকার মুকুল দত্ত এবং সুরকার রবীন বন্দ্যোপাধ্যায়।
1: গান শোনার মাঝে একটু আবহাওয়ার খবরও জানিয়ে দিই। বীরভূম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার বেশ কয়েকটি জায়গায় আগামী দু তিন ঘন্টার মধ্যে মাঝারি থেকে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারবে বলেও জানানো হয়েছে। এই বিষয়ে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর।
0: চলে যাই পরের বন্ধুদের অনুরোধে। এমন একটা গানের অনুরোধ এসেছে আজকে সুদীপ্তদা, যে গানটার অনুরোধ আমাদের তুলনায় কম আসে। সুজয়, সুদীপ্ত এবং দীপন মণ্ডল ঠাকুরপুকুর কলকাতা 63 থেকে সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে যে গান শুনতে চেয়েছেন, সেই গানের গীতিকার কিন্তু শ্যামল গুপ্ত এবং সুরকার শিল্পী নিজেই। আমরা চলে যাই সেই গানে।

এরপরে যে গানে যাব আমরা সেই গানটির জন্য অনুরোধ করেছেন, সেই গানটির জন্য বলা ভুল, যে কোনো একটি গানের জন্য অনুরোধ করেছেন, আসাম থেকে হিতেন্দ্র দাস। আর এই সুযোগটা আমি বা দেবলীনা কেউই এড়িয়ে যেতে পারলাম না। আসলে আমাদের ছোটবেলার একটা বড় অংশ জুড়ে ছিলেন শ্রাবন্তী মজুমদার রেডিওকে কেন্দ্র করে, তাই শ্রাবন্তী মজুমদারের একটা গান এই মুহূর্তে, গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর ভিভালসারা।

0: চলে যাব পরের গানে।
1: হ্যাঁ, এবং একটুখানি বলে দিই, আমরা যে গান শুনছিলাম এই গান আমরা শুনছিলাম কিন্তু নতুন জীবন এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে, এবং শুনছিলাম পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় আর রাজেন সরকারের সুরে। আর এই গান যারা শুনতে চেয়েছিলেন সুদীপ্তদা, আমাদের একটুখানি বলতে হবে, কারণ আমরা ব্যাক টু ব্যাক চলে এসেছিলাম হেমন্তবাবুর গানে, তো সেক্ষেত্রে এই গান শুনতে চেয়েছেন নীলাঞ্জন দেব মান্না, এস এন ব্যানার্জি রোড, কলকাতা 13 থেকে এই গানটি শুনতে চেয়েছিলেন, এবং তিনি আমাদের কলকাতা বেতারকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এবারে আমরা কোন অনুরোধে যাব বলো, কোন বন্ধুর?
0: নারগোড়া ছত্তিশগড় থেকে অনুরোধ পাঠিয়েছেন কে, মহারাজ কীর্তনপুরী গোস্বামী, লক্ষ্মীদেবী গোস্বামী। ওনারা কোনো স্পেসিফিক গানের রিকোয়েস্ট করেননি, ওনারা যে কোনো ফিল্ম সং শুনতে চেয়েছেন, তো তেমন কোনো গান কি শোনানো যায়?
1: হ্যাঁ, আপাতত সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান রাখলাম, ফিরে এসে বলছি কোন ছবির গান এবং গীতিকার সুরকারকে।

0: সন্ধ্যা মুখার্জির কণ্ঠে সূর্যমুখী ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে আমরা শুনছিলাম এই গান গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে।
1: এবার যে গানে যাব সেই গানটির কথা অনিল বাগচী এবং গানের শিল্পী এবং সুরকার মান্না দে, আর শুনতে চেয়েছেন রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গড়িয়া থেকে।

সময় প্রায় শেষের পথে, আমরা চলে যাব এবারে আরেকটা অনুরোধে। এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুব্রত কুমার করণ বজবজ বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং প্রফুল্ল ভট্টাচার্যর সুরে ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে আমরা শুনব এবারের গান।

0: যে গানটি আমরা শোনাচ্ছি সেই গানটির শিল্পী আরতি মুখোপাধ্যায়, গানের কথা সুবীর হাজরা, সুরকার বাপি লাহিড়ি, আর গানটির জন্য অনুরোধ করেছেন সুমিতা মাইতি এবং সৌমিতা মাইতি, ফুলেশ্বর, হাওড়া থেকে।
1: আর এই গান শুনতে শুনতে আপাতত সুদীপ্ত আর দেবলীনা বলবে টাটা বাই বাই। আর আজকে কলকাতা বেতারের যে শতবর্ষে পা রাখা, সেই নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান থাকবে দুপুর 2:30 থেকে। আপনাদের সঙ্গে স্টুডিওর এই প্রান্তে থাকবেন সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, আর অতিথি হিসেবে কে থাকছেন সেটা শুনতে গেলে একটু গান পাতুন না আমাদের সঙ্গে।

0: আপনি শুনছেন 100.1 FM Gold
1: আজকে একটা একেবারে অন্যরকম দিন। সেই ছোট্টবেলার কথা খুব বলতে ইচ্ছে করছে। আজ আপনারা সকলেই জানেন আমরা শুধুমাত্র আকাশবাণী নয়, আকাশবাণীর সঙ্গে যুক্ত যারা প্রত্যেকের জন্য একটা আবেগঘন দিন। আমার একেবারে ছোট্টবেলায় সকাল হতো আমাদের অনেকেরই সেই এক মায়াবী সুরের স্পর্শে। অনেক পরে জেনেছি তাকে বলে আকাশবাণীর সিগনেচার টিউন। সেটা বেশ খানিকটা পথ পেরিয়ে এসে জানতে পেরেছিলাম। তারপর ধীরে ধীরে দেশবন্দনা, রবীন্দ্রসঙ্গীত, সঙ্গীত শিক্ষার আসর, এইসবের মধ্যে দিয়েই আমার আকাশবাণীর সঙ্গে পরিচয়। সেই পরিচয়টা নয় নয় করে অনেকগুলো বছর হয়ে গেল। সেসব দিনগুলোর কথা এখনও মনে পড়লে মনে হয় এতটা পথ পার করে এলাম এই বাড়িটায়, সত্যি সত্যি। তো তখন তো বাড়িতে বাড়িতে বীজ বোনা হতো সংস্কৃতির এই রেডিওর মাধ্যমে। কলকাতা বেতার আজ শতবর্ষে পা রাখলো, তো সেই কারণে আমাদের আবেগের সীমা নেই। আমাদের ভালোবাসা, ভালো লাগা কখন যে মিলেমিশে এক হয়ে গেছে এই বাড়িটার সঙ্গে, সেইটা সত্যি সত্যি বলার মতন ভাষা আমার কাছে নেই। আর যার কাছে অনেক গল্প শোনার, আপনারা প্রত্যেকেই তাকে চেনেন এবং তিনি আমাদের আজ বিশেষ অতিথি। আমাদের আকাশবাণী কলকাতা শুধু নয়, কলকাতা বেতার সহ আরও নানা স্টেশনে দীর্ঘদিন তিনি নানা অনুষ্ঠানকে নিজের জ্ঞানের আলোতে, বোধির আলোতে বারবার করে উজ্জীবিত করেছেন এবং আমাদের অনেকের মধ্যে তিনি সঞ্জীবনী সুধা, আমি অন্তত বলতেই পারি। আজকে আমার একটু অন্যরকম প্রাপ্তির দিন। দেখি আমরা সকলকে নিয়ে আজকের এই শতবর্ষের সূচনা করি, আপনাদের সকলকে সঙ্গে নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন সহ অধিকর্তা আকাশবাণী কলকাতা সৌম্য।

0: বসু দাদা, খুব ভালো লাগছে আজকে আপনাকে পাওয়াটা। আমার কাছে তো বটেই, আমাদের সকলের কাছে অনেকটা প্রাপ্তির।
1: হ্যাঁ, সে তো নিশ্চয়ই।
2: হ্যাঁ, অবশ্যই, সেটা প্রাপ্তির ঝুলি আমাদের ভারী হচ্ছে এবং হওয়াটাই খুব স্বাভাবিক। কারণ এই যে প্রাপ্তির ঝুলি, এই প্রাপ্তির ঝুলির জন্যে আমরা আজকে যেখানে বসে আছি, সেই আকাশবাণী অর্থাৎ আমাদের শুরুর কলকাতা বেতার, তার কিন্তু অনেক পরিশ্রম, অনেক কি বলবো, অবদান রয়েছে এই কৃতিত্বটা অর্জন করার, অর্থাৎ এই শতবর্ষে পৌঁছানো, পা রাখা। তো তুমি যেটা বলছিলে যে এর মধ্যে অনেকগুলো ঘটনার কথা তুমি বলে গেলে, ঘটনা বলি না, হ্যাঁ, ছোটোখাটো ঘটনা,
0: আমাদের জীবনের ঘটনা।
2: হ্যাঁ, না না, সে তো বটেই। আমি তোমার বলার মধ্যে যে শব্দগুলো এলো তার মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং জায়গা আছে, সেই ইন্টারেস্টিং জায়গাগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আসবো। কারণ আমাদের আসতে হবে এই কারণে যে এই যে পথ চলাটা, এই পথ চলাটা শুধুমাত্র কিছু বিনোদনের জন্য তো নয়। আমরা একটা জিনিস জানি যে যখন আমাদের এই কলকাতা বেতার শুরু হয়েছিল, সে শুরু হওয়ার পেছনে একটা বিরাট লড়াইয়ের জায়গা আছে। অর্থাৎ লড়াইটা কীরকম? লড়াইটা এইরকম যে আমরা যখন অন্য কোনো মাধ্যমকে পাচ্ছি না, যে সময়টা 1927 মানে আমরা তো জানি সেটা ব্রিটিশদের অধীনে আমাদের থাকতে হচ্ছিল ভারতবাসীদের, এবং নানা রকম অত্যাচার, নানা রকম উৎপীড়ন সে সমস্ত ছিল। তো তার সঙ্গে যেটা ছিল, আমাদের এগিয়ে না যাবার জন্যে আমাদের শিক্ষার অভাব, আমাদের স্বাস্থ্যের অভাব, আমাদের কর্মের অভাব, সমস্ত কিছু সব দিক থেকে একটা অভাবের সৃষ্টি করে শুধু শোষণ তোষণই চলছিল ব্রিটিশদের তরফ থেকে। এই রকম জায়গা থেকে যখন আকাশবাণী, তখনকার ভারতীয় বেতার হিসেবে, তখনও কলকাতা বেতার আসেনি, ভারতীয় বেতার হিসেবে পা রাখবে বলে ভাবছে, এবং একটা ব্যবসায়িক সংগঠন IBC, ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি, তারা যখন ব্রিটিশ সরকারের কাছে আবেদন করছে চুক্তির পরে, তখনও কিন্তু ব্রিটিশ সরকার এটা দিতে রাজি নয়। তাদের মধ্যে নানা রকম সংশয়, এ বেতার করে কি করবে, তারা কি আমাদের বিরুদ্ধে কোনো প্রোপাগান্ডা, বলা যাকে বলা হয়, সেইগুলো চালাবে? আর সেই সময় যেহেতু আমাদের এখানে গুপ্ত সমিতিগুলো স্বাধীনতা সংগ্রামে কাজকর্ম চলছে, সে ভয়টাও তাদের আছে, তাহলে কি এই রেডিও তাদের হয়ে কিছু করবে? অথবা কোনো বিদেশি শক্তি কি তাদের প্রোপাগান্ডার জন্য একে ব্যবহার করতে পারে? নানা রকম দিকের চিন্তা করে, তার সঙ্গে আর একটা বড় চিন্তা যেটা ছিল সেটা হচ্ছে অর্থ। এটা চালাতে গেলে অর্থ কে দেবে? আমরা অর্থ দিতে পারবো না, সরকারিভাবে বলে দেওয়া হয়েছিল। এত কাণ্ডের পরেও সবসময়ই যে কোনো একটা সংগঠনে তো দুরকম লোক থাকে, একদল থাকে পজিটিভ, একদল থাকে নেগেটিভ। এই নেগেটিভের বদলে যারা পজিটিভ ছিল তারা বোঝানোর চেষ্টা করলো যে না, রেডিওর একটা বিরাট ভূমিকা আছে, দরকার আছে, প্রয়োজন আছে। কারণ তারা সেটা অনুধাবন করেছিল প্রথম বিশ্বযুদ্ধের পর। হ্যাঁ, সেখানে বেতারের মাধ্যমে তাদের যে সিগন্যালসগুলো দিতে পারতো, কথোপকথন চলতো ফিল্ডে, ওয়ারফিল্ডে, সেইগুলো তারা জানতো, তারপরেও কিন্তু করেনি। তার থেকেও বড় কথা হলো, এই ভারতে বেতার ব্যবস্থা, মানে সম্প্রচার ব্যবস্থা পাকাপাকিভাবে নিয়মিতভাবে চালু করার জন্যে যে সময়টাকে বেছে নেওয়া হয়েছিল, সেই সময় পাশাপাশি কিন্তু BBC অর্থাৎ ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, সে কিন্তু চালু হয়ে গেছে, ওদের ব্রিটেনেই চালু হয়ে গেছে। অথচ আমাদের এখানে ব্রিটিশরা সেই রেডিও চালু করতে দিতে রাজি নয়। তার পেছনে আরও নানা রাজনৈতিক কারণ ছিল, সেখানে আমরা যাচ্ছি না। কারণ আজকে আমাদের সূচনা লগ্নের যে কথা, সেই কথাতে আমরা তোমার সঙ্গে যেরকম এই গোপন কথাটা বলেই দিই, আমরা যখন ভাবছিলাম যে কী করব, সকলেই তো ইতিহাস নিয়ে বলবেন, আমরা তাহলে ইতিহাসের পেছনে যে সমস্ত মজার মজার ঘটনা বা ঘটনা রয়েছে সেগুলোর দিকে একটু জোর দেব।
0: হ্যাঁ, ইতিহাসের একটা পাতায় কোথায় যেন একটা ময়দানে তাঁবু ফেলে কিছু একটা কাজকর্ম চলছিল, সেই গল্পটা দাদার কাছ থেকে শুনবো।
2: হ্যাঁ, সেটা তো আসবেই। সেটা আসার আগে তাহলে ওই সলতে পাকানোর ব্যাপারটা সেরে নিই। তার কারণ হচ্ছে, অবশেষে তারা, মানে ব্রিটিশ সরকার, অনুমতি দিল যে হ্যাঁ, তোমরা দুটো কেন্দ্র যেমন তোমরা চেয়েছো করতে পারো, একটা বোম্বেতে একটা কলকাতায় স্থির হলো, এবং সেগুলো খুলল, সম্প্রচার শুরু করলো। আমরা জানি 1927 সালে 23শে জুলাই হচ্ছে বোম্বেতে, তৎকালীন বোম্বে, আর আজকের দিনে 1927 সালে 26শে আগস্ট এই কলকাতায় গার্স্টিন প্লেসে আমাদের শুরু হয়ে গেল বেতার সম্প্রচার। কিন্তু এই বেতার সম্প্রচারের ঠিক আগে

0: 1926 সালে তারও কিছুদিন আগে থেকে শুরু হয়েছিল, কিন্তু 1926 সালে মার্কনি কোম্পানি, রেডিওর সঙ্গে যার নাম ওতপ্রোতভাবে যুক্ত মার্কনি, তো মার্কনি তার যে কি বলো কৃতিত্বটা পেয়ে গেছিল আবিষ্কারের ক্ষেত্রে, জগদীশ বসু যদিও আমাদের 1895 সালে দেখিয়ে দিয়েছিলেন বেতার সম্প্রচারের ব্যাপারটা, কিন্তু তারপরে তিনি কীরকম উদাসীন হয়ে গেলেন, মার্কনি পেটেন্ট নিয়ে নিল এবং ব্যবসা শুরু করে দিল সারা বিশ্বে। আমাদের এই ভারতবর্ষেও সে কিন্তু ব্যবসা শুরু করে দিয়েছিল। এই ব্যবসা করতে করতে তারা টেম্পল চেম্বার্সে, খুব বেশি দূরে নয়, এই আমাদের হাইকোর্টের কাছাকাছি অঞ্চলেই টেম্পল চেম্বার্সের একেবারে ওপরের তলায় তারা একটা ছোট্ট রেডিও স্টেশন শুরু করলো। সেটা কিন্তু আমাদের এই বেতার কেন্দ্রের মতো নয়, শখের নিজেদের ব্যক্তিগত স্টেশন। সেখান থেকে তারা প্রতিদিন এক ঘন্টা ঘন্টাখানে গান বাজনা বাজাতে শুরু করলো, কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল আলাদা। এই বেতারের যে যন্ত্রাংশ অথবা ওই আমরা যাকে তখনকার দিনে যে রেডিও সেট, ক্রিস্টাল সেট, সেই সমস্ত কেমনভাবে বিক্রি হচ্ছে বা বিক্রি হতে পারে সেইটা একটা পরীক্ষা করবার জন্যে তারা করলো কি, এই ময়দান অঞ্চলে একটা বড় তাঁবু ফেলল। তো এই গল্পটা আমরা কার কাছে পেয়েছি, তারিণী বন্দ্যোপাধ্যায়, তারিণীচরণ বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে লিখছেন, তিনি কিন্তু পরে কলকাতা বেতারে যোগ দিয়েছিলেন একজন কর্মী হিসেবে। হ্যাঁ, তার কাজটা তিনি নিজেই লিখেছেন যে আমার কাজ ছিল যখন ওই টেলিফোন অপারেটররা থাকতো না সেই টেলিফোন অপারেটরের কাজ করা, আর যখন শিল্পীরা মানে বাইরের শিল্পীরা অর্থাৎ ইউরোপীয় শিল্পীরা বা ভারতের বিখ্যাত শিল্পীরা যখন আসতে চাইছেন তাদের ওই ঘোড়ার গাড়ি টাড়ির বন্দোবস্ত করে দেওয়া, এই কাজটা করার জন্য তিনি ছিলেন। তো তিনি তার ইয়েতে লিখছেন, স্মৃতিকথায় লিখছেন যে আমি তো গ্রামের একজন দরিদ্র ঘরের সন্তান ছিলাম, তো চাকরির জন্যে আমি এবারে আস্তে আস্তে চেষ্টা করতে লাগলাম এবং করতে করতে আমি পৌঁছলাম কোথায়, পৌঁছলাম কলকাতাতে। কলকাতার এই গড়ের মাঠ অঞ্চলে, তখন গড়ের মাঠ বলা হতো, গড়ের মাঠ অঞ্চলে এসে দেখি একটা বিশাল তাঁবু খাটিয়ে সেখানে কিছু একটা হচ্ছে। গিয়ে দেখলাম যে কোনো একটা বিদেশি কোম্পানি, তারা তাদের রেডিও, সেই সময়কার আবিষ্কার, সেই রেডিও বাজিয়ে জনসাধারণকে শোনাচ্ছে এবং তাদেরকে উৎসাহিত করছে রেডিও কেনার জন্যে। তো সেখানে আমি গিয়ে বললাম আমার একটা কাজ জুটে গেল। কি কাজ? না হাতে চোঙা নিয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলা এই নতুন আবিষ্কারের কি হচ্ছে না হচ্ছে সেগুলো আপনারা নিজের কানে শুনে যান, নিজের চোখে দেখে যান, ইত্যাদি ইত্যাদি, সেই করে লোক জমা করা, সেটাই ছিল তার কাজ। ঠিক আছে, এরকম এই কাজ করতে করতে করতে করতে, এবং কোম্পানির কিন্তু বিক্রি হচ্ছে আর তিনি লোক ডেকে যাচ্ছেন, করতে করতে একদিন ওই পাঁচ দিন ছ দিন সাত দিন দশ দিন পরে সে তাঁবু গুটিয়ে ফেলা হলো। গুটিয়ে তো ফেলা হলো, গুটিয়ে ফেলার পরে এই ভদ্রলোক কী করবেন, আবার তো বেকার হয়ে গেছেন। তখন তাকে ওই যারা মার্কনি কোম্পানির লোকজন ছিলেন সাহেব, তারা তাকে বললেন যে শোনো, আমাদের কাছে একটা খবর আছে, খুব শিগগিরই এখানে বেতার কেন্দ্র খোলা হবে, তুমি একটু কোম্পানির সঙ্গে যোগাযোগ করো। এবারে তিনি যোগাযোগ শুরু করলেন, এবং ওটা 1926-এর কথা বলছিলাম, 1927-এর আগস্ট মাসেই তো আমাদের এই কলকাতা বেতার কেন্দ্র হলো। এবং উনি কলকাতা বেতার কেন্দ্রে যিনি আমাদের ভারতীয় অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন, নৃপেন্দ্রনাথ মজুমদার, তার সঙ্গে আরেকজন ছিলেন যিনি ছোটদের অনুষ্ঠান করতেন, যোগেশচন্দ্র বসু, তা যথেষ্ট পরিচয় ছিল। সেই যোগেশচন্দ্র বসুর পরিচিত ছিলেন আবার এই তারিণীচরণ বন্দ্যোপাধ্যায়। তো যোগেশচন্দ্র বসুর তখন তো সুপারিশে অনেক কাজ হতো, সদ্য সদ্য একটা স্টেশন খুলেছে, কেউ কিছু জানে না, তারিণীবাবু এখানে এসে কাজে যোগ দিলেন। তো একটা জিনিস লক্ষ্য করো, আমরা এখনও কিন্তু দেখি নানা জায়গায় এরকম টেন্ট তৈরি করে বা কোনো একটা এক্সিবিশন হলে বা আমাদের পাশে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়, বিভিন্ন ধরনের মেলা হয়, সেটাও তো প্রমোশন। 1926 সালেও কিন্তু সেই প্রমোশনের কাজটা বেশ ভালো মতো আমাদের এই রেডিওর ক্ষেত্রে হতো, যখন কিন্তু এই রেডিও স্টেশন চালু হয়নি কলকাতা বেতার তখন থেকে,
1: সেই কবেকার কথা, তাই না? এবং আরেকটা জিনিস হচ্ছে বহুজন হিতায় বহুজন সুখায়, এই মন্ত্রতে বিশ্বাসী আমরা প্রত্যেকে, এবং সেই বিশ্বাসটা আমাদের আকাশবাণী দিয়েছে। আকাশবাণী মানে শুধু আমরা যারা ভেতরে কাজ করি, মানে আপনারা এবং আপনাদের গাইডেন্সে, আপনি তো অভিভাবকের মতন, তো এই যে তার বাইরে এত বিপুল সংখ্যক মানুষ রয়েছেন যারা শোনেন শুধুমাত্র

0: শ্রোতার আসনে, এখন তো খানিকটা দর্শকের আসনেও। তো শ্রোতাদের কথাও একটু শুনি। 2248 8085 এই নাম্বারে কে অপেক্ষা করছেন? নমস্কার।
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি আলমবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
0: বলো।
1: আজকের এত ভালো একটা সময় দিন, সেখানে একজন প্রিয় শ্রদ্ধেয় মানুষ সামনে সৌমেন বসু, তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং তার সঙ্গে আপনাকেও
0: অনেক ধন্যবাদ।
1: আসলে আমাদের কাছে আকাশবাণী হচ্ছে একদম আমাদের বাড়ির লোক, যখন আমরা সারা বছর তাকে নিয়ে থাকি, কিন্তু যখন তার আর কি যেদিনটায় তার শুরু হয়, জন্মদিন হয়, তখন যেন মনে হয় যে তাকে বলি যে তুমি তো আমাদের সারা বছর আপন থাকো, আজ যেন আরো একটু বেশি আপন, আজ খালি তোমাকে নিয়েই আমরা থাকবো। তো আজকে একদম সকালে প্রাত্যহিকী থেকে শুরু করে তারপরে সৌমেন্দার একটা অসাধারণ কথিকা এবং তারপরে আরো যে যে অনুষ্ঠান হলো, হয়ে এখন আমরা দুপুরবেলাতে এসেছি, আমার মনে হয় যে আকাশবাণীকে আঁকড়ে আছেন এখনো কিন্তু অনেক মানুষ, এত মিডিয়ার যুগেও, এত এত সোশ্যাল মিডিয়া, এত প্রিন্ট মিডিয়া, এত কিছু অ্যামিনিটিস, কিন্তু আকাশবাণীকে আঁকড়ে আছেন এখনো অনেকে, অনেক বৃদ্ধাশ্রম আছে যেখানে এখনো কিন্তু আকাশবাণী নিয়ে তারা সারাদিন আছেন।
0: একেবারেই, এবং বিশেষভাবে সম্পন্ন, বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত মানুষেরা রয়েছেন, তাদের চোখের আলো আকাশবাণী বা তাদের হাতের লাঠি আকাশবাণী।
1: আপনি যেমন বলছিলেন সৌমেন্দার কথা, আমার কাছেও সৌমেন্দার একটা খুব বড় ভূমিকা আছে, কারণ আমার প্রাত্যহিকীতে লেখা শুরু কিন্তু সৌমেন্দার সময়। একদম নতুন একজন লেখককে উনি যেভাবে উৎসাহ দিয়েছিলেন প্রথম দিন যখন আমি লেখাটা ওনার কাছে নিয়ে গিয়েছিলাম, আমি সেটা জীবনে ভুলবো না। আর আমার একজন মামা ছিলেন, তিনি আজকে নেই, মানে যখন প্রাত্যহিকী হতো সকাল 7টা বা 5:25, এখন তো সময় বেড়েছে, তিনি তার বাড়িতে কার্ফিউ করে দিতেন, কোনো ফোন নিতেন না, কোনো লোক এলে মানে সেখানে একদম তার সাথে কথা বলতেন না, তিনি বলতেনই যে ওই সময় আমার বাড়ি কার্ফিউ। তো এরকম কিন্তু আকাশবাণীর অনুষ্ঠানের সময় অনেক রকম আমাদের মানে ঘটনা আছে, কার্ফিউ আছে, সেই সব নিয়েই থাকবো আগামী দিনগুলোতে। আপনাকে অনেক ধন্যবাদ,
0: ভারি সুন্দর বলেছেন। এবং সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আমাদের অন্যতম প্রিয় একজন শ্রোতা, যার কাছে প্রচুর অনুষ্ঠানের খবর, শুধুমাত্র আকাশবাণী নয়, আকাশবাণীর বাইরের প্রচুর খবর তার মাধ্যমে আমরা শুনতে পাই। অনেক অনেক ধন্যবাদ সব্যসাচী দাদা। আমরা যে কথায় ছিলাম, আমরা অনুষ্ঠানে বিভিন্ন সময় আপনাকে তো আমি বিভিন্নভাবে পেয়েছি, এবং আপনি এমনভাবে এগিয়ে দিতে পারেন পরবর্তী প্রজন্মকে। আমি এখানে কাজের সূত্রে, অনেকেই জানেন কথাটা, যে আমি বাইরে থেকে এসেছি, কলকাতার বাইরেই আমার বড় হওয়া। এবার আমি একজন বাইরে থেকে আসা মেয়ে, তখন আর বয়সটা অনেকটা কম ছিল, সেই অবস্থায় একজন মানুষ প্রত্যেক দিন এমনভাবে আশ্বাসবাণী দিতেন, আশ্বস্ত করতেন যে না না হবে, তো ভরসার মানুষ আপনি। কাজের সূত্রে যে বিভিন্ন সময় বিভিন্ন সেকশনে আপনি কাজ করেছেন, তার মধ্যে বেতার নাটক একটা বিশাল জায়গা জুড়ে রয়েছে। তো সেই বেতার নাটকের প্রসঙ্গ উঠলেই অনেক শ্রোতার অনেক কিছু বলার থাকতে পারে, আপনারা টেলিফোনে আসতেই পারেন। 2248 8085 নাম্বার আপনাদের জন্য অপেক্ষায় রয়েছি আমি সংযুক্তা। আর অবশ্যই যারা ভাবছেন যে শুধুমাত্র টেলিফোনই নেবে, না, আপনাদের জন্য তো ফেসবুক লাইভ রয়েছে, আমরা তিনটে পেজে ফেসবুক লাইভ আজ রয়েছি। কোথায় কোথায়? 100.1 FM গোল্ড কলকাতা, আকাশবাণী কলকাতা আর FM রেনবো, হ্যাঁ, এই তিনটে পেজে আপনারা কমেন্ট করতে পারেন। আর 9903055992 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, SMS করতে পারেন, আকাশবাণী অনুভূতি আপনার কাছে কি। আর আজকে এই বিশেষ দিনে কোনো বিশেষ কথা যদি ভাগ করে নিতে চান অবশ্যই জানাবেন, কেমন। হ্যাঁ, আমরা এবার বেতার নাটকের প্রসঙ্গে একটু শুনবো আপনার কাছ থেকে, মানে আপনার তো বিপুল কর্মজগৎ বেতার নাটক।
2: না, সেই অর্থে বললে কিছুই না, কারণ যাদের কথা আজকে বলতে বসেছি তাদের কাছে কি বলবো, নস্যি ছাড়া আর কিছু না। অবশ্য নস্যি বললে কিন্তু সেই মানুষটির কথা মনে পড়ে,
0: হ্যাঁ,
2: যিনি প্রচণ্ড নস্যি নিতেন, বিরূপাক্ষ। তো আসলে এইভাবে মজাগুলো চলে আসে। তা তুমি যখন এই নাটকের কথা বললে, হ্যাঁ, রেডিও বা বেতার নাটক, এর একটা বিশাল ভূমিকা আছে। এই যে তুমি একটু আগে বহুজন হিতায় বহুজন সুখায়ের কথা বললে না, অর্থাৎ কি, বহুজনের হিতে, ভালোর জন্য, আর বহুজনের সুখে, মানে তাকে আনন্দ দেবার জন্য, কল্যাণার্থে এবং আনন্দের জন্যই তো বহুজন হিতায় বহুজন সুখায়। আসলে কি হচ্ছে ব্যাপারটা, এর পরেও যে ঘটনাটা ঘটে যাচ্ছে সেটা হচ্ছে,

0: আমরা রেডিওতে কি করি? শুধু কি আমরা বিনোদনের জন্য করি? না তো, আমরা তথ্য দিই, আমরা শিক্ষার বন্দোবস্ত করেছি। অর্থাৎ এই তিনটেই মূল, টু ইনফর্ম, টু এডুকেট অ্যান্ড টু এন্টারটেইন।
1: আমাদের এখানে প্রদীপদা বলেছিলেন, প্রদীপ মিত্র স্টেশন ডিরেক্টর, তিনি বলেছিলেন ইনফোটেইনমেন্ট।
0: ইনফোটেইনমেন্ট কথাটা অনেক পরে এসেছে,
1: তাই না?
0: অনেক পরে এসেছে, তখন কিন্তু ইনফোটেইন

সেটার মধ্যে একটা কাট ব্যাপার থেকে যায়। কিন্তু সেটা যদি এন্টারটেনমেন্টের মোড়কে দেওয়া হয় তাহলে কিন্তু সেই কাট ব্যাপারটা থাকে না, মানুষ গ্রহণ করে তাড়াতাড়ি, দ্যাট ইজ ইনফোটেনমেন্ট। তো যে কথাটা তুমি বলছিলে, যখন আমাদের এই বেতার শুরু হলো এই 26 আগস্ট 1927, তখন সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই মাধ্যমটা কি কেউ জানতো না। মাইকের সামনে বসে আমরা কথা বলছি, তখন তারা জানতেনই না মাইকের সামনে বসে কিভাবে কথা বলতে হয়, কত দূর থেকে কত কাছ থেকে কথা বলতে হয়। এখানে একটা মজার ঘটনা আছে আমাদের, যে কি বলবো, সেই ইনফরমেশন বিভিন্ন আকর গ্রন্থগুলোতে যেটা সেখানে আমরা পাই, শিশিরবাবু নাট্য জগতের মানে দিকপাল মানুষ, তো তিনি আমাদের বেতারে কিন্তু অভিনয় করেছেন শুরুর দিকে। তো তিনি একবার নাকি একটা লাইভ অনুষ্ঠানে এসেছিলেন, এবং আসার পরে তিনি যখন অভিনয় করছেন, তখন তো সমস্ত অনুষ্ঠানে লাইভ হতো, রেকর্ডের অনুষ্ঠান তো তখন কোনো সম্ভাবনাই ছিল না, কারণ রেকর্ডিংয়ের ব্যাপারই ছিল না। তো এই রেকর্ডিং না থেকে যখন লাইভ নাটকটা চলছে, তিনি কথা বলতে বলতে স্টেজে যেরকম এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান, স্টেজের একটা অংশ থেকে আরেকটা অংশে চলে যান, তিনি মাইক্রোফোন ছেড়ে দিয়ে ওইখানে চলে যাচ্ছেন, আবার তাকে টানতে টানতে এনে মাইকের সামনে দাঁড় করানো হচ্ছে, খানিকক্ষণ থেকে কথা বলে আবার তিনি সংলাপ বলতে বলতে অন্যদিকে চলে যাচ্ছেন। আসলে এটা কিন্তু তাদের দোষ না, কারণ এই মাধ্যমে মাইকটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা তো আমাদের জানতে হবে, সেটা তো তখন এই মাধ্যমের ব্যবহারটা কেউ জানতো না। তারপরে যেগুলো ধরো, এই যে স্টুডিওতে ঢোকার পরে আমরা অন এয়ার একটা লাল লাইট জ্বলতে দেখি, তার মানে কি আমার স্টুডিও লাইভ, এখন স্টুডিওর মধ্যে অন্য কোনো কিছু কথাবার্তা বলা যাবে না, যেটা অনুষ্ঠান হচ্ছে সেইটা ছাড়া। তো তখন তারা সেটাও জানতো না। সেখানেও একটা ভারী মজার ব্যাপার আছে, জলধর সেন বলে একজন খুব নাম করা সাহিত্যিক আমাদের ছিলেন, তিনি এরকম সেই সময় তো বেতারে বহু দিকপাল মানুষের এসে অনুষ্ঠান করতেন, লাইভ অনুষ্ঠান, তো তিনি অনুষ্ঠান করতে এসেছেন, তাকে যারা সেই সময়কার অনুষ্ঠান দেখতেন তারা একদম পাখি পড়ার মতো বলে দিয়েছেন, শুনুন আপনি এই মাইকটার সামনে বসবেন, আপনার কতক্ষণ লাগবে আপনি জানেন? হ্যাঁ 20 মিনিট, আমি বাড়িতে অনেকক্ষণ ধরে এই কথিকাটা বারবার পড়ে পড়ে দেখেছি, আমার 20 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। বলো ঠিক আছে, আপনি শুধু ওই লাইটটার দিকে তাকাবেন, ওই লাইটটা যখন লাল হবে তখন আপনি পড়া শুরু করে দেবেন, আর আপনার পড়া শেষ হলে আপনি একটু চুপ করে থাকবেন, লাইটটা যখন নিভে যাবে আপনি আবার নর্মাল ঠিকঠাক কথাবার্তা বলতে পারবেন। বলো ঠিক আছে, কোনো অসুবিধে নেই। বলে এবারে শুরু হচ্ছে, উনি বসেছেন, বসার পর লাইট জ্বলেছে, যেই না লাইট জ্বলা তিনি বলে বসলেন, তাহলে এবার আমি শুরু করি। হ্যাঁ লাইট জ্বলে গেছে, তাহলে এবার আমি শুরু করি, এয়ারে চলে গেল। তারপরে তিনি পড়া শুরু করলেন, এদিকে এবারে আমি শুরু করি যেই বলেছেন, স্টুডিওর বাকি যারা রয়েছেন আর কি ভেতরে তাদের তো মাথায় হাত, যে এটাও তো এয়ারে গেল। তারপরে তিনি পড়া টড়া শেষ করলেন, 20 মিনিটের একটু আগে তার শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে তিনি লাইট তখনও নেভেনি, তিনি হাঁপ ছেড়ে বললেন, যাক বাঁচা গেল, সেটাও চলে গেল, এয়ারে চলে গেল, যে যাক বাঁচা গেল। অর্থাৎ তিনি সময়ের মধ্যে শেষ করেছেন, লাইট জ্বলছে কি নিভেছে সে, তার কারণটাই হচ্ছে এখন যারা আসেন, এখনও এই গোলমাল যে হয় না তা নয়, হয়, বিশেষ করে নাটকের রেকর্ডিংয়ের সময় আমরা দেখেছি এরকম হয়, তাকে হয়তো বলা হলো তুমি একটা স্টেপ পিছিয়ে যাও, মাইকের খুব কাছ থেকে বলছো, তিনি পিছিয়ে গেলেন, এবারে যখন সংলাপ শুরু করলেন বলতে বলতে আবার মাইকের সামনে চলে এলেন, তাকে যে এগোতে বারণ করা হয়েছে সেটা ভুলে গেলেন। তো এখনও সেটা হয়, কিন্তু তখন সেটা হতো কেন না, মানুষ জানতো না। আরেকটা জিনিস যেটা নাটক সম্পর্কে বলি, শুরু থেকেই তখনকার যারা পরিচালকরা ছিলেন বা অনুষ্ঠান তৈরি করেছিলেন বা প্রধান ছিলেন নৃপেনবাবুর মতো, তারা কিন্তু নাটকের ওপর বিশেষ জোর দিয়েছিলেন, নাটক আর গান, কারণ এই দুটো মানুষকে টানে বেশি। এবং শুক্রবার দিন প্রথম দিকে 3 ঘন্টার নাটক হতো, 3 ঘন্টার, এবং মঞ্চ থেকে সরাসরি নাটক রিলে করা হতো মঞ্চে, রবীন্দ্রনাথের নাটকও হয়েছে। কিন্তু তাতে একটা সমস্যা দেখা দিল, যে ওখানে প্রম্পটার প্রম্পট করছে সেটাও চলে যাচ্ছে, দর্শকরা হাততালি দিচ্ছে চিৎকার করছে সেটাও চলে যাচ্ছে, সবই যাচ্ছে। এটার কারণ কি ছিল না, বেতার নাটকের উপযোগী যে স্ক্রিপ্ট তার তো কোনো ধারণা নেই, কতক্ষণ কীরকম হবে, বেতার নাটকের সঙ্গে মঞ্চ নাটকের স্ক্রিপ্টের তফাত কোথায়, সেগুলো তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে করতে করতে করতে করতে

0: আজকের এই পর্যায়ে এসেছেন, তাঁদের অবদান এখানে মানে অনস্বীকার্য, তাদের তারা নমস্য এই সমস্ত ব্যাপারে।
1: এই যে লাইভ একটা মঞ্চের নাটক রিলে করা হচ্ছে অলমোস্ট, সেই রিলে ব্যাপারটা মানে ধারা বিবরণী, সেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয়, তাই না?
0: এখানে এখানে কিন্তু ব্যাপারটা ধারা বিবরণী
1: না, এটা তো রিলে বলে,
0: এখানে হচ্ছে হ্যাঁ ওখান থেকে নাটকটা সরাসরি আমরা যাকে এখন বলি সম্প্রচার, কিন্তু তখন ওই সমস্যাগুলো ছিল। তো হ্যাঁ, তো নাটকের আরো অনেক এরকম গপ্প আছে, তো এটা করতে গেলে তো আমাদের আজকের পুরো সময়টাই চলে যাবে, আমরা প্রসঙ্গান্তরে যাই, কারণ অনেক বাকি,
1: অনেক অনেক বাকি। আর অনেকে আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন, নবকুমার কর্মকার অনেক কিছু লিখেছেন। আচ্ছা, সৌমি ভট্টাচার্য আমাদের, সৌমি জয়েন করেছে, যাদবেন্দ্র পণ্ডাল জয়েন করেছেন, আচ্ছা এরপরে সীমা দাস জয়েন করেছেন, আমাদের নিয়মিত যারা দর্শক তারা তো আছেনই, আপনিও আসতে পারেন অবশ্যই 100.1 FM গোল্ড কলকাতা, আকাশবাণী কলকাতা আর 107 FM রেনবো, যে কোনো একটা ফেসবুক পেজে লাইভ আমরা রয়েছি, আপনারা আসতেই পারেন টেলিফোনে 2248 8085 এই নাম্বারে। আর আমি দেখি একটুখানি হোয়াটসঅ্যাপে 9903 05 999 2 কে কী লিখেছেন, বিরূপাক্ষ, আচ্ছা আশ্বিনের শারদ প্রাতে, হ্যাঁ শুধুমাত্র এইটুকুতেই তার পরিচয় বটে আমাদের কাছে, কিন্তু তার সঙ্গে তার যে বিপুল কর্মকাণ্ড এই আকাশবাণীকে ঘিরে, এবং বিষ্ণু শর্মা নামে তিনি অনুষ্ঠানে ছিলেন,
0: অনেকগুলো নাম ছিল,
1: অনেকগুলো ছদ্ম নামে তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিপুল কর্মকাণ্ড, তার কথা বলতে বসলে শুধুমাত্র এই চারটে অবধি অনুষ্ঠান নয়, আরও কত অনুষ্ঠান চলে যাবে তার কিছু নেই। তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে লিখেছেন, আজ আকাশবাণী শতবর্ষে প্রণাম জানাই, কোন ছেলেবেলা থেকে নৃত্যসঙ্গী, 67 সাল থেকে শুনছি, পরে FM রেনবো, FM গোল্ড, বিবিধ ভারতী, ছোট্ট সোনা বন্ধুরা ভাই আদর আর ভালোবাসা নাও, তোমাদের ইন্দিরাদি বলছি। হ্যাঁ, সঙ্গীত শিক্ষার আসর, পঙ্কজ কুমার মল্লিক, আহা শুক্রবারে রাতে নাটক, কৃষি কথার আসর, স্থানীয় সংবাদ পড়ছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স থেকে বলছি অজয়দা, নীলিমা সান্যাল দিল্লি থেকে খবর পড়ছি, আর হ্যাঁ এত এত অনুষ্ঠানের নাম উনি বলে দিলেন, মানে এই এই সূত্রগুলো আপনারাই ধরিয়ে দেন আমাদের, সত্যি সত্যি এত কিছু বলার আছে, এত কিছু বলার আছে। আর রবীন্দ্রনাথের কথা তো অবশ্যই বলতে হবে, আর আর কিছুদিনের পরেই আমাদের দেবী দুর্গার বন্দনায় আমরা মেতে উঠব, সেখানে তো আকাশবাণীর ভূমিকা আপনারাও অনেকটাই জানেন, সব কথায় আসব, কিন্তু ওই আর কি আপনাদের বারবার মনে করিয়ে দেওয়া যে 2248 8085 এই নাম্বারটি কিন্তু আপনাদের জন্য সচল রয়েছে, আপনারা আসতেই পারেন টেলিফোনে। আর অবশ্যই কে কি লিখছেন একটু দেখে নিই, দিলীপ কুমার পাড়ুই, আমিও যুক্ত হলাম, অনুসুয়া ভট্টাচার্য, সংযুক্তা দারুণ লাগছে, সকলকে থ্যাংক ইউ, তুমি আমার, আচ্ছা সানডে প্রোগ্রামের কথা লিখেছেন, দেখি দেবলা ব্যানার্জি টলিগঞ্জ থেকে, আচ্ছা তুলিকা রায় সাহা জয়েন করেছেন, রাজশ্রী রায় লিখছেন, অনুষ্ঠান শুনছি খুব ভালো লাগছে, একজনের কথা খুব মনে পড়ছে, যার কথা লিখেছেন তিনি আমাদের সকলের গুরুমা, শ্রাবন্তী মজুমদার, এই যে আরেকটা নাম, মানে আজকাল আমরা অনেক সময় নিজেদের বলতেই হয়, নিজের ঢাক তো নিজেকে পেটাতে হয় আজকালকার দিনে, তো সেই জন্য আমরা এখন একটা নাম পেয়েছি আরজে, রেডিও জকি। আমিন সাইনি সাহেবের কথা তো অবশ্যই আসে, তার সঙ্গে বাংলায় যদি প্রথম রেডিও জকি কেউ থাকেন, আমরা শ্রাবন্তীদিকে বলতে পারি না?
0: অবশ্যই, মানে এবং শ্রাবন্তীদি বললেই তুমি একটু আগে বলছিলে না আশ্বিনের শারদ, আমি তুলনা করছি না, ওই একটা লাইন বললেই যে যেরকম মনে পড়ে, তেমনি যদি আমরা শুধু বলি, আমি প্রোডাক্টের নাম করছি না, সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম ডট ডট ডট,
1: গলাটাকে নিয়ে কি কি করা যায় সেগুলো আমরা, মানে যেটুকু রেডিওর কাজ করছি আজ অবধি দাঁড়িয়ে, এই মানুষগুলোর বিশাল অবদান সেখানে, মানে শুনতে শুনতে বড় হওয়া। কবির সুমন বলেছিলেন আমি আকাশবাণীর সন্তান, তার বাবা মা দুজনেই এখানে সঙ্গে যুক্ত ছিলেন,
0: সুধীনবাবু ছিলেন,
1: হ্যাঁ। আর সত্যি কথা বলতে কি, আমরা অনেকেই এই কথাটাই বলি যে আকাশবাণী আমাদের অভিভাবক, কত কিছু যে শিখিয়েছে কাজের সূত্রে তো বটেই, কিন্তু শুনতে শুনতে আগে কানসেন হওয়া এবং পরে তানসেন হওয়া, আমরা তো মানে আমার মতো যারা ছোটবেলা থেকে সঙ্গীত শিক্ষার আসর পাগলের মতন শুনতাম, এবং প্রথমে তো বাধ্য করা হতো, বাবা মা বাধ্য করতেন রবিবার সকালে ওটা শুনতেই হবে সেটা। আচ্ছা শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষারও আসর হতো না?
0: শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষার আসর হতো, এই যে সঙ্গীত শিক্ষার আসর যেটা, আমার কাছে যতটুকু তথ্য আমি জোগাড় করতে পেরেছিলাম বা পেরেছি, সেটাতে আমরা দেখেছি যে প্রথম দিকে পঙ্কজবাবুর আগেও কিন্তু সঙ্গীত শিক্ষার আসর ছিল, আমাদের কৃষ্ণচন্দ্র দে এই অনুষ্ঠানটা

0: বিচালনা করতেন। সেখানে শাস্ত্রীয় সঙ্গীত বা এই ধর্মী যে সমস্ত গান সেগুলো বেশি শেখানো হতো। পরবর্তীকালে পঙ্কজবাবুর হাতে যখন এলো পঙ্কজ কুমার মল্লিক, তিনি মূলত জোর দিলেন রবীন্দ্রসঙ্গীতের ওপর এবং তিনি রবীন্দ্রনাথের অনুগ্রহ পেয়েছিলেন ভীষণভাবে, তাঁর খুব প্রিয় পাত্র ছিলেন, যার ফলে রবীন্দ্রসঙ্গীতটাকে আবার ভীষণভাবে মানে রেডিওর মাধ্যমে চালু করা, প্রচার করা এবং প্রিয় করা এটা হয়েছিল। এবং শুধু তাই নয়, ঘরে ঘরে গান শেখার যে ব্যাপারটা সেটাও কিন্তু হয়েছিল, এর ফলে উপকার হয়েছিল রেডিওরই খানিকটা। যদিও আমি রবীন্দ্রনাথে যখন আসবো তখন এটাতে আরেকটু বলার সুযোগ থাকবে, যদিও প্রথম দিকে রবীন্দ্রনাথ তাঁর গান সম্পর্কে রেডিওতে যেগুলো ব্রডকাস্ট করা হতো সে সম্পর্কে তাঁর কিছু মানে অনুযোগ ছিল, সে কথা তিনি তৎকালীন রেডিওর যারা কর্তা ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করতে যেতেন তাদের কাছে বলেছেন, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, অশোক সেন। এবং আমরা জানি যে একটা সময় হারমোনিয়াম বাজানো দীর্ঘ কয়েক বছরের জন্য আকাশবাণীতে বন্ধ ছিল।
1: আচ্ছা,
0: বন্ধ ছিল। অশোক সেন তখন আমাদের অস্থায়ী স্টেশন ডিরেক্টর, তিনি শান্তিনিকেতনে যাওয়ার পর তার কাছে বলেছিলেন রবীন্দ্রনাথ যে এই যন্ত্রটা তোমরা কেন ইয়ে করো, আমি তো শান্তিনিকেতনে হারমোনিয়াম বাজাতে দিই না, এটা গানের ক্ষেত্রে ভালো লাগে না, তার আরও অন্যান্য অনেক কথা বলেছিলেন। তো অশোক সেন সেটা তখন ছিলেন স্টেপলটন, স্টেপলটনের কাছে আমাদের ডিরেক্টর ছিলেন, তার মাধ্যমে পাঠানো হয়েছিল আমাদের যিনি কন্ট্রোলার অফ ব্রডকাস্টিং ছিলেন লায়নেল ফিল্ডেন, ফিল্ডেনের কাছে পাঠানো হয়েছিল। এবং তারপরে তারা সিদ্ধান্ত নিয়ে দীর্ঘ কয়েক বছর আকাশবাণীতে কিন্তু এই হারমোনিয়াম বাজানো বন্ধ ছিল। এখনও আমরা জানি জেনারেল অডিশন যেটা হয় সেখানে কিন্তু হারমোনিয়াম তানপুরার মাধ্যমে গাইতে হয়, হারমোনিয়াম নয়। তো তুমি আড্ডার কথা বলছিলে, আড্ডা আকাশবাণী মানে কলকাতা বেতার থেকে শুরু হয়ে গার্স্টিন প্লেসে বিশাল আড্ডা হতো, এবং সে আড্ডায় কারা ছিলেন না, নৃপেনবাবু থেকে শুরু করে, এ প্রসঙ্গে একটু বলে নেওয়া ভালো, শুরুতে আমাদের গার্স্টিন প্লেসে যখন আমাদের কাজ শুরু হলো আর কি কলকাতা বেতারের, তখন দুটো আলাদা আলাদা বিভাগ ছিল, বিভাগ মানে ভাষাগত বিভাগ, একটা ইউরোপিয়ান অনুষ্ঠানের, একটা ভারতীয় অনুষ্ঠানের। ইউরোপিয়ান অনুষ্ঠানের প্রথম দিকে আমাদের ওয়ালিক সাহেব, সিসি ওয়ালিক, তিনি তো আমাদের প্রথম কেন্দ্র অধিকর্তা ছিলেন, তিনি তার প্রধান ছিলেন। তারপরে তিনি যখন চলে গেলেন, ব্রিটেনে ফিরে গেলেন, তখন স্টেপলটন এলেন, তখন তিনি আবার ওইটাই দেখতেন এবং তাকে সাহায্য করার জন্যে আরও অনেকে ছিল। কিন্তু এখানে প্রধান হলেন নৃপেন্দ্রনাথ মজুমদার, তিনি নিজেও ভীষণ গুণী ক্ল্যারিওনেট শিল্পী ছিলেন, ক্ল্যারিওনেট বাজাতেন। তো তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বাণী কুমার, তারপরে পঙ্কজ কুমার মল্লিক, বীরেন রায়, বীরেন রায় মানে যিনি বেতার জগতে নামকরণ করেছেন, উনি বেহালায় জমিদার বংশের ছেলে ছিলেন, পশাকড়ি ছিল, বীরেন রায়, কিন্তু আকাশবাণী থেকে উনি পশাকড়ি নিতেন না, এটা মজার ব্যাপার, কাজ করতেন, প্রচুর কাজ করতেন, বীরেন রায়। তারপরে হচ্ছে প্রেমাঙ্কুর আতর্থী, যিনি বেতার জগতের প্রথম সম্পাদক ছিলেন, প্রেমাঙ্কুর আতর্থী। তারপরে কার নাম, যোগেশচন্দ্র বসু, হীরেন বসু, হ্যাঁ, দাদা ঠাকুর। তারপরে আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায় আসতেন কিন্তু খুব কম, উনি মূলত যোগাযোগটা রাখতেন ওই সায়েন্স কলেজ থেকে,
1: লালাবাবু মানে রায়চাঁদ বড়াল,
0: রায়চাঁদ বড়াল, এরা, এবং আরো সুরেশচন্দ্র চক্রবর্তী, নলিনীকান্ত সরকার,
1: গোপাল দাশগুপ্ত,
0: গোপাল দাশগুপ্ত আরেকটু পরে এসেছেন, আরেকটু পরে, যখন জ্ঞানপ্রকাশ ঘোষ এলেন, হ্যাঁ, এই রম্যগীতির সময়, যখন এখানে লাইট মিউজিকের ইউনিট যেটা শুরু হলো সেই সময় 50-এর দশকে, 54-55 এরকম সময়। যাই হোক, তো এই সমস্ত মানুষ প্রতিদিন আড্ডায় বসতেন, এবং সেই আড্ডাটা কিন্তু আমার কত টাকা মাইনে বাড়লো বা ইয়ে হলো সেসব নয়, আড্ডাটা ছিল সম্পূর্ণ একেবারে সাংস্কৃতিক আড্ডা। তার পেছনে, এর পেছনে, ওর পেছনে লাগাও যেমন হচ্ছে, তেমনি তার থেকে একটা কিছু মানে প্রোডাক্ট, একটা কিছু ফল বেরিয়ে আসছে, যেটা সেই সময়কার যে অনুষ্ঠানগুলো আমরা তার মধ্যে একটা অনুষ্ঠানের নাম অলরেডি করেছি, বারবার করব যত বছর সে অনুষ্ঠান এবং আমরা বা আকাশবাণী থাকবে তত বছর ধরেই এটা চলবে, সেটা হচ্ছে মহিষাসুরমর্দিনী। সেই আড্ডা থেকে বেরিয়ে এলো, বলেন যে আমাদের শ্রোতাদের আরেকটু নাড়াচাড়া দিতে হবে। তো তখন কেউ কেউ বললেন যে আর কত শ্রোতাদের নাড়াবে বাবা, বললো না না ভোরবেলাতে আমাদের একটা অনুষ্ঠান করতে হবে, শ্রোতাদের জাগাতে হবে। তো সেই সময় প্রত্যুষ প্রোগ্রাম বলে একটা অনুষ্ঠান হতো।

0: তখন হুকুম হয়ে গেল, নৃপেনবাবু বললেন তাহলে বাণী তুমি একটা লিখে ফেলো। তো বাণীকুমার লিখলেন, আর হরিশ্চন্দ্র বালি ছিলেন তখন, হরিশ্চন্দ্র বালি, পঙ্কজ কুমার মল্লিক, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, এই এরা মিলে সেখানে সুরারোপ করা, তার ন্যারেশন, তার স্তোত্রপাঠ সমস্ত কিছু করা ইত্যাদি ইত্যাদি হলো। সেইটার নাম ছিল বসন্তেশ্বরী। এই বসন্তেশ্বরী হচ্ছে 1932, যে সময় কিন্তু আমাদের ভারতীয় বেতার থাকবে কি থাকবে না এরকম একটা টালবাহানার পর সবে ব্রিটিশ সরকার গ্রহণ করেছে। 31 পর্যন্ত টালবাহানা ছিল, 32-এ প্রবল আন্দোলন, জন আন্দোলন এবং ইত্যাদি ইত্যাদি হলো, হওয়ার পরে টিকে গেল, সরকার নিল। সেই 32 সালে এই বসন্তেশ্বরী তৈরি হচ্ছে। তার মানে বুঝে দেখো, সংকটের মুখেও কিন্তু কলকাতায় যারা কাজ করতেন, ক্রিয়েটিভ কাজ করতেন, সৃষ্টিশীল কাজ করতেন, সেই মানুষগুলি কিন্তু তাদের সৃষ্টির বাইরে চলে যাননি। যদি বন্ধ হয়ে যায় যাবে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো করি, এবং তারা কিন্তু ওই কত টাকা মাইনে পাচ্ছি ইয়েই করতেন না, ভাবতেনই না। এই যে নলিনীকান্ত সরকারের কথা বলা হলো, রাজেনবাবুকে, রাজেনবাবু আর নৃপেনবাবু মানে তখনকার দিনের পারমানেন্ট যাকে বলা হয়, রেডিওই তো তখনও পারমানেন্ট হয়নি, তো পদ আর কোত্থেকে থাকে। রাজেনবাবুকে নৃপেনবাবু একদিন পাঠালেন নলিনীবাবুর বাড়িতে। তিনি গিয়ে বললেন, ওরা তো তখন না ডাক নামে ডাকতো, যে এই নলেন, নেপেন তোকে ডেকেছে, মানে নৃপেনবাবু। গেলেন, যাওয়ার পরে বললো, তুমি নাকি ভালো গান গাও। বললো, ওই গান গাই, মজার গান গাই, হাসির গান গাই। বলে, তুমি সপ্তাহে একটা করে গান গাইবে, 10 টাকা করে পাবে, অর্থাৎ 4×10=40 টাকা মাসে হলো। তারপরে যখন উনি কাজ শুরু করলেন, গান টান গাইছেন, হঠাৎ তাকে ডেকে আরও কিছু কাজ দেওয়া হলো, যে কাজের জন্যে তার মাইনে হলো 50 টাকা, তার মানে মাসে হলো 50 আর 40 90 টাকা। হ্যাঁ, এটা 1927-এর পরের কথা বলছি, সেই সময় 90 টাকায়
1: অনেক,
0: তিনি অনেক হলেও মানে কত আর অনেক,
1: কত আর
0: সেই তো। যাই হোক, এইরকম নাটক করে তখন 5 টাকা পাওয়া যেত। হ্যাঁ, এখন যেখানে 1,000-2,000 টাকা মিনিমাম পাওয়া যায়, সেখানে 5 টাকা পাওয়া যেত। তো এইভাবে তারা কাজ করেছেন। তো বসন্তেশ্বরী হওয়ার পর 1932-এ, সেই বছরই দুর্গাপুজোর আগে, সেইটারই পরিমার্জন করে, বাণীকুমারী করলেন, পরিমার্জন করে তৈরি হলো মহিষাসুর বধ। তারপরে তার বারবার পরিমার্জনার পর সেটা গিয়ে হলো মহিষাসুর মর্দিনী। আজকেও সেই মহিষাসুর মর্দিনী চলছে। অর্থাৎ 1932-এ যে অঙ্কুর ফুটে বসন্তেশ্বরী থেকে বেরিয়ে এসেছিল মহিষাসুর বধ, সেই আজকের মহিষাসুর মর্দিনী।
1: আচ্ছা, এই এইখানে এই মহিষাসুর মর্দিনী সম্পর্কে কথা বলতে গেলে আমার একটু ব্যক্তিগত ভাবে বলতে ইচ্ছে করে, এবং আপনার কাছ থেকে আরো বেশি ডিটেইলে জানতে ইচ্ছে করে, সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন সময়ের রেকর্ডিং, সেটার একসঙ্গে করে একটা, যেটা আমরা শুনি অনেক সময়তেই বিভিন্ন জায়গায় বাজে, এবং সেটা বছরের যে কোনো সময়ও বাজতে শুনি আমরা, কিন্তু আকাশবাণীতে আপনি দায়িত্বে যখন, তখন আমরা দেখেছি আপনি বিভিন্ন পুরনো রেকর্ডিং আর্কাইভ থেকে রিভাইভ করছেন। তো কতগুলো এরকম রেকর্ডিং আপনি পেয়েছেন?
0: খুব সত্যি কথা বলতে কি, এর জন্য যেরকম, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমার অবসরের সময় ওই বছরেই প্রথম সেটা বাজানো হয়েছিল, যেটা ওই যেটাকে তুমি বললে যে বিভিন্ন মহিষাসুর মর্দিনীর যে রেকর্ডিংস, তার থেকে বাছাই করা অংশ এডিট করে, সেই এডিটের যে মহিষাসুর মর্দিনী যেটা শুনতে আমরা অভ্যস্ত, এবং যেটা এখন পুরোপুরি একটা ব্যবসায়িক হয়ে গেছে, এবং একটা ব্যবসায়িক সংস্থা সেটা বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করেছে, সেদিকে যাচ্ছি না। আসলে কি হয়েছে, এই বাণীকুমার, পঙ্কজ কুমার মল্লিক এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বিশেষ করে বাণীকুমার, তিনি ভীষণ খুঁতখুঁতে ছিলেন। ওই একবার লিখেছেন সেটাই বারবার বেজে যাচ্ছে, তাতে উনি একেবারেই সন্তুষ্ট ছিলেন না। তিনি মানে মোটামুটি আমি যতটুকু পেয়েছি এ বিষয়ে, আমি মিহিরদার কাছে, মিহির বন্দ্যোপাধ্যায়, মানে ওকে আমাদের এই শতবর্ষের অনুষ্ঠানে অবশ্যই স্মরণ করা উচিত,
1: অবশ্যই।
0: এবং আরো একজনকার কথা, আজকেই তার প্রয়াণ দিবস, গৌরীদি, গৌরী ঘোষ। তো যাই হোক, এই মিহিরদার কাছে আমি শুনেছি যে অন্তত 4 বার

0: এই স্ক্রিপ্টের পরিবর্তন হয়েছে এবং নতুন রেকর্ডিং হয়েছে, ঠিক আছে? তো আর্কাইভের দায়িত্বে যখন ছিলাম, আর্কাইভ ঘাঁটতে ঘাঁটতে আমাকে এই ব্যাপারে আমাদের তখনকার দিনের দেবব্রত লাইব্রেরিয়ান যিনি ছিলেন খুব ভালো ছিলেন, পরবর্তীকালে মুকুল বা আমাদের দিদি আগেই মহুয়াদি আগেই রিটায়ার করে গেছেন, এরা কিন্তু যথেষ্ট সাহায্য করেছেন। তো সেইখানে আমরা খুঁজতে খুঁজতে দেখলাম সেই বড় টেপে, 10 ইঞ্চি টেপ, সেই টেপে কিছু রেকর্ডিংস আছে,
1: মানে স্পুল
0: স্পুল আর কি। তখন তো স্পুল টেপেই বাজতো, তখন তো এই কম্পিউটার ডিজিটাল এসব কিছু ছিল না,
1: সবই দীর্ঘ পথ,
0: হ্যাঁ সবই ওখানে থাকতো। সেইটা বাজিয়ে দেখি এবং কিউ শিট খুলে দেখি, একটা হচ্ছে তিনটে রেকর্ড পাওয়া গেছিল, টেপ পাওয়া গেছিল, তার মধ্যে একটার কয়েকটা অংশ নেই, যার ফলে সেটা আমরা বাজাতে পারিনি। কিন্তু আরও দুটো যে টেপ পাওয়া গেছিল, 62, 64, 66 এরকম ডিউরেশনে ইয়ারে সেই রেকর্ডিংগুলো হয়েছিল, সেইগুলো আমরা উদ্ধার করে রিফারভিশ করা যাকে বলে, ঝেড়ে ঝুড়িয়ে তাকে তার সাউন্ড কোয়ালিটি যতদূর সম্ভব পরিষ্কার করা করে আমরা ওই দুটো কিন্তু বেজেছে কয়েক বছর ধরে। কিন্তু তারপরে যে কোনো কারণেই হোক আবার আমরা সেই পুরনো যেটা সবাই বাজায় এবং মেট্রো রেল থেকে শুরু করে সব জায়গাতেই শারদপ্রাতে আগের থেকেই আরও তারপর পর্যন্ত শোনা যায়, তো সেটাই আবার বাজানো হচ্ছে। কিন্তু আমাদের আর্কাইভে যে মহিষাসুরমর্দিনীর আরও অংশ, আরও খণ্ডগুলো রয়েছে বা আরও রেকর্ডিংসগুলো রয়েছে, সেগুলো কিন্তু যথেষ্ট অমূল্য সম্পদ। আর্কাইভসে এরকম প্রচুর প্রচুর সম্পদ রয়েছে,
1: মণিমাণিক্য রয়েছে। আর এই মুহূর্তে আমাদের টেলিফোনে কে অপেক্ষা করছেন একটু শুনে নেব তার কথা। নমস্কার।
2: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
1: সায়ন বলো।
2: আজকের এই বিশেষ দিনে কথা বলতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি। আমি যে সময় কথা স্যার আমাদের শোনাচ্ছেন ইতিহাসটা শুনে বড্ড ভালো লাগছে। আমি মানে আমার শোনা বেশি দিন নয়, 9 বছর ধরে আমি শুনছি। 2016 শেষ থেকে 23 ডিসেম্বর থেকে শুরু হয়েছে জনপথ চল আকাশবাণী কলকাতা, তখনো কলকাতা ক, সেই সময় থেকে আমি শুনতে শুরু করি। এবং প্রযুক্তিগত দিক থেকে তো আকাশবাণী একটা বড় পরিবর্তন হয়েছে, যখন অ্যাপে এলো, নিউজ অন এয়ারে যখন এলো, সেই সময় থেকে আমার এফএম এর সাথে পথ চলে। সেই সময়তে আমার মনে আছে একটি অনুষ্ঠান হয়েছিল, কেমন আছেন আমি আপনারা, সেখানে লকডাউনের সময় এফএম এর যারা প্রেজেন্টার ছিলেন তারা কেমন আছেন তাদের কথা শুনেছিলেন, এবং তাদের কথা আমি অনেক বেশ কয়েকবার আমাদের এই এফএম এ শুনেছি। এবং একটি বিশেষ রাতের কথা মনে পড়ছে, মণিকণার কথা, জন্মদিনের পরে, জন্মদিনের পরে মানে মাসেই আর কি, জন্মদিনের মাসেই শেষ রবিবার মণিকণা হয়েছিল, এবং স্যার অনেক কথা বলেছিলেন এবং হেমন্ত মুখোপাধ্যায়কে কিভাবে শিলিগুড়ি স্টুডিওতে নিয়ে যাওয়া হয়েছিল একটি হোকখোলা গাড়িতে করে সেটা শুনেছিলাম, বড্ড ভালো লাগে। আসলে আকাশবাণী কে, আকাশবাণী আমার জীবনে না থাকলে আমার জীবনটা গোছানো হতো না, আমি হারিয়ে যেতাম। আর তার কারণটা বলার ঠিক মানে এখন হয়তো সময় নেই, কারণ আমি বলতে যাচ্ছি না, কিন্তু হারিয়ে যেতাম এটুকু বলতে পারি।
1: সঙ্গে দেখো সায়ন।
0: আচ্ছা, সায়নের সঙ্গে আমার হয়তো পরিচয় নেই। সায়ন এখন তুমি মানে কি করছো বলতে আমি বয়সের জন্য জিজ্ঞেস করছি, মানে
1: না সায়নের ডিসকানেক্ট হয়ে গেছে।
0: আচ্ছা,
1: সায়ন আমাদের নিয়মিত ফলো করেন, নিয়মিত শ্রোতা, দৃষ্টিশক্তি সমস্যা রয়েছে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: ফলে রেডিওর একনিষ্ঠ শ্রোতা বলতে যাকে বোঝায়, সায়নের মতো আরো বেশ কয়েকজন মানুষ আমরা নিজেরা, আমি নিজে এখানে কাজ করতে গিয়ে আমি তাদেরকে পেয়েছি, প্রত্যেকেই বলেন আকাশবাণীর ভূমিকা তাদের জীবনে কতটা। ওই যে বলছিলাম দৃষ্টিশক্তির হীন যারা তাদের কাছে আকাশবাণী আলো, আর যারা যাদের হাতে কোনো জোর নেই তাদের কাছে হয়তো সেই জোরটা দিয়েছে আকাশবাণী, অনেক লড়াইয়ের সাক্ষী।
0: তুমি দৃষ্টিহীন মানুষদের কথা বললে তো আমি এই প্রসঙ্গেই বলি, আমি এরকম একটি সংস্থার সঙ্গে যুক্ত আছি বেশ কয়েক বছর। তো আজকে সকালেও সেখান থেকে আমাকে ফোন করেছে একজন, একটি ছেলে, যে স্যার আপনার তো আজকে সকালে আপনার প্রোগ্রাম আছে, তো না সকালের কথিকাটা শোনার পরে ফোন করেছে, শুনলাম আর বিকেলেও তো অনুষ্ঠান আছে, এবং আমি যখন ওখানে প্রথম যোগ দিই মানে আমি রেডিও থেকে, রেডিও থাকতে থাকতেই আমি ওদের বিভিন্ন ম্যাগাজিনে লিখতাম, তারপরে আরও মানে যুক্ত হয়ে পড়েছি। তো গেলেই আজকে স্যার সুভাষিত শুনলাম, হ্যাঁ আজকে স্যার আপনার নাটক ছিল, হ্যাঁ। তো একটা জিনিস যেটা, সেটা হচ্ছে তারা কিন্তু রেডিওর মানে ভীষণ শুধুমাত্র যে শুনছে বলে শোনা তা নয়, তাদের প্রয়োজন এবং তাদের চাহিদা এই দুটোই তার মধ্যে রয়েছে। এটা এটা আমাদের একটা বিরাট পাওয়া, ভীষণ বিরাট পাওয়া।
1: অর্ণব গড়াই আমাদের ফেসবুক লাইভে, অনেক অনেক মানুষকে আমি দেখতে পাচ্ছি, সবার নামগুলোও হয়তো বলতে পারবো না কিন্তু চেষ্টা করি। অর্ণব গড়াই জয়েন করেছেন শ্রাবন্তী মজুমদারের উপস্থাপনায় মনের মতো গান, মনে রাখা কথা সহ বিভিন্ন অনুষ্ঠান, ও তাঁর গাওয়া গানের কথা মনে পড়ছে, কলকাতা থেকেই অনুষ্ঠান শুনছি। কৃষ্ণা দত্তগুপ্ত লিখেছেন, দিনের শেষে এই রবীন্দ্রসঙ্গীতটি শিখেছিলাম পঙ্কজ কুমার মল্লিকের কাছে আকাশবাণীতে। আচ্ছা, শান্তিনিকেতন বেতার কেন্দ্রের সময়সূচিটা যদি জানিয়ে দেন, নবকুমার কর্মকার লিখেছেন। আচ্ছা দেখা যাক, যাদবেন্দ্র পণ্ডা, সব্যসাচী হালদার লিখেছেন, আমাদের বাবারা ছয় ভাই ও দাদু মিলিয়ে সাতটি রেডিও ছিল, আজও শুনছি। সব্যসাচী হালদার লিখেছেন কাটোয়া থেকে। রজত সুর লিখেছেন, আজকের এই তাৎপর্যপূর্ণ দিনে অসম্ভব সুন্দর উপস্থাপনা, আপনাদের অশেষ ধন্যবাদ এত তথ্য দেওয়ার জন্য, আপনাকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। মনোজ কুমার লিখেছেন, আকাশবাণী কলকাতার, তারপরে অনেকগুলো ইমোজি দিয়েছেন, তার মধ্যে একটি নমস্কার। আজকাল ভাষাটা তো পাল্টেছে, হ্যাঁ, যেমন আমরা স্পুল রেকর্ডারের আপনি বলছিলেন, সেখান থেকে আমরা কম্পিউটারে চলে এসেছি আজকাল সফটওয়্যার সাপোর্টে। প্রথমে একটা রহস্য ছিল আকাশবাণী, মানে আমরা যখন ছোটবেলায় শুনতাম অনেকেই নিশ্চয়ই ভাবতাম, মানে আমি একা নই, আমি পরে অনেকের সঙ্গে গল্প করে দেখেছি যে তাদেরও এটা মনে হতো যে একটা ছোট্ট বাক্সের মধ্যে কি করে এতগুলো মানুষ গাদাগাদি করে বসে থাকে। হ্যাঁ, সেইখান থেকে আজকে আমরা অডিও ভিজুয়াল আমাদেরকে সকলে দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের ছোটবেলায় দাদা আমরা ভাবতাম, আচ্ছা দেবদুলাল বন্দ্যোপাধ্যায় খবর পড়ছেন যখন, তাকে এইরকম দেখতে হতে পারে, কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখেছি তার সাথে মেলেনি,
0: অধিকাংশই মিলত না,
1: মিলত না,
0: অধিকাংশই মিলত না। এইখান থেকে তুমি একটা ভালো পয়েন্ট যোগ করলে, আকাশবাণীর এটা অবদান বলা যায়, সেটা হচ্ছে মানুষের মনে, মানুষের মস্তিষ্কে কল্পনাকে জাগিয়ে তোলা। এই যে রেডিও নাটকের কথা হচ্ছিল একটু আগে, রেডিও নাটকে কি আছে? স্টুডিওর মধ্যে মাইক্রোফোন, একটা স্ক্রিপ্ট, অভিনেতা অভিনেত্রী, আর কি আছে? আর যিনি রেকর্ড করছেন তিনি পাশের কম্পার্টমেন্টে বসে রেকর্ড করছেন,
1: ঘরের উপাশে।
0: এবারে আমার সঙ্গে না আছে কোনো আবহ, না আছে কিচ্ছু, শুধু সংলাপটি আছে স্ক্রিপ্টে। আমাকে, আমি পাহাড়ে থাকি, নদীতে থাকি, সাগরের গভীরে থাকি, ঝগড়া করি, মারপিট করি, পালাই, পড়াশুনো করি কি ফাঁকি মারি, যাই করি না কেন, সেই পরিস্থিতিটাকে আমাকে তৈরি করে দিতে হচ্ছে শুধুমাত্র সংলাপ কণ্ঠ দিয়ে উচ্চারণ করে, যাতে যখন আমি শুনছি নাটকটা বাড়িতে বসে পরবর্তীকালে, তখন কিন্তু আমি সেই নাটকেরই একটা চরিত্র হয়ে যাচ্ছি। আমি তাদের সঙ্গেই কিন্তু পাহাড়ে, নদীতে, সমুদ্রে ঘুরে বেড়াচ্ছি, জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, হ্যাঁ। তো এই যে কল্পনাকে জাগিয়ে তোলা, এটা কিন্তু আকাশবাণীর একটা বিরাট অবদান, বিরাট অবদান। এবং যে কল্পনাটা একটা পজিটিভ দিক, এখন যেরকম আমরা বলি যে মানুষ রসিকতা করে বলি, এরপরে এমন দিন আসছে তোমার নাম কি জিজ্ঞেস করলে বলবে দাঁড়াও আমি নোটপ্যাডটা খুলি ওখানে লেখা আছে আমার নাম কি, হ্যাঁ নামটাও সে মনে রাখতে পারে না। তো আমি জানি আমাদের এই অফিসেই একজন আমার সহকর্মী ছিলেন যার অন্তত মানে কয়েকশো টেলিফোন নাম্বার মুখস্থ থাকতো,
1: একটু আগে
0: তিনি অনুষ্ঠানই করে গেছেন, জিজ্ঞেস করলেই হলো, গড়গড় করে বলে গেলেন ওর নাম্বার, হ্যাঁ এই। তো এটা একটা ক্ষমতা,
1: অবশ্যই
0: এটা একটা ক্ষমতা। আমরা কিন্তু এখন সেই ক্ষমতা, আসলে সবটাই হচ্ছে প্র্যাকটিস, যেটা করা তো আকাশবাণী। তো আমরা অনেকক্ষণ কথা বলে যাচ্ছি, আর আর আছে হাতে সময়, আছে
1: সময় আছে, এখনো অনেকটা মানুষজন অনেকে সঙ্গে রয়েছেন। আর আমি একটা জিনিস ওই আপনার কথা সূত্র ধরেই বলি, এই যে আপনি যেই কথাটা, যেই প্রসঙ্গে আপনি এলেন যে একটা দৃশ্য তৈরি হতো মনের মধ্যে, একটা ফ্যান্টাসি আমি বলবো, সেই ফ্যান্টাসিটা আজকাল বাচ্চাদের মধ্যে বড্ড কমে যাচ্ছে ধীরে ধীরে, মানে এত বেশি কংক্রিটের উপরে আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু এই যে চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠছে, আজ যে আমরা অডিও স্টোরি একটা বিশাল একটা জায়গা আমরা দেখছি আমাদের এখানেও প্রচারিত হয়, তো সেই জায়গাটার শুরুটা সম্ভবত সেই শ্রুতি নাটক বা শ্রুতি নাটক আর বেতার নাটকে তো একটু তফাত আছে, হ্যাঁ
0: শ্রুতি নাটক তো অনেক
1: অনেক এবং মঞ্চে আমরা সেটা দেখতে পাই, কিন্তু এই যে এইখানে একটি মাইক্রোফোন তার চারপাশে ঘিরে গোল, আমি আমি গল্প শুনেছি, হ্যাঁ, সে তার সমস্ত চরিত্রগুলো এখন এক এক সময় এক একজন এসে স্টুডিওতে হয়তো নিজের ভয়েসটুকু দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইটা সমবেতভাবে অবশ্যই সেটা শ্রোতার কাছে বা যখন যাচ্ছে তখন সেটা একটা সুন্দর জিনিস হচ্ছে, কিন্তু ওই যে আপনি বলছিলেন একসঙ্গে আড্ডা মারা, একসঙ্গে চা খাওয়া, গালাগালিও নিশ্চয়ই বেরোতো, স্ল্যাং বেরোতো, তো এআইআর কোড বলে একটা জিনিস আপনার কাছে শিখেছিলাম। হ্যাঁ, মানে এমন অনেক গান আছে যার মধ্যে হয়তো কোনো স্ল্যাং আছে, সেগুলো বাজানো যাবে না,
0: আমাদের গান অ্যাপ্রুভ করতে হতো তো, সিডিএল এই বাজাতে পারতাম না তখন।
1: সেটা নিয়ে কোনো মজার ঘটনা মনে পড়ছে?
0: হ্যাঁ মনে তো পড়ছে, মনে পড়ছে মানে ভালো একটা মানে পয়েন্ট তোলা হলো। রাজেন সেনের কথা আমরা এতক্ষণ আলোচনার মধ্যে এনেছি, রাজেন্দ্রনাথ সেনগুপ্ত, যিনি আমাদের মোহনবাগানের হাফব্যাক ছিলেন, যে মোহনবাগান আইএফএ শিল্ড প্রথম আইএফএ শিল্ড 1911 জয় করেছিল তার হাফব্যাক ছিলেন রাজেন্দ্রনাথ সেন। তো রাজেনবাবু মানে মাঠে যখন ডিফেন্ডার হিসেবে ছিলেন তখন তিনি সাংঘাতিক পাহারা দিয়ে রাখতেন যাতে গোলের মধ্যে বল না ঢুকতে পারে, ঠিক আছে, কিন্তু তিনি মানুষ হিসেবে একটু কি বলবো যাকে ওই স্ল্যাং ক্ল্যাং এই জিনিসগুলোকে পছন্দ করতেন না, এড়িয়ে চলতেন এবং বিন্দুমাত্র কিছু কানে এলেই সেটা তিনি প্রতিবাদ করার চেষ্টা করতেন বা যদি ভুল হয়ে থাকে সে ভুলের জন্য ক্ষমা চেয়ে নিতেন। তো একবার হয়েছে কি, উনি যখন রেডিওতে কাজ করছেন সেই সময় উনি তো ঘোষকও ছিলেন আবার সংবাদ পাঠও করতেন, তো তখন সবই লাইভ হতো একটু আগেই আমরা বলেছি, তো স্টুডিওতে রাজেনবাবু ঘোষণা করছেন তারপর একটা নাটক হবে, তো সেই নাটকটা শুরু হবে, রাজেনবাবু ঘোষণা করার পর নাটক শুরু হয়ে গেল। নাটকটা যেই শুরু হয়েছে হতে হতে হতে হতে একটা জোনে মানে মাইক্রোফোন থেকে খানিকটা দূরে একটা জটলা হচ্ছে, সেই জটলার মধ্যে কেউ হয়তো অস্ফুটে কোনো একটা ওই স্ল্যাং যাকে আমরা বলছি সেটা উচ্চারণ করে ফেলেছেন, সেটা শোনাই যায়নি, স্টুডিওর মধ্যে যারা ছিল তারাও সেরকমভাবে শুনতে পায়নি, কিন্তু রাজেনবাবুর কানে ঠিক চলে গেছে। এবারে রাজেনবাবু তো ভেতরে ভেতরে ইয়ে হচ্ছে যে এটা ঠিক হলো না, এটা ব্রডকাস্ট হয়ে গেল, আমাদের রেডিওতে তো এটা যায় না, যাওয়া উচিত না, এই ধরনের কেন জিনিস যাবে, কিন্তু তিনি থামাতে পারছেন না, লাইভ নাটক চলছে তো, হয়ে গেল। হয়ে যাওয়ার পর নাটক যখন শেষ তখন রাজেনবাবু বলছেন, ঘোষণা শেষ করলেন, ঘোষণা শেষ করার পর বলছেন যে আজকে এই নাটকে আমাদের কোনো একজন শিল্পী অনবধানবশত তিনি একটি শব্দ উচ্চারণ করেছেন যেটা করা উচিত নয়, তো বেতারে এই শব্দ চলে যাবার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি। এ তো গেল, যাওয়ার পরে সকলে বলছে কে বলেছে, কি বলেছে, ঠিক আছে, এই কথাগুলো তিনি বলছেন। এবারে রাজেনবাবু বলছেন না, আমি শুনেছি, আমি যখন শুনেছি তখন আমি ঘোষণা করেছি, আমি ও বলেছে, কে বলেছে উনি বুঝতে পারছেন, উনিও জানে না, কানে গেছে। এবারে সেটা আরও কনফার্মড হলো যে কিছুই শোনা যায়নি, তারপরে চিঠি আসতে শুরু করলো এবং ওই যে ঘোষণাটা হয়েছে ক্ষমা করবেন, তার ফলে যারা শ্রোতা ছিলেন তারা তো ভীষণ ঔৎসুক্যে ভুগছেন যে কী স্ল্যাং বললো, তারা চিঠি লিখছে আপনারা দয়া করে জানান কি শব্দটা উচ্চারণ করা হয়েছিল, আপনারা দয়া করে জানান কে শব্দটা উচ্চারণ করেছিল, কিন্তু কি উচ্চারিত হয়েছিল বা কে বলেছিল সেটা রাজেনবাবু ছাড়া কেউ জানে না। সেই জন্যে এই একটা মজার দিক নাটকে, এই খারাপ শব্দ উচ্চারণ করা এটা তার একটা সেই সময় লাইভ স্টুডিওতে উদাহরণ।
1: আচ্ছা এই মুহূর্তে কেউ একজন অনেকক্ষণ ধরে টেলিফোনে অপেক্ষা করছেন, একটু কথা বলে নেব। নমস্কার।
0: নিশ্চয়ই নিশ্চয়ই।
2: হ্যালো।
1: হ্যাঁ নমস্কার,
2: আমি পবিত্র সাহা বলছি দুরম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে।
1: বলুন।
2: বলছি সনটা হবে 1962, আমার বয়স তখন 4-5 বছর।
1: আচ্ছা।
2: প্রথম আমি রেডিওতে রেডিও গান শুনি আলপনা বন্দ্যোপাধ্যায়, ও আমার ছোট্ট পাখি চন্দন, সেই থেকে আমি আজ পর্যন্ত এত বছর পর্যন্ত আমি আকাশবাণী শুনছি এবং কত কিছু শিখেছি আকাশবাণী থেকে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। 1965 সালের পাক ভারত যুদ্ধে জামায় খবর পড়তেন কলকাতায় বিজন বোস,
0: বিজন বসু, হ্যাঁ,
2: আর আমার এখনো মনে আছে তারিখে আমার, এবং 71 আমি বাংলাদেশে জন্ম, আকাশবাণী যে কি আমাদের উৎসাহ দিয়েছে, আমি শরণার্থী হয়ে কলকাতায় এসেছিলাম কিন্তু আকাশবাণীর এত মানে এসে আমরা উদ্বুদ্ধ হয়ে থাকতাম যে দেশ কবে স্বাধীন হবে, আকাশবাণী আমাদের এত প্রেরণা দিয়েছে। সেই আকাশবাণীর

0: বললে অনেক কিছু শিখেছি, যেমন পুরানো চাল ভাতে বাড়ে কেন, নলেন্দুর কাকে বলে, কুমিরের চোখে জল কেন, কুমিরের কান্না কেন, এগুলো যে শিখেছি সত্যি, মানে সে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। আমি আজও রেডিও শুনছি, আমার দুটো রেডিও, আমি সকালে একটা বিকালে একটা শুনে, এখনো FM গোল্ড, গীতাঞ্জলি, তারপরে বিভিন্ন ভারতীতে অনুরোধ করি, এখনো গান শুনি। আমার কাছে হাজারখানেক গান আছে শিল্পীদের, 65 জন শিল্পীর, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, এইরকম সংগ্রহ করে রেখেছি এবং আমি এখনো রেডিও প্রত্যেক দিন শুনি সকাল।
1: নমস্কার সঙ্গে থাকার জন্য, আর এত এত বেশি অভিজ্ঞতা, এত বেশি রকমের আমাদের নানা ঘটনা মনে পড়ছে আজকে, সেগুলো আমরা ভাগ করে নিতেই চাই আপনার সঙ্গে। আর সৌমেনদা যখন রয়েছেন তখন তো তাঁর অভিজ্ঞতার ঝুলি উপচে পড়ছে, মানে এত বছর আপনি মোটামুটি একদম শুরু করেছিলেন চাকরি জীবন এখান থেকেই?
2: না না, আচ্ছা, আমার চাকরি জীবন UPSC পরীক্ষার পরে প্রথম পোস্টিং ছিল শিলিগুড়িতে,
1: আচ্ছা,
2: তারপরে ছিলাম আগরতলায়, তারপরে এলাম কলকাতায়, তারপরে গেলাম আবার গ্যাংটকে, তারপরে আবার গেলাম এলাম কলকাতায়, তারপরে আবার গেলাম শিলিগুড়িতে, এই ঘুরপাক খেয়েছি।
1: ঘুরপাক খাওয়ার বন্দোবস্ত আকাশে আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন প্রদীপ সরকার, খুব ভালো লাগছে, আকাশবাণীর 100 বছরের পূর্ণ লগ্নে উদযাপন উপলক্ষে সমৃদ্ধ হচ্ছি বিবর্তনের ইতিহাস জেনে। দীপায়ন শতপথি লিখেছেন কৌশিক সেনের গল্প দাদুর আসরের কথা অবশ্যই বলতে হবে, শিশু মহলের কথা যেমন আমি বলেছি, ইন্দিরাদির কথা অনেকে বলেছেন, সঙ্গে সঙ্গে গল্প দাদুর আসর, প্রথমে গল্প দাদার আসর ছিল না?
2: হ্যাঁ, আসলে এখানে না খুব উনি কৌশিকের নামটা করে ভালো করেছেন, কারণ আমরা পুরনো দিনের আকাশবাণীর কথা যেরকম বলছি, এখনো তো যে সমস্ত অনুষ্ঠানগুলো, যেমন শিশু মহল, গল্প দাদুর আসর, এই সমস্ত অনুষ্ঠানগুলো তো রয়েছে, শুধু যারা উপস্থাপনা করতেন তারা বদলেছেন, কিন্তু তার যে চেহারাটা, ছোটদের নিয়ে চলা এবং ছোটদের নিয়ে তাদেরকে দিয়ে বলানো, করানো এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে তাদেরকে তৈরি করা, এ কাজগুলো কিন্তু আকাশবাণী করেই যাচ্ছে, সেই বহুজন হিতায়।
1: হ্যাঁ,
2: সে কাজ কিন্তু করেই যাচ্ছে
1: এবং প্রজন্মের পর প্রজন্ম আসছে যাচ্ছে, আমরাও একদিন চলে যাব, আরো নতুন নতুন অনেক ছেলে মেয়ে এসছে, তারা নিজেদের ভাষা পাল্টাচ্ছে, সমস্ত অবয়ব পাল্টাচ্ছে, চরিত্র পাল্টাচ্ছে, কিন্তু আকাশবাণীর প্রতি যে ভালোবাসাটা আপনারা এখনো দেখান তার একেবারে নিদর্শন আমার হাতে। আমাদের ফেসবুক লাইভে প্রচুর লোকজন জয়েন করেছেন, 100.1 FM গোল্ড কলকাতা, আকাশবাণী কলকাতা আর 107 FM রেনবো, তিনটে পেজে অনেকে অনেক কিছু লিখছেন, আমরা সেগুলো একটু একটু করে পড়ার চেষ্টা করছি, কিন্তু গল্পগুলো শোনার এত বেশি লোভ যে মাঝে মাঝেই ভুলে যাচ্ছি। 2248 8085 এই নম্বরে আপনারা টেলিফোনে আসছেন, 9903055992 এই নম্বরে আপনারা অনেকে অনেক কিছু লিখছেন, আমরা সেগুলো পড়ব। কিন্তু আরেকটা জায়গায় একটু আসতে চাই, সেটা একটা বিশাল জায়গা, গান বাজনার কথা যেহেতু আমরা বলছিলাম একটু আগে, আপনি দুটো দিক বলেছিলেন যে নাটকের কথা এবং গানের কথা, তো নাটকের কথা যেমন হয়েছে সঙ্গে সঙ্গে গানের কথা, মানে আকাশবাণীর নিজস্ব গান রম্যগীতি, আমরা ছোট থেকে শুনতে শুনতে ভাবতাম যে এরকম অনেক গান, প্রথমে আমরা রেকর্ড শুনেছি, আমি আমার কথা বলছি, রেকর্ড শুনেছি, পরে কাজ করতে এসে দেখেছি যে তার অনেক আগে সেগুলো আকাশবাণীর রম্যগীতি হিসেবে তৈরি হয়েছে এবং পরবর্তীতে এত ভালো লেগেছে এবং লোকজনের, তা পরবর্তীতে কোনো এক প্রতিষ্ঠিত শিল্পী, প্রথিতযশা শিল্পী, তিনি বলেছেন যে আমি এই গানটা রেকর্ড করতে চাই। তো এই যে রম্যগীতি, এই প্রসঙ্গে আমরা একটু আসি, সেখানে আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ যেমন আছেন, অলোকনাথ দে, এরকম আরও প্রচুর মানুষকে আপনিও দেখেছেন।
2: কাকে বাদ দেওয়া, হ্যাঁ, কাউকে বাদ দেওয়া যাবে না, সেই জন্যেই আমরা মানে এই অনুষ্ঠানে ওই দুজনকার নামই করি। আর তুমি রেকর্ডের কথা বললে, হ্যাঁ ঠিক কথা, রেকর্ডের কথাটা এই রকম যে এই মুহূর্তে মনে পড়ছে মানবেন্দ্র মুখোপাধ্যায়, সবিতা চৌধুরী, অথবা ধরো আমি যদি আরও এরকম দু একজন যাদের মানে ভীষণ রকম ভালো গান যেগুলো রম্যগীতিতে হয়েছিল পরবর্তীকালে, যেগুলো আমাদের কি বলবো ব্যবসায়িক রেকর্ডিং কোম্পানি রয়েছে, সেই রেকর্ডিং কোম্পানিগুলো রেকর্ড বের করেছে তাদের। তো এখানে একটু বলি, যেটা একটু ইঙ্গিত দিয়েছিলাম যে 1954-55 এইরকম সময় আমাদের এখানে, এটা সারা ভারতবর্ষেই হয়েছিল, বিভিন্ন ইউনিট তৈরি হয়েছিল, লাইট মিউজিক ইউনিট আমাদের কলকাতাতে যখন এলো, চালু হলো, তখন তার দায়িত্বে এলেন আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ।

0: এবং তার অল্পদিনের মধ্যেই জ্ঞানপ্রকাশ ঘোষের সঙ্গে এলেন গোপাল দাশগুপ্ত। এই দুজন হচ্ছেন মানে কি বলবো, অসাধারণ সঙ্গীত বেত্তা, অসাধারণ সঙ্গীত সম্পর্কে তাদের পাণ্ডিত্য, যেমন লেখা তেমনি সুর, তেমনি গান করা,
1: অর্কেস্ট্রেশন।
0: হ্যাঁ, এবং জ্ঞানপ্রকাশ ঘোষের তো কথাই নেই, তিনি শুধু যে সুর বা গানের ছিলেন তা নয়, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে মানে পারদর্শী ছিলেন, পণ্ডিত ছিলেন। তো সেই মানুষেরা শুরু করলেন, তারপরে কিন্তু এই রম্যগীতির সুর করার জন্যে বাইরের যে সমস্ত নামী দামি কী বলে গীতিকার সুরকার তাঁরা কাকে বাদ দেব, ওই যে বললাম প্রত্যেকে কিছু না কিছু অবদান রেখে গেছেন আমাদের এই রম্যগীতির জন্যে, একদম মানে প্রণব রায় বলি, সলিল চৌধুরী বলি, কাকে বলবো, কাউকে বাদ দিতে পারছি না এই মুহূর্তে, মানে গিজগিজ করছে মাথার মধ্যে। আর শিল্পীও তাই, তারাও সবাই কিন্তু এই আমাদের আকাশবাণীতে এসে তাদের গানগুলো রেকর্ড করে যেতেন। এখানে একটা বলার ব্যাপার আছে, শুধু যে রম্যগীতি হতো তা নয়, এটা একটা প্রজেক্ট ছিল। কীরকম প্রজেক্ট? রম্যগীতিতে আমাদের তিন ধরনের গান রেকর্ড করা হতো, এখনও আমরা আমাদের চলে, একটা হচ্ছে দেশবন্দনা, একটা হচ্ছে এ মাসের গান, আরেকটা হচ্ছে রম্যগীতি। এ মাসের গান দেশবন্দনা, দেশবন্দনা সকালবেলায় আমাদের রেগুলারই যায়, এ মাসের গানও আছে। আর রম্যগীতি নতুন করে আমরা এখন আর রেকর্ড করছি না, কিন্তু যে সমস্ত রেকর্ড আমাদের রেকর্ডিং আমাদের আর্কাইভে রয়েছে, সেগুলোর থেকে যতবারই শোনা যায়, যতবারই বাজানো হয়, ততবারই তার কিন্তু একটা আলাদা অ্যাপিল, আলাদা ইম্প্যাক্ট আমাদের শ্রোতা যারা আমাদের ভীষণভাবে আপ্লুত করে।
1: শুধু শ্রোতাদের কথাই বা বলি কেন, যারা এখানে আমি অনেককে, অনেক এই সময়ের যারা বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্ব তাদেরকে আমি পাই নিয়মিত, যাদেরকে তাঁরা বলেন যে ওই যে গানগুলো শুনেছি সেখানে হয়তো বাইরের ব্যবসায়িক ভিত্তিতে যখন গান রেকর্ড হয় সেখানে অনেক বেশি অ্যারেঞ্জমেন্ট সুন্দর, রেকর্ডিং সিস্টেম অনেক অনেক হয়তো ফিল্টার্ড, কিন্তু ওই গানগুলোতে ওই যে একেবারে আনমনে সকলে বাজিয়ে চলেছেন এবং তার সঙ্গে রেকর্ডিং খুব একটা আন্তরিকতা, সেইটা একটা অন্য মাধুর্য দেয় গানগুলোকে।
0: অবশ্যই,
1: একেবারেই।
0: এবং মজার ব্যাপার হচ্ছে তুমি টেকনিক্যাল কথা বললে, যেটা সেই সময় যখন রেকর্ডিং হতো, এখন কি হয়, একটা ধরো কম্পার্টমেন্ট করা থাকে, একটা কম্পার্টমেন্টের মধ্যে আর্টিস্ট গাইছেন, বাইরে অর্কেস্ট্রা করছে, গিটার এক জায়গায় দাঁড়িয়ে আছে, ড্রামস এক জায়গায় দাঁড়িয়ে আছে, সিনথেসাইজার এক জায়গায় রয়েছে, তাদের আলাদা আলাদা কম্পার্টমেন্ট রয়েছে, ইত্যাদি ইত্যাদি বড় বড় স্টুডিওগুলোতে। কিন্তু আকাশবাণীতে সেই যে ব্যবস্থা সে তো নয়, আমরা যদি মহিষাসুরমর্দিনী রেকর্ডিংয়ের সময় ছবি দেখি, ছোট ছোট দুটো বা তিনটে একটা মাইক্রোফোনকে ঘিরে বেশ কয়েকজন বসেছেন, কিন্তু যখন শুনছি আমরা একবারও মনে হচ্ছে না যে ওই রেকর্ডিংটা একটা মাইক্রোফোনে হয়েছে। এই যে অ্যাডজাস্টমেন্ট, মাইক থেকে একটু দূরে একটু এগিয়ে, হ্যাঁ, কার ফ্রিকোয়েন্সি কীরকম, সেইগুলো মেপে যে ইয়েগুলো রেকর্ডিং করার আগে তৈরি করে নেওয়া, যাকে লেভেল অ্যাডজাস্ট বলা হয়, সেইটা কিন্তু তখন মারাত্মকভাবে আমাদের কি বলবো রেকর্ডিংয়ের ক্ষেত্রে করা হতো, এখনও করা হয়, যার ফলে আমরা বাইরের স্টুডিওতে যে প্রযুক্তি পাই এখানে না পেলেও সেই মানের রেকর্ডিংই কিন্তু তখনও ছিল, এখনও আছে।
1: ওই আন্তরিকতা,
0: আন্তরিকতা,
1: ভালোবাসা, এই ব্যাপারটা সব থেকে বেশি, মানে সবসময় টাকা পয়সা দিয়ে, মূল্য দিয়ে তো এগুলোর বিচার করা যায় না। আচ্ছা, টেলিফোনে কেউ একজন অপেক্ষা করছেন, না এসেছিলে তবু আসো নাই জানালে গেলে, হ্যাঁ বন্ধুকে রিকোয়েস্ট করবো আরেকবার যদি টেলিফোনে আসেন। আসলে কথা বলতে বলতে আপনার কাছে মাঝখানে মাঝপথে থামিয়ে তো আমি আপনার কাছে যেতে পারছি না, তার জন্য মার্জনা চেয়ে নিয়ে বলি আরেকবার টেলিফোনে আসুন, আর আমি আপনার সঙ্গে অবশ্যই আমরা কথা বলতে চাই। আমাদের ফেসবুক লাইভে 100.1 FM গোল্ড কলকাতা পেজে পীযূষ রয় লিখেছেন, দারুণ ও দুর্দান্ত ভাবনার বিস্তার। আচ্ছা, সুলেখা কারওয়া লিখেছেন, কৃষ্ণা দত্তগুপ্ত, আমিও ওখানে ওই সময় দিনের শেষে দুই হাতে কালের মন্দির আজে সদাই বাজে বেশ ভালোভাবেই শিখতাম। আচ্ছা, সুলেখা কারওয়া, আমার বাবা রণজিৎ রায়চৌধুরী আকাশবাণী কলকাতায় শরৎ বাজাতেন, কতজনের কত স্মৃতি উস্কে দিতে পারছি আমরা, এটা সত্যি সত্যি আমাদের প্রতিষ্ঠান নয়, মানে আমরা শুধুমাত্র কাজ করি বলে এটা আমাদের আমরা বলতে পারি না,
0: শতবর্ষের প্রাপ্তি তো এটাই,
1: এটাই আমরা সবাইকে নিয়ে। আমি সবসময় যখন অনুষ্ঠান করি এখানে তখন সবসময় বলি যে আপনারা আছেন বলেই আমরা আছি। সবুজ বিশ্বাস বলেছেন, আমি তখন সব

0: ষষ্ঠ কি সপ্তম শ্রেণীতে, সেই শুরু। সকাল থেকেই সেই সব অনুষ্ঠান শুনছি না, যেন গিলছি। জঙ্গিপুর থেকে লিখেছেন কালীপ্রসাদ কুণ্ডু, লিখেছেন আকাশবাণী শতবর্ষের অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুব সমৃদ্ধ হচ্ছি। সৌমেনবাবুকে অনুরোধ, আর্কাইভ থেকে আমার গুরুজি উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী উস্তাদ আমির খান সাহেবের ডিসাইপল শ্রীকান্ত বাখরেজির কিছু রেকর্ডিং।
1: হ্যাঁ, ভীষণ ভালো শিল্পী,
0: অসম্ভব সুন্দর, এবং কি বলবো, গায়কী নিয়ে বলার কোনো যোগ্যতা আমার নেই। এরকম কত মানুষকে শুধু আমরা শুনেছি রেডিওর মাধ্যমে, এবং তারা আমাদের কাছে ওই উজ্জ্বল নক্ষত্র হয়ে থেকে গেছেন। তাদের যারা আমরা একটু গান বাজনা চর্চা করতে ভালোবাসি, শুনতে ভালোবাসি, তাদের শিক্ষক তো এই মানুষগুলো, মানে প্রত্যক্ষে না হলেও পরোক্ষে তো বটেই। কোয়েল দাশগুপ্ত জয়েন করেছেন। আচ্ছা, জয়দীপ রায় লিখেছেন, নমস্কার কলকাতা বেতার, সুপ্রভাত আকাশবাণী, শুভ জন্মদিন সুপ্রভাত। আচ্ছা,
1: না ঠিক আছে, অনেকে গুড মর্নিং যে কোনো সময় বলেন,
0: যে কোনো সময় বলেন। আমি গানপ্রেমী একজন, তাই কাজ দায়িত্ব ব্যস্ততা সবকিছু মাঝে রেডিও সবসময়ের সঙ্গী, কিন্তু কোনো অনুষ্ঠানে সরাসরি যোগদান করা, তোমায় গান শোনাবো তো একটি অনুরোধের মাধ্যমে, তারপর সুরমহল, কুইজওয়ালা, নস্টালজিক নাইনটিজ রেডিও সঙ্গে রয়েছি, বাঘা যতীন থেকে জয়দীপ রায়। হ্যাঁ, আমরা তো এতক্ষণ যে প্রসঙ্গে ছিলাম সেখান থেকে একটু একটু মাঝে মাঝে হয়তো এদিকে এসেছি, কিন্তু FM আমরা যেখানে বসে আজকে কথা বলছি, FM এর সময় প্লাবন এলো একদল নতুন তরুণ তুর্কি, এবং যারা পুরনো ছিলেন তারা মাথার উপরে রইলেন। এই সময়টাই আমি অনেক পরে এসেছি, যদিও আমার 2002 এই এই বাড়িটায় কর্মসূত্রে আসা, তখন আমি আপনাকে পেয়েছি। তো এইবার এই যে এই FM এর সেগমেন্টটা এইখানে এসে অনেকটা পরিবর্তন হলো, তাই না?
1: অবশ্যই।
0: তো সেই জায়গাটা একটু এবারে আসি, কারণ সময় খুব দ্রুত, 4টার দিকে আমাকে ঘড়ি মাঝে মাঝেই আমাকে চোখ রাঙাচ্ছে। তো
1: এখন
0: অনেক বলা বাকি, আমরা ভাবছিলাম কি করব, পুজোর গানে কথা বলবো। হ্যাঁ, ছোট ছোট করে যাই একটু FM এর
1: দিকে। FM নিয়ে তুমি আমার থেকে ভালো জানো, কারণ FM নিয়ে আমার থেকে বেশি FM এ তুমি কাজ করেছো। হ্যাঁ, কিন্তু ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হ্যাঁ, পরিবর্তনটা এলো। পরিবর্তনটা কিভাবে এলো, আমরা যেটা বলি যে কনভেনশনাল রেডিও যেটা আকাশবাণী প্রথম থেকে ছিল, সেখান থেকে কোথাও একটা টুইস্ট, একটা অন্যরকম কিছু এলো, যেখানে আমরা জানি যে প্রথমে আমাদের এখানে FM 1 বলা হতো, আর এটাকে FM 2 বলা হতো, FM গোল্ডকে FM 2 বলা হতো। হ্যাঁ, 2001 আমি যদি খুব ভুল না করি, 2001 FM এই দ্বিতীয় চ্যানেলটা আমাদের এখানে এলো, এবং তারপর থেকে FM এর দায়িত্বতে আমি কিন্তু আরও অনেক পরে এসেছি। স্বাতী চট্টোপাধ্যায় দাস স্বাতী ছিল, আরও অন্যান্যরা ছিলেন তখন FM এ, কিন্তু আর যে বলে তার আগে পর্যন্ত কেউ ছিল না প্রথম দিকে। তখন ড্রামা ভয়েস যারা ছিলেন, নাটকে যারা করতেন, আমাদের উর্মিদি করেছেন, আমাদের সৌমিত্র বসু করেছেন, আমাদের অলোক রায় ঘটক করেছেন, শোভন চক্রবর্তী করেছে, আমাদের একটু আগে কথা হচ্ছিল আমাদের ফিল্ম নিয়ে ইয়ে করে, আমাদের বলো FM স্টুডিওতে কথা হচ্ছিল,
0: মানে নানাজন নানা সময় এসে সমৃদ্ধ করেছেন। এবং আমি ব্যক্তিগতভাবে আজকে একটু নিজের কথা বলতে হচ্ছে, মানে আমি প্রথমে একটা ছোট্ট রেডিও ছিল, পকেট রেডিও, সেইখানে শুনতে শুরু করেছিলাম। আমি আগে যেখানে কাজ করতাম যে স্টেশনে, সেখানে এইসব FM ছিল না, তো আমি শুনতে শুরু করেছিলাম, এবং কখন যে এই বাড়িটার মধ্যে ঢুকে পড়লাম তখন আমি দেখলাম অবাক বিস্ময়ে, তার আগে অবধি আমার পরিচয় ছিল না যে এই আমাদের ক্যান্টিনটা একটা খনি, সেখানে হ্যাঁ সেখানে যে কত অনুষ্ঠানের ভিত তৈরি হয়েছে, তার কোনো কোনো ঠিক ঠিকানা নেই,
1: বিষয় তো আলোচনা করে তৈরি হতো।
0: আমাদের একটা ইচ্ছে খাতা ছিল,
1: ইচ্ছে খাতা,
0: হ্যাঁ, সেখানে নিজে নিজের ইচ্ছে এবং ইচ্ছে চুরি হতো,
1: তাতে আবার গোল করে দাগ করে দেওয়া হতো,
0: গোল করে দাগ করে দেওয়া হতো, বলা হতো নানা কথা। সেই সব প্রসঙ্গ তুললে তো কখন যে সময় পেরিয়ে যাবে জানি না, কিন্তু সেই যে একেবারে শুরুর দিন থেকে ধীরে ধীরে ধীরে ধীরে নিজেদেরকে ভাঙতে ভাঙতে গড়া, কিংবা গড়তে গড়তে ভাঙা, ভাঙার মধ্যে থেকে আবার নতুন করে কাজের উৎস, এই যে তার মধ্যে কত কিছু যে এসেছে। আকাশবাণী কলকাতার বিভিন্ন সিগনেচার টিউনগুলো নিয়েও কিছু আলোচনা হলে মন্দ হতো না। জলপাইগুড়ি থেকে লিখেছেন শুভঙ্কর বাগচি। আর আরেকটা জিনিস, ওই যে ধারা বিবরণী প্রসঙ্গে একটু ছোট্ট করে আমরা তখন ছুঁয়ে গেছিলাম, যে ইডেন উদ্যান থেকে যে শব্দজয়ন ছিল, তাই না? মানে আমরা দেখতে পেতাম, আপনি ওই যে,
1: কিন্তু তুমি ভালো দিকটা বলছো, সত্যিই তাই, শব্দ চয়নের দিকটা এবং আমাদের কাছে শব্দ ছবি যাকে বলা হয়, হ্যাঁ, মাঠ থেকে মাঠের ছবিটা শব্দ দিয়ে আমাদের কাছে পৌঁছে দিতেন অজয় বসু, পুষ্পেন সরকার, তারপর কমল, হ্যাঁ, এরা সকলে ছিলেন। পরবর্তীকালে তো আরও এসছেন ইংরেজিতে যথেষ্ট ভালো ভালো কমেন্টেটররা ছিলেন, কিন্তু মজা হচ্ছে যখন আমাদের বাংলা কমেন্ট্রি শুরু হয়নি আমাদের এই আকাশবাণী শুরুর দিকে, 1934-35 এরকম সাল হবে, নৃপেনবাবুর হঠাৎ মনে হলো যে বাংলায় কমেন্ট্রি করা দরকার, কিন্তু কে করবে? নেই ভাষ্যকার হিসেবে, যাই হোক না কেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র নামটা এসে যেত। আমাদের রায়চাঁদ বড়াল, তিনি খেলাধুলো সম্পর্কে খুব উৎসাহী ছিলেন, জানতেন। এবারে নৃপেনবাবু বললেন, রায়চাঁদ তুমি যাও কোনো একটা ম্যাচের কমেন্ট্রি করার জন্য বাংলায়, সে শুরু হবে আর কি বাংলা কমেন্ট্রি, সঙ্গে কে যাবে? না, বীরেন আছে, বীরেন যাবে। তা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বললেন যে আমি খেলার কিছুই জানি না, আমার, আরে তুমি যাও না, রায় তো আছে, ও কমেন্ট্রি করবে, তুমি শুধু একটু ঠেকা দেবে। তো এবারে মাঠে তো দুজনে গেছে, যাওয়ার পরে খেলা শুরু হয়েছে, রায়চাঁদ বড়াল খানিকক্ষণ দেওয়ার পরে পুরোটা তো করা যায় না, তিনি বীরেন ভদ্রকে দিয়েছেন। এবারে বীরেন ভদ্র কমেন্ট্রি শুরু করেছেন, কমেন্ট্রি শুরু করে ফুটবল খেলার কমেন্ট্রি, কমেন্ট্রি শুরু করে একটুখানি যাচ্ছেন, গিয়ে কীরকম উদাসীন হয়ে যাচ্ছে, মানে কথা হারিয়ে যাচ্ছে, চুপ করে যাচ্ছেন, রায়চাঁদ পেছন থেকে গুঁতিয়ে বলছেন, আরে বীরেন বলো বলো। আবার বীরেন ভদ্র কমেন্ট্রি শুরু করছেন, আবার খানিকক্ষণ পরে গিয়ে চুপ করে যাচ্ছেন, হ্যাঁ, চুপ করে যাওয়ার পরে বীরেন ভদ্র নিজে বলছে, রায় আমাকে বলো না কি বলবো, এই করে যাচ্ছে সব থেকে। এবং ওদের যে বসার জায়গাটা হয়েছিল সেটা নাকি ইউরোপিয়ান দর্শক যারা, সেই দর্শক গ্যালারির মাঝখানে তাদেরকে বসার জায়গা হয়েছিল, ওদের ওই কাণ্ডকারখানা দেখে ইউরোপিয়ান দর্শকরা হাসাহাসি শুরু করেছে। বীরেন ভদ্র শেষকালে যেটা করেছিলেন, মানে যে তথ্য পাই আর কি, সেখানে যেটা করেছিলেন সেটা হচ্ছে গোলকিপার বল ধরেছে হাত দিয়ে, উনি হঠাৎ চিৎকার করে উঠলেন, হ্যান্ড বল হ্যান্ড বল। রায় বললে, বলছো কি তুমি, গোলকিপার হাত দিয়ে বল ধরলে হ্যান্ড বল হয় নাকি? এই সমস্ত দেখার পরে কোনো রকমে কমেন্ট্রি শেষ করে ফিরে আসার পরে রায়চাঁদ তো প্রচণ্ড রাগারাগি করছেন, রায়চাঁদ বড়াল নৃপেনবাবুকে বলছেন, কাকে আমার সঙ্গে পাঠিয়েছেন? বীরেন বলে, আমি খেলা জানি না, বলেছিলামই তো, আমাকে পাঠিয়েছিলে কেন? এই অনেকটা সেই পাগলা দাসুর গল্পের মতো আর কি।
0: এই মানুষটি আবার রবীন্দ্রনাথ যখন চলে যাচ্ছেন,
1: কোনটা নয়
0: মানে সেটা আমি অনেকের কাছে শুনেছি বা অনেক জায়গায় অনেকের স্মৃতিকথায় পড়েছি, সেই সেই জায়গাগুলো সত্যি সত্যি এই মানুষগুলোর কাছে কত কিছু শেখার আরো ছিল, আরো ছিল এইরকম আরো কিছু অভিজ্ঞতা, মানে কোনো ধারা বিবরণী বা এরকম?
1: ধারা বিবরণী নয়, আবার আমি একটু বেতার জগতের একটা ঘটনায় চলে যাই। বেতার জগতে প্রেমাঙ্কুর আতর্থী ছিলেন তো সম্পাদক ছিলেন, তো আর নৃপেনবাবু ছিলেন সেই সময় প্রধান, আমি বলেছি ভারতীয় ভাষার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে প্রধান। তো হয়েছে কি, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, এখানেও বীরেনবাবু, বীরেনবাবুর নাম আমাদের সেই সময়কার আকাশবাণী থেকে আজ পর্যন্ত কোনোটাতে বাদ যাবে না, হ্যাঁ, মানে আসবেই কোনো না কোনোভাবে। তো উনি একটা নাটক করেছিলেন খাস দখল, অমৃতলাল বসুর খাস দখল। তো নাটকটা হয়ে গেছে, ভালোই হয়েছে নাটকটা, ইয়ে হয়েছে নাটকটা। হওয়ার কিছুদিন পরে এক ভদ্রলোক, বেহালার অঞ্চল থেকে এক ভদ্রলোক, একটা চিঠি পাঠিয়েছেন নৃপেনবাবুর কাছে, প্রধান যিনি তার কাছে, যে অনুযোগ করে, অভিযোগ করে খুব রেগে গিয়ে, যে আপনারা কি করেছেন, এইরকম একটা নাটক ব্রডকাস্ট করেছেন যেটা ধর্মীয় ভাবনায় আঘাত করেছে আমার। তো উনি তখন আবার বীরেনবাবুকে ডেকেছেন, বীরেনবাবু বলছেন, আরে না না, ওরকম চিঠিপত্র তো আসবেই, ভালোই দেখুন না কত ভালো কমেন্টস তো এসেছে, একটা দুটো ওরকম আসবেই। তো তিনি আবার ছেড়ে দেবার মানুষ নন, তিনি বারবারই নৃপেনবাবুকে নক করছেন যে আমি যে চিঠি দিলাম কোনো ব্যবস্থা তো নিলেন না, কিছু করলেন না। উনি দেখলেন এ তো মহাবিপদ, উনি তখন একটা চিঠি লিখলেন সেই ভদ্রলোককে, লিখে বললেন, আপনার কি 2-3 মিনিট সময় হবে, তাহলে একটু যদি আকাশবাণী ভবনে এসে, গার্সিন প্লেসে আর কি, এসে আমার সঙ্গে আমার একটু দেখা করে যান তাহলে খুব ভালো হয়, একটু আমি কথাও বলে নিতে পারি, শুনেও নিতে পারি, অমুক দিন অমুক তারিখ যদি আসতে পারেন। এলেন একজন বয়স্ক, মানে বৃদ্ধ মানুষ, তিনি এলেন, নৃপেনবাবু তাকে খুব আদর করে নিয়ে গিয়ে নিজের চেম্বারে বসালেন। বসানোর পরে উনি বললেন যে আসল ব্যাপারটা আমি আপনাকে বলি, হ্যাঁ, বীরেন আমার পারমিশন নিয়েই, অনুমতি নিয়েই নাটকটা করেছে, কিন্তু আমি ওকে বারবার বলেছিলাম জানেন তো, যে এই নাটকটা করো না, এই নাটকটা করো না। তো কেউ তো শোনে না কথা, নাটকটা হবার পরে বলছে এই দেখুন কত ইয়ে এসছে, কত প্রশংসা এসেছে। হ্যাঁ, তো তারপরে আমি দেখলাম যে যাকেই জিজ্ঞেস করি সেই প্রশংসা করছে, আমার দলে কেউ নেই। আপনার চিঠিটা পাওয়ার পরে দেখলাম একজন অন্তত আছেন যিনি আমার দলে। হ্যাঁ, সেই জন্য আমি আপনাকে ডেকে পাঠিয়েছি, একটু চা খাবেন? এই লাস্ট এটাই হচ্ছে মারাত্মক, একটু চা খাবেন?

0: তো তিনি তো ততক্ষণে গলে গেছেন, হয়ে গেছে যা হবার, ভালো করে কথায় ভিজিয়ে দিয়ে চাটা খেয়ে হ্যান্ডশেক ট্যান্ডশেক করে বাড়ি চলে গেলেন যিনি মামলা করার ভয় দেখাচ্ছিলেন। এটার মজার ব্যাপার হচ্ছে এই যে আমাদের কাজ করতে গেলে সবসময় রেগে গেলে সবসময় আইন দেখালে চলে না, মানুষের সঙ্গে এটা আসলে মানুষের সঙ্গে সরাসরি সংযুক্ত, এই সংযোগটা রক্ষা করতে গেলে মানুষকে বুঝতে হবে, তার জন্য ডেকে পাঠিয়ে একটু চাও খাওয়াতে হবে।
1: আমরা তো এই মুহূর্তে চা খাওয়াতে পারছি না, কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি অবশ্যই। কে রয়েছেন টেলিফোনে?
2: নমস্কার সৌমেনদা।
0: নমস্কার
2: স্বামী, নমস্কার।
1: নমস্কার,
2: আমি আগে লেকচার ছিলাম, আমি এখন উল্টো ডাঙায় মানে সবকিছু অনুষ্ঠান শুনি। আমার সব থেকে একটা পাত্রী সৌমেনদা কে বলবো, খুব ভালো লাগলো, উনি মিহির বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন গত বছর, আমি বাংলা বলছি পয়লা জ্যৈষ্ঠ উনি আমাদের ছেড়ে চলে গেছে, উনি যে এত কিছু জানতেন, উনি কুমকুম বন্দ্যোপাধ্যায় আজ রাতে করতে ওনার কোন গল্প দাদু আসলে ওনার কোনো অনুষ্ঠান বাদ দিইনি, উনি লাস্ট তখন সৌমেনদাই গোল্ডের দায়িত্বে ছিলেন, উনি কিছু কথা কিছু গান করেছিলেন যেদিনটা মানে 2008 সালের 25শে ডিসেম্বর বৃহস্পতিবার, উনি বৃহস্পতিবার কিছু কথা কিছু গান করতেন।
0: আমি আসতাম সেখানেও,
2: আর শুক্রবারের গানের খেলা, মানে আপনারা ভালো থাকুন, এনাদের কিছু কিছু একটা কথা, এ ভাই নীল বন্দ্যোপাধ্যায় তো নিজের পরিচয় দিতেই চাইতেন না, আপনাদের থেকে কথাবার্তা এইসব অনেক কিছু শিখেছি। আর সৌমেনদার কথা বলছে, উনি তো 2000 সালে আমি ফার্স্ট ওনার সঙ্গে অনেক কথা বলেছি খেলার মাঠে, খেলার ভুবন করবেন না, আপনি খেলার ভুবন করছেন না, সল্টলেক স্টেডিয়ামে উনি যেতেন, উনি ফার্স্ট আসেন আমাদের ক্রীড়া বিভাগের দায়িত্বে, তারপরে ওখান থেকে আইনের অঙ্গনে আপনি পরিচালনা করতেন, বুধবার লাইভ অনুষ্ঠানটা হতো, তারপরে
0: 107
1: বাপরে কত কিছু মনে করিয়ে দিলেন।
2: আপনার সহপরীদের সঙ্গে ছিলেন সুদীপ বসু,
0: হ্যাঁ,
2: মানে ফার্স্ট মিঠে করা, তার পরের মাসেই তো সেই ঝড় সেই আয়লা সেইটা ভুলবো না।
0: ওরে বাবা,
2: আপনি স্টুডিওতে থেকে আপনার কণ্ঠ পেয়েছি সেই সব
1: মনে পড়ে যাচ্ছে, আসলে অনেকেরই স্মৃতি উস্কে দিচ্ছেন সৌমেনদা। আপনি ওই মিহিরদার কথা যখন বলছিলেন, আমি একটু আগে বললাম না যে এখানেই একটি চেয়ারে তিনি বসে অনুষ্ঠান করতেন, একবার এসেছি, প্রচুর ঝোলা নিয়ে আসতেন এবং তার মধ্যে নানা কিছু থাকতো মণিমাণিক্য, এসে আমি একটা কি বলেছি যেন, উনি আমাকে বললেন এই তুই বাঙাল না, মানে একটা শব্দে কিন্তু উনি ধরে ফেললেন তুই বাঙাল। তারপর থেকে আমি সচেতন হয়ে গিয়েছি যখন অনেয়ার কথা বলি তখন যাতে ওই শব্দগুলো কোনোভাবেই না আসে, চলে আসে, আসে না কি আর, কিন্তু এই মানুষগুলো সচেতন করে দিয়েছেন যে এইগুলো একটুখানি কিভাবে বললে আরেকটু ভালো শোনায়।
0: আর মিহিরদার আরেকটা ব্যাপার ছিল, উনি অনুষ্ঠান 2 ঘন্টাই হোক 3 ঘন্টাই হোক অনুষ্ঠান কিন্তু স্ক্রিপ্ট ছাড়া করতেন না, এটা অদ্ভুত ব্যাপার, মানে কি পরিশ্রম করে কথা বলার মতো স্ক্রিপ্ট তৈরি করা, এটা খুব কঠিন, কিন্তু তিনি স্ক্রিপ্ট রেডি করতেন তারপরে অনুষ্ঠান করতেন
1: এবং একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়েও সেই জিনিসটি মেইনটেইন করেছেন।
0: আর উনি বললেন এখনো সারেঙ্গিটা বাজছে আমাদের বিশ্বনাথদার কথা, হ্যাঁ,
1: মানে আমাদের অনেক সময়ই এখন হয় আমরা না মানে কোথাও মনে হয় মাথার উপর থেকে ছাদটা সরে গেছে, কিছু দরকার হলে বাংলা গানের কোনো একটা কিছু ইনফরমেশন দরকার হলেই আমরা একটা ফোন ব্যাস আমরা তার উত্তর পেতাম, এখন কার কাছে হাত পাতবো বুঝতে পারি না। আচ্ছা, আমরা একটুখানি অন্য পেজগুলো যেখানে আমরা অনেককে পেয়েছি তাদেরকে একটুখানি দেখে নিই। মাধবেন্দ্র মুখোপাধ্যায় আমাদের জানিয়েছেন শ্রদ্ধেয় সৌমেনদাকে সহশ্রদ্ধ নমস্কার, শান্তিনিকেতন থেকে লিখেছেন,
0: হ্যাঁ হ্যাঁ মানবেন্দ্রবাবু,
1: বাংলার শ্রুতি সংস্কৃতি ও রুচি নির্মাণের ইতিহাসের অংশ আপনারাই। আচ্ছা, আর কে লিখেছেন, বনফুল নন্দী জয়েন করেছেন, শঙ্করচন্দ্র দে জয়েন করেছেন, আর আর আর আর না আর কাউকে তো পাচ্ছি না এই মুহূর্তে। আমরা একেবারে 10-12 মিনিট মতো আমাদের হাতে রয়েছে, এখানে আপনি কর্মসূত্রে কাকে কাকে, মোটামুটি বিশাল নক্ষত্র যারা, যেমন সত্যজিৎ রায় বা এরাও তো এসেছেন এখানে বিভিন্ন সময় বা গানের অনুষ্ঠানে, তাদের মধ্যে কোনো অভিজ্ঞতা একটু একটু আমাদের ভাগ করে।
0: অভিজ্ঞতা মানে

0: খুব বড় মাপের মানুষের সঙ্গে বেশি ইন্টারাকশন হয়েছে বা ইন্টারভিউ নেওয়া হয়েছে শিলিগুড়িতে। কিন্তু
1: আচ্ছা,
0: আমি শিলিগুড়িতে সত্যজিৎ রায়ের ইন্টারভিউ নিয়েছি, মানে বেশ ভালো রকম অভিজ্ঞতা, সেগুলো আলাদা ভাবে আর কি বলতো এখন সময়। দ্বিতীয়ত হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের, হেমন্ত মুখোপাধ্যায় বেলা মুখোপাধ্যায় একসঙ্গে, মানবেন্দ্র মুখোপাধ্যায়, মানে

0: বন্দ্যোপাধ্যায়কে মানে যখন দেখা হলো স্টুডিওতে গিয়ে গল্প টল্প করতে করতে, আমি বললাম যে আপনাকে আমি হিংসে করি। বলে কেন বাবা, তখন তো আমি কত থার্টিজে, তিরিশের, এই 32-33-34 কোঠায়। আমি বললাম কেন কেন তুমি আমাকে হিংসে করো কেন, আমি কবিতা লিখি বলে? না না সেসব না, কি না, আপনার মাথার চুলটা, ওই যে এক মাথা সাদা চুল, আহ হা হা। হ্যাঁ, তো মানে ঈশ্বর হয়তো ওইটুকুই শুনেছেন যে সুভাষ মুখোপাধ্যায়ের মতো কবিতা পড়তে পারি ওর কবিতা, কিন্তু ওর মতো কবিতা লেখার ক্ষমতা তো নেই, কিন্তু চুলটা খানিকটা ওই সাদা দিয়েছেন, এটাই সুভাষ মুখোপাধ্যায়ের আশীর্বাদ। তো এরকম আরও বহু মানুষ, এবং কলকাতায় আসার পরে বহু মানুষের সঙ্গে হয়েছে, তো এই মুহূর্তে তো এইগুলো মনে পড়ছে। বা তখন গেমস অ্যান্ড স্পোর্টসে আমাদের পিটি উষা, তিনি শিলিগুড়িতে গেছিলেন, সেই সময় বহু মানে খোঁজ খবর করে তাকে একটা করা হয়েছিল। এরকম বহু মানুষ আছেন যাদের কথা বলা হয়েছিল, কিন্তু আমরা একজনকে বাদ দিয়ে যাচ্ছি, রবীন্দ্রনাথ।
1: অবশ্যই তার কথা বলতেই হবে।
0: আমাদের হাতে 10-12 মিনিট আছে, আমরা রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র একটু ছুঁয়ে
1: যাই, ঠাকুর,
0: নজরুল ইসলাম একটু একটু একটু একটু করে ছুঁয়ে যাই। আসলে রবীন্দ্রনাথের ব্যাপারটা আমি জোর দিচ্ছি এই কারণে যে বেতারের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কটা যদি আমরা দেখি, 1927-1941 41-এ রবীন্দ্রনাথ ঠাকুর চলে যাচ্ছেন, 1927-এ আমাদের বেতারের শুরু, তার মানে ক বছর পেলেন, মাত্র 14 বছর, তাই তো? মাত্র 14 বছর রবীন্দ্রনাথ এই বেতারকে পেয়েছিলেন, তখন কিন্তু তিনি নোবেল পুরস্কার টুরস্কার পেয়ে বিশ্ববিখ্যাত। প্রথম থেকে রবীন্দ্রনাথের সঙ্গে বেতারের একটা অম্লমধুর সম্পর্ক ছিল, দেখলে মনে হতো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বা সুরেশ চক্রবর্তী, নলিনীকান্ত সরকার, এরা যতবারই শান্তিনিকেতনে গেছেন, উনি বলেছেন যে না বাবা আমার শরীর টরীর ভালো নেই, আর তাছাড়া ওইখানে মাইকের সামনে বলতে আমি ঠিক অত অভ্যস্ত নয়, সামনে যদি মানুষই না থাকে আমি কাকে কবিতা শোনাবো। এই রবীন্দ্রনাথই কিন্তু এই 1938 সালে, তখন ওই একটু আগে আমি বলেছিলাম না শুরুর দিকে অনুষ্ঠানটার যে সম্প্রচারের যে ব্যাপ্তি, তখন তো অনেক কম ছিল, আমাদের ট্রান্সমিটারের শক্তি কম ছিল তখন, তার ফলে কি হলো, তখন একটা নতুন শর্টওয়েভ ট্রান্সমিটার বসানো হবে 1938 সালে, সেই সময় বেতার জগৎ যেটা বেরোবে তাতে ওরা ঠিক করেছিল রবি ঠাকুরের একটা কবিতা যদি পাওয়া যায়। তো সুরেশ চক্রবর্তী গেছিলেন, কিন্তু তাদের ব্যর্থ মনোরথে ফিরতে হয়েছে, উনি বলেছেন না আমি অসুস্থ, আমি যদি তোমাদের দিই, যাদেরকে আমি বারণ করে রেখেছি গেট খুলে যাবে, তারা সকলে এসে বলবে আমাদেরও দাও, আমি দেবো না। ওরা ফিরে চলে এসেছিলেন, তার 3-4 দিন পরে একটা খাম আমাদের ডিরেক্টরের নামে এলো, সুধাকান্ত রায়চৌধুরী, তৎকালীন যিনি সেক্রেটারি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের, তিনি সেই চিঠিটি পাঠিয়েছেন, খামটি পাঠিয়েছেন, তার ভেতরে একটা কবিতা, যে কবিতাটার কোনো নাম নেই, সেই কবিতাটি কিন্তু আমাদের সেই বিখ্যাত কবিতা, ধরা রাঙিনা হতে ওই শোনো উঠিল আকাশবাণী। এই যে আকাশবাণী শব্দটা, এটা নিয়ে কিন্তু প্রচুর ইয়ে আছে যে রবীন্দ্রনাথ আকাশবাণী যখন ওই কবিতাটা লিখেছিলেন উনিই নাম দিয়েছেন, এটা আলাপ আলোচনার বিষয়, আমি ওই বিতর্কে যাচ্ছি না, কারণ আকাশবাণী তার বহু আগে সুকুমার রায় আকাশবাণীর কলে ব্যবহার করেছেন। সুতরাং এরকম আরও অনেক উদাহরণ আছে। 1935 সালে মহীশূরে যে পাবলিক রেডিওটা ছিল অধ্যাপক গোপালস্বামীর, সেটার নাম ছিল আকাশবাণী। সুতরাং আমি সেদিকে যাচ্ছি না, রবীন্দ্রনাথের পরবর্তী যে ব্যাপারটা সেইটা কিন্তু খুব সুন্দর ভাবার মতো। উনি দুটো জিনিস বললেন, উনি বললেন যে আকাশবাণীতে আমার গান গাওয়া হচ্ছে, রয়্যালটি দেওয়া হয় না, এটা কিন্তু উনি বলেননি।
1: আচ্ছা,
0: অতখানি কি বলবো, ব্যবসায়িক তো উনি ছিলেন না, এটা বলতে পারেননি, কিন্তু যে গান গাওয়া হচ্ছে তার উপর দিয়ে রোলার চালানো হচ্ছে, এই অনুযোগ করেছিলেন। অর্থাৎ যে যেমন খুশি রবীন্দ্রনাথের গান গাইছিলেন। উনি বলেছিলেন যে এর উপরে তোমরা একটু নজর দাও, এই যে এত অনুযোগ অভিযোগ বেতার সম্পর্কে ছিল, উনি কিন্তু সেই বেতারেই কালিম্পং থেকে ওর জন্মদিনে 1938 সালে সরাসরি সম্প্রচার করেছিলেন জন্মদিন কবিতাটা, সরাসরি কালিম্পংয়ে উনি বলেছেন,
1: গৌরীবাড়িতে,
0: গৌরীপুর লজ, গৌরীপুর লজ থেকে। তো এটা তো একটা, উনি রেডিও শুনতে ভীষণ ভালোবাসতেন, উনি যখন মংপুতে থাকতেন গিয়ে আমাদের ইয়ের বাড়িতে, বলো, মৈত্রী দেবীর বাড়িতে, সেই সময় উনি বলতেন ওরে আমাকে রেডিওটা

0: একটু চালু করে দিয়ে যাও, আমি শুনি একটু কোথায় কি জাহাজ ডুবি টুবি হলো। মানে এক্স্যাক্টলি এটা আমি স্মৃতি থেকে বলছি, অত নিখুঁত হবে না, কিন্তু বিষয়বস্তু এই। এবার রেডিও চালিয়ে দেওয়ার পরে তিনি একটা কোনো একটা জন্মদিনে একটা বিশেষ কথিকা পড়া হচ্ছিল, সেইটা শুনে বললেন, বাহ, বেতারে তো এখন বেশ লোকজন ভালো লিখছে, ভালো বাংলা লিখছে, কিন্তু বেশিরভাগটাই হচ্ছে আমার লেখা থেকে আমার উদ্ধৃতি দেওয়া, অর্থাৎ রবি ঠাকুরেরই লেখা বলা যেতে পারে। মানে রসিকতা করছেন, কিন্তু সেই রসিকতার মধ্যে প্রশংসাও রয়েছে, আবার ভুলটাও ধরিয়ে দেওয়া আছে। আমরাও তো এখন তাই করি, কথায় কথায় রবীন্দ্রনাথ বলেছেন, নজরুল বলেছেন, তাই না? আমরা ওর থেকে খুব একটা বেশি এগোইনি আমাদের লেখার ব্যাপারে। তারপরে রবীন্দ্রনাথ, এই যে নাটকের কথা হচ্ছিল, তপতী নাটক কলকাতায় যখন ইয়ে হবে, নাটমঞ্চে হবে, সেই সময় আকাশবাণীর লোকজন গেছিলেন, গিয়ে বলেছিলেন যে আপনি যদি অনুমতি দেন আমরা এই নাটকটা মঞ্চে আপনারা যখন করবেন তখন সরাসরি এখান থেকে রিলে করব। উনি অনুমতি দিয়েছিলেন এই আকাশবাণীকেই, মানে তখনও আকাশবাণী হয়নি, হ্যাঁ, তাকে দিয়েছিলেন অনুমতি। তো এইরকমভাবে আমরা আরও যদি দেখি, পুরীতে উনি মাইক্রোফোনকে বলতেন খুদে শয়তান, রবি ঠাকুর খুদে শয়তান। পুরীতে যখন ছিলেন একবার জন্মদিনের রেকর্ডিং করবার জন্যে আমাদের ডিরেক্টর অশোক সেন, তিনি দলবল নিয়ে গেছিলেন। এবারে কি হয়েছে, সমুদ্রের ধারে যেখানে ছিলেন জানলা টানলা খোলা ছিল, সমুদ্রের আওয়াজে রেকর্ডিংটা ভালো হয়নি। রবীন্দ্রনাথ বলছেন আর আমি রেকর্ডিং করবো না, করবো না তো করবো না, তিনি ঘরে ঢুকে গেছেন গিয়ে। তারপরে অনেক অনুনয় বিনয় করার পর অন্য একটা ঘরে দরজা জানলা আটকে সেখানে রেকর্ডিং করা হলো। তারপরে উনি শুনে খুশি হলেন এবং পরপর আটটা কবিতা আবৃত্তি করলেন। কিন্তু মজার ব্যাপারটা কি জানো তো, প্রথম কিন্তু রবীন্দ্রনাথের কবিতা নিজের গলায়, প্রথম নিজের গলায়, মানে রেডিও রেকর্ডিং আর কি, আমি সরাসরির কথা বলছি না, রেডিও রেকর্ডিং, সেটা কিন্তু প্রচারিত হয়েছে কলকাতা থেকে নয়, দিল্লি কেন্দ্র থেকে। দিল্লি কেন্দ্রে উনি যখন এই বিশ্বভারতীর জন্যে অর্থ সংগ্রহে বেরিয়েছিলেন, তখন দিল্লিতে গেছিলেন, মহাত্মা গান্ধী ওকে 60,000 টাকা তুলে দিয়ে বলেছিলেন আপনাকে একটা অনুরোধ করব, এই বয়সে আপনি কিন্তু আর এরকমভাবে বেরিয়ে অর্থ সংগ্রহের জন্য করবেন না। সেই সময় দিল্লি বেতার কেন্দ্রে উনি কিছু কবিতা রেকর্ড করেছিলেন, সেটা আমি যতদূর মনে পড়ছে 1936, 38 উনি আমাদের এখানে লাইভ করলেন কালিম্পং থেকে। তো এই যে ব্যাপারগুলো, রবীন্দ্রনাথ কিন্তু আকাশবাণীকে ভালোবাসতেন,
1: গাস্টিং প্লেসে এসেছিলেন না,
0: এটা নিয়েও কিন্তু দুরকম মত আছে। অশোক সেন তার লেখাতে লিখেছিলেন এসেছেন, একটা বর্ণনাও দিয়েছিলেন যে সেখানে ওই ভারতের ম্যাপটা ছিল, তাঁরা তার ওপর দিয়ে চলে গেলেন, কিন্তু রবি ঠাকুর সেখানে দাঁড়ালেন, তারপরে ঘুরে গিয়ে বললেন ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তাতে যারা মানে অধিকর্তারা, তারা খুব লজ্জিত হয়েছিলেন যে তাদের জায়গা তারা চেনেন না, মানচিত্রের উপর দিয়ে চলে গেলেন, কিন্তু উনি ঠিক নজর করেছেন। আবার সেই সময় যারা কাজ করতেন তাদের কেউ কেউ বলেছেন না, এই খবরটা, এই তথ্যটা ঠিক নয়, এটা এখন বিতর্কের বিষয়, সুতরাং আমি আমাদের শ্রোতা বন্ধুদের বলবো যে এটা সত্যি কি মিথ্যে তথ্য যাচাই না করে আপনারা এটা কোথাও বলবেন না।
1: একেবারেই, হ্যাঁ, কাজী নজরুল ইসলামেরও কর্মজগৎ একটা বিপুল সময়, উনি
0: অসম্ভব অনেক কিছু করেছেন,
1: মানে গীতি আলেখ্য করেছেন, যেখানে আকাশে হেলান দিয়ে না, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই, তারপরে তোমার বিনা তারের গীতি, আনন্দময়ীর যে সমস্ত মানে দেবী স্তুতি, বিজয়া ইত্যাদি ইত্যাদি প্রচুর কাজ করেছেন, নবরাগ মালিকা, হারামনি, হ্যাঁ, এই সমস্ত কাজ, এবং সেই গানগুলো আমরা এখনো আমাদের সমৃদ্ধ করে। দাদা ঠাকুরের কথা অবশ্যই আসতে হবে,
0: দাদা ঠাকুর তো আনপ্যারালাল, শরৎচন্দ্রর জন্মদিন পালন করা হতো এখানে, হ্যাঁ, তো সেই জন্মদিন পালনের সময় একবার দাদা ঠাকুর বললেন যে শরৎ আমার থেকে বয়সে বড়, এই বয়সে ছোট, তো সবাই বলল সে কী কথা, তো শরৎচন্দ্র বললেন, কেন বললেন না, উনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ইনি শরৎচন্দ্র দাদা ঠাকুর আর কি, পণ্ডিত, তো দুই শরৎ। তা সকলে বলছে সেটা কি করে হয়, এটা হতেই পারে না, হেন তেন শরৎচন্দ্র আমার থেকে বড়, হেন তেন ইত্যাদি ইত্যাদি। তো উনি এবারে বক্তৃতা করতে উঠলেন, দাদা ঠাকুর বক্তৃতা করতে উঠে নারদের গল্পটা বললেন, বললেন যে শোনো, নারায়ণ এসে বলছেন যে নারদ আমার থেকে অনেক বড়। হ্যাঁ, তখন সবাই বলল সেটা কী করেন দেবতা, আপনি নারায়ণ, আপনার থেকে নারদ বড়? বলছে হ্যাঁ, তার কারণ হচ্ছে ওর স্থান হচ্ছে আমার হৃদয়ে, সেই জন্যে ও আমার থেকে এতটাই বড় যে ওকে আমি হৃদয়ে স্থান দিয়েছি। আমিও শরৎচন্দ্রকে আমার হৃদয়ে স্থান দিয়েছি বলে শরৎ পণ্ডিত বড় নয়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বয়সে অনেক মানে আমার থেকে বড়। এইভাবে উনি প্রমাণ করছে, মানে সোজা হচ্ছে কথার মার প্যাঁচে সুন্দর করে যে আড্ডা, সেই আড্ডাটাকে জমিয়ে দিতে দাদা ঠাকুর পারতেন। আর কলকাতা কেবল ভুলে ভরা, এই গান তো বিখ্যাত হয়ে গেছে, আমাদেরও সংগ্রহে আছে
1: প্রচুর প্রচুর। আমি একটা জায়গায় একটুখানি বলতে গিয়ে ভুল করে ফেলেছি, সেটা তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি, আকাশে আর ছড়িয়ে দিলাম প্রিয়।
0: না ওটা তো আছে, আকাশে হেলান দিয়ে একটা গান আছে।
1: হ্যাঁ ওটা আছে, কিন্তু ওটা শাপুরের চলচ্চিত্রের গান। হ্যাঁ, তো আমরা গল্প করতে করতে আর আধ মিনিট মতো আমাদের হাতে আছে, আর কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো, আর এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন আপনি, আর আপনার কাছ থেকে আরও অনেক অনেক গল্প আমরা শুনব। আজকের এই বিশেষ দিনটা এসে নিশ্চয়ই আপনারও খুব ভালো লেগেছে, তাই না?
0: হ্যাঁ, আমি যখন আজকে ঢুকছি আকাশবাণী ভবনে, একটা অন্য ফিলিং, যেদিন অবসর নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম সেদিন অন্য ফিলিং ছিল।
2: নমস্কার, আকাশবাণী সমাচার সে মে বিশাল শর্মা। वित्त मंत्री निर्मला सीतारामन ने कहा है कि भारत विश्व में सबसे तेजी से बढ़ती प्रमुख अर्थव्यवस्था है। यहां व्यापक अवसर, निरंतर वृद्धि, युवा आबादी, बढ़ती खपत और तेजी से विकसित हो रहे पूंजी बाजारों का अनूठा संयोजन निवेश के अपार अवसर प्रदान करता है। कनाडा के टोरंटो में आज भारतीय कारोबारी समुदाय को संबोधित करते हुए श्रीमती सीतारामन ने ये बात कही।
3: India today stands as the fastest.
4: भारत आज दुनिया की सबसे तेजी से बढ़ती प्रमुख अर्थव्यवस्था है। भारत में हो रहा बदलाव केवल आर्थिक विकास तक सीमित नहीं है, बल्कि एक व्यापक और संरचनात्मक परिवर्तन है। तेजी से हो रहा शहरीकरण, बढ़ता मध्यम वर्ग और विश्व स्तरीय डिजिटल बुनियादी ढांचा अर्थव्यवस्था के लगभग हर क्षेत्र में नए अवसर पैदा कर रहे हैं।
5: क्रॉस वर्चुअली एवरी सेक्टर ऑफ द इकोनॉमी।
2: वित्त मंत्री ने कहा कि भारत में कनाडा के बैंकों, वित्तीय प्रौद्योगिकी कंपनियों और नियामकों के साथ न केवल भुगतान के क्षेत्र में बल्कि अगली पीढ़ी के डिजिटल वित्तीय बुनियादी ढांचे को आकार देने में भी सहयोग के महत्वपूर्ण अवसर मौजूद हैं। श्रीमती सीतारामन चार दिवसीय यात्रा पर कल टोरंटो पहुंची। दिल्ली की मुख्यमंत्री रेखा गुप्ता ने कहा है कि देश की प्रगति के लिए महिलाओं का सशक्तिकरण आवश्यक है। नई दिल्ली में दिल्ली लक्ष्मी योजना के स्वीकृति पत्र सौंपते हुए श्रीमती गुप्ता ने कहा कि योजना के शुभारंभ के बाद से 9,22,000 से अधिक महिलाओं ने इसके लिए पंजीकरण कराया है।
6: 1 अगस्त से लेकर के आज तक 9,22,000 बहनों ने इस योजना में अपना नाम रजिस्टर किया। इस दिल्ली लक्ष्मी योजना में पहली 2,500 बहनों को हमने अप्रूवल सर्टिफिकेट सौंपा है, क्योंकि ये पहली 2,500 बहने हैं जिन्हें इस योजना का लाभ मिलने जा रहा है।
2: श्रीमती गुप्ता ने कहा कि ये वित्तीय सहायता महिलाओं को बच्चों की देखभाल और शिक्षा, घरेलू आवश्यकताओं और आजीविका तथा व्यावसायिक गतिविधियों में सहायता जैसी महत्वपूर्ण जरूरतों को पूरा करने में मदद कर सकती है। भारतीय चिकित्सा संघ IMA ने इन्फ्लुएंजा AH1N1 के बढ़ते मामलों के मद्देनजर लोगों से सतर्क रहने का आग्रह किया है। IMA का कहना है कि अधिकतर संक्रमण हल्के होते हैं और अपने आप ही ठीक हो जाते हैं, इसलिए घबराने की कोई आवश्यकता नहीं है। IMA ने लोगों को फ्लू के लक्षणों के लिए डॉक्टर की पर्ची के बिना एंटीबायोटिक्स न लेने की सलाह दी है। भारत ने इस बात पर बल दिया है कि संयुक्त राष्ट्र सुरक्षा परिषद की तत्काल प्राथमिकता मौजूदा संघर्षों के मानवीय परिणामों को कम करने के लिए कदम उठाना होना चाहिए। जन संकट, वैश्विक और स्थानीय खाद्य संकटों को कम करने में सुरक्षा परिषद की भूमिका विषय पर संयुक्त राष्ट्र में भारत के स्थायी प्रतिनिधि पी हरीश ने सुरक्षित, त्वरित और निर्बाध मानवीय सहायता पहुंच के साथ प्रभावी संघर्ष निवारण व्यवस्थाओं के समर्थन का आह्वान किया। ओमान के विदेश मंत्री बदर अल बुसैदी ने कल तेहरान में ईरान के विदेश मंत्री अब्बास अराक्ची से मुलाकात की। उन्होंने ईरान के विदेश मंत्री के साथ हॉर्मुज जलडमरू मध्य से होकर गुजरने वाले जहाजों के यातायात प्रबंधन के लिए चरणबद्ध

0: for panic. The IMA has advised people not to take antibiotics over the counter for flu symptoms, stressing that H1N1 is a viral infection and antibiotics do not kill viruses. Finance Minister Nirmala Sitharaman has said India stands as the fastest growing major economy in the world and offers a unique combination of scale, sustained growth, a young population, expanding consumption and rapidly deepening capital markets. In men's cricket, hosts Sri Lanka were 229 for 6 against India in the second innings at stumps on the fourth day of the second test in Colombo. Earlier, India enforced the follow-on after bowling Sri Lanka out for 290 in their first innings. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি ধৃতি সেন শর্মা। ইতিহাসকে সাক্ষী রেখে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করল। এই 100 বছরে আকাশবাণী সংবাদ ও অনুষ্ঠানের উপস্থাপনায় ঐতিহ্য ও সাংস্কৃতিক মর্যাদা বজায় রেখেই ঘটেছে বিভিন্ন বিবর্তন। দীর্ঘ পথ চলার স্মৃতি বহন করছে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান। বাঙালির আবেগে ও মননে সকাল থেকে রাত পর্যন্ত জড়িয়ে রয়েছে আকাশবাণী কলকাতা। স্বাধীনতা লাভের পর থেকে এ পর্যন্ত বেতার, বিশেষ করে আকাশবাণী সংবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে বলে সংবাদ বিভাগের প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত অভিমত প্রকাশ করেছেন।
2: স্বাধীনতা লাভের পরে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেই ভারত সরকার ঠিক করেছিলেন যে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছতে গেলে, সরকারের কাজকর্ম তাদের কাছে পৌঁছতে গেলে বেতারের কোনো বিকল্প নেই। তাই বেতার ভারতের জাতীয় জীবনে অঙ্গাঙ্গীভাবে মিশে গেল। পরবর্তীকালে স্বাধীন ভারতে বেতার সম্প্রচার, বিশেষ করে বার্তা, বিশেষ করে নিউজ যেন জনমানসে একটা অদ্ভুত প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। একটা সময় ছিল যখন তারা বেতার দেখে ঘড়ি মেলাত, বেতার দেখে তারা কাজ করতেন এবং বেতারের বেদ বাক্য তাদের কাছে গীতা বাইবেল কোরআনের থেকে কোনো অংশে কম গ্রহণযোগ্য ছিল না।
1: কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আকাশবাণী কলকাতার শতবর্ষ পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই 100 বছরে আকাশবাণী সংবাদ, সংস্কৃতি ও সৃজনশীলতার অনন্য বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আকাশবাণী কলকাতার 100 বছরে নানান বিবর্তন ঘটেছে সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলি, পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এইসব নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা 3 প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে 2 ভাগে। প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও তা শোনা যাবে। নেপালের উত্তরাঞ্চলে রাসুয়া এলাকায় আজ সকালে ভোতে কোশি নদীতে হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত 384 জনেরও বেশি পর্যটকের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের মধ্যে শতাধিক ভারতীয়। নেপাল পর্যটন পর্ষদ NTB পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ পর্যটকদের মধ্যে 93 জন নেপালি নাগরিকও রয়েছেন, তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে পর্যটন সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলির সাংসদদের সঙ্গে এক বৈঠকে পরিস্থিতি খতিয়ে দেখেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা ও পরিচালন পরিষদের এক বৈঠকেও তিনি ত্রাণ ও উদ্ধার কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। নেপাল সরকার রাসুয়া, নুয়াকোট, ধাদিং, চিতওয়ান ও গোর্খা জেলায় নদী তীরবর্তী বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। পর্যটক ও তাদের পরিবারের সুবিধার্থে নেপাল পর্যটন পর্ষদ আপৎকালীন কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে। এর মধ্যে আছে টোল ফ্রি নম্বর 1234 এবং হটলাইন 1144। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসও আপৎকালীন কয়েকটি নম্বর চালু করেছে। সহায়তার প্রয়োজন হলে হেল্পলাইন 977-985-131-6807 এবং 977-970-910

7500 এই নম্বরে যোগাযোগ করা যাবে। নেপালে আকস্মিক বন্যা ও গণ্ডক নদীর জলপ্রবাহ বৃদ্ধির আশঙ্কার প্রেক্ষিতে বিহারে বন্যা মোকাবিলায় প্রস্তুতি জোরদার করা হয়েছে। গণ্ডক নদী অববাহিকায় রাজ্যের 6টি জেলা পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, সারণ, মুজাফ্ফরপুর এবং বৈশালীতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। এইমাত্র জানা গেল নেপালের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি নেপালে ভয়াবহ হরপাবানে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। হাওড়ার আন্দুলে একটি বহুতল আবাসনের তিনতলা একটি ফ্ল্যাটে অগ্নিদগ্ধ হয়ে গোপা মুখোপাধ্যায় নামে ষাটোর্ধ্ব এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। আরও কয়েকজন আবাসিক ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। দমকলের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উত্তর চব্বিশ পরগনার পানিহাটির উসুমপুর বটতলা এলাকায় সিপিআইএম ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত। দুপক্ষের সংঘর্ষে আহত অন্তত 12 জন। কেন্দ্রীয় বাহিনী ও ঘোলা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এফএম প্রচার তরঙ্গে খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর 6টা বেজে 35 মিনিটে।

0: चकाचक हिरलो पान चबाए।
1: आहा,

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বহুজন হিতায় বহুজন সুখায় মন্ত্রকে পাথেয় করে চিরন্তন ঐতিহ্য

কাছে প্রস্তাব পাঠিয়েছে। পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখতে স্বাস্থ্যমন্ত্রী শারদোত মুখোপাধ্যায় আজ কলকাতার তিনটি হাসপাতাল পরিদর্শন করেছেন। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একই দিনে 10টি নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব স্বাস্থ্য দপ্তরের। হাওড়ার আন্দোলে বহুতল আবাসনে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু। চিরাচরিত ধর্মীয় রীতি মেনে আজ ঈদ এ মিলাদ উন নবী উদযাপিত হচ্ছে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আজ মোহনবাগান সুপার জায়ান্ট 6-0 গোলে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। সম্প্রচার যাত্রায় এক ঐতিহাসিক মাইল ফলক স্পর্শ করে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করল।

0: এই 100 বছরে আকাশবাণী কলকাতা সংবাদ, সঙ্গীত, নাটক, শিক্ষা ও জনকল্যাণমূলক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন প্রজন্মের শ্রোতাদের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলেছে। বহুজন হিতায়, বহুজন সুখায় এই মন্ত্রকে পাথেয় করে আকাশবাণী শব্দের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে গড়ে তুলেছে আত্মিক যোগসূত্র। 1971-এ বাংলাদেশে মুক্তিযুদ্ধের দিনগুলিতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশের মুক্তিকামী মানুষ আজও তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে ঐতিহাসিক সিদ্ধান্ত, বাঙালির কাছে খবরের নির্ভরযোগ্যতার একমাত্র মাপকাঠি ছিল আকাশবাণী। বর্তমানে বিভিন্ন বেসরকারি চ্যানেল ও পোর্টালের রমরমার যুগেও আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ আজও স্বকীয়তা বহন করে চলেছে। একটি প্রতিবেদন।
1: ধরনের দূর দূর কোণে যেথা বসে একক নির্জনে, সেথাও পশিল আজি নিখিলের সুর, দূর আর রহিল না দূর। লিখেছেন রবীন্দ্রনাথ কলকাতা বেতারের সূচনার এক দশক পর, অর্থাৎ 1938-এ শর্টওয়েভ সম্প্রচারের উদ্বোধনের দিন। কলকাতা বেতারের শতবর্ষের চলার পথে এসেছে মহাযুদ্ধ, চীন পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী ও কূটনীতির সাফল্য, ও সবচেয়ে উল্লেখযোগ্য 1971-এ বাংলাদেশ মুক্তিযুদ্ধে কলকাতা বেতারের ভূমিকা, সম্প্রচারের ইতিহাসে যা উজ্জ্বল দৃষ্টান্ত।
2: দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠটা শোনার জন্য আমরা বসে থাকতাম, কখন উনি সেই ভাবগম্ভীর ভাবে সংবাদগুলো উনি পরিবেশন করবেন, এটাই ছিল আমাদের একটা উত্তেজনার বড় উৎস। আকাশবাণী যে রোল প্লে করেছে মুক্তিযুদ্ধে এটা বলে বোঝাতে পারবো না, তার কারণ প্রথম যে একটা সমন্বিত যুদ্ধ হয় 8টা নৌবন্দরে, যেটা এই আকাশবাণীর গান দিয়ে শুরু হয়েছিল।
1: কৃষি কথা থেকে মজদুর মণ্ডলী অথবা অনুরোধের আসর কিংবা নাটক থেকে সংবাদ, প্রতিটি উপস্থাপনা গুরুত্ব দিয়েছে সুস্থ বিনোদনের পাশাপাশি নির্ভরযোগ্য তথ্যে। গ্রাম শহরের নানা মানুষ, বিশেষ করে দৃষ্টিহীন শ্রোতাদের কাছে যা একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম।
3: শামীম আক্তার বলছি, আমাদের কাছে আকাশবাণী সব থেকে বড় মাধ্যম, কারণ হচ্ছে এখানে যেহেতু ভয়েস দিয়ে সবকিছু করা হয়, নির্ভুল আমরা খবর শুনতে পাই।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: সমাজের সকল শ্রেণীর কাছে সহজ সরল ভাষায় বস্তুনিষ্ঠ খবর পৌঁছে দিতে আকাশবাণী সংবাদের অনন্য ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন সংবাদ বিভাগের প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শান্তনু পালোধি।
4: শিক্ষিত মানুষদের জন্য সংবাদ মাধ্যম, খবরের কাগজ এগুলো ছিল, কিন্তু যাদের কাছে এই উপায়টা ছিল না, কিন্তু সেই সব মানুষকেও তো আমাদের উন্নয়ন প্রক্রিয়ায় সামিল করাটা অবশ্যই প্রয়োজন ছিল, এবং সেই প্রয়োজনীয়তা ছিল বলেই চেষ্টা করা হয়েছে যে তাদের কাছে কত সহজ ভাষায়, নিজস্ব ভঙ্গিতে, কথায় প্রয়োজনীয় তথ্যগুলি পৌঁছে দেওয়া যায়। জাতীয় লক্ষ্য পূরণের অঙ্গ হিসেবেই আকাশবাণীর এই নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে।
0: পঙ্কজ মল্লিক, বাণী কুমার ও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কালোজয়ী মহিষাসুর মর্দিনী আজও বাঙালির কাছে দুর্গাপুজো ও শারদীয় উৎসবের আগমনী বার্তা। দিনটি উপলক্ষে সেজে উঠেছে কলকাতার আকাশবাণী ভবন, দিনভর চলেছে নানা অনুষ্ঠান। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই উপলক্ষে আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। আকাশবাণী কলকাতার 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণী সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলো, পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এইসব নিয়েই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের পুরোধায় থাকা তিন প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সন্দীপন দাশগুপ্ত।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা
1: শুনছেন আকাশবাণী এফএম গোল্ড। যে আমি মনীষা এবং আমার সঙ্গে রয়েছে বিশ্বজিৎ, রয়েছি আপনার সঙ্গে আপনার কথা নিয়ে। আজ আচমকাই আপনার কথা নিয়ে হাজির হয়েছি। যারা শুনছেন তাদের জন্য বিষয় বলে দিই, এই প্রজন্মের কাছে নিজের বাড়ির সেভাবে গুরুত্ব নেই। মানে এই প্রজন্ম চারপাশে শুধু ফ্ল্যাট দেখে বড় হচ্ছে, তাদের বিশেষ করে যারা শহরাঞ্চলে থাকে তাদের তো ফ্ল্যাট, এবং মফস্বলেও যারা থাকে ইদানিং শহরতলিতেও প্রচুর ফ্ল্যাট হয়। সুতরাং এই প্রজন্ম তাদের ভিটের টান বা বাড়ি বলে আলাদা করে কোনো ভ্যালুস তৈরি হচ্ছে না, তারা যা বুঝছে সেটা হলো ফ্ল্যাট। সুতরাং আজকে আমাদের মোশন এই প্রজন্মের কাছে আলাদা করে নিজের বাড়ির কোনো গুরুত্ব নেই। আপনি জানাবেন আপনার মতামত বিশ্বজিৎ আর মনীষাকে, কিভাবে জানাবেন অবশ্যই সেটা জানিয়ে দেওয়ার পালা। ফোন করতে পারেন আমাদের, আমাদের আপনি ফোন নাম্বার অনেকেই জানেন, আমাদের খুব সহজ একটি ফোন নাম্বার 2243-8085 এ নম্বরে। এছাড়া আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, মেসেজ করতে পারেন, কিসে 9903-05-9992 এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, মেসেজ করতে পারেন আমাদের। আবারও মেসেজটা আপনাকে বলে দিই, মানে মোশনটা আপনাকে বলে দিই, এই প্রজন্মের কাছে নিজের বাড়ির কোনো কনসেপ্ট তৈরি হচ্ছে না। ফোন করুন 2248-8085, অথবা হোয়াটসঅ্যাপ করুন বা মেসেজ করুন 9903-05-9992 এই নাম্বারে।

0: শুনছেন আপনার কথা, ফোনে আছেন লিসনার, শুনে নেব কে আছেন। হ্যালো,
1: হ্যালো দিদিভাই নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: আমি সাবরাকোন বেসিক নাচনকোনা সাবরাকোন বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল বলছি দিদিভাই। দেখুন, আমরা তো এখন মানে অত্যাধুনিক যুগে বাস করছি দিদিভাই, মানে নিজেদের বাড়ি ঘর ছেড়ে দিয়ে ফ্ল্যাট বাড়ি নেওয়ার জন্য খুব উৎসাহী। কিন্তু আমার জীবনে আমার যেখানে বাড়ি বাঁকুড়ায়, আমি চাই যে আমার বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, ফ্ল্যাট আমার নেওয়ার হলেও আমি ভাড়া বাড়িতে থাকবো গিয়ে, তবুও ভালো, কিন্তু ফ্ল্যাট কিনবো না। হ্যাঁ, এবং আমার দেশের মাটি, আমার রাঙা মাটি, ওটাই আমার কাছে মানে খুব পাথেয় দিদিভাই। হ্যাঁ, এইটুকু বললাম দিদিভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: আপনিও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুনছেন আপনার কথা, এবং আপনার ফোন, আপনার হোয়াটসঅ্যাপ, আপনার মেসেজ, এগুলো নিয়েই কিন্তু বিশ্বজিৎ আর মনীষা আছে আপনার কাছে। যেমন বলেছিলাম, আপনার কথা শুনব, সেই জন্যই দেখি হোয়াটসঅ্যাপে কে রয়েছেন। জীবন প্রধান বেহালা শিলপাড়া থেকে লিখছেন, নিজের একটা বাড়ি থাকা মানে শুধু চার দেওয়াল নয়, এটা একটা নিরাপত্তা, একটা পরিচয়। ভাড়া বাড়িতে আজ আছি কাল নেই, কিন্তু নিজের বাড়ি থাকলে মাথার উপর একটা স্থায়ী ছাদ থাকে। এই অনিশ্চিত সময়ে চাকরির বাজারে এত প্রতিযোগিতায় নিজের বাড়িটাই মানুষকে সবচেয়ে বড় মানসিক শান্তি দেয়, তাই নিজস্ব বাড়ির গুরুত্ব এই প্রজন্মে আগের চেয়ে অনেক বেশি। আবারও একটা গান শুনে নেব, তারপর ফিরে এসে শুনব আপনাদের আরও অন্যরা যে সমস্ত কথা লিখছেন সেই সব কথা। বিশ্বজিৎ আর মনীষা রয়েছে আজ আপনার সঙ্গে।

0: আপনার কথা নিয়ে বিশ্বজিৎ আর মনীষা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা লিখছেন আমাদেরকে, আমরা অবশ্য আজকে একটু দেরি করে আপনাদের জানিয়েছি আপনার কথার বিষয়, তবু যারা আছেন নিয়মিত আমাদের অনুষ্ঠানের শ্রোতা তারা কিন্তু লিখছেন। নিজের বাড়ির গুরুত্ব নেই এটা বলা যাবে না। হ্যাঁ, পুরনো বাড়ি সারানোর খরচ থাকে, সেই খরচ বাড়ির মালিককেই করতে হয়, সেই সব কারণেই বাড়ি ভেঙে ফ্ল্যাট হচ্ছে। আমারও বাড়ি ছিল, সেই বাড়ি ভেঙে ফ্ল্যাট করে বাবা ছুটি নিল, নিজের বাড়ির খরচ নিজেকেই করতে হয়। ফ্ল্যাট হলে সবাই মিলে মিশে সেই খরচ দেয়, একজনের কাছে টাকা দেওয়া হয়, আমাদের তাই হয়। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। আরও একজন এই মুহূর্তে আমাদের সঙ্গে লিসনার রয়েছেন, সরাসরি যাব তার কাছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ একটু জোরে বলবেন।
1: আমি রাজারহাট নিউ টাউন থেকে জয়কিষ্ণ মুখার্জি বলছি।
0: বলুন।
1: আপনাদের এই টপিকটা খুব আমার খুব ভালো লেগেছে, খুব দুটো বন্ধুদের টপিক। ব্যাপার হলো আমার গ্রামের একটা গ্রাম ছিল প্রচুর, এখন না নিউ টাউন হয়েছে। এই গ্রাম থেকে আমি মানুষ হয়েছি, আমরা ওপর থেকে এপারে এসেছি, আমার বাবা হেডমাস্টার ছিল। যাই হোক, তাদেরও প্রয়োজনীয়তা আছে, আমাদের জন্য না। আমরা ওরকম গন্ডগোল করে থাকলে হবে না, জানি ভালো জিতবাজি থাকবে। আগামী প্রজন্মের কথা চিন্তা করে হাড়ে অনেক ভালো ভালো মানুষ থাকে, পরিবেশটা ভালো থাকে, তার দেখে শিখতে পারে। পাড়ায় বলে কি এখন শিক্ষিত হার যদিও বেড়েছে, তাদের ভাবধারাগুলো আধুনিক নয়, তাদের সাথে সবসময় যে ম্যাচ করে চলা যায় না। অর্থাৎ আমি হাড়ের পক্ষে যারা নতুন প্রজন্ম কাজ গ্রহণ করছে তাদের বুঝে কিছু বলার নেই। আপনারা ভালো থাকবেন, ভালো,
0: আপনিও ভালো থাকবেন, এবং আপনার যে অনুভূতি এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমরা একটা গানের বিরতি নেব, ফিরে আসব তারপর।

0: শুনছেন আপনার কথা, বিশ্বজিৎ আর মনীষা রয়েছে আপনার সঙ্গে। আর আপনি আমাদের জানাচ্ছেন আপনার মতামত কি। আপনি সুন্দর করে জানাচ্ছেন যে এখনকার প্রজন্মের কাছে বাড়ি ফ্ল্যাট এগুলোর মধ্যে কোনটার গুরুত্ব বেশি, বাড়ির কোনো গুরুত্বই থাকছে না। দমদম থেকে সীমা দাস লিখছেন, এই প্রজন্মের কাছে ইটের পাথরের স্থায়ী ঠিকানার চেয়ে মানসিক স্বাধীনতা ও অভিজ্ঞতা অর্জন অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরিশেষে বলা যায়, স্থায়ী বাড়ি না থাকা মানে শিকড়হীনতা নয়, বরং সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার এক আধুনিক মানসিকতা। নিজের পছন্দ ও মানসিক শান্তি যেখানে, বর্তমান প্রজন্মের কাছে সেটাই আসল ঘর। সুন্দর করে প্রত্যেকে লিখছেন আপনাদের গল্পের কথা, আপনাদের মতামত। এই প্রজন্মের কাছে নিজের বাড়ির কোনো গুরুত্ব নেই, সবটাই ফ্ল্যাট কেন্দ্রিক। জানাচ্ছেন আপনার মতামত এই নিয়ে। বিশ্বজিৎ আর মনীষা রয়েছে আপনার সঙ্গে, ফোনে রয়েছেন বন্ধু, একটু দেখে নেব কে আছেন।
1: হ্যালো, হ্যালো,
0: হ্যালো,
2: হ্যাঁ
1: বলুন।
2: আমার মনে হয় যে এখনকার প্রজন্মের মধ্যে বাড়ি হিসেবে যে ফিলিংসটা, যেটা আগেকার দিনে লোকেদের মধ্যে ছিল, যে ইমোশনস যেটা অ্যাটাচ ছিল, আমাদের আগে তো জয়েন্ট ফ্যামিলি আমরা বেশি দেখেছি, সেখান থেকে আস্তে আস্তে নিউক্লিয়ার হয়ে গেল সবকিছু। কিন্তু এখনকার প্রজন্মের মধ্যে যেটা সব থেকে বেশি এসছে, যে এদের জেনারেশন তো অনেকটা মানে মডার্ন কন্টেম্পোরারি যেটা থট দেয়, সেটা হচ্ছে ফিজিবিলিটি। একটা বাড়ি যদি থাকে, পুরনো বাড়ি, সেটাকে আমার যে রেকারিং কস্ট আসবে বা সেটাকে মেনটেন করতে হবে, যেভাবেই করতে হবে, সেটা আমার কাছে বেশি ফিজিবল, নাকি আমি একটা 2 BHK 3 BHK ফ্ল্যাট নিয়ে আমি ওখানে শান্তিতে থাকতে পারবো, আমার কোনো আর হ্যাসেল নেই। কারণ এখনকার প্রজন্মের মধ্যে যেটা বেশি হয়ে গেছে হচ্ছে স্ট্রেস। সেই স্ট্রেসটা কোপ আপ করার জন্য আরো আনুষাঙ্গিক স্ট্রেস না নেওয়ার একটা প্রবণতা, যে আমার ঝুট ঝামেলা আমি ছাড়বো। সেই জন্যই এখন হয়েছে যে একটু যদি কেউ সুযোগ, মানে তার যদি সুযোগ থাকে, যে প্রমোটার যদি বলে একবার যে এই পুরনো বাড়িটা ভেঙে দিয়ে একটা ফ্ল্যাট মাল্টিস্টোরি করে ফেললে, তার মধ্যে দুটো ফ্ল্যাট দিয়ে দিল, সেটা তার কাছে বেশি ফিজিবল। সেখানে তার অর্থনৈতিকও সুবিধে হয়, প্লাস এই মেনটেন করার ব্যাপারটা একদমই চলে যায়। সেই জন্য এখনকার ওই ফিলিংসটার সঙ্গে, আর চেঞ্জ তো কনস্ট্যান্ট, এটা তো কিছু করার নেই। যেভাবে যুগ এগোবে সেভাবে আমাদের মানসিকতা বদলাবে, আমরা ইজি অ্যাক্সেসটা চাইব, যেটা ফিজিবিলিটি বলে। ধন্যবাদ।
0: খুব সুন্দর করে বললেন, ফিজিবিলিটি, নিজের অ্যাক্সেস, এইভাবেই বোধ হয় নিজের মতকে গুরুত্ব দিয়ে আমরা বলতে শিখি। সেই মতেই আপনি জানাচ্ছেন, বিশ্বজিৎ আর মনীষাকে যেমন জানিয়েছে সৌভিক সরকার কসবা থেকে।
1: সৌভিক আমাদের লিখছেন যে মানুষের এই এই যে বিষয়টা, এটা ভাবনার বিষয়, কিন্তু সরাসরি বলছেন তা, আমার বাড়িতে রোজ সকালে একটা বিড়াল আসে, দেখতে বেশ মিষ্টি, এসে দুধ দিলে খেয়ে চলে যায়। আর আছে পাড়া কালু, আমাকে পাহারা দিয়ে অফিসে ফিরে নিয়ে আসে। আসলে ভালোবাসি ওদের, বোঝা তো কেউ নেই, নিরীহ প্রাণী। তাই এই প্রজন্মের কাছে নাকি বাড়ির কোনো না, এটা আগের কোনো একটা ইয়ে লিখেছিল সৌভিক, ভুল করে সেটা আমরা পড়লাম। এবার সৌভিক যেটা বলছে, এই প্রজন্মের কাছে নাকি বাড়ির কোনো গুরুত্ব নেই, এই ধারণাটা একেবারেই ভুল। সময় বদলেছে, মানুষের জীবনযাপন বদলেছে, বাড়ির সংজ্ঞাটাও হয়তো কিছুটা বদলেছে, কিন্তু বাড়ির প্রতিটা মানুষের টান কখনো পুরনো হয় না। বাড়ি শুধু ইট, বালি, সিমেন্ট আর চারটে দেওয়ালের নাম নয়, বাড়ি মানে শৈশবের স্মৃতি, মায়ের ডাক, বাবার শাসন, উৎসবের আনন্দ, অভিমান, হাসি, কান্না আর হাজারো না বলা গল্প। সারাদিন বাইরে থাকার পর যে জায়গাটা ফিরে এসে মনে হয় এবার আমি নিরাপদ, সেটাই তো বাড়ি। এই প্রজন্মের হয়তো কাজের কারণে দূরে থাকে, শহর বদলায়, দেশ বদলায়, নিজের মতো করে জীবন গড়ে, কিন্তু দূরে গেলেই কি বাড়ির প্রতি ভালোবাসা শেষ হয়ে যায়? বরং অনেক সময় দূরত্বই বুঝিয়ে দেয় নিজের বাড়িটা কতটা আপন। নতুন প্রজন্ম স্বাধীনতা চায়, নিজের পরিচয় তৈরি করতে চায়, এটা সত্যি, কিন্তু সেই স্বাধীনতার শিকড়ও কোথাও না কোথাও সেই বাড়ির মাটিতেই গাঁথা থাকে। তাই এই প্রজন্মের কাছে বাড়ির কোনো গুরুত্ব নেই, এই ধারণা ভুল। বাড়ি হয়তো আজ তাদের কাছে আগের মতো প্রতিদিনের ঠিকানা নয়, কিন্তু হৃদয়ের ঠিকানা হিসাবে বাড়ি আজও একই রকম গুরুত্বপূর্ণ। সৌভিক লিখছেন ঢাকুরিয়া থেকে।
0: চলে যাব আবারও একটি গানে, ফিরে এসে আবার আপনাদের মতামত পড়বো।

0: আপনার কথা নিয়ে বিশ্বজিৎ আর মনীষা রয়েছে আপনাদের সঙ্গে। বন্ধুরা আসছেন তাদের সুচিন্তিত মতামত নিয়ে। এই মুহূর্তে কে আছেন? হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার,
1: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন অনিমেষদা।
1: প্রত্যেকটা ক্ষেত্রেই তো কনসেপ্টের পরিবর্তন হচ্ছে, ফ্ল্যাট কালচারটা তার ব্যতিক্রম নয়। বর্তমান প্রজন্ম ফ্ল্যাটের প্রতি বেশি আকৃষ্ট হয়, তার কারণ অর্থনৈতিক সাশ্রয় একটা বাড়িতে হয় কি, একটা বাড়ির কোনো কিছু মেনটেন্যান্স করতে গেলে সেটা পুরো খরচাটা দিতে হয়, একজনকেই দিতে হয়। কিন্তু ফ্ল্যাটে যদি একটা কমিটি থাকে এবং অনেক মানুষ বসবাস করে সেখানে, তাই যখন কোনো কিছু খারাপ হয় তখন সেটা সবাই মিলে টাকা দিয়ে সেটা মেনটেন্যান্স করা হয়, সেগুলো ঠিক করা হয়, তাতে অর্থনৈতিক সাশ্রয় হয়। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে এখন কর্মসূত্রে এই প্রজন্মের যারা মানুষজন অনেকেই প্রবাসী হয়ে যাচ্ছেন, ফলে প্রবাসে থাকতে গেলে সেখানে একটা আস্তানা দরকার। অনেকে স্থায়ীভাবে প্রবাসী হয়ে যাচ্ছেন, সেখানে স্থায়ীভাবে ফ্ল্যাট কিনে নিতে হচ্ছে। সে দেশে হয়তো বছরে একবার কি দু বছরে একবার আসছেন, সেই জন্যে এদিক থেকেও দেখতে গেলে ফ্ল্যাট কালচারটাই এখন অনেক বেশি লাভজনক মনে হচ্ছে। সেই জন্য এই প্রজন্মের মানুষজন ভাবছে ফ্ল্যাট কালচারটাই বেশি যুক্তিযুক্ত, অর্থনৈতিক দেখে সেটা অনেক বেশি সাশ্রয়কারী। নমস্কার।
0: আমাদের কাছে এত সুন্দরভাবে বললেন এবং কতগুলো যুক্তি সাজিয়ে দিলেন, এই মুহূর্তে আর কেউ আছে কি? না হলে আমরা
2: সম্ভবত আর কেউ নেই, আমরা একটু হোয়াটসঅ্যাপের দিকে চোখ দিই, দেখি কোনো মেসেজ ঢুকেছে কি না। হ্যাঁ, মেসেজ ঢুকেছে, লিখছেন। আচ্ছা, কে লিখছেন সেটা কিন্তু আগের মেসেজ থেকে বার করতে হচ্ছে। সুবীর বোধক, খালনা, হাওড়া থেকে। অবশ্যই নিজের নাম আর ঠিকানা দেবেন। আজকালকার দিনে ছেলে ও মেয়েদের ফ্ল্যাট বাড়ির দিকে নজর বেশি, তারা নিজের বাড়ির ও জন্মভিটের যে টান সেটা পায় না, তারা ফ্ল্যাট বাড়ির চার দেওয়ালটাকে পৃথিবীর সব সুখ ভাবে। সমাজ বলে একটা ব্যবস্থা থাকে, সে কথা তারা ভুলে যায়। বেশ, আসলে তাদেরও দোষ নয়, সমাজ হয়তো তারা ভোলে না, মানে শহরে জায়গাই

0: কোথায়, নিজেদের বাড়ি সবার তো থাকে না, অনেকেই ফ্ল্যাটে বড় হন, ফ্ল্যাট কেনেন পরে, জায়গা কিনে বাড়ি করা সবার পক্ষে সম্ভবও হয় না। যাই হোক, বিভিন্ন রকম মতামত আসছে। আর কি কোনো ফোন আছে আমাদের
1: এই মুহূর্তে? ফোনে যাই আরো একবার।
2: হ্যালো,
3: আমি শাহরাফুল থেকে অশোক বলছি।
1: বলুন অশোকবাবু।
3: দেখুন, এখনকার ছেলে মেয়েরা গ্রাম থেকেই আসছে। আমার অনেক জায়গা শুনে, আমার কাটোয়া থানার ওই ধারে শিলাবি গ্রামে বাড়ি, একদম পাড়া গ্রাম, কিন্তু ওই গ্রামের লোকেরা এখানে আসছে না। ছেলে পিলেরা এখানে এসে কাজ করছে, তাদের কিচ্ছু নেই জমি জায়গা, তারা এখানে এসে ফ্ল্যাট কিনে বাবা মাকেও নিয়েছে থাকছে। এরকম প্রচুর দেখতে পাবেন এখন গ্রামে, কেননা অতটা রোজগার নেই। কে ব্যাঙ্গালোরে থাকছে, আমারই ঘরের লোক আছে, সে সেখানে ফ্ল্যাট নিয়ে নিয়েছে। সে তো বছরে কি 5 বছরে একবার আসে কিনা সন্দেহ, ফোনেই যা কথা হয়। আর আমাদের কি আছে, ছোটবেলা থেকে গ্রামে থেকে থেকে অভ্যাস। আমরা এখন বাড়িতে সামনে একটা উঠানে তুলসী মঞ্চ আছে, কিছু গাছপালা লাগিয়ে কি এগুলো আমরা একটা দিনে। এখনকার ছেলে মেয়েরা কিন্তু যারা পয়সা রোজগার করছে তারা ফ্ল্যাট নিয়েই থাকবে, কেননা তাদের সেটাই সুবিধে।
1: ধন্যবাদ,
3: হাতে পায়ে কাদা লাগাবে না।
1: ধন্যবাদ, ধন্যবাদ। এবারে আমরা ঘড়ির কাঁটা বলছে আর নয়, গান শুনতে শুনতে আজকের আপনার কথা শেষ করছি। বিশ্বজিৎ আর মনীষা থাকবো আপনাদের সঙ্গে, 9:30 আবার ফিরে আসবো সঙ্গে স্পেশালিস্ট নিয়ে।
0: শুনতে থাকুন।

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: শুনছেন 100.1 FM Gold, বিশ্বজিৎ আর মনীষা আছে আপনার সঙ্গে, আর আপনি শুনছেন সঙ্গে স্পেশালিস্ট। সঙ্গে স্পেশালিস্টে আজকে এমন একজন রয়েছেন আমাদের সঙ্গে যিনি আপনার টেনশন, উদ্বেগ বা স্ট্রেস তুড়ি মেরে কাটিয়ে দিতে পারেন। না, তিনি কোনো ম্যাজিশিয়ান নন, তিনি মোটেই পেসি সরকারের সঙ্গে কোনো রকম যোগাযোগ করে কোনো কোর্স করেননি। তিনি যেটা পারেন সেটা মনোবিদ্যা, অর্থাৎ আপনার মনের ভিতরে স্ট্রেস, আপনার মনের টেনশন সব কিছু মনোবিজ্ঞান দিয়ে যাচাই করে তিনি কমিয়ে ফেলার হদিশ দিতে পারেন। রচয়িতা দাস রয়েছেন আমাদের সঙ্গে, মনোবিদ। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত।
2: নমস্কার।
3: আমরা এই ধরনের অনুষ্ঠানে আসলে আলোচনা করি বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে, এবং সেই সমস্যাগুলো আমাদেরকে বিভিন্নভাবে ভাবায়। আর প্রত্যেক মুহূর্তে যখন আমরা কথা বলতে যাই, তখন আমাদের প্রথম যে সমস্যাটার কথা বলে যে প্রত্যেকে প্রচণ্ড কাজের স্ট্রেস, এবং স্ট্রেস থাকার পরে সে কাজ করতে পারছে না, এটাই হচ্ছে তার পুরো অসুবিধাটা। তা আজকে আমরা যে অনুষ্ঠানে শুধুমাত্র যে বিশ্বজিৎ আর মনীষা এই দুজনে কথা বলবো এমন নয়, আমাদের সঙ্গে আমাদের লিসনাররা রয়েছেন, তারা

0: সরাসরি আমাদের কাছে আসতে পারেন 2248-8085 এই নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903055992 এই নাম্বারে। এই দুটো নাম্বার দেওয়া আছে, সরাসরি কথা বলতে চাইলে, প্রশ্ন নিয়ে আসতে চাইলে আসতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদেরকে, কারণ আপনাদের প্রশ্নও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা দুজন এদিক থেকে যেমন প্রশ্ন করব, আপনাদের প্রশ্ন পৌঁছে দেব রচয়িতার কাছে। প্রথমেই পরিষ্কার করে নেওয়া দরকার যে আমরা যে বিষয়টা নিয়ে অনুষ্ঠান করছি, প্রত্যেকেই তো স্ট্রেসে থাকি আমরা। এই স্ট্রেস মানে ধরুন সারাদিন অফিসের চাপ, পরিবারের দায়িত্ব, এটাকে কি স্ট্রেস বলে নাকি এটা স্বাভাবিক?
1: দেখুন, অল্প পরিমাণ স্ট্রেস তো আমাদের সব বিষয়েই থাকে, সেটা অফিসের কাজ বলুন বা স্কুলের পরীক্ষা বলুন। সাময়িক স্ট্রেস ভালো, খারাপ না, যেমন আমাদের পরীক্ষার সময় প্রিপারেশন নিতে বা মোটিভেট করে এই জায়গাটা থেকে। কিন্তু স্ট্রেস আমাদের একটা নিউট্রাল রেসপন্স জীবনের, এটা খুব স্বাভাবিক একটা জিনিস। কিন্তু সমস্যা হয়ে যায় যখন আমি কোনো কাজ কমপ্লিট করার পরও সেই একই জায়গায় আটকে থাকছি এবং সেটা বাড়িতে ফেরার পরও সেখান থেকে মুক্তি পাচ্ছি না। সেই নিউট্রাল রেসপন্সটা যখন কোথাও গিয়ে আমার ফিয়ার সিগন্যালে পরিণত হচ্ছে এবং বারবার কোথাও আমাকে ভাবতে বাধ্য করছে যে আমি সেফ নই, কালকে আমার কিছু একটা হয়ে যাবে, এবং এই রিপিটেড থটটাই কিন্তু কোথাও গিয়ে স্ট্রেস এর কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং সেটা কিন্তু একটা নেগেটিভ স্ট্রেস আকারে আমাদের মধ্যে থাকছে। বেশ,
0: এবারে আমরা যে স্ট্রেসের কথা, কাজের সঙ্গেই তো স্ট্রেসের সম্পর্ক রয়েছে, কি করে বুঝবো যে আমার স্ট্রেস হয়েছে বা আমি স্ট্রেসে রয়েছি? এই এই বিষয়টা বোঝার মূল জায়গাটা কি যে আমি স্ট্রেস আমার হয়েছে?
1: ধরুন আপনি অফিসের কোনো কাজ বা স্কুলের কোনো অ্যাসাইনমেন্ট বা কলেজের কিছু নিয়ে চিন্তা করছেন, খুব স্বাভাবিক, আমরা সবাই চিন্তা করি যে কোনো অনুষ্ঠানে আসার আগে, যেমন আজকেরও অনুষ্ঠান যদি বলেন, সেটা টাইমে শুরু করা হোক, সব কিছুই কিন্তু আমাদের শুরু করার পূর্বে একটা সামান্য চাপ, মানসিক স্থিতি একটা চাপ থাকে। কিন্তু সমস্যা হয়ে যায় এরকম যখন আপনি অফিসের কাজটা কমপ্লিট করার পরও কোথাও গিয়ে বাড়িতেও ওই স্ট্রেসটাকে কাউকে বলতেও পাচ্ছেন না কথা, বা কোথাও প্যালপিটেশন হচ্ছে ভেতরে, আপনি দীর্ঘকালীন ঘুমের সমস্যা হচ্ছে, আপনার অ্যাপেটিট খারাপ হয়ে যাচ্ছে, খিদে কমে যাচ্ছে, এবং এটা দীর্ঘকালীন আমার সাথে থাকছে, আমি কোনো কাজে ইন্টারেস্ট পাচ্ছি না, আমার কোথাও গিয়ে হোপলেসনেস লাগছে, ওয়ার্থলেসনেস লাগছে, হেল্পলেসনেস লাগছে, এটা যখন দীর্ঘকালীন চলতে থাকছে, আমার স্বাভাবিক জীবন কোথাও গিয়ে বিঘ্নিত হচ্ছে, তখন কিন্তু এটা নেগেটিভ স্ট্রেস আকারে আসছে।
2: আচ্ছা, পজিটিভ স্ট্রেস বলে কিছু আছে নাকি?
1: হ্যাঁ, পজিটিভ স্ট্রেস যদি আপনি বলেন, যেরকম ধরুন পরীক্ষার আগে আমার সাময়িক যদি কিছু প্ল্যানিং না থাকে বা উদ্বেগ না থাকে, আমি তো পড়বো না, আমরা সব কিছু কাজে, এই যে আমাকে টাইমে ঢুকতে হবে, আমরা টাইম মেনটেন করছি বা আমাকে ওই টাইমে পৌঁছাতে হবে, এই স্ট্রেসটা নিচ্ছি বলেই তো আমি একটা টাইম, পারফেক্ট টাইমে বাড়ির থেকে বেরোচ্ছি। আমার যদি কোথাও 9টায় ঢুকতে হয়, সেখানে আমি হিসাব করছি কোন টাইমে আমাকে পৌঁছাতে হবে, তার জন্য একটা ক্যালকুলেশন করে আমি বাড়ি থেকে বেরোচ্ছি। আর যদি সেই স্ট্রেসটা আমি না নিতাম বা সেই চিন্তাটাও আমি না করতাম, তাহলে কিন্তু আমি স্বাভাবিক জীবনে কোনো টাইম ম্যাচ করতে পারতাম না, কোনো কিছু হতে পারতাম, এটাকে আপনি পজিটিভ বলতে পারেন, যেটা আমার পরীক্ষায় আরো ভালো প্রিপেয়ার করতে সাহায্য করছে।
0: রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না এবং মন খারাপ থাকে, এটা কি স্ট্রেসের কোনো লক্ষণ হবে?
1: হতে পারে। আর যদি আপনি বলেন যে এটাই শুধুমাত্র স্ট্রেসের লক্ষণ, তাহলে এটা বলাটা ভুল হবে সাইকোলজিক্যালি।
0: কারণ আমি কি করে বুঝবো যে আমার স্ট্রেস হয়েছে, আমি স্ট্রেসে আছি?
1: যেমন হচ্ছে, দেখুন, দীর্ঘকালীন আপনি রাতে ঘুম হচ্ছে না, একটা রিপিটেটিভ থট, যে কোনো থট, শুধু একটা নয়, যেটা আপনার হয়তো রেগুলার কাজকেও হয়তো আমি কোথাও গিয়ে একটা মানে ভয় পাচ্ছি করতে, পরের দিন কিভাবে করব, কিভাবে সামলাবো, কিভাবে করব, মানে প্রত্যেকটা বিষয়ে যেন আমি কোথাও গিয়ে আটকে আছি বা আমার ভয় লাগছে, যার ফলে আমি যে প্রোডাক্টিভিটিটা দিতে পারি সেই প্রোডাক্টিভিটিটা কোথাও আমি দিতে পারছি না গিয়ে। হয়তো আমার মধ্যে সেই ক্যাপাবিলিটিটা আছে, কিন্তু অল টাইম রেস, মানে আমার স্ট্রেসের ফলে একটা ফিয়ার সিগন্যাল যখন আসছে, তখন কিন্তু আমি সেই কোথাও গিয়ে আমার যে ক্যাপাবিলিটিটা আছে সেখান থেকে আমি সরে আসছি, এটা কিন্তু নেগেটিভ হিসেবে আমার ভেতরে আসতে পারে।
2: এই যে স্ট্রেসের কথা আপনি এতবার করে বলছেন, টেনশন, স্ট্রেস, প্যানিক অ্যাটাক সব এক নাকি ফারাক আছে?
1: না, ফারাক আছে। যেমন প্যানিক অ্যাটাক যদি টার্মটা বলেন আপনি, প্যানিক অ্যাটাক কিন্তু শুধুমাত্র আমার স্ট্রেস হচ্ছে বলেই এরকম প্যানিক অ্যাটাক হচ্ছে এরকম নয়। প্যানিক অ্যাটাক একটা খুব ক্লিনিক্যাল টার্ম, যেখানে আমার মনে হতে পারে যে আমার ভেতরে হার্ট অ্যাটাক হয়ে যাবে এক্ষুনি, আমার একটা প্রচণ্ড প্যালপিটেশন চলছে, ভেতরে হাত ঘামতে শুরু করা, একটা প্রচণ্ড স্ট্রেস রেসপন্স কাজ করে, ফিয়ার কাজ করে, এবং সেই মুহূর্তে আমি কিছু করতে পাচ্ছি না, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে বুকে চাপা কষ্ট হচ্ছে, এক্ষুনি আমি হয়তো আমার বুক মানে প্রাণটা বেরিয়ে যাবে, এই প্যানিক অ্যাটাক থেকে কিন্তু যদি দীর্ঘকালীন চলতে থাকে, তার জন্য কিন্তু স্পেশালাইজ কারোর সাহায্য নেওয়া উচিত। আর যদি আপনি টেনশন বলেন, টেনশন বিষয়টা হচ্ছে আমরা সাময়িক সব কিছু নিয়ে করি, কিন্তু আবার যখন সাময়িক বিষয়টা কাজটা হয়ে যাচ্ছে, তখন আমরা সেখান থেকে আবার বেরিয়েও আসতে পারছি।

0: কিন্তু যখন দীর্ঘকালীন জিনিসটা আমাদের মধ্যে বহন করছি এবং সেই স্ট্রেসটা থেকে যাচ্ছে, তখন ওটা নেগেটিভ রেসপন্স ক্রিয়েট করছে আমাদের মধ্যে।
1: আচ্ছা, বারবার এই যে আমরা বলি আমরা ভালো আছি, অল ইজ ওয়েল, আমরা জানি যে এরকম একটা আপ্তবাক্য আছে, এই যে ঘন ঘন আমি ভালো আছি, অল ইজ ওয়েল, এগুলো বলা কি আদতে স্ট্রেস, নাকি এগুলো সত্যি স্ট্রেস থেকে মানুষকে বাঁচায়?
0: বাঁচায়। তার মেইন রিজন হচ্ছে যে আমি যদি সেলফ টক করতে পারি নিজের সাথে, ধরুন আমার একটা ইনার সেলফ আছে, ঠিক আছে, অ্যাকর্ডিং আমাকে কখনো কখনো আপনি খেয়াল করে দেখবেন সেই ইনার সেলফটা কখনো কখনো আমাকে খুব খারাপ বার্তাও প্রেরণ করে, যেটা হয়তো নেগেটিভ রেসপন্স সবসময় আমাকে দিতে থাকছে, তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তুমি কিছু করতে পারবে না, তুমি প্রোডাক্টিভলি কাজ করতে পারছো না অফিসে, এই নেগেটিভ দিচ্ছে। তো আমার সেই ইনার সেলফের সাথে যদি আমি কমিউনিকেট করি এবং বলি যে না, যা পরিস্থিতি আসুক আমি সামলে নিতে পারবো, কারণ আমি পরিস্থিতি যেটা কালকে আসতে চলেছে সেটা সম্পর্কে তো আমি এখন ভেবে তার কিছু গতি করতে পারবো না, তাহলে যেটা আমার ফিউচার, মানে ফিউচার আমার কাছে কোয়েশ্চেন পেপার, তো সেই কোয়েশ্চেন পেপারটা আগে আমি হাতে পাওয়ার চেষ্টা নিশ্চয়ই করব না। আমি যত আগে হাতে পাওয়ার চেষ্টা করব তত কিন্তু আমার স্ট্রেস বাড়তে থাকবে। তো খুব স্বাভাবিকভাবেই আমি বর্তমান মোমেন্টে বিলং করব, বর্তমান মোমেন্টে এই মুহূর্তে আমি কিভাবে পরের দিনের কাজটার স্ট্রেস হয়তো আমার হতে পারে, কিন্তু আমি যদি গুছিয়ে নিই বিষয়টা কিভাবে কিভাবে এগোবো কিভাবে করব, তাহলে কিন্তু আমার কোথাও গিয়ে এই স্ট্রেসটাকে আমি কমিয়ে ফেলতে পারি।
2: সারাক্ষণ দুশ্চিন্তা হচ্ছে যে এই বুঝি খারাপ কিছু হবে, টেনশন হচ্ছে, সেটা কাটাবো কী করে?
0: দেখুন, প্রত্যেকটা বিষয় নিয়ে দুশ্চিন্তা, প্রত্যেকটা বিষয় নিয়ে প্যালপিটিশান, এটা অনেক সময় কিন্তু জেনারেলাইজ অ্যাংজাইটির একটা লক্ষণ হতে পারে, যে আমি প্রত্যেকটা বিষয় হয়তো কোনো কারণ নেই, কারণ ছাড়া আমি সব বিষয়েই টেনশন করছি, ঠিক আছে, স্ট্রেস নিচ্ছি। এক্ষেত্রে তো অবশ্যই কোনো প্রফেশনাল কারোর হেল্প নেওয়া দরকার। আর আমি যদি সাময়িকভাবে বলি আমি কাটাবো কী করে, যে আমার কখনো কখনো কোনো কাজ পরের দিন আছে যে কাজটা আমাকে করতে হবে, সেটা নিয়ে আমার স্ট্রেস হচ্ছে, তো আমি সেখানে কী করতে পারি, আমি একটা প্ল্যানিং করতে পারি, কারণ আমি বারবার যদি ভাবি আমার স্ট্রেস হচ্ছে আমি কালকে কী করব, তাহলে আমার স্ট্রেসটা বাড়বে, সেখানে আমি স্ট্রেসটার মোকাবিলা করতে পারছি না, কোথাও গিয়ে আমি ওই পরিস্থিতি থেকে কোথাও এসকেপ করার চেষ্টা করছি। তো সেই মুহূর্তে যদি আমি একটা নোট ডাউন করি কী কী বিষয়গুলোকে নিয়ে আমি কাজ করব, বা আমি ব্রিদিং অ্যানালাইজেশন করি, যেমন হচ্ছে 4 কাউন্টে ব্রিদ নেওয়া, 6 কাউন্টে ছাড়া বা 2 সেকেন্ড হোল্ড করা, ব্রিদটাকে খেয়াল করা, যেটাকে মাইন্ডফুল ব্রিদিং বলা হয়, আমি যখন শ্বাসটা নিচ্ছি তখন শ্বাসটা কীভাবে ঠান্ডা হওয়া আমার নাকের ভেতর দিয়ে প্রসেস করছে, আবার যখন আমি ছাড়ছি তখন আমার পেটটা নেমে যাচ্ছে, আমি কাউন্ট করতে করতে ছাড়ছি, এই প্রসেসটা যদি আমি খেয়াল করতে পারি বা মুখ করে আমি শাওয়াটা ছাড়তে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার ভেতরে একটা এই স্ট্রেস যে রেসপন্সটা ক্রিয়েট করছে সাময়িকভাবে কমে যেতে পারে।
1: বেশ, এই যে আমরা ধরুন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম স্ট্রেসফুল কাজ সবচেয়ে বেশি মানুষ কি করেন?
0: মোবাইল দেখেন, যেটা আরও স্ট্রেসটাকে বাড়িয়ে দেন, কারণ হচ্ছে আমি একটা সকালবেলা উঠছি মানে আমার মাইন্ড তখনও কিন্তু পুরোপুরি অ্যাক্টিভ হয়নি, কারণ আমি তখনও কিন্তু আনকনসাসলি ছিলাম, ঘুমের মধ্যে ছিলাম। তো যখন আমি উঠছি ঘুম থেকে, সেই মুহূর্তে যদি আমি এমন একটা জিনিস হাতে নিই যেটা হেভি রেজলিউশনে আমার চোখের মধ্যে একটা আলো ফেলছে বা স্পিডি জিনিস যাচ্ছে, একটা রিল দেখছে আরেকটা রিল দেখছে, একটা কোথাও গিয়ে আমার মাথার স্টেবিলিটিটা তো নষ্ট হচ্ছে, প্রোডাক্টিভভাবে আমি কাজটা কীভাবে শুরু করব সেটা কোথাও গিয়ে নষ্ট হচ্ছে, তার মধ্যে থাকে হচ্ছে বিভিন্ন লোকের জীবন, মানে তাদের লাইফস্টাইল আমি দেখছি, কোথাও গিয়ে আমি তুলনা করছি, এদের লাইফস্টাইল এরা কাজে যাচ্ছে কই, আমার লাইফস্টাইলটা তো এরকম নয়। যখনই আমি সেলফ ব্লেমিং বা তুলনা করতে শুরু করছি তখন কিন্তু এটা একটা খারাপ দিকে যাচ্ছে, যেটা সকালে আমরা অনেকেই করি, ম্যাক্সিমাম মানুষ করি, যেটা করা উচিত, যে সকালে একটা জায়গায় বসে নিজেকে অ্যানালাইজ করা বা ব্রিদিং এক্সারসাইজ করা বা সবুজ দেখা, এটা না করে এখন আমরা ম্যাক্সিমাম মানুষ করি মোবাইল ধরে ফেলি, তো এটা কিন্তু সকালে আমাদের স্ট্রেস বাড়িয়ে দিচ্ছে।
1: একটা ফোন নিয়ে নেব, দেখে নেব কোন লিসনার আছেন আমাদের সঙ্গে। হ্যালো,
3: নমস্কার।
1: নমস্কার,
3: ভালো আছি কি? অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
1: বলুন।
3: আমার দুটি প্রশ্ন আছে। যে প্রতিদিন সকালে যদি আধ ঘন্টা রাগ সঙ্গীত বা শাস্ত্রীয় সঙ্গীত শোনা হয়, তাহলে কি সেটা স্ট্রেস কমানোর ক্ষেত্রে কিছু সাহায্য করতে পারে? আর হচ্ছে যে যদি নিয়মিত বই পড়া যায় সেটা স্ট্রেস কমানোর ক্ষেত্রে কতটা সহায়ক, বিশেষ করে কোনটা বেশি সহায়ক হবে, মানে ই বুক পড়লে কি স্ট্রেস বেশি কমানো যাবে নাকি সাধারণ যে বই কাগজের বই পাতা উল্টে উল্টে পড়লে সেটাতেই স্ট্রেস বেশি কমবে, এটা যদি একটু আলোচনা করেন তো উপকার হয়। নমস্কার।
2: দুটো প্রশ্ন এলো এখানে, মূলত দ্বিতীয় প্রশ্নটাই যে ই বুক পড়লে কি স্ট্রেস কমবে না সাধারণ বই পড়লে স্ট্রেস কমবে?
0: যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো যে ই বুকের থেকে ফার বেটার আমাদের ম্যানুয়াল বুক, যেগুলো আমরা হাতে পাত মানে বই নিয়ে পড়ছি।

0: কাগজে পড়ছি সেটা, তার কারণ আমি একটা ধরুন ইবুক পড়তে বসলাম, ঠিক আছে, আমার কোথাও ওপর থেকে একটা পপ আপ মেসেজ এলো, আমি সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল হ্যাঁ এনাকে তো রিপ্লাই দেওয়ার ছিল, আমি তো কাজটা এখন তাহলে একটু রিপ্লাইটা দিয়ে নিই। তো আপনার মাইন্ড দেখুন, মাইন্ডের তো একটা জায়গায় স্টেবল থাকার কথা যেখানে আমি বইটা পড়ছিলাম, কিন্তু আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম কি পপ আপ মেসেজটা খুলে মেসেজ দেখতে শুরু করে দিলাম, রিপ্লাই করতে শুরু করে দিলাম, আমার কিন্তু ওখানে আধ ঘন্টা সময় চলে গেল, যে সময়টা আমি বরাদ্দ করেছিলাম সকালে উঠে শুধুমাত্র নিজেকে দেব বা মেন্টাল স্টেবিলিটির জন্য রাখবো, সেটা কিন্তু থাকলো না কোথাও গিয়ে। সেটা সেই ইবুকে আমি যখন পড়ছি, আমি তো বারবার আমার মনে হচ্ছে ফোনটা হাতে আসছে, নোটিফিকেশান আসছে, আমার সেদিকে মনটা কিন্তু আমি না চাইলেও যাচ্ছে। তাহলে এখানে সব থেকে বেটার হচ্ছে আমাদের কোথাও গিয়ে বই পড়া, মানে আমরা যে বই হাতে পাচ্ছি সেই ম্যানুয়াল বুকটাই পড়া বলে আমার বেটার মনে হয়।
1: বেশ, এই যে সারাক্ষণ অফিস থেকে ফেরার পর অফিস মাথায় ঘুরছে যেটা দিয়ে কথা শুরু হচ্ছিল, এটা কি সত্যি স্ট্রেস নাকি এটা ডে টু ডে লাইফ স্টাইলের একটা পার্ট? কারণ চাকরি বাকরি তো সবাইকে করতে হবে এবং ভাত জোগাড় করতে হবে, তো এই স্ট্রেসটাকে কি কোনোভাবে আমরা স্ট্রেস বলেই রাখবো নাকি এটা ক্রনিক স্ট্রেস নাকি এটার মধ্যে একটা জাস্ট একটা অভ্যাস তৈরি হচ্ছে?
0: দেখুন, আমরা যা কিছু করছি সবটাই কিন্তু আমাদের অভ্যাস। আপনি নেগেটিভ হ্যাবিটও ক্রিয়েট করতে পারেন, সেটা আপনার হাতে, আমি পজিটিভ হ্যাবিটও ক্রিয়েট করতে পারি। এবার পজিটিভ হ্যাবিট আমি ক্রিয়েট করবো কি নেগেটিভ হ্যাবিট ক্রিয়েট করবো সেটা কিছুটা আমার হাতে থাকে, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে যে এই যে বলছেন দৈনন্দিন জীবনে আমি যখন অফিসের কাজ করছি সেখানে একটা স্ট্রেস হচ্ছে, সেই স্ট্রেসটা খুব স্বাভাবিক। যে হাউসওয়াইফ যিনি, যে মহিলা বা যিনি হাউসওয়াইফ, তারও কিন্তু স্ট্রেস থাকে, মানে পরের দিন সকালে উঠে কি রান্না করব বা আমার কি কি চাল বা কি ডাল দিয়ে রাখলে আমার রান্নার মাসি এসে রান্না করতে পারবে, ওটাও একটা বিশাল বড় ম্যানেজমেন্ট স্কিল, তো সেটাও একটা টেনশনের বিষয়। সবেতে আমাদের কিন্তু কাজ থাকলে, আমি কাজের সাথে যুক্ত থাকলে আমার সাময়িক স্ট্রেস থাকবে। এবার দেখুন, দুজন মানুষ, একজন জীবনে অসফল হলো, সে দেখলো এই অসফলতার থেকে আমি একটা শিক্ষা নিতে পারি, আমি ওই যে ভুলটা করেছি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আমি পরের স্টেপটা বেটার করতে পারি, যাতে ওই পরিস্থিতি যদি আমার পরবর্তীকালে আসে তাহলে আমি ওই পরিস্থিতিটাকে আরও বেটারভাবে দেখতে পারি। আরেকজন মানুষ অসফল হলো, সে কী করলো, সে বলল যে আমার দ্বারা হয় না, আমি তো পারি না, আমি তো কিছু করতে পারি না, কোথাও গিয়ে সেলফ ব্লেমিং শুরু করলো। তাহলে কী হচ্ছে এখানে, এখানেই পার্থক্যটা, যে অফিস থেকে বেরোচ্ছে সে কোথাও গিয়ে অফিসের কাজটাকে কাজের মতো করে দেখছে, বা আমার পরের দিনও কাজ করতে হবে বা আমাকে একটা কাজ করতেই হবে, তো এটা সাধারণ, আমার স্ট্রেস থাকবে। সে যদি এভাবে বিষয়টাকে ভাবতে পারে এবং কিছু জিনিস বা কিছু টিপস অবলম্বন করতে পারে, তাহলে সেটা তার কাছে স্বাভাবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে দেখলে সেটা স্বাভাবিকভাবে হবে। কিন্তু যদি সে দেখে যে না, আমার স্ট্রেস হচ্ছে, আমার কেন স্ট্রেস হচ্ছে, এই কেনর উত্তর তো অ্যাকচুয়ালি কারো কাছে নেই, তখনই এটা বেসিক্যালি আমি বাড়িতে নিয়ে আসছি স্ট্রেসটা, আমি কোথাও গিয়ে অফিসের জায়গায় সেই জায়গাটা ফেলে আসতে পাচ্ছি না। এবার দেখুন, আপনি যদি বলেন যে অফিসের কাজও তো এখন বাড়িতে চলে এসেছে, ওয়ার্ক ফ্রম হোম, তাহলে সেক্ষেত্রে তো আমার স্ট্রেস থাকছেই। আপনি যখন ওয়ার্ক ফ্রম হোম করছেন তখন তো আপনি ফ্রি টাইম কাটাচ্ছেন, আপনি কাজের মধ্যেই আছেন, নিশ্চয়ই ওয়ার্ক ফ্রম হোম করতে করতে আপনি গিয়ে কথা বলছেন না, আপনি ওয়ার্ক ফ্রম হোমের যে সময়টুকুনি সেই সময়টুকুনি করলেন, তারপর আপনার অফিস আওয়ার বা অফিস পিরিয়ডটাকে আপনি ল্যাপটপ বন্ধ করে সাইডে রেখে দিন, একটা সময় অন্তত দিনের রাখুন যেখানে আমি আমার কাজ থেকে সম্পূর্ণ বিরতি নেব, অ্যাটলিস্ট সেটা আধ ঘন্টা হতে পারে, পরিবারের মানুষের সাথে আমি সময় কাটাবো, বসে একটা কিছু ডিশ আমরা একসাথে প্রিপেয়ার করতে পারি, এবং আমরা সেই মোমেন্টটাকে শুধুমাত্র আমার নিজের জন্য দেব, যেটা কিন্তু এই যে আপনি বলছেন অফিসের স্ট্রেস থেকেও বাড়িতে আমি নিয়ে আসছি সেটা থেকে আমরা কিছুটা মুক্তি পেতে পারি।
1: বেশ,
2: যে কথাটা ফোন নিয়ে বারবার হচ্ছিল, আমরা বারবার বলছিলাম যে স্ট্রেস কমানোর জন্য এই ফোনের কতটা এবং কেমন ব্যবহার করা উচিত?
0: দেখুন, একটা জিনিস, যে কোনো জিনিসের ভালো দিক আছে, খারাপ দিক আছে, ঠিক আছে। এখন আমরা মানুষ মানুষকে খুঁজে পাচ্ছি, সেটাও কিন্তু কিছুটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে বা বিভিন্ন বিষয়ে জানতে পাচ্ছি, বা শুধু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক মানুষ বিজনেস করছে আজকাল, অনেক মানুষ নিজেকে প্রমোট করছে, কিন্তু সমস্যা হয়ে যায় যখন আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমাকে চালনা করতে থাকে, আমি তাকে চালনা করছি না, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমাকে চালনা করছে, আমি দীর্ঘক্ষণ ফোন দেখতেই থাকছি, সেখানে কোনো রকম কিন্তু আমি বাউন্ডারি ক্রিয়েট করছি না যে আমার কতটা দেখা উচিত আর কতটা দেখা উচিত নয়। আমি যদি নিজে চালনা করতে পারি সোশ্যাল মিডিয়াকে, তাহলে সেটা খারাপ নয়, আর যদি সোশ্যাল মিডিয়া আমাকে চালনা করা শুরু করে দেয় তাহলে তো সেটা অবশ্যই খারাপ।
1: একটা মানুষ কতটা স্ট্রেস নেওয়ার পর তার শরীর ওয়ার্ন করতে শুরু করে যে এবার থামা দরকার?
0: দেখুন, স্ট্রেস আমি যখন ফিল করছি দীর্ঘকালীন এবং সেটা থেকে মুক্তি পাচ্ছি না, আমার একটা কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরও আমি সেটা নিয়ে ভাবছি, প্যালপিটেশন হচ্ছে, হাত ঘামছে, সেই মুহূর্তে আমি দীর্ঘকালীন লক্ষ্য করছি কিন্তু কোনো রকম ট্রিটমেন্ট কিন্তু আমি করাচ্ছি না। আর আমরা

0: সুগার হলে ট্রিটমেন্ট করাই, কিছু শারীরিক জ্বর হলে আমরা ডক্টর দেখাই, কিন্তু মানসিক স্বাস্থ্যকে কিন্তু আমরা সেভাবে গুরুত্ব দিই না। এবার যদি দীর্ঘকালীন আপনি কোনো একটা সমস্যা পুষতে থাকেন ভেতরে, তাহলে সেটা তো কোথাও গিয়ে একটা বড় আকার ধারণ করবেই, ঠিক আছে? আপনার বাড়িতে কোথাও উইপোকা লাগলো, আপনি তৎক্ষণাৎ কিছু একটা সলিউশন বের করলেন, হিট বা তাকে মারার একটা ব্যবস্থা করলেন, সেটা কিন্তু তখন আপনার ওই জায়গাটা থেকে কিওর হয়ে গেল, বাড়লো না জিনিসটা। কিন্তু আপনি যদি দেখে মনে করেন যে না থাক এটা আছে, পরে করব, এই পরে করব করতে করতে কিন্তু ওই উইপোকা পুরো বাড়িটাকে আপনার ছেয়ে ফেলবে। ঠিক আমাদের মস্তিষ্কের ক্ষেত্রেও এই বিষয়টা হচ্ছে, আমি তাৎক্ষণিক কোনো স্টেপ যদি না নিই, সেখান থেকে যদি ট্রিটমেন্ট প্রসেসে না যাই, তাহলে তো কোথাও গিয়ে এটা একটা বড় জায়গায় যা আকারে যাবি।
1: বেশ, শরীরের কি কি অসুখ বুঝিয়ে দেয় যে আমি স্ট্রেসে আছি?
0: যেমন হচ্ছে ঘুম প্রথম কমে যাওয়া, খাওয়ার স্লিপ প্যাটার্ন কমে যাওয়া, স্লিপ হাইজিন মেনটেন না করা, তারপরে হচ্ছে আমার হাত কাঁপা, বা ধরুন আমার খাবার ইচ্ছা চলে যাওয়া, কোনো পরিস্থিতিতেই ভালো লাগছে না। যেমন রোজই আমার সকালে উঠছে আমার মনে হচ্ছে কি উদ্দেশ্য, আমি তো সেই অফিসই করছি, একই গতানুগতিক কাজের মধ্যেই দিয়েই যাচ্ছি, আমি লাইফটাকে নতুনভাবে এক্সপ্লোর করতে পারছি না। তাহলে সেক্ষেত্রে আমার শরীর কিন্তু আমাকে কোথাও গিয়ে সিগনাল দিচ্ছে যে তুমি স্ট্রেসটাকে ওভারলি তোমার ভেতরে তুমি পুষছো। সেই মোমেন্টে আমার বোঝা উচিত যে আমার কেন ভালো লাগছে না, আমার কোনো পরিস্থিতিই ভালো লাগছে না। এটা তো হতে পারে না একটা মানুষের জন্য, আমার কোনো না কোনো পরিস্থিতি যেটা আমাকে আনন্দ দেয়, সেটা দুর্গাপুজো আসছে এই ফিলিংসও হতে পারে, বা কোনো অনুষ্ঠানের ফিলিংসও হতে পারে, বা আমি কালকে কোনো বিয়ে বাড়িতে যাবো সেটাও হতে পারে, আমি কোনো পরিস্থিতিতেই আনন্দ পাচ্ছি না, তার মানে আমার ভেতরে কিছু সমস্যা হচ্ছে। এটা তখন আমাকে বুঝে কোথাও এখানে আমার এবার থামতে হবে, আমার নিজের কোথাও আমার মন বলছে বা আমার শরীর বলছে এবার তুমি কোথাও সাহায্য নাও, এটা আমাকে তখন বুঝতে হবে।
2: আমরা ছোট ছোট বিষয় নিয়ে অনেকটা ভাবি, তখন থেকেই টেনশন হতে শুরু করে, যেগুলো হয়তো ভাবনার বিষয় না, অন্য কেউ ভাবেই না, কিন্তু আমাদেরকে ভাবতে হচ্ছে। তাহলে এইটা থেকে আমরা স্কেপ করব কি করে?
0: এবার ছোট ছোট বিষয় বলতে প্রত্যেকের কাছে তো পার্সপেক্টিভ আলাদা। এবার কোনো মানুষ যেমন,
2: আমি বলছি অতিরিক্ত ভাবনা, যেটা ভাবা
0: যেটা ওভারথিংকিং এর
2: প্যাটার্ন, তো এই ওভারথিংকিং কমাবো কি করে? আমাকে অন্যরা বলছে এত চিন্তা করিস না, এত কিছু নয়, অন্য সবাই বলছে কিন্তু আমি নিজে বুঝতে পারছি না, এইটা ওভারকাম করার পথ কি?
0: এই সবাই আমাকে বলছে মানে সবাইকে আমি নিশ্চয়ই আমার সমস্যার কথাও বলছি, সেখান থেকে আমি নানা রকমের সলিউশন পাচ্ছি,
2: প্যাটার্ন যেটা সেটাতে বোঝা যাচ্ছে যে আমি
0: চিন্তা করছি। এবার কি হয়, অনেক সময় মানুষ না নিজের সমস্যা বা নিজের কোনো ডিসিশন প্রত্যেকটা মানুষের কাছে জিজ্ঞেস করে, এবং লাস্টলি সে কনফিউজড হয়ে যায়, ঠিক আছে? এবং কোথাও গিয়ে এই কনফিউশন, দীর্ঘকালীন স্ট্রেস, এটা কিন্তু তার একটা খারাপ আকারে নিজের মধ্যে থেকে বেরোচ্ছে, যখন সে রেগে যাচ্ছে বিভিন্নভাবে। সেক্ষেত্রে আমরা করতে পারি যে যদি আমি স্ট্রেসটাকে কমাতে যাই, আমি গ্রাউন্ডিং টেকনিক অ্যাপ্লাই করতে পারি, যেটাকে বলা হয় 5-4-3-2-1 গ্রাউন্ডিং টেকনিক। তৎক্ষণাৎ মোমেন্টে আমার মাইন্ডটাকে কোথাও শিফট করা, যেমন হচ্ছে 5টা জিনিস দেখা।
1: এই যে টেকনিকটা বললেন 5-4-3-2-1, যেটা মনোবিজ্ঞানের একটা টেকনিক, এই টেকনিকটা যে টেকনিকে স্ট্রেস কমে,
2: গ্রাউন্ডিং টেকনিক যেটা বললেন, এই গ্রাউন্ডিং টেকনিকটা কি?
0: গ্রাউন্ডিং টেকনিক হচ্ছে এমন একটা টেকনিক যেখানে আমরা যে মোমেন্টে আছি, প্রচণ্ড প্যানিক করছি, প্যানিক অ্যাটাকের সময় এটা বিভৎসভাবে কাজ করে, যেমন ব্রিদিং অ্যানালাইজেশনটা বললাম, এটাও কিন্তু কাজ করে। যেমন হচ্ছে আমি যে চিন্তাটা আমাকে অ্যাকচুয়ালি আমাকে ভীষণভাবে ট্রাভেল দিচ্ছে, সেটা থেকে আমি আমার মাইন্ডকে শিফট করছি। যেমন হচ্ছে আমি কি করতে পারি, আমি আমার 5টা জিনিস, এই যে এখন আমার সামনে রাখা আছে মাইক বা আপনারা দুজন আছেন একটা বোতল, আমি 5টা জিনিস আগে দেখবো। ফার্স্ট আমি 5টা জিনিস আমি দেখবো। 4 হচ্ছে কি, আমি 4টে জিনিস টাচ করার চেষ্টা করবো, সেটা হতে পারে আমার হাতের ব্রেসলেট হতে পারে, আমার ওড়না হতে পারে, আমার কানের দুল হতে পারে, 4টে জিনিস আমি টাচ করবো। 5-4-3 কি, 3 হচ্ছে 3টে সাউন্ড আমি শোনার চেষ্টা করব, যে কোনো 3টে সাউন্ড আমি শোনার চেষ্টা করব, অবজার্ভ করার চেষ্টা করব। আর 1 কি, 1 হচ্ছে আমার যে কোনো টেস্টকে আমি কিন্তু ফিল করার চেষ্টা করব, জিদে বা নেওয়ার চেষ্টা করব।
1: বেশ, প্রশ্ন এসেছে, শুভ প্রশ্ন করেছে দত্তপুকুর থেকে, শুভ দত্ত, একটা ওভার থিঙ্কিং নিয়ে তার প্রশ্ন আছে, সেটা নিয়ে তো আমরা এক্ষুনি কথা বললাম। আরও একটি প্রশ্ন, অহেতুক চিন্তা বা ওভার থিঙ্কিংয়ের চক্র থেকে বেরিয়ে আসার সহজ উপায় কী? আর যখন মন খুব বেশি নেগেটিভ চিন্তা করতে শুরু করে, তখন তাৎক্ষণিকভাবে নিজের ভাবনাগুলোকে নিয়ন্ত্রণ করে মনকে কীভাবে শান্ত রাখতে পারি?
0: ওভারথিঙ্কিংয়ের যদি বিষয়টা আমি বলি, ওভারথিঙ্কিংয়ের সমস্যাটা এখন ম্যাক্সিমাম মানুষের মধ্যে দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি আমরা বড্ড বেশি ফিউচার নিয়ে ভাবতে থাকি, পাস্ট নিয়ে

0: বলবো, আপনি কি কোনোদিন তার সিনেমার এন্ড স্টোরি জানার চেষ্টা করেন? করি না তো আমরা, তাহলে তো সিনেমা দেখার মজাটাই নষ্ট হয়ে যাবে। আমরা কি করি, বর্তমানে যেটা হচ্ছে আমার সিনেমার যে গ্রাফটা আপস অ্যান্ড ডাউনস হচ্ছে সেটাকে আমি কোথাও গিয়ে অবজার্ভ করার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি। তো যখন আমি অতিরিক্ত ভাবছি কাল কী হবে, পরশু কী হবে, যেটার অ্যাকচুয়ালি কোনো যুক্তি নেই, কারণ আমি এখন আছি, কেউ পরে নাও থাকতে পারি, বর্তমান মোমেন্টটাকে যখন আমি কোথাও গিয়ে অ্যাবসেন্ট করে বারবার ওভার থিঙ্ক করছি পাস্টের প্যাটার্নকে নিয়ে, তখন কিন্তু আমার এই জিনিসটা তৈরি হচ্ছে। তো আমাকে কি করতে হবে, আগে স্থির করতে হবে যে আমি বর্তমান মোমেন্টে আমার হাতের কাছে যা কিছু আছে সেটাকে আগে গোছাবো, বা পাস্টের যে জিনিসটা আমার টেনশন হচ্ছে তার জন্য আমি কিভাবে কাজ করতে পারি যাতে আমার টেনশন ইনক্রিজ না করে, সেটাকে আমি আগে কোথাও একটা প্ল্যানিং করব, লিখব, যার ফলে কি হবে আমার কাজটা অনেকটা গোছানো হয়ে যাবে, আমি অহেতুক চিন্তা করব না পাস্টকে বা ফিউচারকে নিয়ে, যার ফলে আমার কিন্তু বর্তমান কাজটা ধীরে ধীরে ধীরে ধীরে হতে থাকবে, ফিউচারের লক্ষ্যটা আমার এমনিই তখন কভার হয়ে যাবে, এর ফলে আমার ওভার থিঙ্কিং কমানো কিছুটা সহজ হবে।
1: বিভিন্ন টেস্ট করে দেখা যাচ্ছে কোনো অসুখ নেই, মাথার মধ্যেও যে খুব বেশি চিন্তা আছে তা নয়, কিন্তু শরীর খারাপ, এনার্জি নেই, ক্লান্ত লাগছে, এটা কি স্ট্রেস?
0: আপনি এটা হতে পারে যে উনি বিভিন্ন টেস্ট করছেন কিন্তু কোন রকমের রিপোর্ট, বারবার রিপোর্ট করাচ্ছেন কিন্তু তারপরও মনে হচ্ছে রিপোর্টে ভুল আসছে, আমি আবার রিপোর্ট করাই, আবার ডাক্তার দেখাই। এটা কোথাও গিয়ে যদি রিপিটেডলি চলতে থাকে যে আমি বারবার ডক্টর দেখাচ্ছি, বারবার গুগল কেজ করছি, শরীর খারাপ সম্পর্কে জানছি, তাহলে এটা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারের একটা লক্ষণ হতে পারে। তো সেক্ষেত্রে দেখুন, আমি কোথাও গিয়ে নেগেটিভলি ওই জিনিসটাকে বারবার আমি বিশ্বাস করছি না, আমাকে দেখানো হচ্ছে রিপোর্টটা কিন্তু তারপরও কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে না, আমার শরীরটা খারাপ আছে, ডক্টরবাবুরা ধরতে পাচ্ছেন না, বা টেস্ট রিপোর্টেও ভুল আসছে, তার মানে আমি শরীর নিয়ে কোথাও গিয়ে ওভার অ্যানালাইজ করছি বা ওভার টেনশন করছি, তার ফলে আমার স্ট্রেস বাড়ছে।
2: আচ্ছা, এই যে বিভিন্ন সময় স্ট্রেসের কথা আমরা বলছি, স্ট্রেস কমাতে গেলে সেলফ কোনো প্রসিডিওর আছে বাড়িতে নিজেই আমার স্ট্রেস কমাতে পারবো, নাকি যারা ট্রেনার তাদের কাছে যেতে হবে?
0: দেখুন, আপনার যদি সাময়িক স্ট্রেস হয় যেখানে আমার কম সময়ের মধ্যে আমার হচ্ছে, সেক্ষেত্রে আমি মেডিটেশন প্র্যাকটিস করতে পারি বা ব্রিদ ইন ব্রিদ আউট করতে পারি, যেমন হচ্ছে প্রচুর ব্রিদিং প্রসেস আছে যেগুলো আপনার জন্য কোনটা কার্যকরী সেটা অবশ্যই আপনার থেরাপিস্ট আপনাকে সাহায্য করবে, বলে দেবেন, সেটা সমস্যার উপরে নির্ভর করবে। যদি আপনার স্ট্রেস সাময়িক হয় যে আপনি নিজে হ্যান্ডেল করতে পাচ্ছেন এবং কমে যাচ্ছে, আপনি ব্রিদিং এক্সারসাইজ করে বাড়িতে বা মেডিটেশন করে কমাতে পারছেন, তাহলে সেটা ওকে। আর যদি মনে হয় যে না, আমি কোথাও গিয়ে কমাতে পারছি না, এটা দীর্ঘকালীন বহন করছি, তাহলে তো অতি অবশ্যই একজন অভিজ্ঞ কারোর সাহায্য নেওয়া উচিত।
2: এই ব্রিদিং এক্সারসাইজগুলো মূলত কী ধরনের?
0: ব্রিদিং এক্সারসাইজগুলো, যেমন এটাকে মাইন্ডফুল ব্রিদিং বলা হয়, যেমন আপনি 4 কাউন্টে শ্বাস নিচ্ছেন, 2 সেকেন্ড হোল্ড করছেন, আবার 8 কাউন্টে শ্বাস ছাড়ছেন, এই যে প্রক্রিয়াটা, প্রসেসটা, এটাকে যখন আমি নোটিস করছি তখন আমার মাইন্ড কিন্তু ওই স্ট্রেসফুল মোমেন্ট থেকে কোথাও শিফট হচ্ছে এই আমার ব্রিদিং প্রসেসটাকে লক্ষ্য করার জন্য, তখন কিন্তু আস্তে আস্তে আমার স্ট্রেসটা কোথাও গিয়ে কমছে।
1: বেশ, অন্যের সঙ্গে সারাক্ষণ তুলনা করছি, সোশ্যাল মিডিয়া খুলে দেখছি সারাক্ষণ অন্যরা খুব ভালো আছে, আমি খুব খারাপ আছি, এবং দেখছি সবাই বেড়াতে যাচ্ছে, আমি অফিস করছি, বা যিনি গৃহবধূ তিনি দেখছেন সবাই অফিস করছে, আমি একা আর্থিক স্বাধীনতা নেই। এই যে অন্যের সঙ্গে তুলনা করার অসুখ, এটা থেকে পরিত্রাণের উপায় কি, মুক্তির উপায় কি?
0: অন্যের সাথে তুলনা করছি মানে কোথাও গিয়ে আমি সেলফ ব্লেমিংও করছি, কোথাও গিয়ে নিজেকে বারবার বলছি ওর জীবনটার মতো কেন আমার জীবন নয়। আচ্ছা, একটা প্রশ্ন তাহলে আমার এখানে অডিয়েন্সের কাছে থাকবে, আপনি যার জীবনটা সোশ্যাল মিডিয়াতে দেখছেন তার জীবনটা যে ওরকমই রঙিন, তার কি প্রমাণ আপনি পাচ্ছেন, মানে আপনার কাছে বাস্তবতাটা কি, আপনি কি বাস্তবতা কোথাও গিয়ে দেখেছেন তার জীবনটা, যে আমি সোশ্যাল মিডিয়াতে যখন দেখছি যে ও আমাকে এটা দেখাচ্ছে? দেখুন, সোশ্যাল মিডিয়া এখন একটা বিশাল বড় বিজনেস প্ল্যাটফর্ম, ঠিক আছে, যেখানে মানুষ নিজের জীবনটা ভীষণ হ্যাপেনিংভাবে দেখায়, ভীষণ ইন্টারেস্টিংভাবে দেখায়, কোথাও সেখানে দেখায় না তার হাজব্যান্ডের সাথে কী সমস্যা বা তার অফিসে কী সমস্যা, এগুলো কিন্তু কোথাও গিয়ে দেখাচ্ছে না, তারা তাদের ভালো দিকটাই দেখাচ্ছে। এই যে ব্লগিং কালচারটা, এখানে খুব স্বাভাবিক, সে তার নিট অ্যান্ড ক্লিন জীবনটা দেখাচ্ছে বলে সে ভিউ পাচ্ছে, এবং তার যত ভিউ হচ্ছে সে সেখান থেকে কিন্তু তত বেশি অ্যাড পাচ্ছে, অ্যাড কোথাও পেইড অ্যাড পাচ্ছে, পেইড কোলাবোরেশন পাচ্ছে, সেই জায়গা থেকে তো তারা করবেই। কিন্তু আপনাকে বাস্তবতা বুঝতে হবে কোথাও গিয়ে, যে আমি যার জীবনটা দেখছি সেটা আমি পর্দায় দেখছি, যেটা সে সুন্দরভাবে দেখাচ্ছে। আমরা অনেক উদাহরণ কিন্তু ইতিমধ্যে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে, যারা তাদের জীবন অত্যন্ত সুন্দর করে সোশ্যাল মিডিয়াতে

0: তুলে ধরেছেন, কিন্তু পরবর্তীকালে কি দেখা গেছে যে তারা সুখী নন? তাহলে এক্ষেত্রে আপনি মানে আমাদের বোঝা উচিত এই মোমেন্টে এসে যে আমি অন্যের জীবনটাকে তুলনা করব না অন্যের সাথে, আমি নিজের বেটার ভার্সন হওয়ার চেষ্টা করব পরের দিন। আমি এখন যেটা আছি তার থেকে বেটার ভার্সন হওয়ার যদি আমি চেষ্টা করি, তাহলে কিন্তু ধীরে ধীরে আমি আমার বেটার ভার্সনটাকে আরও ডেভেলপ করতে পারবো, যার ফলে কি হবে আমি নিজের উপরে কনসেন্ট্রেশন করব, ইউ ভার্সেস মি করব না। কোথাও গিয়ে আমি নিজের উপরে নিজে যখন কনসেন্ট্রেশন করব, তখন আমি কিন্তু আরও এগোতে সক্ষম হব এবং এই সোশ্যাল মিডিয়াটা কোথাও গিয়ে আমার কাছে তুলনার বিষয় হবে না।
1: বেশ, একটা ফোন নিয়ে নেব, দেখি কে আছেন। হ্যালো
2: হ্যালো
3: নমস্কার, আমি হাওড়া কোনা থেকে কুনাল চ্যাটার্জি বলছি।
0: শোনা যাচ্ছে না।
3: নমস্কার, আমি হাওড়া কোনা থেকে কুনাল চ্যাটার্জি বলছি। শুনতে পাচ্ছেন ম্যাডাম?
2: হ্যাঁ
3: হ্যাঁ স্যার। বিশ্বজিৎ দা শুনতে পাচ্ছেন?
2: হ্যাঁ পাচ্ছি, আমরা সবাই পাচ্ছি শুনতে, বলুন।
3: হ্যাঁ বলছি যে আমার প্রশ্ন, চারটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, অনুলোম বিলোম ডিপ ব্রিডিং এর থেকে বেশি উপকার করে না ডিপ ব্রিডিং বেশি উপকার করে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ওম চ্যান্ট ট্রেস্ট কমাতে কতটা উপকার করে? তৃতীয় প্রশ্ন হচ্ছে, হীনমন্যতা কি ট্রেস্টের কারণ? এবং চতুর্থ প্রশ্ন, আমি একজন সম্পূর্ণ দৃষ্টিহীন, আমি হয়তো কথা ভালো বলতে পারি কিন্তু কর্মদক্ষতা আমার নেই, মানে আমার ফাইন মোটর বা গ্রস মোটরে সেরকম ডেভেলপ হয়নি, এটাকে ডেভেলপ করা বা আত্মবিশ্বাস বাড়ানো বা হীনমন্যতা কমানোর জন্য আমি কোন কোন ট্রিক অ্যাপ্লাই করতে পারি? এবং শেষ কথা হচ্ছে, উত্তরটি সংবাদের পরে দিলে ভালো হতো, কারণ আমি তো ফ্রিকুয়েন্সিতে শুনছি। ভালো থাকবেন, ধন্যবাদ।
2: আজকে আমরা এমনি সংবাদের সময় লাইভে থাকছি না, কারণ সংবাদ বিরতিতে আমাদের 10 মিনিটের সত্যি বিরতি, তারপর আমরা 10:10 ফিরে আসবো আপনাদের কাছে 100.1 FM গোল্ডে। বিশ্বজিৎ আর বনিশা, আর আমাদের সঙ্গে রয়েছেন রচয়িতা
1: দাস। রচয়িতা দাস মনোবিদ রয়েছেন এবং তিনি স্ট্রেস নিয়ে কথা বলছেন আমাদের সঙ্গে। স্ট্রেস থেকে কিভাবে মুক্তি পাবেন, কোনটা স্ট্রেস কোনটা স্ট্রেস নয়, আপনার মস্তিষ্ক কখন বলছে ডাক্তারের কাছে যেতে হবে বা বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে, কখন বলছে যে এবার থামা দরকার, এই সমস্ত উত্তর নিয়ে এবং ডে টু ডে লাইফস্টাইলে কীভাবে স্ট্রেসকে সরিয়ে সুস্থ থাকবেন, ছোট ছোট দুশ্চিন্তাকে পাশ কাটিয়ে জীবনের ড্রিবেলে এগিয়ে যাবেন, সেটাই আজ আলোচনা করছে বিশ্বজিৎ আর মনীষা। এবং তাদের সঙ্গে রয়েছেন সঙ্গে স্পেশালিস্টে আজকের আমাদের অতিথি মনোবিদ রচয়িতা দাস। আমরা ফিরে আসছি সংবাদ বিরতির পর, শুনতে থাকুন 100.1 FM গোল্ড।
4: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, নেপালের হরকাবানে এখনও পর্যন্ত 46 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ শতাধিক ভারতীয়ের মধ্যে কলকাতার 32 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে টেলিফোনে কথা বলে সম্ভাব্য সব ধরনের আশ্বাস দিয়েছেন। ভারত ইতিমধ্যে 10 টন মানবিক ও দুর্যোগ ত্রাণ সামগ্রী ও অত্যাবশ্যকীয় ওষুধ পাঠিয়েছে। লক্ষ্মী যোজনার আওতায় দিল্লি সরকার 4,000-এরও বেশি মহিলার হাতে অনুমোদনপত্র তুলে দিয়েছে। ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করার পর কানাডা মার্কিন পণ্যের ওপর 50% পাল্টা শুল্ক আরোপ করেছে। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদে মিলাদুল নবী উদযাপিত হচ্ছে। কেরলে আজ উদযাপিত হচ্ছে পবিত্র উৎসব ওনাম। আসছে বিস্তারিত খবরে। নেপালের উত্তরাঞ্চলে রাসোয়া এলাকায় আজ সকালে ভোতেকোষে নদীতে হরকাবানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত 384 জনের বেশি পর্যটকের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের মধ্যে শতাধিক ভারতীয়। নেপাল পর্যটন পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ পর্যটকদের মধ্যে 93 জন নেপালি নাগরিক রয়েছেন, তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত হরকাবানে মৃত্যু হয়েছে অন্তত 46 জনের। তবে পর্যটন সংস্থা স্থানীয় কর্তৃপক্ষের থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপালে বেড়াতে গিয়ে কলকাতার অন্তত 32 জন পর্যটক নিখোঁজ হয়েছেন। একটি ভ্রমণ সংস্থার মাধ্যমে তাদের মানস সরোবরে তারা দর্শন নিয়ে গিয়েছিলেন। গত 21 আগস্ট দলটি কলকাতা থেকে রওনা দেয়। 22 আগস্ট তারা নেপাল পৌঁছয়। ভ্রমণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার পর্যন্ত পর্যটকেরা কাঠমান্ডুতে ছিলেন। সকালে নেপাল তিব্বত সীমান্ত পার হওয়ার কথা ছিল দলটির। সকাল 8:30 নাগাদ তারা অভিবাসন দপ্তরে পৌঁছান, কিন্তু এরপর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলির সাংসদদের সঙ্গে এক বৈঠকে পরিস্থিতি খতিয়ে দেখেন। জাতীয়

0: বিপর্যয় মোকাবিলা ও পরিচালন পরিষদেরও এক বৈঠকে তিনি ত্রাণ ও উদ্ধারের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। নেপাল সরকার রাসোয়া, নোয়াকোট, ধাদিং, চেতোয়ান ও গোর্খা জেলায় নদী তীরবর্তী বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলেছে। ভারত জানিয়েছে তারা নেপালের জনগণের পাশেই রয়েছে। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিবেশী দেশের সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা প্রদানে ভারত প্রস্তুত। সামাজিক মাধ্যমে এক পোস্টে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আকস্মিক বন্যার ফলে সৃষ্ট ধসের ঘটনায় নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওরেল এবং নেপালের জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি কঠিন সময় নেপালের প্রতি সমবেদনাও জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন নেপালের আকস্মিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী রাধাকৃষ্ণন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে কথা বলেছেন এবং নেপালের বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী বলেন, এই কঠিন সময়ে ভারতের জনগণ নেপালের ভাই বোনদের পাশে রয়েছে। তিনি বলেন, নেপালকে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দিতে ভারত প্রস্তুত। প্রধানমন্ত্রী জানান, উদ্ধার ও ত্রাণ কাজের সহায়তায় ভারত নেপালের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। বিধ্বংসী বন্যার কবলে পড়া নেপালকে সহায়তা করার লক্ষ্যে ভারত 10 টন মানবিক ও দুর্যোগ ত্রাণ সামগ্রী ও অত্যাবশ্যকীয় ওষুধ পাঠিয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন যে কঠিন এই পরিস্থিতিতে ভারত নেপাল ও সে দেশের জনগণের পাশে রয়েছে। তিনি বলেন, শোক ও সন্তপ্ত পরিবার এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি তিনি সহানুভূতি প্রকাশ করছেন। নেপালে আকস্মিক বন্যা এবং গণ্ডক নদী জলপ্রবাহ বৃদ্ধির আশঙ্কার প্রেক্ষিতে বিহারে বন্যা মোকাবিলা প্রস্তুতি জোরদার করা হয়েছে। গণ্ডক নদীর অববাহিকায় রাজ্যের 6টি জেলার পশ্চিম পঞ্চারণ, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, সারণ, মুজাফফরপুর এবং বৈশালীতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও সীতামাড়ি, শিবহর এবং অন্যান্য জেলায় জেলাশাসকদের পরিস্থিতির উপর সর্বক্ষণ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত বলেছেন, দেশের অগ্রগতির জন্য মহিলাদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। তিনি আজ নতুন দিল্লিতে দিল্লি লক্ষ্মী যোজনার অনুমোদনপত্র প্রদান করে বলেন, এই প্রকল্প চালু হওয়ার পর থেকে 9,22,000-এর বেশি মহিলা এতে নাম নথিভুক্ত করেছেন। মোট 4,000 সুবিধাভোগীর হাতে আজ এই যোজনার অনুমোদনপত্র তুলে দেওয়া হয়। এর মধ্যে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে 2,500 মহিলাকে তা প্রদান করেন। তিনি জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর আগামী মাসের 1 তারিখ থেকে তারা 2,500 টাকা করে পাবেন।
1: 1 আগস্ট से लेकर के आज तक 9,22,000 बहनों ने इस योजना में अपना नाम रजिस्टर किया। इस दिल्ली लक्ष्मी योजना में पहली 2,500 बहनों को हमने अप्रूवल सर्टिफिकेट सौंपा है, क्योंकि ये पहली 2,500 बहने हैं जिन्हें इस योजना का लाभ मिलने जा रहा है।
0: ইতিহাসকে সাক্ষ্যে রেখে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করল। এই 100 বছরের আকাশবাণীর সংবাদ অনুষ্ঠানের উপস্থাপনায় ঐতিহ্য ও সাংস্কৃতিক মর্যাদা বজায় রেখেই ঘটেছে বিভিন্ন বিবর্তন। দীর্ঘ পথ চলার স্মৃতি বহন করছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বাঙালির আবেগে ও মননে সকাল থেকে রাত পর্যন্ত জড়িয়ে রয়েছে আকাশবাণী কলকাতা। স্বাধীনতা লাভের পর থেকে এ পর্যন্ত বেতার, বিশেষ করে আকাশবাণী সংবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সে ব্যাপারে অবহিত করলেন সংবাদ বিভাগের প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত।
2: স্বাধীনতা লাভের পরে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেই ভারত সরকার ঠিক করেছিলেন যে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছতে গেলে, সরকারের কাজকর্ম তাদের কাছে পৌঁছতে গেলে বেতারের কোনো বিকল্প নেই। তাই বেতার ভারতের জাতীয় জীবনে অঙ্গাঙ্গীভাবে মিশে গেল। পরবর্তীকালে স্বাধীন ভারতে বেতার সম্প্রচার, বিশেষ করে বার্তা, বিশেষ করে নিউজ যেন জনমানসে একটা অদ্ভুত প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। একটা সময় ছিল যখন বেতারের বেদ বাক্য তাদের কাছে গীতা, বাইবেল, কোরআনের থেকে কোনো অংশে কম গ্রহণযোগ্য ছিল না।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন

0: আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সানেল এআইআর নিউজ কলকাতাতে। ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করার পর কানাডা মার্কিন পণ্যের ওপর 50% পাল্টা শুল্ক আরোপ করেছে। পাল্টাই শুল্ক 8ই সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এবং এর আওতায় ইস্পাত, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালী যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি, মণ্ড, কাগজ, ইলেকট্রনিক্স এবং অন্যান্য পণ্য অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও বাণিজ্য বিরোধের জেরে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও ব্যবসায়ীদের সহায়তার জন্য অটোয়া $7.5 বিলিয়ন একটি প্যাকেজের ঘোষণা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কানাডা এই পদক্ষেপ বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র 22 আগস্ট থেকে কানাডার পণ্যের ওপর 50% শুল্ক আরোপের ঘোষণা করে। কানাডা জানায় যে তারাও মার্কিন শুল্কের সমপরিমাণ ও সমহারে পাল্টা শুল্ক আরোপ করল। বালুচিস্তানে পাকিস্তানি বাহিনীর হাতে বালুচ নাগরিকদের জোর করে অপহরণের ঘটনা রীতিমতো উদ্বেগজনক অবস্থায় তৈরি করেছে। সাম্প্রতিক ঘটনায় 3 ব্যক্তি নিখোঁজ হয়েছেন, পাশাপাশি 13 বছরের বেশি সময় আগে অপহৃত হওয়া 2 ব্যক্তির পরিবার তাদের সন্ধানে ও ন্যায় বিচারের দাবিতে পুনরায় সোচ্চার হয়েছে। পরিবারের সদস্যরা এসব ঘটনায় পাক নিরাপত্তা গোয়েন্দা বাহিনী জড়িত থাকার অভিযোগ করেছে। পাক সেনাবাহিনীর লাগাতার ধরপাকড় ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী চলাচলের উপর নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভ চলছে। রাওয়ালকোট সহ একাধিক স্থানে বিক্ষোভকারীরা জমায়েত করছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি আটকে থাকা আন্দোলনকারীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ ঈদে মিলাদ উন নবী উদযাপিত হচ্ছে। ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদের জন্মবার্ষিকীর স্মরণে এই পবিত্র দিনটি ইসলাম ধর্মাবলম্বীরা আড়ম্বরের সঙ্গে বড় উৎসব হিসাবে পালন করেন। কেরালামে আজ পবিত্র উৎসব ওনম উদযাপিত হচ্ছে। নতুন ফসল ঘরে তোলার এই সময় প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কেরালামে এই উপলক্ষে নৌকাবাইচ, লোকনৃত্য, সঙ্গীত ও ক্রীড়ানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জম্মু কাশ্মীরের পুঞ্চে ছড়ি মোবারক যাত্রাও অনুষ্ঠিত হয়েছে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নেপালের হরকাবানে এখনও পর্যন্ত অন্তত 46 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ শতাধিক ভারতীয়ের মধ্যে কলকাতার 32 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বলেন ত্রিশার সঙ্গে টেলিফোনে কথা বলে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। খবর পড়া শেষ হল।
1: গোল্ডেন সময় আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold,
2: ফিরে এলাম 100.1 FM Gold যে বিশ্বজিৎ আর মনীষার শুনছেন, সঙ্গে স্পেশালিস্ট আমাদের সঙ্গে রয়েছেন মনোবিদ রচয়িতা দাস। যে প্রশ্নে ছিলাম, আমাদের একজন লিসনার ফোন করেছিলেন এবং হীনম্মন্যতার স্ট্রেসের কারণ কিনা জিজ্ঞেস করেছেন। তার একটা সমস্যা আছে, যে সমস্যা থেকে তিনি মুক্তি পেতে কীভাবে, নিজে দৃষ্টিহীন প্রতিবন্ধী তিনি, তার ক্ষেত্রে মানসিক ট্রাবলগুলো, স্ট্রেস থেকে কীভাবে মুক্ত হতে পারেন তারা, এই জায়গাটা নিয়ে যদি মোটর নিউরনের যে সাহায্যে তারা মুক্তি পেতে পারেন সে জায়গাটা নিয়ে কথা বলবো।
3: আচ্ছা,
2: আরেকটি প্রশ্ন ছিল অনুলম বিলম নিয়ে,
3: যেটা হচ্ছে উনি বলেছেন যে অনুলম বিলম করলে কোথাও গিয়ে স্ট্রেস থেকে আমরা পুরোপুরি মুক্তি পেতে পারি কিনা। দেখুন, মেডিটেশন বা যোগা খুবই ভালো জিনিস, এটা করা যেতেই পারে, সেটা আমাদের প্রত্যেকের করা উচিত। যে কোনো এক্সারসাইজ আপনি যদি কোনো দিন করে নাও থাকেন, আজকে থেকে শুরু করছেন, তাহলে আমি বলবো একদম প্রথমেই খুব হেভি এক্সারসাইজ না করে 10 মিনিট হাঁটা বা 20 মিনিট হাঁটা দিয়ে আপনি শুরু করুন। তারপর বডি মুভমেন্ট আপনি যত করতে পারবেন তত বেটার থাকবেন। কিন্তু আপনি যদি বলেন যে এটা করে আমি পুরোপুরি স্ট্রেস থেকে রিলিফ পেয়ে যাবো বা কিনা, বা আমার মেন্টাল হেলথের যে প্রবলেমগুলো আছে সেটা থেকে রিলিফ পেয়ে যাবো কিনা, এটা কিন্তু ঠিক নয়। কারণ ধরুন আপনি একটা রুটিনলি এক্সারসাইজ করছেন, সব করছেন, কিন্তু আপনি আপনার চিন্তাভাবনার প্যাটার্নটা কোথাও গিয়ে বদলাতে পারছেন না। কোথাও গিয়ে আপনার চিন্তাভাবনার প্যাটার্নটা একই থেকে যাচ্ছে, আপনি চিন্তাভাবনার প্যাটার্ন নিয়ে কাজ করছেন না, তাহলে কিন্তু এই জিনিসগুলো কোথাও গিয়ে আপনাকে পুরোপুরি সাহায্য করতে পারবে না। এবং দীর্ঘকালীন যদি এই প্যাটার্নগুলো বারবার আপনার বাড়তে থাকে, বারবার বাড়তে থাকে যে না আমি কোথাও গিয়ে আমার চিন্তাভাবনার সাথে আমি বন্ধুত্ব করতে পাচ্ছি না, বা আমার ইনার সেলফকে আমি প্রশ্ন করতে পাচ্ছি না যে কে আমাকে কেন

0: নেগেটিভ বার্তা পাঠাচ্ছে, তাহলে কোথাও গিয়ে শুধুমাত্র মেডিটেশনের মাধ্যমে এটা কন্ট্রোল করা সম্ভব হবে না। তবে হ্যাঁ, আমি আবারও বলতে চাই, মেডিটেশন খুবই ভালো জিনিস। মেডিটেশন এবং যোগা বা যে কোনো এক্সারসাইজ আমাদের দৈনন্দিন রুটিনের মধ্যে রাখা উচিত। আরেকটা উনি প্রশ্ন করেছিলেন হীনমন্যতা নিয়ে, যে দেখুন, হীনমন্যতা মানে তো কোথাও গিয়ে এটাই দাঁড়াচ্ছে যে আমি নিজেকে অ্যাকসেপ্ট করতে পাচ্ছি না, মানে আমি নিজে যেটা আমি সেটাকে অ্যাকসেপ্ট করতে পাচ্ছি না, কোথাও গিয়ে আমি তুলনাই করছি। সেই আবার ঘুরে ফিরে বিষয়টা সেই তুলনাতেই আসছে, মানে আমি কোথাও নিশ্চয়ই অন্য কারোর সাথে তুলনা করছি, বা আমার যে জিনিসগুলো নেই, যেগুলো আমার জন্মসূত্রে নেই বা আমি পরবর্তীকালে করে উঠতে পারিনি, সেটা গিয়ে আমি কোথাও তুলনা করছি। এবার বিষয়টা হচ্ছে, আমি যখন তুলনা করছি তখন আমি কোথাও গিয়ে নিজেকে ক্রিটিসিজম করছি। এইখানে যদি আমি ভাবি যে আপনার মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোকে কি কোনোদিন আপনি লিস্ট করার চেষ্টা করেছেন? আপনি কিন্তু একটা কথা নিজেই বললেন ফোনে, যে আমি খুব ভালো কথা বলতে পারি আমার দৃষ্টিশক্তি না থাকলেও। এবার দেখুন, এটা আপনার মধ্যে একটা পজিটিভ পয়েন্ট। আপনি কি কোনোদিন এই পজিটিভ পয়েন্টে আপনি কতটা ভালো বা কতটা আপনি বেটার নিজেকে আরও করেছেন তার জন্য কোনোদিন লিখেছেন, নিজেকে একটা কোনো প্রশস্তিমূলক বাক্য ডায়েরিতে লিখেছেন, বা আপনি সেইটাকে আপনি মার্কিং করেছেন নিজেকে, যে আজকে আমি আরও বেটার করলাম নিজের সেলফটাকে, পরের দিন আমি আরও বেটার করলাম, আমি দশের মধ্যে তাহলে কত দিতে পারি নিজেকে, আমি পরের দিন আরও দশের মধ্যে কত নাম্বার বাড়াতে পারি? আমি কি কোনোদিন এটা চিন্তা করেছি? না, আমরা এটা চিন্তা করি না যে আমার একটা জিনিস নেই কিন্তু অন্য অনেক জিনিস আছে। আবার জন্মসূত্রে যে মেয়েটি বা ছেলেটির দৃষ্টি আছে সে হয়তো আমার মতো কথা বলতে পারে না। অ্যাকচুয়ালি আমরা যখন নিজের ইনার সেলফকে কোথাও গিয়ে প্রায়োরিটাইজ করতে পাচ্ছি না, তখনই কিন্তু এই হীনমন্যতার বিষয়টা আরও বেশিভাবে আমাদেরকে গ্র্যাপ করছে। এইখানেই আমাকে কাজ করতে হবে, যে আমার কী কী আছে সেটাকে আগে আমাকে লিস্ট করতে হবে এবং সেটাকে আরও বেটার করার চিন্তা করতে হবে। কোথাও যদি আমি নিজেকে নিজে ক্রিটিসিজম করি তাহলে কিন্তু আমি সেটা করতে পারবো না। আগে ছোটো ছোটো স্টেপ করতে, দেখুন কনফিডেন্স আপনার কোনো দিনই নিশ্চয়ই ফার্স্টে আসবে না, আগে অ্যাকশান আসবে। তো এই অ্যাকশানগুলো নেওয়া আপনি শুরু করুন, যে আপনি ডায়েরিতে আগে নিজের পজিটিভ পয়েন্টগুলো খুঁজে বার করে লিখুন, এবং আপনি আজকে যেটা আপনার কাছে আছে আপনি আরও দুদিন পর বা এক সপ্তাহ পর সেটাকে আরও কোথাও বেটার ভার্সনে নিয়ে যেতে পারলেন সেটাকে আপনি দেখুন এবং নিজেকে মার্কিং করুন। আপনি এই প্রসেসটা দীর্ঘ এক মাস বা দু মাস ফলো করুন, দেখবেন আপনার মধ্যে যেটা নেই সেই পজিটিভ নেগেটিভ থিঙ্কিংটা কিন্তু আস্তে আস্তে অমিট হতে থাকবে। কারণ আমরা ধরুন, আমি কোনো বন্ধু সার্কেলে মিশি, সেখানে আমি কিছু আমার খারাপ বন্ধু আছে যারা সবসময় নেগেটিভ আলোচনা করে, আর কিছু ভালো বন্ধু আছে যারা পজিটিভ আলোচনা করে। এবার আপনি আপনার জীবনে কাকে জায়গা দেবেন, পজিটিভ বন্ধুদের নাকি নেগেটিভ বন্ধুদের, সেটা কিন্তু আপনার হাতে আছে। আপনি যদি একটা সার্কেলে মিশছেন যেটা সবসময় নেগেটিভ আলোচনা করে, তো খুব স্বাভাবিকভাবে সেই বন্ধুটাই, সেই সার্কেলটাই আপনার সাথে থাকবে। তো আমাদের মাইন্ডেও কিন্তু তাই, আমাদের পজিটিভ থটসও থাকে নেগেটিভ থটসও থাকে, ঠিক আছে? আমি যখন নেগেটিভ থটসকে বন্ধু বানিয়ে আমার জীবনে বারবার সেটাকেই নিয়ে চলছি, তখন সেটাই আমার সাথে থেকে যাচ্ছে। আমার যে বন্ধু পজিটিভ থটস আমার ইনার সেলফের, সেটাকে তো আমি কোথাও গিয়ে অমিট করছি, আমি মনে করছি না, আমি কোথাও গিয়ে রিমেম্বার করছি না, তাহলে সেটা আমার থেকে চলে যাচ্ছে। তো এই প্রসেসটা আপনি ফলো করুন, আশা করছি আপনি অনেকটা রিলিফ পাবেন।
1: আপনি কথা বলার মাঝখানে বললেন যে কনফিডেন্স তৈরি করার, কনফিডেন্স কিভাবে তৈরি হবে? কোনো কাজে কনফিডেন্স পাচ্ছি না, কনফিডেন্স তৈরি করব কি করে?
0: কনফিডেন্স আপনি তৈরি করতে পারেন আগে নিজেকে পয়েন্ট করে, ঠিক আছে? যেমন আমি আজকে একটা কাজ করলাম, আমি অ্যাকশন নিলাম। দেখুন, কনফিডেন্স কোনোদিনও ফার্স্টে আপনার চলে আসবে না, কনফিডেন্স ডাজ নট কাম ফার্স্ট, অলওয়েজ অ্যাকশন কাম ফার্স্ট। তো অ্যাকশন আপনি নিন। আপনি বাড়িতে বসে ধরুন ভাবছেন যে আমি না একটা বড় কিছু করব, পরের দিন জিমে জয়েন করব, বা আমি পরের দিন যোগাতে জয়েন করব। আমি দীর্ঘকালীন ভেবেই যাচ্ছি, প্ল্যানিংই করে যাচ্ছি, কিন্তু আমি জয়েন আর করে উঠতে পারছি না, তাহলে আমি অ্যাকশন নিচ্ছি না, তার ফলে আমার কাজটাও হচ্ছে না, আমার কনফিডেন্স বাড়ছে না। যে কোনো কাজ যেটা আমার মনে হচ্ছে যে আমি করতে পারছি না বা আমার কনফিডেন্স নেই, সেটাকে আপনি বারবার প্র্যাকটিস করার চেষ্টা করুন। এবং ফার্স্ট যেটা স্টেপ হবে, আপনি যেরকমই পারেন না কেন, সেটা খারাপ হোক ভালো হোক, আপনি অ্যাকশন নেওয়ার চেষ্টা করুন, দেখবেন আস্তে আস্তে আপনার কনফিডেন্স এমনি গ্রো করবে।
1: এই মুহূর্তে আমাদের যারা হোয়াটসঅ্যাপ করছেন, প্রচুর বন্ধু আছেন যারা হোয়াটসঅ্যাপ করেছেন, যে প্রশ্নে যাব, তিনি হাওড়া বেলগাছিয়া ইল রোড থেকে লিখছেন, নন্দা রায় পোড়েল বলছেন, কোনো প্রিয়জন আমার সামনে থেকে কোথাও গেলে সেই মুহূর্তে খারাপ চিন্তা মাথায় আসে আর ভয় হয়, যথাস্থানে পৌঁছানোর খবর পেলে মন শান্ত হয়, আবার ফেরার সময় একই ব্যাপার হয়, আবার কোনো চিন্তা ছাড়াই বদ্ধ জায়গায় বাড়ি গাড়ি যাই হোক না কেন, দম বন্ধ হয়ে শরীর ঠান্ডা হয়ে শ্বাসকষ্ট হয়, সামান্য চোখ অপারেশন টেবিলে উঠে মুখে কাপড় দিতেই এমন অবস্থা হলো যে ডাক্তারবাবু অপারেশন

0: বন্ধ করতে বাধ্য হলেন। শুনতে শুনতে লিখছি বলে জানাচ্ছি, ভূত ভবিষ্যৎ চিন্তা করার ক্ষমতা আমার নেই, মানে পারি না। আবারও বলছি, প্রথম ক্ষেত্রে চিন্তা করি কিন্তু তার প্রভাব শরীরে পড়ে না, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে চিন্তা করি না অথচ শরীরে প্রভাব পড়ে, এর থেকে কিভাবে নিস্তার পাবো? আমার ঘাড়ে আর মাথায় সবসময় তীব্র যন্ত্রণা হয়, ঘুমের বড়ি খাওয়া সত্ত্বেও দেরি করে ঘুম আসে। প্রসঙ্গত জানাই, আমি হার্ট এবং কার্ডিয়াক পালমোনারি রোগে ভুগছি, ট্রিটমেন্টে আছি। নন্দারায় পড়েল অনেকগুলো সমস্যা বলেছেন।
1: এবার আমি ওনাকে একটাই আমি প্রশ্ন করতে চাই ওনাকে, যে এই যে বাড়ি থেকে কোনো মানুষ বেরোচ্ছে, আপনি তার আগে চিন্তা করছেন যে কিছু হয়ে যাবে না তো রাস্তায়, বা কিছু খারাপ হবে না, তো এই যে বারবার একটা রিপিটেটিভ থট আপনার মাথায় আসছে, আপনি কি কোনোদিনও এই থটটাকে আসার ফলে আপনি নিজেকে প্রশ্ন করেছেন যে এই যে আমি ভাবছি, আপনি কোথাও লিখেছেন যে আমি পাস্ট ভূত বা ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারি না, কিন্তু দেখুন আপনি এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, আপনি কিন্তু সেই ভবিষ্যৎ নিয়েই ভাবছেন, মানে কেউ বাইরে বেরিয়ে যাচ্ছে তার কিছু হবে কি না, মানে তো ফিউচারেরই চিন্তা, কোথাও গিয়ে আপনি ভবিষ্যৎ নিয়েই ভাবছেন, এর যুক্তিটা কোথায়? মানে আমি যদি আগেই নেগেটিভটা ভেবে নিই যে আমার যিনি বাইরে যাচ্ছেন সে স্বাভাবিক বা সুস্থভাবে ফিরবে কি না, বা সে সুস্থ থাকবে কি না, তাহলে আমি তো কোথাও গিয়ে নিজে আগে থেকেই নেগেটিভটাকে আমার মধ্যে রাখছি। আমি আগে যুক্তি খোঁজার চেষ্টা করব যে আমি যেটা ভাবছি তার মধ্যে কতটা সঠিক যুক্তি আছে, যে আমি তিনি বাইরে যাচ্ছেন এবং আমি তার আগের জিনিসগুলোকেও দেখার চেষ্টা করব। এর আগেও তো আমার মানুষ কাছের মানুষ বাড়ির বাইরে গেছেন, ড্রাইভ করেছেন বা ফিরেছেন বা দূরে গেছেন, তারা তো ফিরে এসেছেন সুস্থ স্বাভাবিকভাবে। এবার কিছু ঘটনা আমাদের জীবনে থাকে যেটা আমাদের হয়তো একটা ফিয়ার সিগন্যাল তৈরি করে অ্যামিগডালাতে, হয়তো আমার পাস্টের কিছু ট্রমা আছে বা কিছু আছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়তো আমি দেখেছি যেটা আমার বারবার রিপিটেটিভ ভয় ক্রিয়েট করেছে যে বাইরে যাচ্ছে তার মানে কিছু একটা ঘটবে। এবার দেখুন, আমার বাড়িতে কোনো কিছু রান্না করতে গেলে আগুন লাগলো গ্যাস থেকে, সাময়িকভাবে ভীষণভাবে আগুনটা উঠে গেল, আমার ফায়ার অ্যালার্মও বাজলো, আমি তৎক্ষণাৎভাবে প্রচণ্ড ভীত হয়ে গেলাম, কিন্তু পরের দিন থেকে কি আমি কাঁচা সবজি খাবো, রান্না করা বন্ধ করে দেবো? সেটা তো নয়। তো বাইরে আপনি বেরোচ্ছেন, বাইরে বেরোলে অঘটন ঘটবে, ঘটতে পারে বা ঘটবে, এটা তো ফিউচারের চিন্তা। আমি যদি আগে থেকে ভেবে বসে থাকি আমার বাইরে বেরোলে কিছু খারাপ হতে পারে, তাহলে আমার কাজ করা বন্ধ হয়ে যাবে। তাই আমাকে বাস্তব চিন্তাটার সাথে থাকতে হবে। আমি যেমন আমার ঘরে আগুন লেগে গেলে আমি পরের দিন রান্নার গ্যাস জ্বালানোর আগে ভাববো না যে না আমি আগুনই জ্বালাবো না, কাউকে জ্বালাতে দেবো না, আমি কাঁচা সবজি খাবো, এক্ষেত্রেও ব্যাপারটা সেরকম, বাইরে গেলে ফিরবে কি না সেই চিন্তাটা আমি আগে করব না, আগে আমি যুক্তি খোঁজার চেষ্টা করব এই চিন্তার পিছনে, যুক্তিটা যে আমি যেটা ভাবছি সেটা সত্যি কি আমার কোনো চিন্তা নাকি নেগেটিভ থট প্যাটার্ন।
2: বেশ, দীর্ঘ 29 বছর ধরে একাই থাকেন, এখন বয়স 46। লিখছেন, আমি স্ট্রেস আর অ্যাংজাইটির জন্য ওষুধ 17 বছর ধরে খাচ্ছি, গত 6 মাস ডাক্তারবাবু ওষুধটা বন্ধ করে দেন, এখন আমি ভালো নেই, মন সবসময় খারাপ থাকে, অফিসে খুব চাপ, কি করব?
1: আচ্ছা, আপনি এতদিন ধরে ওষুধ খাচ্ছেন, আর আমি জানি না আপনি কোনো রকমের কাউন্সেলিং প্রসেসের মধ্যে গেছেন কি না, যেখানে আপনি আপনার নিশ্চয়ই আপনার কোনো থট প্যাটার্ন আছে যেটার জন্য আপনি দীর্ঘকালীন অ্যাংজাইটি করছেন, সেটা পারিবারিক চাপ হতে পারে বা অফিসের স্ট্রেস হতে পারে বা যা কিছু হতে পারে, সেটা আগে জানাটা খুব দরকার, তাহলে সেই সলিউশনটা আরও ডেপথলি আপনাকে দেওয়া যেতে পারে। এবার প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু আলাদা আলাদা প্যাটার্ন হয় চিন্তাভাবনার, কখনো আপনি এই যে চিন্তাটা করছেন যে অ্যাংজাইটি, সেটার রিজনটা আগে আপনাকে খুঁজে বার করতে হবে। এই যে আমি দীর্ঘকালীন একটা স্ট্রেস নিচ্ছি, অ্যাংজাইটি নিচ্ছি, সেটা কি আমার অফিসের কোথাও চাকরি সংক্রান্ত বিষয়, মানে সেটা আপনি ক্লিয়ার করে লেখেননি, যদি সেটা থাকতো আশা করি আরও বলতে সুবিধা হতো বিষয়টা। তবে আমি বলবো যে আপনি এসকেপ করার চেষ্টা করছেন কোথাও গিয়ে, আপনার যে চিন্তা বা থট প্রসেসটা আছে যেটাকে অ্যাকচুয়ালি আপনি ভয় পাচ্ছেন, সেটা থেকে আপনি এসকেপ করার চেষ্টা করছেন। আমরা অ্যাকচুয়ালি যত এসকেপ করার চেষ্টা করি তত কিন্তু আমরা আরও বেশি ওই চিন্তাটার মধ্যে ঢুকে যাই, যার ফলে স্ট্রেস এবং অ্যাংজাইটি কিন্তু হতে থাকে। তাহলে আমাকে আগে কি করতে হবে, আমি এসকেপ করব না? যেমন ধরুন রাস্তা দিয়ে আপনি একটা কুকুরকে দেখে ভয় পেয়ে দৌড়াচ্ছেন, কুকুরটাও আপনার পিছনে দৌড়াচ্ছে, আপনি মনে করছেন কুকুরটা সমস্যা, কুকুর মনে করছেন আপনি সমস্যা, দুজনেই দুজনকে সমস্যা মনে করছেন, কিন্তু কোথাও গিয়ে আমি একটা লাঠি তুলে চোখে চোখ রেখে কুকুরটার দিকে ঘুরে দাঁড়াচ্ছি না, দাঁড়িয়ে যাচ্ছি না মোকাবিলা করার জন্য। তো এক্ষেত্রেও অনেকটা সেরকম হয়, আমাদের স্ট্রেস বা অ্যাংজাইটির ক্ষেত্রে আমরা দীর্ঘকালীন কোনো চিন্তা বা ট্রমাকে বহন করি এবং সেটা থেকে পালানোর চেষ্টা করি। আমি যে জিনিসটা থেকে যত বেশি পালানোর চেষ্টা করব সেটা আমার মধ্যে

0: আরও বেশি থেকে যাবে। তো যে বিষয়টা নিয়ে বেসিক্যালি আপনার স্ট্রেস হচ্ছে দীর্ঘকালীন বা অ্যাংজাইটি হচ্ছেন, আগে সেটার মোকাবিলা করার চেষ্টা করুন যে ঠিক আছে, এটা তো আমার দৈনন্দিন জীবনের অংশ, কালকে অফিসে গেলে এটা ঘটতে পারে, এটা স্বাভাবিক, তো ঘটলে আমি প্ল্যান বি কী রাখতে পারি, সেটার সাথে যদি আমি এই প্ল্যানিংটা আগে থেকে করতে পারি তাহলে কিন্তু আমি এই সমস্যা থেকে অনেকটা মুক্তি পেতে পারি। তাই আমি বলবো যে ওষুধ যখন নিচ্ছেন তার সাথে সাথে অতি অবশ্যই আগে প্যাটার্ন চেঞ্জ করুন চিন্তাভাবনার, চিন্তাভাবনাটাকে না পালানোর চেষ্টা করে পরিস্থিতি থেকে তার মুখোমুখি হন, সামনাসামনি হলে আমাদের অনেকটা স্ট্রেসটা কমে যাবে।
1: বেশ, আচ্ছা, এই যে রিল দেখি আমরা সারাদিন ক্লান্তির শেষে ঘুমানোর আগে একটু রিল দেখছি, এই রিল দেখাটা আমাদের এই সারাদিন ক্লান্তি থেকে আমাদের তো খুব আরাম লাগছে সেই সময়, এটা কি সত্যি আমাদের স্ট্রেসটাকে কোথাও কাটায় নাকি এটাই স্ট্রেসের কারণ হয়ে ওঠে?
0: স্ট্রেসের কারণ হয়ে ওঠে যদি বলেন, তার কারণ হচ্ছে ওই যে ফোন আমাকে চালনা করছে, আমি কোথাও গিয়ে ছাড়তে পাচ্ছি না, মানে আমি রিল দেখছি মানে তো আমি অন্য কারোর জীবন দেখছি, এই যে বারবার দেখছি কেউ একটা দামি গাড়ি কিনলো, কেউ পাহাড়ে ঘুরতে গেল, আমি সঙ্গে সঙ্গে ভাবছি আমার জীবনটা কেন এরকম নয়। প্রত্যেকের জীবনের স্টোরি আলাদা, ঠিক আছে, যদি স্টোরি আলাদা না হতো তাহলে এত ভিন্নতা থাকতো না আমাদের পৃথিবীতে, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মতাদর্শ আলাদা, আমাদের হাতের পাঁচটা আঙুলের শেপ আলাদা, এত ধরনের প্রকৃতির রং বদলায়, এতগুলো ঋতু আসে, প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের সাইজ শেপ রং সব আলাদা, তো আমাদের জীবনের গল্পগুলোও কিন্তু আলাদা, এবং উনি যে জিনিসটা আপনাকে দেখাচ্ছেন সেই পর্যন্তই কিন্তু আপনি দেখছেন, কিন্তু যাহেতুক আপনি দেখার পর নিজের সাথে তুলনা করতে শুরু করছেন আমার জীবনটা কেন এত হ্যাপেনিং নয়, তখনই কিন্তু কোথাও গিয়ে আপনি স্ট্রেস হচ্ছেন, কারণ আপনি কিন্তু ওনার খারাপ দিকগুলো যদি আপনি, আপনাকে যদি বলা হয় যে আপনি কোনো কিছুদিন গিয়ে আপনি ওনার জীবনটা কাটিয়ে আসুন, ওনার জীবনটা কাটিয়ে আসার পর কিন্তু আপনি বলবেন যে না বাবা আমার জীবনেই আমি ভালো আছি। অ্যাকচুয়ালি আমরা যেটা দেখি সেটাকেই সত্যি ভাবার চেষ্টা করি, তার পিছনে কি সত্যি সেটা আমরা জানার চেষ্টা করি না, যার কারণে কিন্তু আমাদের স্ট্রেসটা আরও বাড়তে থাকে।
2: এবার যে প্রশ্নটা করব সেটা অনেকের মধ্যে আছে, অনেকে স্বীকার করেন অনেকে স্বীকার করেন না, ভূতের ভয় পাই, বিভিন্ন জায়গায় গেলে একা গেলে অন্ধকার থাকলে ভূতের গল্প শুনতেও ভয় পাই, এই ভূতের ভয় কাটানোর উপায় কি?
0: দেখুন, এটা তো ভূতের ভয় বলতে আমরা সত্যি কথা বলতে যদি সায়েন্টিফিক ওয়েতে দেখি তাহলে আমরা নেগেটিভ এনার্জি, ঠিক আছে, যেটা বলছি, এবার সেটা আমি কোথাও গিয়ে আমাকে দেখতে হবে যে ছোটোবেলায় কি আমি কোনো এরকম ঘটনার সম্মুখীন হয়েছি বা এরকম যেটা থেকে ছোটোবেলা থেকে আমি দিদা ঠাকুমা বা এদের মুখে মুখে এই গল্পগুলো শুনেছি, যেটা আমার মাথায় কোথাও বসে আছে এবং সেই বসে থাকার ফলে আমি ওটাকে নিয়েই বারবার ভাবছি, সত্যি ভাবার চেষ্টা করছি এবং সেটাকেই আমি বারবার মনে করছি। আপনি ম্যাক্সিমাম মানুষকে দেখবেন যারা বলে যে আমি না শুনেছি এই গল্পটা হয়েছে, তারা ম্যাক্সিমাম কিন্তু দেখবেন বলে আমি শুনেছি অন্য কারোর সাথে হয়েছে, ওখানে এটা হয়েছে, কিন্তু নিজে কি দেখেছো তুমি সেটা দেখবেন সে হয়তো বলতে পারে না। আর যদি আমি এখন বিভিন্ন ব্রডকাস্ট শো হিসেবে বলেন, সেখানে তো দেখুন ইউটিউব সেটা একটা চ্যানেল, তারা স্টোরি মেক করে বলে, কিন্তু এখানে বাস্তবতা কোথায়? এই যে আমি ভয় পাচ্ছি আমার কিছু হয়ে যেতে পারে বা আমি একা ঘরে থাকলে আমাকে নেগেটিভ এনার্জি অ্যাটাক করতে পারে, এটার বাস্তবতা কোথায়? আমি যদি নিজে একদিন থেকে অভ্যাস না করি বা ফেস না করার চেষ্টা করি যে ঠিক আছে আমি একদিন থাকি না, না হয় আমি ফার্স্ট লাইট জ্বালিয়েই শোয়ার চেষ্টা করলাম, আমি তিন দিন এক সপ্তাহ লাইট জ্বালিয়ে শুনলাম, তারপরে আমার বড় লাইটটা নিমিয়ে দিয়ে ঘরে আমি ছোট একটা ডিম লাইট জ্বালিয়ে শোয়ার চেষ্টা করলাম, ওই মোমেন্টে জাস্ট আমি কী করবো, আমি ব্যাক কাউন্টিং করতে পারি বা আমি ব্রিদিং ব্রিদ আউট করতে পারি, যার ফলে আমার মাইন্ডটা কিন্তু ওই ভয় থেকে ডাইভার্ট হতে পারে। এই প্র্যাকটিসটা আমাকে করতে হবে, আর বাস্তবতার মুখোমুখি হতে পারে, এই যে আমি একদিন লাইট জ্বালিয়ে শুলাম, দুদিন লাইট জ্বালিয়ে শুলাম, এটা একটা অভ্যাস হলো, তারপর আমি বড় লাইটটা নিবি ছোট লাইটটা জ্বালাম, এটাও আমার একটা অভ্যাসে পরিণত হলো, তারপর আমি পুরো ঘর অন্ধকার করে শোয়ার চেষ্টা করছি। আমার ব্রেন যখন সিকিউর হচ্ছে যে না সত্যি তো কিছু হচ্ছে না, তাহলে কোথাও একটা নেগেটিভ প্যাটার্নে ফেসে আছি, তখন কিন্তু সে বাস্তবতাটা বুঝতে সক্ষম হচ্ছে, তখন আস্তে আস্তে আপনার এই ভয়টা অবশ্যই কেটে যাবে।
1: বেশ,
2: দিনের বেলায় চিন্তা খুব একটা হয় না, কাজে ব্যস্ত থাকি বা যারা থাকেন, ঘুমাতে যাই যখন তখন হাজার চিন্তা এবং সেই চিন্তার কারণে ঘুম আসে না, ঘুম আসবে কি করে?
0: এই যে ঘুম আসার বিষয়টা, আমার ঘুম আসছে না, তার কারণ আমি কোথাও গিয়ে ওভার থিঙ্ক করছি, আমার রাত্রি হলেই মন খারাপ হচ্ছে। দেখুন, রাত্রি হলে মন খারাপ হওয়ার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, যখন আমার আলো আধারই হচ্ছে বিষয়টা, ওই জায়গাটা থেকে কিন্তু আমার ব্রেনের একটা ট্রানজিশন পার্ট আসছে, ওই সময় আমার কিন্তু একটা মন খারাপ হওয়া শুরু

0: করছে, ঠিক আছে। আমার একটা হবে আপনার মেলানিন অ্যাক্টিভ হচ্ছে, যার ফলে কিন্তু আমার শরীরের স্ট্রেস হরমোনগুলো বেশি বাড়ছে। দিনে কেন হয় না এই বিষয়টা? দিনে তার হয় না, তার কারণ হচ্ছে দিনে আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আমার মাথায় চিন্তা থাকে, বাড়িতে বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে, রান্না করতে হবে, বা আমার হাজব্যান্ডের টিফিন বানাতে হবে, বা যিনি ওয়ার্কিং তাকে টাইমে পৌঁছাতে হবে জবে, তো বিভিন্ন চিন্তা আমার মাথায়, কিন্তু তখন ওই চিন্তাটাকে আসতে দিচ্ছে না। কিন্তু রাত যখনই হচ্ছে তখন আমি কোথাও গিয়ে একা হয়ে যাচ্ছি। এখানে আমি একটা টিপস আপনাদের দিতে পারি ছোট্ট, জাস্ট ওয়ান টাইপস অফ মিউজিক শোনার চেষ্টা করুন, লুপে বাজানোর চেষ্টা করুন। এখানে দেখুন, আমরা ওই প্যাভলভের একটা থিওরি পড়েছিলাম না, যেখানে কুকুরকে সেই খাবার দেওয়া হতো একটা নির্দিষ্ট টাইমে এবং ঘন্টাটা বাজানো হতো, একদিন আগে বাজানো ছিল, তাও কিন্তু তার লালা রস ঝরেছিল। তার মানে আমার ব্রেন কিন্তু কোথাও গিয়ে হ্যাবিচুয়েটেড হয় পরিস্থিতির সাথে। তো আমি যদি প্রত্যেকটা টাইমে, ওই ঘুমের টাইমে ওয়ান টাইপস অফ মিউজিককে শুনতে পারি, এবং ওই মিউজিকটা কোথাও গিয়ে কী হবে, আমার ব্রেন অ্যাওয়ার হবে, ইটস মাই স্লিপ টাইম। আস্তে আস্তে কিন্তু আমি আমার কিছু কিছু ব্রিদিং ব্রিদ আউট করতে পারি, বা ফোর কাউন্টে শ্বাস নেওয়া, আবার ফোর কাউন্টে ছাড়া, ধীরে ধীরে রিল্যাক্স হয়েতে, কোনো চিন্তা মাথায় এলে তিনবার স্টপ বলতে পারি, স্টপ বলে আমি গানে কনসেন্ট্রেশন করে আবার ব্রিদিং ব্রিদ আউট শুরু করবো। এবং এই যে স্টপ বলে আপনি আপনার মাইন্ডটাকে আবার ওই কনসেন্ট্রেশনের জায়গায় ফ্রি আনছেন, শিফট করছেন, এটা কিন্তু আপনাকেই করতে হবে, এটা আপনাকে কেউ করে দিতে পারবে না। এভাবে কিন্তু আপনি নর্মালি ন্যাচারালি আপনার ব্রেন যেরকম ওই থিওরির দ্বারা হয়েছিল, এই একই ভাবে কিন্তু আপনার ব্রেনও কিন্তু হ্যাবিচুয়েটেড হতে পারে ওই সাউন্ডটার সাথে, যেটা আমার স্লিপ টাইম।
1: কিছু ধরনের মানুষকে আমরা দেখি যারা সবসময় বলেন যে আমি সব সামলে নেব, এবং উনি হয়তো তাই সামলে এসেছেন বরাবর। সব দিক থেকে মুশকিল আসান যাকে আমরা বলি, যিনি সব সামলেছেন, সব দায়িত্ব নিয়েছেন, যখন এই স্ট্রেসের প্রশ্ন আসে, বেশি বয়সের স্ট্রেস, দেখা যায় এই ধরনের মানুষদের ব্রেকডাউন আগে হয়। এটা কেন হয়? এক সময় যার প্রচন্ড মনের জোর ছিল, একটা বয়সের পর তিনি সকলের আগে ভেঙে পড়েন। এর নেপথ্যে স্ট্রেস কতটা দায়ী বা কিভাবে দায়ী?
0: দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি যখন ইয়ং ছিলাম বা আমার যখন একটা বয়স ছিল, সেই সময় হয়তো আমার ফ্যামিলি মেম্বার আমার ওপর নির্ভরশীল ছিল, বা আমি সমস্ত ডিসিশন নিতাম, আমার বাড়ির লোকজন আমাকে এসে জিজ্ঞেস করতো এটা করা উচিত কি উচিত নয়, বা এটা কেনা উচিত কি উচিত নয়। একটা বয়সের পর গিয়ে কি হচ্ছে, আমার সেই দাম্ভীর্য বা আমার সেই সব যে ডিসিশন আমি নেবো, এই ডিসিশনের ক্ষমতাটা, নেওয়ার ক্ষমতাটা কিন্তু শিফট হচ্ছে। সেটা যদি আপনি সংসারের ক্ষেত্রে বলেন, শাশুড়ি বৌমার মধ্যেও শিফট হচ্ছে, বা যদি একজন প্রাপ্তবয়স্ক একজন মানুষের ক্ষেত্রে বলেন, তার ক্ষেত্রেও কিন্তু আস্তে আস্তে ছেলের ওপর সংসারের দায়িত্ব বর্তাচ্ছে, শিফট হচ্ছে। এবং এই যে আমি আমার ময়দান ছেড়ে দিচ্ছি, এটাকে আমি কোথাও মেনে নিতে পারি না, কোথাও তখন আমার মনে হয় আমার গুরুত্ব কমে যাচ্ছে। এই গুরুত্ব কমে যাওয়া যখনই আমি ভাবছি, তখনই কিন্তু আমার মধ্যে কোথাও গিয়ে আমি যথেষ্ট নই, বা এই সংসারের বোঝা, আমার এখন বয়স হয়ে গেছে বলে কেউ আমাকে গুরুত্ব দিচ্ছে না, এই ধরনের চিন্তাভাবনা আমার মাথায় আসছে। যদি আমরা চতুরাশ্রমের কথা দেখি, আমাদের প্রাচীন শাস্ত্রেও লেখা আছে যে চারটে ফেজ ছিল, যেখানে আমাদের প্রথম আমরা পড়াশোনা করতাম গুরু গৃহে গৃহে, এরমভাবে যে ফেজগুলো ছিল চারটে, সন্ন্যাস ছিল সেখানে। সন্ন্যাস মানে কিন্তু শুধুমাত্র সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে বনে চলে যাওয়া নয়। এখন এই যুগে যদি আপনি বলেন, তাহলে হচ্ছে একটা বয়সের সাথে নতুনকে জায়গা করে দেওয়া, সেটা আপনার সংসারের রান্নাঘরও হতে পারে, বা আপনার, আপনি তো অফিসেও যখন কাজ করছেন, একটা 60 এজের পর আপনি তো কাউকে হস্তান্তর করে দিয়ে আসছেন আপনার সেই জায়গাটা, নতুন কেউ আসছে আপনার জায়গায়, আপনার চেয়ারে বসছে, আপনাকে সেটা মানতে হচ্ছে। তো বাড়িতেও যখন সেই ক্ষমতা হস্তান্তর হচ্ছে, কোথাও গিয়ে সেই মোমেন্টে আমাকে, আমি বোধহয় হারিয়ে ফেলছি আমার ক্ষমতাটা, এটা না ভেবে আমরা তো এটাও ভাবতে পারি যে আমরা যে মোমেন্টগুলো আগে কাটিয়ে এসেছি, বা আমার ছেলে বা আমার ছেলের বউ কাটিয়ে এসেছে আমার ওয়াইফের সাথে, আমরা এখন সেটা দেখে নিজেদেরকে আরও স্মৃতিচারণ করতে পারি বসে, যে এই সময়টা ওরা এখন কাটাচ্ছে, আমাদের দেখে ভালো লাগছে, বা আমরা আমাদের সমবয়সী মানুষের সাথে একটা গ্রুপ জয়েন করতে পারি, কিছু নতুন জিনিসের সাথে, কিছু স্টোরি বুক পড়ার সাথে বা হ্যাবিটের সাথে আমরা কিন্তু পরিচিত হতে পারি, এগুলো আমরা করতে পারি। কিন্তু যখনই আমরা ভাবছি যে না, আমি কোথাও গুরুত্ব হারিয়ে ফেলছি, তখনই কিন্তু এই বয়সজনিত কারণে যে স্ট্রেসটা হয়, ওটা বাড়তে থাকছে। এটা বেসিক্যালি যদি আপনি বলেন যে কেন হচ্ছে, এটার মেইন রিজন হচ্ছে আমার ক্ষমতা হস্তান্তর হচ্ছে, সেটা আমি মেনে নিতে পারছি না।
1: বেশ, এই যে সারাক্ষণ একটা অ্যাংজাইটির কথা আমরা বলছি, সারাক্ষণ একটা ভয়, একটা অ্যাংজাইটি, একটা স্ট্রেস, জীবনচর্চায় কোন কোন হ্যাবিট ইনক্লুড করলে, যোগ করলে এই স্ট্রেস বা অ্যাংজাইটি থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় রোজকার জীবনে।

0: এক হচ্ছে স্লিপ হাইজিন মেনটেন করতে হবে, যেটা এখন আমরা কেউই করতে পারি না আমাদের এত ব্যস্ততার জীবনে। যারা আমরা পড়াশুনো করছি, রাত ভোর আমরা থিসিস লিখি, পিএইচডি করছি, বা যারা যারা ধরুন স্কুলে আছে, তারা প্রজেক্টের কাজ সেই রাতেই করছে, রাত্রি 3টে বেজে যাচ্ছে, 4টে বেজে, কাজের ক্ষেত্রেও বলুন, আমাদের কাজের যেমন কোনো টাইম বাউন্ড নেই, রাত্রে বাইরের দেশের মানুষদের জন্য আমাদের জেগে থাকতে হয় টাইম ম্যাচিংয়ের জন্য, এই স্লিপ হাইজিনটা আমরা একদমই মেনটেন করি না। সবার ফার্স্ট যেটা ঠিক করা দরকার সেটা হচ্ছে স্লিপ হাইজিন আর ফুড হ্যাবিট, যে আমি কতটা খাবো, কতটা খেতে পারি, তাতে আমার শরীর পারমিট করবে, আমি কতটা ভেজিটেবলস অ্যাড করছি আমার খাবারে, সবুজ শাক সবজি অ্যাড করছি, কতটা পর্যাপ্ত পরিমাণ জল আমি খাচ্ছি, কতটা এক্সারসাইজ আমি করছি, সেটা হতে পারে আমার দিনের 10 মিনিট, আমি খুব বেশি এক্সারসাইজ দিয়ে শুরু না, আমার হাঁটা হতে পারে, আমি 10 মিনিট ছাদে গিয়ে হেঁটে এলাম, বা 20 মিনিট হাঁটলাম, বা কোথাও একটু বসে নিজের সাথে নিজে সময় কাটালাম, ব্রিদিং অ্যানালাইজ করলাম। এই জিনিসগুলো যদি আমি রেগুলার হ্যাবিটে রাখতে পারি, এক হচ্ছে এক্সারসাইজ যে কোনো হতে পারে, সেটা হাঁটাও হতে পারে, এক হচ্ছে গুড ফুড হ্যাবিট, যে আমি দিনে কোনো শাকসবজি গ্রিন ভেজিটেবলস রাখছি কি না, কোনো হেলদি ফুড মেনটেন করছি কি না, এটা হতে পারে। আরেকটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং, আমি কোথাও গিয়ে আমার জীবনে ঘটে যাওয়া ভালো মুহূর্তগুলোকে ডায়েরিতে লিখছি কি না, বা স্মৃতিচারণ করছি কি না। আমরা মানুষ, আমরা খুব স্বাভাবিকভাবে নেগেটিভ থিঙ্কিংটাকেই বারবার প্রশ্ন করি, আমার সাথে কেন হলো, আমি কি কখনো প্রশ্ন করেছি যে আমার সাথে কেন হবে না, আমার জীবনে তো অনেক ভালো কিছুও হয়েছে, তাহলে আমি সেই মুহূর্তে কেন প্রশ্ন করিনি যে আমার জীবনে এই ভালোগুলো কেন হলো। তাহলে আমি নেগেটিভ যখন হচ্ছে বা খারাপ যখন হচ্ছে, তখন আমি কেন প্রশ্ন করছি আমার জীবনে খারাপ কেন হলো। অ্যাকচুয়ালি জীবনটা তো একটা গ্রাফ, কখনো আপস হবে, কখনো ডাউন হবে, কখনো ফ্ল্যাট চলবে। আপনি যখন কোনো সিনেমা দেখবেন, তখন নিশ্চয়ই একদম সাদা মাটা একই গ্রাফে চলছে সেই সিনেমা নিশ্চয়ই আপনার দেখতে ইচ্ছা করবে না। তো আমাদের জীবনটাও ঠিক সেরকম, কখন যখন আমি উঠছি তখন আমার ভালো মোমেন্ট থাকছে, আবার যখন ডাউন হচ্ছে তখন কিন্তু আমার খারাপ মোমেন্ট থাকছে। আমি কতটা অ্যাকসেপ্ট করতে পারছি সেই মোমেন্টটাকে, আমি কতটা কেন প্রশ্ন না করে আমার শুধু সেই মোমেন্টটাকে অবজার্ভ করা উচিত, আর আমি কিভাবে এটা থেকে বেরোতে পারি তার জন্য কিছু স্টেপ নেওয়া উচিত, তবেই কিন্তু আমি এটা থেকে মুক্তি পেতে পারি।
1: বেশ, শপিং, রান্না, ভালো খাওয়া রেস্তোরাঁয় গিয়ে, এগুলো কি স্ট্রেস বাস্টার নাকি মিথ?
0: দেখুন, যদি রান্নার কথা বলেন তাহলে আমি বলবো রান্না কিন্তু বিশাল বড় একটা অ্যাক্টিভিটিস, কারণ আমরা শপিং করছি একসাথে, একটা কি প্ল্যানিং করছি, কি খাবার বানাবো, একটা কোনো ডিশকে আমি প্রিপেয়ার করার আগে আমি ভাবছি, আমি কতটা পরিমাণ কি মশলা দেবো সেটা নিয়ে ভাবছি, এটা কিন্তু আমাকে কিছুটা স্ট্রেস রিলিফ করতে সাহায্য করে। ইভেন এটা একটা গুড স্কিল, আমি তো প্রত্যেককে সাজেস্ট করি, যখন যারা কাপল কাউন্সেলিং করতে আসে, সমস্যা আছে, নিজেদের মধ্যে অন্তত একটা টাইম স্পেন্ড করার চেষ্টা করুন যেখানে দুজন মিলে সম্মিলিত গ্রুপ ওয়ার্ক করবেন আপনারা। সেটা হতে পারে একটা ডিশ দুজনে মিলে বানালেন, সেটাতেও একটা কিন্তু দুজনের কথোপকথন শেয়ার হচ্ছে, দুজনের থট প্রসেস ম্যাচ করছে, দুজনে আরও কাছাকাছি আসছি, তো এইটা আপনি বলতে পারেন। এবার যদি আপনি বলেন যে শপিংটা কখনো কখনো না দেখা যায় যে নেশাতে পরিণত হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে আজকাল মানুষ উইন্ডো শপিং করছে, সেটা কিন্তু সাময়িক সময়ের জন্য, আমি ওই যে খুলছি দেখছি নতুন কিছু জিনিস, কী হয় আমাদের নতুন কিছু পাওয়ার আশা কিন্তু আমাদের ডোপামিন ইনক্রিজ করে শরীরে, ঠিক আছে, যে আমি কিছু একটা পাবো, এই তো আমি খুলবো, নতুন জিনিস আসছে নতুন, কিন্তু সেটা কতক্ষণের ভালো লাগা দিচ্ছে আমাকে, খুব সাময়িক। তো এই কেনাকাটাটা যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে এটা যে তাৎক্ষণিক একটা স্ট্রেস রিলিফ দিলো, আমার ভালো লাগা তৈরি হলো, এটা কিন্তু দীর্ঘকালীন কোনো হেল্প আমাকে করছে না, ঠিক আছে। কিন্তু রান্নার বিষয়টাতে আমি বলতে পারি যে এটা একটা খুব ভালো অ্যাক্টিভিটিস আমাদের, সেক্ষেত্রে আমরা এটাকে ফলো করতে পারি।
1: বেশ, ফোন আছে, দেখে নেবো কে আছে। হ্যালো, ছিলেন
2: যারা প্রশ্ন নিয়ে আমাদের কাছে আসতে চান, সরাসরি আসতে পারেন আমাদের কাছে 2248 8085 নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903052 এই নাম্বারে। আজ আমাদের আলোচনার বিষয় স্ট্রেস ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনি হঠাৎ করে আপনার উপরে কোনো চাপ তৈরি হচ্ছে, বা আপনি নিজেই হয়তো ঠিক না ভেবে একটা চাপের পরিস্থিতি তৈরি করছেন। এক্ষেত্রে দুটো জিনিস খুব মানে আমাদের ভাবায়, আমরা দেখি অনেকের, এক হচ্ছে যে নিজে যখন বুঝতে পারে যে বয়স বাড়ছে, কি কি দেখে বোঝে, এক তার মাথাটার দিকে তাকালে বোঝা যায়, চোখের চশমার দিকে বোঝা যায়, আর তারা মানসিকভাবে মনে করে যে না এত বয়স হয়নি, অথচ বয়স বাড়ছে, এবং বয়স বেড়ে যাচ্ছে ভাবলেই তাদের মধ্যে একটা চাপ তৈরি হয় এবং তারা বয়স বাড়ছে এটা না দেখার চেষ্টা করেন। তাহলে এই যে বয়স বাড়ার ক্ষেত্রে যে চাপ বা

0: স্ট্রেস, সেটা কিভাবে বন্ধ করা যায়?
1: দেখুন, বয়স তো আমরা আটকে রাখতে পারবো না, বয়স খুব স্বাভাবিক ছন্দেই বাড়বে। আমরা কিভাবে সেটাকে অ্যাকসেপ্ট করছি সেটা হচ্ছে আসল বিষয়। আমার যখন আমি ছোট থাকছি, মানে আমার যখন একদম, তখন কিন্তু আমার ন্যাচারালভাবেই আমার বয়স সেই সময়ের রূপটা সেটা আলাদা, আবার যখন একটু একটু বড় হচ্ছি তখন সেই সময়ের রূপটা আলাদা। আপনি একটু লক্ষ্য করে দেখুন, এই যে যখন শীতকাল বসন্তকাল আসছে, গাছ পুরো পাতাতে ভরে যাচ্ছে, সুন্দর কচি পাতা বেরোচ্ছে, লাল পাতা হচ্ছে, আম গাছে লাল লাল পাতা দেখা যাচ্ছে, বিভিন্ন গাছে পাতা দেখা যাচ্ছে, আবার কিন্তু ঠিক শীত আসছে, পাতা ঝরে যাচ্ছে, পাতা ঝরে গাছ পুরো শুকনো হয়ে যাচ্ছে, আবার কিন্তু নতুনকে সময় দিচ্ছে। তো আমরা তো কোথাও গিয়ে একইভাবে দীর্ঘকালীন একটা বিষয়ের ওপরে একই রকম থাকবো এটা হতে পারে না। প্রকৃতিকেও যদি আমরা তাকাই তাহলে কিন্তু তারও পরিবর্তন ঘটে। তো আমাদেরও কিন্তু জীবনের একইভাবে পরিবর্তন ঘটে, সেটাকে আগে অ্যাকসেপ্ট করাটা শিখতে হবে। আমি কেন নিজেকে অ্যাকসেপ্ট করতে পারছি না, আমার মাথার চুলটা পড়ে গেলে কি কোথাও গিয়ে আমার ক্যাপাবিলিটিস নষ্ট হয়ে যাচ্ছে? আমি যে মানুষটা আগে ছিলাম সেই মানুষটার গুণগুলো কি কোথাও গিয়ে চলে যাচ্ছে? না, কোথাও তো যাচ্ছে না। তাহলে আমি বাহ্যিক রূপের উপরে এত কেন কনসেন্ট্রেশন করছি? যদি বাহ্যিক রূপের কথা বলেন তাহলে আমি বলবো এটা কিন্তু প্রত্যেকের একটা সাইকোলজিক্যাল মিথ, মানে আমাদের দেখানো। আমরা যদি তানজানিয়া বা আফ্রিকান কোনো কান্ট্রিতে ঘুরতে যাই, সেখানে কিন্তু যার হাইট লম্বা বা যার খুব সুন্দর ফিগার, মানে তথাকথিত হিসেবে সুন্দর ফিগার বলতে আমরা ভারতে যা বুঝি, বা যার চোখ সুন্দর বা আমরা সুন্দর বলি তথাকথিত রূপে, তাদের কাছে কিন্তু সেটা নয়। তারা ছোটোবেলা থেকে জেনে এসেছেন যে সৌন্দর্যের সংজ্ঞা হচ্ছে কার্লি হেয়ার, ব্ল্যাক স্কিন টোন, ফ্যাট, এটা জেনে এসছেন। তো স্বাভাবিকভাবে সেখানে দেখুন, সেখানে কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা আলাদা। অ্যাকচুয়ালি আমাদের না প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা হয়। তো আমরা সেটাকে কীভাবে অ্যাকসেপ্ট করতে পারছি সেটার উপর ডিপেন্ড করছে। আমি আমার নিজের নতুন রূপটাকে কেন অ্যাকসেপ্ট করতে পারছি না, সেটাও তো একটা সৌন্দর্য, সেটাকেও তো আমি নতুনভাবে সাজাতে পারি, সেটা আমি করতে পারছি না বলেই কিন্তু এই বয়সজনিত কারণে স্ট্রেসটা কোথাও গিয়ে বাড়ছে। আমি ফিল করছি কোথাও গিয়ে আমি আমার সৌন্দর্য হারিয়ে ফেলছি, বা কোথাও গিয়ে আমি আমার ক্যাপাবিলিটিস হারিয়ে ফেলছি। কিন্তু যদি আমি একটু ভাবি সময় নিয়ে বসে, যে আমি যে মানুষটা বা আমি যে স্কিলগুলো ডেভেলপ করেছি সেটা কি কোথাও হারিয়ে যাচ্ছে? না তো, কোথাও তো হারাচ্ছে না, সেই মানুষটা তো আমিই থাকছি। তাহলে কোথাও গিয়ে আমি আমার বাহ্যিক রূপ নিয়ে এতটা কেন চিন্তিত হচ্ছি?
2: ঠিক, স্ট্রেস নিয়ে যদি কথা বলি তাহলে এই প্রশ্নটা না করলেই নয় যে এই ধরুন পরীক্ষার স্ট্রেস, বাবা মায়ের স্ট্রেস, ছেলে মেয়ের পরীক্ষা, বাবা মায়ের স্ট্রেস, রেজাল্টের স্ট্রেস, ভবিষ্যৎ কী হবে, একটা ক্লাসের রেজাল্ট খারাপ হলো মানেই তার ভবিষ্যৎ শেষ, এই স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার উপায় কী?
1: এখন আমি বাবা মাকে বলতে চাই যে বাচ্চাকে হার্ড ওয়ার্ক না শিখিয়ে স্মার্ট ওয়ার্ক শেখান, কারণ এটা যে যুগে আমরা দাঁড়িয়ে আছি সেটাতে হার্ড ওয়ার্কের থেকেও বেশি দরকার স্মার্ট ওয়ার্ক। আমি প্রচুর নাম্বার পাচ্ছি মানেই কিন্তু আমি জীবনে প্রচুর কৃতকার্য হতে পারবো বা সফল হতে পারবো, এরকমটা নয়। আমি, আমার মনে আছে আমার ইউনিভার্সিটিতে আমার টিচার বলেছিলেন যে ব্যাক বেঞ্চাররা কিন্তু জীবনের রেসে অনেক সময় অনেক আগে এগিয়ে যায়। তাই আপনার ছেলের বা আপনার সন্তানের বা আপনার মেয়ের মধ্যে কী ক্যাপাবিলিটিস আছে আগে সেটাকে খোঁজার চেষ্টা করুন। তো আমরা এখন সোশ্যাল মিডিয়াতেও দেখছি যে বিভিন্ন মেয়ের বা ছেলেরা তাদের স্কিল, যেমন আমরা যেটাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলি, ড্যান্স বলুন বা সং বলুন বা মিউজিক বলুন, তারা কিন্তু তথাকথিত একজন চাকরি করছে, যে চাকরি পাচ্ছে বা পড়াশোনায় ভালো ছিল তার থেকে অনেক বেশি ইনকাম করছে, অনেক বেশি সাফল্য অর্জন করছে আজকের যুগে এসে দাঁড়িয়ে। তাহলে শুধু একটা বাচ্চা নাম্বার পাচ্ছে না কেন, তার পিছনে আমি তাকে তুমি পাচ্ছ না মানে তুমি বিফল, তাকে নেগেটিভ অ্যাপ্রোচ বা বারবার নেগেটিভ কথা না বলে বলছেন আমাদের তার কী কী ক্যাপাবিলিটিস আছে সেগুলোকে আগে রেকগনাইজ করা উচিত, তাতে মোটিভেট করা উচিত। এবং সে যেটুকুনি পাচ্ছে, ধরুন যেটুকুনি রেজাল্ট করেছে, সেটাকে বারবার দোষারোপ না করে আপনি বলুন যে তোমার কোথায় সমস্যা, আমি সেটা জানার চেষ্টা করি। বসে বলুন পাশে যে তোমার কি ম্যাথামেটিক্সে সমস্যা হচ্ছে বা তোমার কি ইংলিশে সমস্যা হচ্ছে, তাহলে সেটা আমাকে খুলে বলো, আমরা দুজনে মিলে একটা গ্রুপ ওয়ার্ক করে এটাকে আরও বেটার জায়গায় নিয়ে যেতে পারি। এটা আমরা সন্তানের কনফিডেন্সকে অত আরও বেশি বুস্ট আপ করবে। রাদার আপনি যদি তাকে বারবার পোক করেন, তুমি পারো না, তোমার দ্বারা পারা হচ্ছে না, পারার ওই মেয়েটি পাচ্ছে, স্কুলের এই ছেলেটি পাচ্ছে, সেটা কিন্তু তার কনফিডেন্সকে ডাউন করে দিচ্ছে। তাই আগে সন্তান কি চাইছে বা কিভাবে চাইছে সেটা বোঝার চেষ্টা করুন, আর গ্রুপ ওয়ার্ক করুন কোথাও গিয়ে, দুজনে মিলে বিষয়টাকে ঠিক করার চেষ্টা করুন। তাহলে অনেকটা রিলেশনশিপও প্যারেন্টিংয়ের মাধ্যমে ঠিক হবে এবং বাচ্চাটিরও কনফিডেন্স বুস্ট আপ হবে।
2: এরপর যে প্রশ্নের দিকে তাকাবো, আছে একজনের ফোন আছে, দেখে নি কে আছেন। হ্যালো,
3: নমস্কার।
2: নমস্কার,
3: আমি অরুণ বন্দ্যোপাধ্যায় বলছি গড়িয়া থেকে।

0: রেডিও সেটটা মিউট করুন, করে আপনার প্রশ্নটা বলুন।
1: হ্যাঁ, মিউট করে দিয়েছি। আমি তো মনোবিদকে আমার যেটা প্রশ্ন, যে আধুনিক যুগে এই যে চাহিদাটা, চাহিদাটা যত মানুষের বেড়ে যাচ্ছে তত মানে সে যদি সেটাকে প্রাপ্তিটা যদি তার না হয় তাহলেই তার স্ট্রেসটা ডেভেলপ করছে। এর থেকে মুক্তির উপায় চাহিদাকে চাহিদাটা কমানো, কিন্তু এটা আজকালকার ছেলেমেয়েরা করতে পারছে না। এর থেকে রেহাই কি করে পাব?
2: আচ্ছা, চাহিদা
3: যা চাই তাই পাই এরকম একটা বিষয়, যে এটাও কিন্তু একটা সমস্যা, যে যখনই যা চাইছি সঙ্গে সঙ্গে হাতের কাছে সেটা পাওয়ার চেষ্টা করছি আমরা।
2: আচ্ছা, আমি এখানে একটা কথা বলতে চাই, যে দেখুন একটা বাচ্চা যে জন্মাচ্ছে সে তো নিশ্চয়ই এই চাহিদাগুলো নিয়ে জন্মাচ্ছে না, যে আমি জন্মাচ্ছি মানে আমি যা চাইবো তাই পাবই। তার মানে কোথাও গিয়ে এখানে সেই যা চাইবো পাবো এই জিনিসটা কোথাও, এই অভ্যাসটা কোথাও গিয়ে তৈরি হচ্ছে। তার মানে কোথাও সে যখন ছোটোবেলায় যা চেয়েছে তার বাবা মা দিয়ে এসছেন এবং সেটা তার একটা হ্যাবিটে পরিণত হয়েছে, তাই এবার যখন বড় হচ্ছে সে তাদের ক্ষমতার বাইরে গিয়ে সে জিনিস চাইছে, তখন সেই জায়গাটা পূরণ করতে পারছে না বাবা মা। বা আমাদের কোথাও গিয়ে আমরা এই যে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, আমরা অন্যের জীবন দেখছি, সেখানে আমাদের চাহিদা বাড়ছে, ওরকম জীবন চাই, ওরকম লাইফস্টাইল চাই। এই লাইফস্টাইল চাওয়ার থেকে বেশি আমি যদি কোথাও গিয়ে দেখি যে আমি নিজের ক্যাপাবিলিটিস ওপরে কীভাবে কাজ করতে পারছি, কিভাবে জিনিসগুলোকে আমার কি প্রয়োজন আগে আমি দেখতে পাচ্ছি, আমার কি কি প্রয়োজন আছে আর কি কি নেই, এর একটা লিস্ট তৈরি করতে পারছি। এবার আপনি যদি দেখেন, আমি অনেক টিনেজ বাচ্চা মানে অনেকের সাথে কাজ করেছি, আমি এরকম প্রচুর জিনিস দেখেছি, তাদের কিছু কিছু ভীষণ আনওয়ান্টেড এক্সপেকটেশন থাকে। যেমন কিছুদিন আগেই একজনের সাথে মানে কাজ করতে গিয়ে আমি জানতে পারলাম যে আমাদের কেন এত খাটনি করতে হবে, কেন কাজ করতে হবে খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য, একটি বাচ্চা মেয়ে তার প্রশ্ন ছিল। এবার আমি তাকে জিজ্ঞেস করলাম যে এমন কোনো দেশের নাম বলো যেখানে খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য কাউকে কোনো কাজ করতে হয় না, গভর্নমেন্ট সব তাদেরকে এমনিই দিয়ে দেয়। বলছে আমার তো সেটা ঠিক জানা নেই, আমি এ বিষয়ে ঠিক বলতে পারবো না। আমি বলছি ধরো তোমার এরকম একটা জীবন হলো যে যেখানে তোমাকে সব কিছু গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে, তুমি খাবার জন্য চিন্তা করতে হচ্ছে না, তোমাকে থাকার জন্য চিন্তা করতে হচ্ছে না, তোমাকে জামা কাপড় কেনার জন্য চিন্তা করতে হচ্ছে না, তাহলে সেই লাইফটা কীরকম হবে? সে একটু চুপই করেছিল। আমি বললাম কি বোরিং হবে? তো তখন বললো যে হ্যাঁ কিছুটা তো বোরিং হবেই। তো এই ব্যাপারটা হচ্ছে, এখন মানে আমি কোনো কাজের সাথে যদি নাই থাকে, আমার যদি কোনো টার্গেটই না থাকে, তাহলে তো আমার কোথাও গিয়ে হোপ ক্রিয়েট হচ্ছে না। যখন হোপ ক্রিয়েট হচ্ছে না, তখন আমি কোথাও গিয়ে ভালো থাকার চাবিকাঠিও খুঁজে পাচ্ছি না। যত আমার নতুন হোপ ক্রিয়েট হবে তত কিন্তু আমি গিয়ে কোথাও মানে একটা টার্গেট কে অ্যাচিভ করার চেষ্টা করব এবং সেটাকে আমি অ্যাচিভ করব। এখানেই হচ্ছে ব্যাপারটা, আমি কিছু কাজ না করে পেয়ে যেতে চাইছি, ঠিক আছে? এই কাজ না করে পেয়ে যাওয়ার বিষয়টাই কিন্তু আমাকে কোথাও গিয়ে এই আরও চাহিদার বিষয়গুলোকে বাড়াচ্ছে, ঠিক আছে? আমার কি চাই কোথাও গিয়ে, আমার কি চাহিদা, মানে আমার তো বিশেষ কিছু দরকার নেই, আমি শপিং করছি, আমি চারটে জামা কিনে নিচ্ছি, কেন আমার কি আমার কোথাও গিয়ে গেট রেডি উইথ মির ভিডিও বানাতে হবে, কোথাও গিয়ে রোজ নতুন জামা পরে আমাকে দেখাতে হবে? কিন্তু খুব কি দরকার আছে? আমার বাচন ভঙ্গি ভালো হলে, আমার সুন্দর কিছু তথ্যমূলক জিনিস হলে মানুষ এমনিই দেখবে। এই এক্সপেকটেশনগুলো কোথাও গিয়ে সোশ্যাল মিডিয়া থেকেও আসছে বিষয়টা। আগে আমার বোঝা উচিত আমার ক্ষমতা কতটা, আমি কিভাবে তার মধ্যে আমি কতটা কিনতে পারি, কতটা সাশ্রয় করতে পারি। এটা না কোথাও গিয়ে যদি আমরা এই যুগের জেনারেশনের ছেলে মেয়েদেরকে শুধু সম্পূর্ণভাবে দোষারোপ করি সেটা ভুল। ওই যে আমি প্রথমে বললাম, কোনো বাচ্চা তো আর এই এক্সপেকটেশন নিয়ে জন্মাচ্ছে না, তার মানে কোথাও গিয়ে এক্সপেকটেশনটা তৈরি হচ্ছে। সেই তৈরিটা কে করছে? তার মানে কোথাও ছোটোবেলায় সে যা খেলনা চেয়েছে বাবা মা দিয়েছে হাতের কাছে, তৈরি হয়েছে, মোবাইল চেয়েছে মোবাইলটা দিয়ে দিয়েছে, না আমরা একটুখানি সময় কাটাবো তাহলে বাচ্চা মোবাইলটা দেখুক। তাহলে এখন আপনি কি করে বলতে পারেন যে তার এক্সপেকটেশন হাই হয়ে যাচ্ছে আজকে জেনারেশনে? সেই এক্সপেকটেশন হাই হওয়ার জায়গাটা তো আমরাই ক্রিয়েট করেছি সমাজে।
0: স্ট্রেস ইটিং কি জিনিস?
2: দেখুন, একটা হচ্ছে আমি যখন পরীক্ষা চলাকালীন বিষয়ে বা বিভিন্ন বিষয়ে আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে খেতে থাকি, ঠিক আছে? এবং সেই জায়গা থেকে আমার আমি কন্ট্রোল করতে পারছি না কোথাও গিয়ে কোথায় আমার থামা উচিত, হয়তো আমার খিদে পাচ্ছে না, তাও আমি খাচ্ছি। এই যে ওভার ইটিং আমি করছি, সেটা কোথাও গিয়ে আমি ওই বর্তমান ফেজটাকে, সময়টাকে কোপ করার জন্য, কিন্তু কোথাও গিয়ে আমি এটা বুঝতে পারছি না যে এটা ফলে আমার কিন্তু গাট হেলথের ক্ষতি হচ্ছে। আমি কোথাও গিয়ে আমি কিছু ওভার যে কোনো জিনিস আমার

0: জীবনে যদি আমি ওভার করি সেটা যেমন আমাকে ট্রমাটাইজ করবে, এবং খাবারের ক্ষেত্রেও যদি আমি কোথাও গিয়ে সে স্ট্রেসের সাথে এটাকে মিলিয়ে ফেলে আমি ওভার ইটিং করি, তাহলে কোথাও গিয়ে আমার সেটা তো শরীরকে অসুস্থ করবেই।
1: স্ট্রেসের সঙ্গে আমাদের অসুস্থতার কী কী সম্পর্ক, মানে কী কী অসুখ হতে পারে, শারীরিক অসুখ যা স্ট্রেস থেকে আসে?
0: বিভিন্ন রকমের জিনিস হতে পারে, আমাদের গাট হেলথের প্রবলেম দেখা দিতে পারে, বিভিন্নভাবে ডায়াবেটিস হতে পারে, বিভিন্ন যখন আমি দীর্ঘকালীন একটা হজমের সমস্যা দেখা দিতে পারে, ঘুমের সমস্যা দেখা দিতে পারে, বিভিন্ন সমস্যা কিন্তু আমাদের মধ্যে দেখা যেতে পারে, যেগুলো আর সবার তো মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা তো আমাদের মধ্যে বাড়বেই স্ট্রেস যখন আমরা দীর্ঘকালীন বহন করছি।
2: এবার প্রশ্নটা একটু আমার মনে হয় জটিল, বা আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তো বেশ খানিকটা জটিল, যে স্ট্রেস কিছুটা পর্যন্ত আমরা পারমিশেবল, কিন্তু কখন বুঝবো এবং কখন আমি স্ট্রেস হলে সাইকিয়াট্রিস্ট বা কাউন্সিলারের কাছে যাব স্ট্রেসের জন্য?
0: এক হচ্ছে যে আমি চিন্তা করছি কোনো কাজ নিয়ে, এবং সেই চিন্তা আমার কাজে যাওয়া অবধি থাকলো, আমি কাজ করলাম, আমি ভালো করলাম কাজটা, আমি বেরিয়ে চলে এলাম, আমি নিজেকে অ্যাপ্রিসিয়েট করছি না, ঠিক আছে, তারপরে আমার চিন্তাটা কমে গেল, আমি আর স্ট্রেস ফিল করছি না। কিন্তু চিন্তা আমার যে কাজটা নিয়ে আমি চিন্তা করছিলাম সেটা শেষ হয়ে গেছে, তারপরও কোথাও গিয়ে কিন্তু আমি ওভারথিঙ্ক করতে থাকছি, করতে থাকছি, করতে থাকছি, আমার কোনো পরিস্থিতিতেই ভালো লাগছে না, না আমার কেউ কোথাও আমার যাওয়ার ব্যাপার আছে, যেটা আমি যে জিনিসগুলোতে আমি আগে ইন্টারেস্ট ফিল করতাম, বা যে গেমটা খেলে আমার ভালো লাগতো, বা যে জামাটা পরতে বা সাজতে আমার ভালো লাগতো, বা যে ফুডটা খেতে আমার ভালো লাগতো, সেটাতেও কেন কেমন জানি আমি আর ইন্টারেস্ট ফিল করছি না, আমি আগে যে জিনিসগুলো ভালোবাসতাম সেগুলো কোনোটাই আমার এখন আর ভালো লাগছে না। এটা যদি দীর্ঘকালীন চলতে থাকে এবং কোথাও গিয়ে আমার স্বাভাবিক জীবনকে কোথাও নষ্ট করে, তাহলে কিন্তু অতি অবশ্যই বিশেষজ্ঞের সাথে আমাকে যোগাযোগ করতে হবে।
2: আমরা বেশ কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করছি, এবং যে প্রশ্নগুলো অনেকটা আমরা আলোচনা করেছি,
1: একটা ফোন আছে, দেখে নি কি আছেন। হ্যালো, হ্যালো,
3: হ্যাঁ শোনা যাচ্ছে?
2: হ্যাঁ
3: হ্যাঁ, নমস্কার। আমরা এখানে তিন প্রজন্মের পুরো ফ্যামিলি একসঙ্গে ট্রানজিস্টরে শুনছি, এবং রচয়িতা ম্যাডাম এত সুন্দর করে বোঝাচ্ছেন, সত্যি মনে হচ্ছে অ্যাকচুয়াল কাউন্সিলিং সেশনে রয়েছি। তিনটে যেহেতু পরিবারের প্রত্যেকটা সেগমেন্টের জন্যেই আমার কভার করা প্রশ্নটা, সেটা হচ্ছে বাড়ির বাচ্চারা স্কুলে বুলিংয়ের শিকার হচ্ছে কি না, বা আরেকটু বড় বয়সে কলেজে র্যাগিংয়ের শিকার হচ্ছে কি না, এটা আমি অভিভাবক বা অভিভাবিকা হিসেবে কোন কোন চিহ্ন থেকে বুঝতে পারি, যদি তারা নিজে মুখে সেইটা না বলতে পারে এইটা, এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই যে পোস্টপার্টাম ডিপ্রেশন যেটা অনেক ক্ষেত্রে হয়, সেই পরিস্থিতিতে তারা কিভাবে সেইটা থেকে কাটিয়ে উঠবে এইটা, এবং পরিবারে যারা এই রকম পেশার সঙ্গে যুক্ত যেখানে তাদের প্রতিদিন আহত বা নিহতদের সঙ্গে ডিল করতে হচ্ছে, সেটা দমকলের কর্মী হতে পারেন, অটোপসি সার্জন হতে পারেন, যাদের সরাসরি মৃতদেহর সঙ্গে কাজ করতে হয়, এইরকম মানে স্ট্রেসফুল কাজের ক্ষেত্রে তারা যখন যে সময়টা পরিবারের সঙ্গে কাটাবেন, বাড়িতে ফিরবেন, এদের ক্ষেত্রে কী কী করণীয়, এইগুলো যদি একটু এই কম অবশিষ্ট সময়ের মধ্যে কভার করে দেন খুব ভালো হয়। থ্যাংক ইউ, ভীষণ ভালো আলোচনা।
1: আপনি কে বলছেন?
3: সাহেব মিত্র, হাতিবাগান থেকে।
2: অনেকগুলো প্রশ্ন এসছে, সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা আলোচনা করব। পরপর একটা ছিল, প্রথমটা বুলিং, এবং বুলিংটার সঙ্গে আমি যদি যোগ করে দিই সাইবার বুলিং, এই সাইবার বুলিং থেকে কি স্ট্রেস হতে পারে, এবং এই সাইবার বুলিং রোধ করার উপায় কি, বা সেটাকে খুব হালকাভাবে নেওয়া?
0: হ্যাঁ, প্রথমে যেটা উনি বললেন যে বাচ্চারা স্কুলে বুলিংয়ের শিকার হচ্ছে, এবং কোথাও গিয়ে তারা বাড়িতে হয়তো বলতে পারছে না, বা সাইবার বুলিংও আপনি যে প্রশ্নটা করলেন সেটাই আমি বলছি, যে দেখুন, আপনাকে আগে বাচ্চার সাথে কোথাও গিয়ে ফ্রেন্ডলি অ্যাপ্রোচে মিশতে হবে, যে তাকে জিজ্ঞেস করতে হবে, আজকের আমরা এই ব্যস্ততার সময় কি বাচ্চার সাথে শুধু স্কুলে কি টাস্ক দিয়েছে, বা তুমি কতটা পারছো, বা তোমার কতটা হোমওয়ার্ক কমপ্লিট হয়েছে, এটার বাইরেও কি আমরা তার পাশে বসে বাবা মা কখনো জিজ্ঞেস করার চেষ্টা করি যে তুমি কি ভালো আছো, তোমার স্কুলে বন্ধু সংখ্যা কটা, তারা তোমার সাথে কেমন বিহেভিয়ার করে, কোথাও গিয়ে এই জিনিসটা কি আমরা প্রশ্নগুলো কি আমরা করি, যে প্রশ্নগুলো হয়তো এখন এখনকার যুগে বা এই ব্যস্ততার সময়ে যেখানে বা

মা দুজনেই চাকরি করছেন, কোথাও গিয়ে হয়তো আমরা ভুলেই যাই করতে যে আমার বাচ্চাটি কোথাও গিয়ে স্কুলে ভালো থাকছে কি না বা কোথাও বাইরে ভালো থাকছে কি না। তো স্বাভাবিকভাবেই সে বলতে পারছে না, তার মেন রিজন হচ্ছে কোথাও গিয়ে হয়তো সে তার প্যারেন্টের সাথে ফ্রেন্ডলি নয় বা তার মনে হচ্ছে কোথাও এই যা এটা যদি আমি বাবা মাকে বলি তাহলে কোথাও আমি জাজমেন্টের শিকার হব যে তুমি কোথাও অ্যাডজাস্ট করতে পারো না। তো সেক্ষেত্রে বাড়িতে বলতে কিন্তু অনেক সময় বাচ্চারা ভয়

0: একটু প্রশ্ন রাখুন আপনারা, যে তুমি ভালো আছো কি না রোজ একবার করে জিজ্ঞেস করার চেষ্টা করুন। তুমি যদি সে বলে যে না আমি ভালো নেই, তাহলে তুমি কেন ভালো নেই, আমি কি কিছু সাহায্য করতে পারি তোমাকে? সেই সাহায্য যদি আমি করতে পারি তাহলে আমি অবশ্যই করব, না হলে আমি কারো প্রফেশনাল কারোর কাছে নিয়ে যাব। আমি তোমাকে কোনো জাজ করব না, তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো, আমি আজকে তোমার মা হিসেবে তোমার কাছে নির্দ্বিধায় তোমার মনের কোণে যে জমে থাকা কথা সেটা শুনতে চাইছি। এই প্রশ্নগুলো করে কি আমরা সম্পর্ক ঠিক করার চেষ্টা করি প্যারেন্টের সাথে বাচ্চার? না, হয়তো করি না। এই প্রশ্নগুলো যদি আমরা করি, সেখানে কোথাও গিয়ে কিন্তু আমাদের কাছে অবশ্যই উঠে আসবে যে সে কোথায় গিয়ে কী বিহেভিয়ার পাচ্ছে, স্কুলে সে বুলিংয়ের শিকার হচ্ছে কি না, হয়তো তাকে একা মোকাবিলা করতে হবে না। নেক্সট প্রশ্ন যেটা ছিল সাইবার বুলিংয়ের ক্ষেত্রে, হ্যাঁ অবশ্যই আপনি যদি বলেন সাইবার বুলিংটা আমাদের মারাত্মকভাবে কিন্তু সবাই কিন্তু ওটাকে, এটা ম্যাক্সিমাম দেখা যায় যারা সেলিব্রিটি তাদের সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, যে যে কোনো কাজ হয়তো তারা কিছু বলে ফেলেছে। দেখুন আমরা তো প্রত্যেকেই মানুষ, আমরা কেউই মানে একটা মানুষ মানেই সে ভুল করবে, ঠিক আছে? এবার কোনো জায়গায় কোনো বক্তব্য রাখতে গিয়ে বা কিছু করতে গিয়ে মানুষ ভুল করতেই পারে, ঠিক আছে? আজকে কোনো জায়গায় আমি এসেছি মানে আমি 100% সঠিক বলছি, আমার মধ্যে নার্ভাসনেস কাজ করছে না বা আমি একটা পয়েন্ট মিস করে যাচ্ছি না বা কিছু ভুল বলে ফেলছি না, এটা কিন্তু নয়। তো সেখানে আমরা কোথাও গিয়ে ক্ষমাপূর্বক দৃষ্টিতে দেখা ভুলে যাচ্ছি বা কোথাও গিয়ে পার্ডন করাটা ভুলে যাচ্ছি, কোথাও গিয়ে বারবার সেই নেগেটিভ বুলিং করতে থাকছি বা তাকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিচ্ছি, কোথাও গিয়ে এইটার ফলে কিন্তু আমার সামনের মানুষটার উপরে কী চাপ পড়ছে এটা কিন্তু আমি কখনো মনে করছি না। যে আমি যদি ওই মানুষটার জায়গায় থাকতাম তাহলে আমি কি ফিল করতাম? এবার দেখুন প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের জীবনের সমীকরণ আলাদা, তাহলে আমি কেন আমি সোশ্যাল মিডিয়ার এপারে বসে সেই মানুষটা কি বলছে বা সেই মানুষটা কি যুক্তি দিচ্ছে তাকে আমি জাজ করতে যাচ্ছি? আমার সবসময় মূল মোটিভ থাকা উচিত, আমি কি করছি, আমার পক্ষে কি করা সম্ভব বা আমি কতটা ডেভেলপমেন্ট করতে পারি। তো সোশ্যাল মিডিয়াটা তো আর কোনো ওই কোর্ট নয়, কোর্ট রুম নয়। তো আমি বলবো যারা দেখছেন বা যারা পরবর্তীকালে দেখবেন তাদেরকে, যে সোশ্যাল মিডিয়ায় বুলিং করা থেকে আমার মনে হয় বিরত থেকে নিজেদের ওপর কনসেন্ট্রেশন করাটা অনেক বেশি দরকার, তাতে আপনিও ভালো থাকবেন, ওই মানুষটিও যদি ভুল করেন তিনি নিজেই পরে রিয়েলাইজ করবেন, সেখানে আমাদের দায়িত্ব বর্তায় না তাকে বারবার রিয়েলাইজ করানোর।
1: ঘড়ির কাঁটা বলছে আমাদের হাতে বিশেষ সময় আর বাকি নেই, মিনিট পাঁচেক সময় আছে। স্ট্রেস একটা এত বড় বিষয় যেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বললেও শেষ হয় না। চলে যাওয়ার আগে বিশেষ কয়েকটি প্রশ্ন। একদম প্রথম যে প্রশ্ন, দৈনন্দিন জীবনের টেনশন রুখতে সকাল থেকে রাত ঘুম ভালো খাওয়া এগুলোর বাইরে প্রাণায়াম, যোগাসন কিংবা তার সঙ্গে মনঃসংযোগ স্থাপন করা মেডিটেশন, কোনটার কতটা গুরুত্ব, কিভাবে অভ্যাস করব?
0: আচ্ছা, ওখানে আরেকজন যিনি আমার মনে পড়লো যিনি প্রশ্নটি করেছিলেন, তিনিও একটা কথা বলেছিলেন, যারা কমপ্লিকেটেড ওয়ার্কের সাথে যুক্ত থাকেন যেমন দমকল বা পুলিশ, তারাও কিভাবে মানে মেনটেন করবেন নিজের লাইফটা বা স্ট্রেসফুল ওয়ার্কে যারা যুক্ত তারা। আমি ভুলে গেছিলাম প্রশ্নটা, তো আপনি বললেন বলে মনে পড়লো, সেটা কিছুটা রিলেটেড, বা আমরা সাধারণ মানুষরাও কীভাবে করতে পারি। আগে সাধারণ মানুষদেরটাই আমি বলি, যে যারা রেগুলার দৈনন্দিন একটা হেলদি লাইফস্টাইল লিড করা আর একটা বাউন্ডারি ক্রিয়েট করা, যে কতটা সময় পর্যন্ত আমি কাজ করব আর কতটা সময় আমি আমার ফ্যামিলির মানুষদেরকে দেব, আর আমি সকালে কিছু গুড হ্যাবিট ক্রিয়েট করব। যেমন হতে পারে আপনি ভীষণ ব্যস্ত, আপনাকে হয়তো 6টায় উঠতে হয়, কিন্তু আপনি একবার ভেবে দেখবেন 5 মিনিট কি চা খাওয়ার পর আপনার ব্রিদিং এক্সারসাইজ করা বা কোনো একটা হাঁটা বা ফ্যামিলি মেম্বারের সাথে একটুখানি সময় কাটানো বা কিছু শেয়ার করা, এগুলো সময় হয় না? যদি আমরা বলি না একদমই সময় নেই, তাহলে সেটা কোথাও গিয়ে আমার মনে হয় অর্ধ সত্য হবে। তো এই জায়গাগুলোতে যদি আপনি বলেন যে হ্যাঁ কিছু অভ্যাসের সাথে যুক্ত থাকা, কারণ আমি যখন গুড হ্যাবিটের সাথে অভ্যস্ত হচ্ছি তখন কিন্তু অটোমেটিক্যালি আমার সময় বেরিয়ে যায়, কারণ আপনি দেখবেন এটা পুরোটাই হ্যাবিট। আমি যদি কেউ কোনো মানুষ যদি রোজ বেলা 12টায় ঘুম থেকে ওঠে, তাকে যদি 6টায় উঠতে বলা হয় সে পারবে না উঠতে, তার কারণ হচ্ছে সেটা তার হ্যাবিট। এই হ্যাবিটগুলোকে আপনাকে আগে ছোট ছোট টাইম দিয়ে শুরু করতে, আমরা কখনো বড় পরিসরে দেখব না যে না আমি আজকে 1 ঘন্টা করব মেডিটেশন, আমি আজকে 2 ঘন্টা করব, না দরকার নেই, আমি 5 মিনিট দিয়ে শুরু করি, আমি 5 মিনিট মেডিটেশন করি। আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, যখন ব্রিদিং প্র্যাকটিস করবেন, যেমন আপনি করছেন, জাস্ট হাতটা বুকের মধ্যে রাখবেন, একটা হাত পেটে রাখবেন, শ্বাসটা নিলেন, আপনি যে শ্বাসটা নিচ্ছেন হাওয়া ভেতরে যাচ্ছে ফিল করলেন, ছাড়ার সময় জাস্ট মুখটাকে ও আকারে করে ছাড়ার চেষ্টা করবেন। এটাই আপনি করুন না, শুরু করুন আগে জাস্ট 5 মিনিট দিয়ে।

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold,
1: 100.1 FM Gold-এ বিশ্বজিৎ আর মনীষা রয়েছে আপনাদের সঙ্গে বেঁচে থাকার গান নিয়ে। আর বেঁচে থাকার গানে আজ এমন একজনের কথা বলবো যার জীবন, যাকে জানার ইচ্ছা আপনার থাকবে, আরও ভাববেন যে না, এইসব মানুষদের জন্যে আরও কিছুদিন বেঁচে থাকা যায়। গানের বিরতির পর ফিরছে বিশ্বজিৎ আর মনীষা।

0: শুনছেন বেঁচে থাকার গান। বেঁচে থাকার গানে বিশ্বজিৎ আর মনীষা রয়েছে আপনার সঙ্গে। আজ এমন মানুষকে নিয়ে কথা বলছি যে মানুষ জানেনই না তার জীবন কোন দিকে মোড় নেবে, জীবন কখন কোন দিকে মোড় নেয় আমরা কি কেউ জানি। কখনো একটা মুহূর্তের দুর্ঘটনা বদলে দেয় গোটা জীবন, কখনো আবার সেই বিপর্যয়ের মধ্যেই জন্ম নেয় এমন এক স্বপ্ন যা একদিন মানুষকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছে দেবে।
1: অরুণিমা সিনহার জীবনটা ঠিক তেমনই। একসময় তিনি ছিলেন জাতীয় স্তরের ভলিবল খেলোয়াড়। শরীরচর্চা, খেলাধুলা আর নিজের ভবিষ্যৎ নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। নিজের যোগ্যতায় জীবনে একটা জায়গা তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু 2011 সালে একটি রাত তার জীবনের সমস্ত হিসেব পাল্টে দিল। ট্রেনে করে যাচ্ছিলেন অরুণিমা, কয়েকজন দুষ্কৃতী তার গলার চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। অরুণিমা বাধা দিয়েছিলেন, সেই প্রতিবাদের মূল্য তাকে দিতে হয়েছিল ভয়াবহভাবে। তাকে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। তিনি গিয়ে পড়েছিলেন পাশের রেল লাইনে, তারপর একটি ট্রেন চলে যায় তার শরীরের উপর দিয়ে। অরুণিমা বেঁচে ছিলেন, কিন্তু তার একটি পা আর ছিল না।
0: কিভাবে অরুণিমা জীবন যুদ্ধ জয় করলেন আজ সে গল্পই বলবে বিশ্বজিৎ আর মনীষা।

0: শুনছেন বেঁচে থাকার গান। অরুণিমার জীবন নিয়ে কথা হচ্ছিল। ট্রেনে করে যেতে যেতে দুর্ঘটনার খবর শুনলেন আপনারা। হাসপাতালে যখন জ্ঞান ফিরল, তখন সামনে ছিল এক সম্পূর্ণ অচেনা ভবিষ্যৎ। যে মানুষটি নিজের পায়ে দাঁড়িয়ে জীবন কাটাতে চেয়েছিলেন, তাকে এবার নতুন করে হাঁটতে শিখতে হলো। শুধু শারীরিক যন্ত্রণা নয়, ছিল মানসিক যন্ত্রণাও। দুর্ঘটনার পর তাকে নিয়ে নানা প্রশ্ন উঠেছিল, কিন্তু অরুণিমা, তিনি ধীরে ধীরে বুঝতে শুরু করেছিলেন, মানুষের সহানুভূতি দিয়ে জীবন বদলায় না, নিজের জীবনকে বদলানোর সিদ্ধান্ত তাই নিজেকেই নিতে হয়।
1: সেই হাসপাতালেই বিছানাতেই জন্ম নিল এক অসম্ভব স্বপ্ন। অরুণিমা ঠিক করলেন তিনি মাউন্ট এভারেস্ট উঠবেন। একটি পা নেই, তবু তিনি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে দাঁড়াবেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও তিনি নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি। শুরু হলো কঠিন প্রশিক্ষণ, কৃত্রিম পা নিয়ে হাঁটা, পাহাড়ে ওঠার অনুশীলন, শরীরকে তৈরি করা। প্রতিটি পদক্ষেপ ছিল যন্ত্রণায় ভরা। তারপরের ঘটনা বলবো আপনাদের গানের বিরতির পর।

0: বেঁচে থাকার গান নিয়ে বিশ্বজিৎ আর মনীষা রয়েছে আপনাদের সঙ্গে। আর ঘড়ির কাঁটা বলছে খুব অল্প সময় আমাদের হাতে রয়েছে এবং আমরা আলোচনা করছিলাম যাকে নিয়ে, যার জীবনের কথা নিয়ে, সেই অরুণিমা। তার জীবনটা কিন্তু শেষ পর্যন্ত সাফল্যে ঢাকা এবং একটা সময়ে যে জায়গায় তিনি পৌঁছেছিলেন সেখান থেকে শেষ পর্যন্ত কোথাও থেমে থাকেননি। সেই কৃত্রিম পা নিয়ে 2013 সালে তিনি উঠেছিলেন পাহাড়ের চূড়ান্ত শিখরে এবং তার যে সাফল্য, সেই সাফল্য কিন্তু অনেককে ভাবিয়েছে যে কোথাও থেমে থাকা নয়, এগিয়ে গেলে জয় আসবেই।
1: অরুণিমার গল্প তাই একজন পর্বতারোহী বা একজন এভারেস্ট জয়ীর গল্পই শুধু নয়, এমন একজনের গল্প যিনি জীবনের কাছে সব হারিয়ে জীবনের উপর বিশ্বাস হারাননি। আমাদের সবার জীবনে হয়তো এভারেস্ট আছে, কারো সেটা ব্যর্থতা, কারো আর্থিক সংকট, কারো সম্পর্ক ভেঙে যাওয়া, কারো চাকরি হারানো, আবার কারো নিজের সঙ্গেই নিজের লড়াইটা একটা বড় এভারেস্ট। কখনো কখনো মনে হয় এ বাধা ডিঙোতে পারবো না। অরুণিমা সিনহার জীবন তখন আমাদের সামনে প্রশ্ন রেখে যায়, সত্যি কি শেষ নাকি এখান থেকেই শুরু হতে পারে জীবনের সবচেয়ে বড় লড়াই?
0: এই প্রশ্ন দিয়েই আজকের আমাদের অনুষ্ঠান আমরা শেষ করছি বেঁচে থাকার গান। সঙ্গে ছিলাম বিশ্বজিৎ আর মনীষা।
1: শুভরাত্রি।

আকাশবাণী কলকাতা শুনছেন আধুনিক বাংলা গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুনলেন গীতা দত্তের কণ্ঠে আধুনিক বাংলা গান। পরবর্তী গানগুলি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শহরে সবাই ঘুমে আছে তখন জেগে আছে পেট্র বিওসি এবং শকুনি এবং সে কারো আঁখি লাল কারো চোখ দুধ সাদা আর জেগে রয় রাস্তার মোড়ে জিটে পুলিশ চক্র।

জেগে আছে তারা, এখনো যাদের জোটে নাই খদ্দের, জুটেছে যাদের পাখা খুলে দিয়ে ভূতের নৃত্য করে, মদে আর গানে চাটে বায়া তবলায়, স্খলিত বচনে ঘন ঘন তারা পানওয়ালারে ডাকে, অকারণে চুমু খায় হাসে কাঁদে গান গায় অকারণ, বুদ বুদ সমকারেন্সি নোট হাওয়ায়।

যক্ষা রবি জাগিয়া কাশেছে বসে নয়নের জ্যোতি ঝাপসা হতে চিত্র চারিদিকে যত মানুষ এবং ঘর বাড়ি গাছপালা লাগে সুন্দরতর আঁকড়ি ধরিতে চাইছে যখন মুঠি খুলে খুলে যায় নেবে আসে ভিড়।

প্রাণদার আয়ু শেষ, সেজন জাগিয়া খোঁজে আকাশের তারা, কঠিন পাশানো বাধা পেয়ে চোখ দেয়ালে কি যেন খোঁজে, চটা উঠে গিয়ে এখানে সেখানে ফুটে ওঠে কত ছবি, কত চেনা মুখ অচেনা ভঙ্গি, কত ভুলে যাওয়া কোন বাল্য সখী ঠিক যেন এলো খোপা, প্রবন্ধ আর ছিন্ন মস্তা ছায়া দেয়ালে দেয়ালে জাগে, চমকি জাগিলে মিলায় পলক পাতে, মনে পড়ে যায় পাশের বাড়ির মেয়ে একদা আসিয়া বলেছিল কবে, ভেঙে গেছে পেন্সিল বেড়ে দিতে হবে সকাতর অনুরোধ, ধমকিয়া তারে বলেছিল নাহি হবে, যে বেদনা ছায়া নেমেছিল কালো চোখে সেই স্মৃতিখানি কেন তার মনে আসে, তার যা আয়ু শেষ।

জাগিয়া রয়েছে কবি গগনে গগনে অনাহত ধনে ধনে মঙ্গলময় মলিন যা কিছু অকল্যাণ সবারে ঢাকিয়া সেই সুর যেন মুখে ছাপিয়া উঠে মনে ভাসিয়া যায়। আর জাগে ভগবান জাগে নির্গুণ পরম ব্রহ্ম জাগে মুক্তা ফুল হতে ফল ফল হতে বীজ বীজ হতে অঙ্কুর অঙ্কুর মেলে পাতা সেই পাতা শুকায় ঝরিয়া পড়ে তারে তিনি দেন ফুল জাগে অসত্য সত্য শক্তিমান জাগ্রত ভগবান।

0: بالهوری
1: هوریگون
0: بالهوری
1: هوریگون
0: بالهوری
1: هوریگون
0: بالهوری
2: মহাকাল যেন হাসিল রক্ত হাসি সে ক্রূর হাসিরে উপহাস করি আলোকিত দোতলায় নবজাত শিশু

না না পাঠশালাটি দোকান ঘরে গুরু মশাই দোকান করে না পোড়ো ভিতের পোতার পরে কালিকি নাচে ছাগল চরে না না গ্রামের শেষে অত

ধীরে আবার মাঠে তামার কাটে, কেউ ছোটে কেউ করতে হাটে, মাঠের মাটি রৌদ্রে ফাটে, পালকি মাঠে আপন নাটে, কঙ্ক চিলে সঙ্গে যেতে পাল্লা দিয়ে মেঘ চলেছে।

0: বাঁধের দিকে সূর্য ঢলে, বাঁধের দিকে সূর্য ঢলে রে।
1: পালকি চলে পালকি চলে পালকি চলে রে, পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে রে, পালকি চলে।

আকাশবাণী কলকাতা শুনলেন আধুনিক বাংলা গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরবর্তী গানগুলি শুনবেন যুথিকা রায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা শুনলেন জ্যোথিকা রায়ের কণ্ঠে আধুনিক বাংলা গান। আধুনিক বাংলা গানের পরবর্তী শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে।

0: प्रणाम।
1: আকাশবাণী কলকাতা শুনছিলেন আধুনিক বাংলা গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিও ঘড়িতে এখন রাত 2:25 সময়, এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের। 2-3 পর্যন্ত শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন দেয়া নেওয়া বাংলা ছায়াছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে গানটি।

শুনছেন দেয়া নেওয়া বাংলা ছায়াছবি থেকে, শ্যামল মিত্রের কণ্ঠে গানটি। পরবর্তী গানটি শুনবেন একই ছায়াছবি থেকে।

আকাশবাণী কলকাতা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়। এতক্ষণ শুনলেন দেয়া নেওয়া বাংলা ছায়াছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি। পরবর্তী গানটি শুনবেন একান্তপন বাংলা ছায়াছবি থেকে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন দেয়া নেয়া বাংলা ছায়াছবি থেকে গানগুলি। পরবর্তী গানগুলি শুনবেন চামেলি মিমসাপ বাংলা ছায়াছবি থেকে।

আকাশবাণী কলকাতা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী গানগুলি শুনবেন হীরক রাজার দেশে ছায়াছবি থেকে।

ধরো নাকো ধরো নাকো ধরো নাকো ধরো নাকো শান্তি মশাই, বলি ধরো নাকো ধরো নাকো ধরো নাকো ধরো নাকো ধরো নাকো শান্তি মশাই, হাত কেন বাড়াও

0: গুপি বাঘা দুজন ভাইরা ভাই,
1: ভাইরা ভাই।
0: মোরা গুপি বাঘা দুজন ভাইরা ভাই,
1: ভাইরা ভাই।
0: মোদের আর কোনো কাজ নাই,
1: কোনো কাজ নাই,
0: আর কোনো কাজ নাই। মোরা ভূতের রাজার বরের জোরে, ভূতের রাজার বরের জোরে, পরের ভূত ছাড়াই। মোদের আর কোনো কাজ নাই,
1: কোনো কাজ নাই।

এসে হীরক দেশে দেখে হীরের চমক, এত খাতির পেয়ে দেখে রাজার জমক।

রাজা এতই রসিক, রাজা এতই দরাজ, রাজা এতই মিশুক।

0: বাগাদা বলি হীরা নিলে কত শুনি, বাগাদা হীরা নিলে কত শুনি,
1: সময় কি আছে যে গুনি,
0: তবু কত শুনি,
1: নিয়েছি যথেষ্ট।

আকাশবাণী কলকাতা শুনছিলেন বাংলা ছায়াছবির গান হীরক রাজার দেশ থেকে। স্টুডিও ঘুরতে এখন 3:02:30 সময়, এখন নানা রঙ গানের অনুষ্ঠানের। প্রথমেই শুনবেন লোকগীতি অমর পালের কণ্ঠে।

বিয়ার বাড়ি দক্ষিণে সাত দিনের বাড়ি গো, উত্তরে মোর বাড়ি গো। মোর বিয়ার বাড়ি দক্ষিণে সাত দিনের বাড়ি গো, উত্তরে মোর বাড়ি গো। বিয়ার দেশে সাগর নাচে আমার গাঙে।

de París, mundo de amor, París. পাহাড়ির প্রেমের কথা, পাহাড়ির প্রেমের কথা তারে ঝর্ণার স্রোতে জানাই গো, স্রোতে জানাই। সাগরীর বুকের কথা, আকাশের আকাশের বাদলে যে পাই আমি, আকাশের বাদলে যে পাই। পাহাড়ির প্রেমের কথা, পাহাড়ির প্রেমের কথা তারে ঝর্ণার স্রোতে জানাই গো, স্রোতে জানাই। সাগরীর বুকের ব্যথা, আকাশের আকাশের বাদল।

ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়ে। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভেজায় রেখেছি।

যাইও বন্ধু, বসতে দিবাম পীড়া, জলপান করতে দিবাম শাইলি ধানের চেরা, শাইলি ধানের চেরা রে ভাই, বিন্নি ধানের খই, বাড়ির গাছের সক্রিয়।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনবেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি।

আকাশবাণী কলকাতা শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনবেন ভজন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা শুনছিলেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। নানা রঙের গানের অনুষ্ঠান স্টুডিও ঘটিতে এখন রাত 3:49 ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠান শুনবেন একটু পরেই।

আজকে পথ চলা শেষ করে আমরা ভোর 4:40 জানি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতির সময়। আজ প্রভাতির প্রথম নিবেদনে শিল্পী ত্রৈলী দত্তের পরিবেশনায় শরদ রাগ পরমেশ্বরী।

শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে পরমেশ্বরীর আগে পরিবেশিত শরদ, শিল্পী ত্রৈলী দত্ত।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে এতক্ষণ শুনছিলেন পণ্ডিত জগদীশ প্রসাদ পরিবেশিত খেয়াল রাগ আহির ফেরাব। আর এর সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো প্রভাতী। শুরু করব আনন্দধ্বনি 107 এফএম রেনুতে, সৌমকান্তি সঙ্গে রয়েছি। তবে কয়েকটা কথা আপনাদের সঙ্গে আজকে ভাগ করে নিতে ইচ্ছে করছে, কারণ একটি দিন আগেই, আজকে 27 আগস্ট 2026 বৃহস্পতিবার, ঠিক একটা দিন আগে 26 আগস্ট বুধবার, এই দিনটি বিশেষ দিন ছিল, কারণ 1927 সালের এই দিনটিতে কলকাতা আকাশবাণীর পথ চলা শুরু। তবে এই যে ঐতিহ্য, ইতিহাস 100 বছরের, তার মধ্যে যুক্ত হয়েছেন অনেক মানুষ, কিন্তু যখন এই আকাশবাণীর পথ চলা একেবারে শুরুতে 1927 সালে, ঠিক তার 33 দিন আগে বম্বে আকাশবাণীর পথ চলা শুরু হয়ে গিয়েছে। তারপর 1927-এর 26 আগস্ট, 23 জুলাই ছিল বম্বে আকাশবাণীর প্রথম পথ চলা, আর 26 আগস্ট 1927 সাল ছিল কলকাতা আকাশবাণীর প্রথম পথ চলা শুরু। কিন্তু সেই সময় এই এই কেন্দ্রের নাম ছিল ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি, আইপিসি, ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি। 1956 থেকে 1957 সময়সীমার মধ্যে আকাশবাণী এই নামকরণ করা হয়। এখন যে জায়গায় আমাদের কলকাতা কেন্দ্র, রাজভবন এবং কার্জন পার্ক সংলগ্ন এলাকায়, তার আগে গার্স্টিন প্লেস এলাকাতে ছিল এই আকাশবাণী কলকাতা কেন্দ্র, এবং সেই অফিসটিরও

সেই বেতার কেন্দ্রেরও একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। আর শুধু তো রেডিও মানে অনুষ্ঠান, বর্ণময় বৈচিত্র্যময় যে সব অনুষ্ঠান আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, শুধু তাই নয়, কারিগরি বিভাগের কর্মীরা, ইঞ্জিনিয়াররা, সেকশন অ্যাডমিনের মানুষজনেরা এবং আপনারা যাদের কণ্ঠস্বরের সাথে বহু বছর ধরে পরিচিত, সেই সব বিখ্যাত কিংবদন্তি উপস্থাপক উপস্থাপিকারা, তাদের মধ্যে অনেকেই হয়তো এখন আর বেঁচে নেই, কিন্তু অনেক মানুষ আজও আছেন। বিগত 100 বছরে প্রায় 1,000 মানুষজন এই বেতার কেন্দ্রের সাথে যুক্ত হয়েছেন। আগামীতে আরও মানুষজন এই কেন্দ্রের সাথে যুক্ত হবেন, আর রয়েছেন আপনারা শ্রোতা বন্ধুরা। সেই জন্যই আমাদের পথ চলা, এগিয়ে চলা, এত বছরের ঐতিহ্য, ইতিহাস, পরিক্রমা, এসব কিছু নিয়েই 100 বছর কলকাতা আকাশবাণীর। শুরু করব আজকের আনন্দধ্বনি অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। আজকের গানের চয়েস কিছু হয়তো হেরফের হতে পারে কারিগরি ত্রুটির কারণে, তবুও নিজের পছন্দ মতো এবং কারিগরি ব্যবস্থা যতটুকু সাপোর্ট করছে সেইটুকুকে সঙ্গে নিয়ে আজকের আমাদের এগিয়ে চলা। আনন্দধ্বনির প্রথম গান শিল্পী মান্না দের কণ্ঠে।

রানে নিকেতনে প্রথম যুগের বচন শুনি মনে নব শ্যামল

রবি ঠাকুরের লেখা নদী কাব্য গ্রন্থের রচনা নদী। ওরে তোরা কি জানিস কেউ জলে কেন ওঠে এত ঢেউ, ওরা দিবস রজনী নাচে তাহা শিখেছে কাহার কাছে। শোনো ছল ছল চল চল সদাই গাহিয়া চলেছে জল, ওরা কারে ডাকে বাহু তুলে, ওরা কার কোলে বসে দুলে, সদা হেসে করে লুটোপুটি, চলে কোনখানে ছুটো ছুটি। ওরা সকলের মন তুষি, আছে আপনার মনে খুশি। আমি বসে বসে তাই ভাবি, নদী কোথা হলে এলো নাবি, কোথায় পাহাড় সে কোনখানে, তাহার নাম কি কেহই জানে, কেহ যেতে পারে তার কাছে, সেথায় মানুষ কি কেউ আছে, সেথা নাহি তরু নাহি ঘাস নাহি।

পশু পাখিদের বাস, সেথা শব্দ কিছু না শুনি, পাহাড় বসে আছে মহামুনি, তাহার মাথার উপরে শুধু সাদা বরফ পড়িছে ধুধু, সেথা রাশি রাশি মেঘ যত, থাকি ঘরের ছেলের মতো, শুধু হিমের মতন হাওয়া সেথায় করে সদা আসা যাওয়া, শুধু সারা রাত তারাগুলি তারে চেয়ে দেখে আঁখি খুলি, শুধু ভোরের কিরণ এসে তারে মুকুট পরায় হেসে।

সেই নীল আকাশের পায়ে, সেথা কোমল মেঘের গায়ে, সেথায় বরফের সাদা বুকে নদী ঘুমায় স্বপন সুখে। কবে মুখে তার রোদ লেগে নদী আপনি উঠিল জেগে, কবে একদা রোদের বেলা তাহার মনে পড়ে গেল খেলা। সেথায় একা ছিল দিন রাতি, কেহই ছিল না খেলার সাথী। সেথায় কথা নাহি কারো ঘরে, সেথায় গান কেহ নাহি করে। তাই ঝুরু ঝুরু ঝিরিঝিরি নদী বাহিরিল ধীরে ধীরে। মনে ভাবিল যা আছে ভবে সবই দেখিয়া লইতে হবে। নিচে পাহাড়ের বুক জুড়ে গাছ উঠেছে আকাশ ফুঁড়ে, তারা বুড়ো বুড়ো তরু যত, তাদের বয়সকে জানি কত। তাদের খোপে খোপে গাঁঠে গাঁঠে পাখি বাসা বাঁধে কুটো কাঠে, তারা ডাল তুলে কালো কালো আড়াল করেছে রবির আলো। তাদের শাখায় জটার মতো ঝুলে পড়েছে শ্যাওলা যত, তারা মিলায় মিলায় কাঁধ যেন পেতেছে আধার ফাঁদ। তাদের তলে তলে নিরিবিলি নদী হেসে চলে খিলি খিলি, তারা কে পাড়িতে রাখে ধরে সে যে ছুটো ছুটি যায় সরে। সে যে সদা খেলে লুকোচুরি তাহার পায়ে পায়ে বাজে নুড়ি, পথে শিলা আছে রাশি রাশি তাহা ঠেলে চলে হাসি হাসি। পাহাড় যদি থাকে পথ জুড়ে নদী হেসে যায় বেঁকে চুড়ে, সেথায় বাস করে শিংতলা যত বুনো ছাগ দাড়ি ঝোলা, সেথায় হরিণ রোঁয়ায় ভরা তারা কারেও দেয় না ধরা। লেখাটির বাকি অংশ আরেকটি গানের পর।

রবি ঠাকুরের লেখা নদী কাব্যগ্রন্থের অন্তর্গত রচনা শুনছেন। সেথায় মানুষ নূতনতর, তাদের শরীর কঠিন বড়, তাদের চোখ দুটো নয় সোজা, তাদের কথা নাহি যায় বোঝা। তারা পাহাড়ের ছেলে মেয়ে, সদাই কাজ করে গান গেয়ে, তারা সারা দিনমান খেটে আনে বোঝা ভরা কাঠ কেটে, তারা চড়িয়া শিখর পরে বনের শিকার, বনের হরিণ শিকার করে। নদী যত আগে আগে চলে ততই সাথী জোটে দলে দলে, তারা তারই মতো ঘর হতে সবাই বাহির হয়েছে পথে। পায়ে ঠুনু ঠুনু বাজে নুড়ি, যেন বাজিতেছে মল চুড়ি, গায়ে আলো করে ঝিকিঝিক, যেন পড়েছে হীরার চিক, মুখে কলকল কত ভাসে, এত কথা কোথা হতে আসে। শেষে সখিতে সখিতে মেলি, হেসে গায়ে গায়ে হেলাহেলি, শেষে কোলাকুলি কল রবে, তারা এক হয়ে যায় সবে। তখন কলকল ছুটে জল, কাঁপে টলমল ধরাতল, কোথাও নেচে পড়ে ঝরঝড়, পাথর কেঁপে ওঠে থরথর, শিলা খান খান যায় টুটে, নদী চলে পথ কেটে কুটে, ধারে গাছগুলো বড় বড়, তারা হয়ে পড়ে পড়ো পড়ো, কত বড় পাথরের চাপ, জলে খসে পড়ে ঝুপঝাপ। তখন মাটি গোলা ঘোলা জলে, ফেনা ভেসে যায় দলে দলে, জলে পাক ঘুরে ঘুরে ওঠে, যেন পাগলের মতো ছোটে।